শরতনুদের অনেক রকম রূপে ধরা দেয়। আসলে শরতের রংটি একেবারে আমাদের প্রাণের রং। কখনো সেটা কাঁচা বড্ড নরম, আবার ওই যে রৌদ্রটি যেমন কাঁচা সোনা, সবুজটি কচি, নীলটি তাজা, এরকম শরতের অনেকগুলো রং। আর সেই রং আমাদের মনকে অদ্ভুতভাবে দোলা দিয়ে যায়, আর এই জন্যই বোধ হয় শরতে নাড়া দেয় আমাদের প্রাণকে। এই শরতেই আমাদের প্রাণটা কেমন যেমন করে ওঠে, যেরকম বর্ষায় আমাদের হৃদয়ের ভেতর

মহলকে নাড়িয়ে দেয়, যেমন বসন্তে আমাদের বাইরের মহলের যৌবনকে নাড়া দেয়, ঠিক সেই রকমই শরৎ এসে আমাদের প্রাণে কেমন দোলা দিয়ে যায়। বর্ষার পর ওই যে বললাম পেঁজা তুলোর মতন আকাশ, নরম আকাশ, আর সেটাই আমাদের কাছে অদ্ভুত হয়ে ধরা দেয়। শিউলি ফুল আর আগমনের সুরে শরৎ যখন আমাদের কাছে আসে তখন সত্যি আমরা বড় আনন্দে থাকি। কখন সেই সময় আসবে আমাদের এই শরৎ, একের পর এক আমাদের তখন উৎসবের কাল। শরৎ শুধু যে আমাদের প্রাণটাকেই অন্যরকম করে দেয় তা নয়, আমাদের এই উৎসবে আমাদের নিজেদেরকে একদম নিজের মতন করে আমরা মেতে উঠি আমাদের এই উৎসবে। আর সেখানে শুধুমাত্র যে শরতের কাল বা রং তা নয়, এই সময় এই শরৎ বয়ে আনে কত কথা। বহু বাইরের মানুষ যারা বাইরে থাকেন তারা এই সময় দেশে তাদের নিজের নিজের বাড়িতে আসেন এই পুজোর সময়। অনেক মানুষ যারা বাইরে কাজে যান তারা ফিরে আসেন এই সময়। দেখা হয় অনেক পুরনো মানুষের সাথে, অনেক মানুষের সাথে দেখা হয়, প্রাণের কথা হয়, যাদের সাথে অনেক দিন পর হয়তো দেখা হলো। সুতরাং শরৎ আমাদের কিন্তু একেবারে সবাইকে এক করে দেয়। আর সেই কারণেই বোধহয় ওই যে শরৎ যখনই আসে তখনই আমাদের মনে হয় হ্যাঁ এইবার হয়তো আমাদের পালে হাওয়া লাগলো, আর আমরা সেই আশাতেই বসে থাকি কখন আমাদের পালে হাওয়া লাগবে আর আমরা এগিয়ে যাব আমাদের ঠিক ওই নতুন তরণী বেয়ে তত্তরিয়ে এগিয়ে যাব আমাদের নতুন গন্তব্যে।

কথা বলতে বলতে গান শুনতে শুনতে সত্যি রাত প্রহালো। এই শারদ প্রাতে রাত যেমন শেষ হলো, আস্তে আস্তে কখন যেন এক ঘন্টা পেরিয়ে গেল সেটাও বোধ হয় বোঝা যায় না। আর এক ঘন্টা পেরোতে পেরোতে সময়ও জানান দেয়, ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে বলে দেয় সময় কিন্তু একদম শেষ, তাই আজ এখানেই থামতে হবে। তবে যেতে যেতে যে কথা বলবো, সময় অনেকটাই বয়ে গেছে, রাত পোহালো, নতুন দিন নতুন সময় একেবারে চতুর্থী নাকি পঞ্চমী, নতুন শারদ প্রাতের নতুন কথা, নতুন আলোচনা, নতুন ভাবে শুরু নতুন দিনের। আর সেই দিনে সবাইকে অনেক অনেক পূজোর শুভেচ্ছা, কারণ তিনি আসছেন। এইটাই আমাদের বাঙালির কাছে, অন্তরের কাছে, বাঙালির মনে এক অদ্ভুত দোলা দেয়, আর সে দোলা আমরা এগিয়ে নিয়ে যাই। কথা বলতে বলতে সময় একদম শেষ, তাই সব্বার পুজো ভালো কাটুক, আবারও কোনো একদিন আসবো।

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:25 হয়ে 25 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 47 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই।

যদি জিজ্ঞাসা করা যায় যে কোন অনুরাগ সম্পূর্ণরূপে নির্বিষ, তবে তাহার এক উত্তর এই যে ঈশ্বরা অনুরাগ। তা ভিন্ন আর আর সমস্ত অনুরাগই জগৎ সংসারকে দুই পক্ষে বিভক্ত করে, আত্মপক্ষ এবং পরপক্ষ। কারো কাছে আমিটি কেবল আপনার আর সকলেই পর, কারো কাছে আমিটি স্ত্রীটি পুত্রটি কন্যাটি ভাইটি ভগ্নিটি পর্যন্ত আপনার, তদ্ভিন্ন আর সকলেই পর, কারো কাছে আমিটি হইতে আপনার স্বজাতি পর্যন্ত আপনার, তাহার ওদিকে সকলেই পর, কারো কাছে আমিটি হইতে স্বদেশ পর্যন্ত আপনার, তাহার ওদিকে সকলেই পর। এই প্রণালীতে লোকে অনুরাগ সোপানে নিচের নিচের পৈঠা হইতে উপরের পৈঠায় পদার্পণ করিতে থাকিলে তাহার আত্মপক্ষ ক্রমশই বিস্তার লাভ করিতে থাকে, তাহাতে আর ভুল নাই। কিন্তু পক্ষী শাবক যতদিন না মুক্ত আকাশে উড়িতে শেখে, ততদিন তাহার পক্ষ বিস্তারের প্রকৃত সার্থকতা হয় না, ততদিন তাহার উত্থানের সঙ্গে পতন জোড়া লাগানো থাকে। লোকে যতদিন না ঈশ্বর অনুরাগের মুক্ত সমীরণে উত্থান করে, ততদিন তাহার আত্মপক্ষের সঙ্গে একটা না একটা পরপক্ষ জোড়া লাগানো থাকিতেই চায়। ততদিন হয় এ বাড়ির দ্বারের সম্মুখে ও বাড়ি, নয় এ জাতির দ্বারের সম্মুখে ও জাতি, নয় এ দেশের দ্বারের সম্মুখে ও দেশ, অষ্টপ্রহর চক্ষু রাঙাইয়া দাঁত মুখে চাইতে থাকে। কেবল ঈশ্বর অনুরাগের পয়টায় জগৎশুদ্ধ সকলেই আত্মপক্ষীয়, সেখানে পরপক্ষের মূলেই দাঁড়াইবার স্থান নাই। ইহার কারণ এই যে স্বদেশীয় রাজ্যের বাহিরে যেমন বিদেশীয় রাজ্য, ঈশ্বরের রাজ্যের বাহিরে তাহার সেরূপ কোনো প্রতিপক্ষের রাজ্য স্থান পাইতে পারে না। যেহেতু ঈশ্বর আত্মপর, সমস্ত ব্যাপিয়া সমস্তেরই মূলে এবং সমস্তেরই অভ্যন্তরে অবস্থিতি করিতেছেন, এই জন্য ঈশ্বর অনুরাগী ব্যক্তির একটি প্রধান পরিচয় লক্ষণ এই যে ত্রিজগতে কেহই তাহার পর নহে। জগৎ সংসারের মধ্য হইতে একটি কোনো ব্যক্তি অথবা একটা কোনো পরিবার বা জাতি বা দেশ বাছিয়া লইয়া তাহাতে বিশেষরূপে আসক্ত হওয়ার নামই লোকে জানে অনুরাগ বন্ধন। কিন্তু যে বিশ্বব্যাপী অনুরাগ কাহাকেও না বাছিয়া সকলেরই প্রতি সদ্ভাবের ক্রোর প্রাতিয়া দেয়, তাহাকে চক্ষের সমক্ষে বিরাজমান দেখিলেও খুব একজন পাকা জহরি ব্যতীত যে সে লোকে তাহাকে চিনিতে পারে না। তাহার মুখের পানে তাকাইয়া লোকে ভাবে যে এ আবার কিরূপ অনুরাগ, সকলকে ছাড়িয়া একজনকে ভালোবাসার নামই তো আমরা জানি ভালোবাসার পরাকাষ্ঠা। সকলকে ভালোবাসা আবার কিরূপ, সকলকে ভালোবাসা আর কাহাকেও ভালো না বাসা দুই সমান, এ তো অনুরাগ নহে, এ এক প্রকার বিরাগ, একে আমরা বৈরাগ্য বলিতে পারি, অনুরাগ কোনো মতেই বলিতে পারি না। বাস্তবিক এই কারণেই ঈশ্বর অনুরাগের নাম হইয়াছে বৈরাগ্য।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত। আজ শুনবেন খেয়াল, শিল্পী বিদুষী মালবিকা কানন, রাগ বাঙ্গাল ভৈরব এবং ভাটিয়ার।

এতক্ষণ শুনলেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত, আজ শুনলেন খেয়াল, শিল্পী বিদুষী মালবিকা কানন, রাগ বাঙ্গাল ভৈরব এবং ভাটিয়ার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

0: খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে। 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টিও অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ সহ 85টি পদক জিতে পদক তালিকায় ভারত চতুর্থ স্থান অর্জন করেছে। সৌদি আরবে হামলা পরবর্তী পরিস্থিতিতে সেদেশের সমস্ত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার অনুরোধ করেছে ভারতীয় দূতাবাস। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী, উৎসব মুখর রাজ্যে ভিড় বাড়ছে দর্শনার্থীদের। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনি বক্তব্য রাখবেন। এই প্রকল্পগুলির লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি পরিকাঠামো আরও মজবুত করা, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং জল নিরাপত্তা ব্যবস্থার উন্নতি সাধন। প্রধানমন্ত্রী লের কুশক বকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 23,800 বর্গমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা এই আধুনিক টার্মিনালটি বার্ষিক 35 লক্ষ যাত্রী চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। সীমান্ত সড়ক সংস্থা বা বিআরও নির্মিত 298 কিলোমিটার দীর্ঘ নিম্মু পোদুম দার্চা সড়কটি প্রধানমন্ত্রী দেশবাসীকে উৎসর্গ করবেন। দুর্গম জাস্কার উপত্যকার মধ্য দিয়ে লের নিম্মুর সঙ্গে হিমাচল প্রদেশের দার্চাকে যুক্ত করা এই সড়কটি লাদাখের জন্য একটি বিকল্প যোগাযোগ পথ হয়ে উঠবে। পাশাপাশি শ্রী মোদী 9 মেগাওয়াট ক্ষমতার হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং 66 কেভি ডাবল সার্কিট দা হানু খালাৎসি বিদ্যুৎ বিতরণ লাইনের উদ্বোধন করবেন। এছাড়াও লের সিন্ধুঘাটে ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ পার্ক এবং প্রজেক্ট হিম সরোবরের অধীনে 40টি গ্রামে নির্মিত 40টি জলাশয়ের উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প বা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে। 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য মোট 53,428 কোটি টাকার বাজেট বরাদ্দ মঞ্জুর করা হয়েছে।
1: दूसरा बड़ा फैसला आज लिया गया है, वंचितों को वरीयता, जो हमारे वीक सेक्शंस हैं सोसाइटी के, वल्नरेबल सेक्शंस हैं, उनके लिए सोशल सिक्योरिटी नेट का एक्सपेंशन, इसे 2031 तक बढ़ाया गया है और टोटल 53,428 करोड़ रुपीस का प्रावधान सोशल सिक्योरिटी नेट के एक्सपेंडेड फॉर्म में किया गया है।
0: দিব্যাঙ্গজন পেনশন প্রকল্পের ক্ষেত্রে সংশোধনের বিষয়ে মন্ত্রী জানান, এখন থেকে 79 বছর বয়স পর্যন্ত প্রাপকরা মাসে 375 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। 80 বছর বা তার বেশি বয়সী উপভোক্তাদের ক্ষেত্রে এই সহায়তার পরিমাণ হবে 625 টাকা। প্রধানমন্ত্রী সামাজিক সহায়তা যোজনার অধীনে প্রতিবন্ধকতার ন্যূনতম মাত্রা 80% থেকে কমিয়ে 40% করা হয়েছে। পাশাপাশি দিব্যাঙ্গ পেনশনের জন্য বয়সের নিম্নসীমা তুলে নেওয়া হয়েছে। এখন জন্মলগ্ন থেকেই এই সহায়তার সুবিধা মিলবে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 3,20,000,000-এরও বেশি মানুষ এই সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবেন। 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই বোনাস প্রদানের জন্য 2,009 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এর ফলে রেলকর্মীরা সর্বোচ্চ 17,951 কোটি টাকা পেতে পারেন। এছাড়া আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প অর্থাৎ এমএসএম এবং নতুন নতুন শিল্পের প্রসারে আইডিবিআই ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভ্যতা যাত্রা শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক বিনিময় এবং ভৌগোলিক সীমানা ছাড়িয়ে জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। নতুন দিল্লিতে বিশ্বজুড়ে ভারতের সাংস্কৃতিক সংযোগ শীর্ষক 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এক বার্তায় প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রধানমন্ত্রী অন্যান্য এশীয় দেশগুলির সঙ্গে ভারতের জ্ঞানের আদান প্রদান বাড়াতে নালন্দার মতো প্রাচীন শিক্ষাকেন্দ্রগুলির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। সম্মেলনে প্রধানমন্ত্রীর লিখিত বার্তাটি পাঠ করে শোনান সংস্কৃতি বিবেক আগরওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 2026 এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত ভারতীয় দলের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসে ভারত

0: গোষ্ঠী সোনা, 27টি রূপ, 37টি ব্রোঞ্জ সহ 85টি পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। এই গেমসে ভারত বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যার মধ্যে রয়েছে রিকার্ভ আর্চারিতে দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য, একই আসরে পুরুষ ও মহিলা উভয় দলের হকিতে সোনা জয় এবং সফট টেনিস ও মিক্সড মার্শাল আর্টসে প্রথমবারের মতো পদক জয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ ভারত ও কানাডার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত কানাডা সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা এবং ভারত কানাডা কৌশলগত অংশীদারিত্বের দিক নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কানাডার সঙ্গে গঠনমূলক ও সুদূরপ্রসারী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ, যা দুই দেশের মানুষের জন্যই সুফল বয়ে আনবে। নতুন দিল্লিতে গতকাল কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এবারের আলোচনার বিষয় প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অগ্রগতি। বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে দুই পর্বে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ, একটি প্রতিবেদন।
1: কৃষকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, কৃষিকাজে বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে দেশের যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে 6000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঠিক কিভাবে তা কৃষকদের পক্ষে সহায়ক হয়ে উঠেছে জানালেন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপশঙ্কর লায়েক।
2: কৃষকদের কাছে একটা বাড়তি এই টাকাটা থাকার ফলে তাদের কৃষির বিভিন্ন উপকরণ কেনার ক্ষেত্রে এবং প্রয়োজনে এটাকে ব্যবহার করার জন্য, কারণ এটা সারা বছরে তিনটে কিস্তিতে চার মাস পরপর দেয়া হয়, তাদের যে সমস্ত জিনিসপত্র খুঁটিনাটি কিনতে হয়, সার, ওষুধ, কীটনাশক যেগুলো তাদের ব্যবহার করেন সেগুলোর ক্ষেত্রে এটা একটা বাড়তি তাদের সুবিধা হয়েছে।
1: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ পঞ্চমী, শারদীয় দুর্গোৎসবের সূচনা। মণ্ডপে মণ্ডপে এখন চলছে তারই প্রস্তুতি। পশ্চিমবঙ্গের বেশিরভাগ মণ্ডপে প্রতিমা এসে গেছে, সাজসজ্জাও প্রায় সম্পূর্ণ। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপ সজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দে উৎসব মুখর গোটা রাজ্য। বড় বড় পুজো মণ্ডপগুলিতে উদ্বোধনের পর্ব সারা, ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা, প্রস্তুত প্রশাসনও। অন্যদিকে দেশের অনেক জায়গায় নবরাত্রি উৎসবও পালিত হচ্ছে। নবরাত্রির পঞ্চমীতে দেবী দুর্গা স্কন্দমাতা রূপে পূজিতা হচ্ছেন। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেদেশে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য একটি নতুন সতর্কবার্তা বা অ্যাডভাইজারি জারি করেছে রিয়াদের ভারতীয় দূতাবাস। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে চলা, আকাশপথে আক্রমণের সময় ঘরের ভেতরে থাকার জন্য প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে। নতুন এই পরামর্শে দূতাবাস জানিয়েছে, গত 10ই অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত দুই ভারতীয় নাগরিক এখনও আইসিইউতে চিকিৎসাধীন। একজন ভারতীয়কে আইসিইউ থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া আরও চারজন ভারতীয় সাধারণ ওয়ার্ডে চিকিৎসা পাচ্ছেন, একজনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল এখন স্থগিত রয়েছে। ক্লিনিক্যাল গবেষণার ক্ষেত্রে আরও বড় ভূমিকা রাখার মতো দক্ষতা ও মেধা ভারতে রয়েছে বলে মন্তব্য করেছেন ওষুধ প্রস্তুত বিভাগের সচিব মনোজ যোশী। আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, রায়বেরিলি অ্যান্ড অ্যাস্ট্রোজেনেকা ইন্ডিয়ার মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। পুরুষদের ক্রিকেটে হায়দ্রাবাদে অনুষ্ঠিত চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে গতরাতে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে 24 রানে পরাজিত করেছে। ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 248 রানের লক্ষ্যমাত্রা রাখলে ভারত ব্যাট করতে নেমে 19 ওভার 3 বলে 9 উইকেট হারিয়ে 223 রান তোলে। 56 রান করে সঞ্জু স্যামসন সর্বোচ্চ রান করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে। 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টিও অনুমোদন করেছে মন্ত্রিসভা।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। খবর শেষ হলো, পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারই, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন, আজ শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা।
2: 29 মে 1908 সালে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম। পিতৃদত্ত নাম প্রবোধ কুমার। প্রেসিডেন্সি কলেজে অঙ্কে অনার্স পড়াকালীন বিচিত্রা পত্রিকায় তাঁর প্রথম গল্প অতসীমামি প্রকাশিত হয়। যে বলিষ্ঠ প্রেমের আকুতি নিয়ে অতসীমামির জন্ম হয়েছিল, তা ছিল আত্মিক বেদনার অভিব্যক্তিতে উন্মন। পরের বছরই লেখেন দিবারাত্রির কাব্য। 21 বছর বয়সে ভেবেছিলেন 30 না পেরোলে লিখবেন না। প্রথম জীবনে 2-3 বছর চাকরি করলেও সাহিত্যকেই জীবিকা হিসেবে বেছে নেন। 1835-এ তাঁর প্রথম উপন্যাস জননী প্রকাশিত হয়। তাঁর রচিত শ্রেষ্ঠ উপন্যাসগুলোর মধ্যে পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি ধারাবাহিকভাবে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর শেষ উপন্যাস মাসুল। পদ্মা নদীর মাঝি উপন্যাসে মাঝিদের জীবন যন্ত্রণার চেয়ে জীবন ধারণের প্রণালীর এবং ঋতুবিশেষের পুঙ্খানুপুঙ্খ বর্ণনায় পাঠক সম্মোহিত হন। দিবারাত্রির কাব্যের যে পেলব কাব্যময়তা ছিল, তা তিনি রূঢ় হাতে মুছে ফেলেন তার পরবর্তী সাহিত্যে। পুতুল নাচের ইতিকথার শশীকে এক গভীর গোপন অসুখে জর্জরিত করেন, যার জন্য গাওদিয়ার আকাশে সূর্যাস্ত না দেখার জন্য বেদনা বোধ করে। ছোট বকুলপুরের যাত্রী, হারানের নাজ্জামাই, ছিনিয়ে খায়নি কেন প্রভৃতি তার বিশেষ উল্লেখযোগ্য গল্প। একমাত্র নাটক ভিটেমাটি। উপন্যাসের মতো ছোট গল্পের মধ্যেও ব্যক্তিকেন্দ্রিক ও সমাজকেন্দ্রিক এই দুটি ধারা পাশাপাশি প্রবহমান ছিল। হ্যারিসন রোডের ছোট্ট একটা অন্ধকার ঘরে দিনের পর দিন কেটেছে। সুঠাম স্বাস্থ্য ভেঙে পড়েছে, চরম অর্থাভাব, অনিয়ন্ত্রিত জীবনের খেসারত হিসেবে অমিতাচারী হয়ে উঠেছেন। পুরনো নেয়ারের খাটে শুয়ে রোগ যন্ত্রণায় ছটফট করছেন। এইভাবে এক অনিন্দ্যসুন্দর স্বাস্থ্যের অধিকারী, সুন্দরী মমতাময়ীর স্ত্রীর স্বামী, বিজ্ঞানের উৎকৃষ্ট ছাত্র, প্রতিশ্রুতিবাহী জীবনের অধিকারী এক প্রতিভাদীপ্ত সাহিত্যিকের মৃত্যু ঘনিয়ে এল। মাত্র 48 বছর বয়সে প্রয়াত হলেন। ততদিনে তিনি 35টি উপন্যাস, 16টি গল্পসংকলন, 1টি প্রবন্ধসংকলন ও 1টি নাটকের স্রষ্টা। লেখক হিসেবে মানিক কখনও সংশয়ী ছিলেন না। শিল্পগুণান্বিত সাহিত্য সৃজনের ক্ষেত্রে তাঁর যেসব রচনার ব্যর্থতা চোখে পড়ে, সেগুলি বিধ্বস্ত শিল্পীসত্তার আর্তনাদ হিসেবেই বিবেচনা করা উচিত। অর্থনৈতিক, শারীরিক, সাংসারিক ঝোড়ো হাওয়ার মাঝখানে দাঁড়িয়ে অস্তিত্ব রক্ষার সংগ্রামে আমৃত্যু ব্যস্ত থেকেও প্রগতিশীল জীবনাদর্শ থেকে তিনি বঞ্চিত হননি। তার প্রথম জীবনের এবং পরিণত বয়সের কবিতাগুলি একত্র করলে সমগ্র মানিক বন্দ্যোপাধ্যায়কে পাওয়া যায়। মৃত্যুর পর তাঁর সেই পাণ্ডুলিপি মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা নামে প্রকাশ পেয়েছে। সূর্যকে সম্বোধন করে লিখছেন, এ পৃথিবী আত্মজ তোমার, এই দেহ, এই মন প্রাণ, এ তোমার ঋণ, আরও কিছু ঘৃণা ধার দাও, আরও দগ্ধ করো, ঘৃণার কবিতা লিখি অবিরত, কবি হই জনতার স্বগোত্র আপন। পদ্মা তাকে ডাকত, রাতের অন্ধকারে রহস্যময়ী পদ্মা। তিনি ঘর ছাড়া, তিনি ভেসে চলেছেন এক ডিঙিতে, আর হয়তো শুনছেন অন্য এক ডিঙি নৌকো থেকে ভেসে আসা পল্লী বাংলার হৃদয়ে মথিত করা এক সুরেলা দীর্ঘশ্বাস, ও পরাণ বন্ধুরে তুমি আজ কোথা গেলা।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
0: শ্যামলী ভট্টাচার্য।
2: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
0: পল্লব কুমার ঘোষ।
3: আকাশটা ভেঙেছে বাঁধ।
0: দিলাশা চৌধুরী।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: একটি ঘোষণা, আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবীং দুর্গতি হরিনিম। এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16ই অক্টোবর 2026 ভোর 5:00 থেকে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেনবো, FM গোল্ড, মৈত্রী ও DTH বাংলা পরিষেবায়। রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। ঘোষণাটি শেষ হল।
2: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
3: পুজোর আনন্দে সামিল সকলে, সব বয়সের সবাই, তবে প্রবীণ মানুষদের জন্য কিছু সতর্কতা আবশ্যিক। এ প্রসঙ্গে জানিয়েছেন কলকাতা মেডিকেল কলেজের জেরিয়াট্রিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার অরুণাংশু তালুকদার।
4: পুজোর উৎসবে সবাই যেমন আনন্দ করবে, বয়স্করাও তো আনন্দ করবে, তারাও চাইবে যে আমরা আনন্দ করি। হ্যাঁ, নিশ্চয়ই আনন্দ করবেন। তারা বাড়িতে বসে থাকার জন্য আমি কখনোই বলবো না যে তারা বাড়িতে বসে থাকুন, কিন্তু কতগুলো জিনিস যদি আপনি পালন করেন তাহলে একইভাবে অন্যদের মতন আনন্দ করতে পারবেন। প্রথম হচ্ছে যে আপনি যে ওষুধগুলো খান সেই ওষুধগুলো যেন সঠিক সময় সঠিকভাবে খান, পুজোর সময় ভুলে না যান, সেটা এক। দুই হচ্ছে জল খাওয়ার ব্যাপারটা, কেন আপনি বাইরে হয়তো একটু ঘুরছেন ফিরছেন, শরীরে কিন্তু জল টান হতে পারে, জলের ব্যাপারটা আপনি মাথায় রাখবেন যে আমাকে জল খেতে হবে। বেশি হাঁটাহাঁটি একবারে বাচ্চা বা অন্য মানুষদের মতো না করতে পারলে কিছুটা গেলেন, গিয়ে মণ্ডপে বসে থাকুন, অন্যরা আনন্দ করছে সেটা দেখুন, তাতেও আপনার ভালো লাগবে, আবার একটু পরে যান। সেটা খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি সারা বছর ধরে যেরকম খান অত সেটা খাবেনই, যদি অন্য কিছু একটু খেতে মনে হয় এমন কিছু খাবেন না যে যেটাতে নাকি আপনার শারীরিক অসুবিধার সৃষ্টি হয়, কিন্তু সেইটা নিয়ে ভাববার কিছু নেই। সুগার আছে বলে যে একটা সেদিনকে মিষ্টি খেতে পারবো না, এটা কিন্তু আমরা এখন আর একদম বলি না। যদি সেদিনকে মনে হয় যে একটা মিষ্টি খাচ্ছেন, ভাতের পরিমাণটা কমিয়ে দেবেন বা অন্য মিষ্টি জাতীয় খাবারটা কমিয়ে দেবেন। সেদিনকে যদি মনে হয় যে না একটা আমি হচ্ছে বড়া ভাজা খেয়েছি বা একটা কোনো চপ খেয়েছি বাড়িতে তৈরি করা, তাহলে সেদিনকে অন্য খাবারগুলোকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। সুতরাং পুজোর আনন্দ, শারদীয়ার আনন্দ যেটা আপনি অন্যরা করছে আপনি নিজেও সেটা করতে পারবেন। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার কিন্তু রাত্রে এসে যেন ঘুমটাও ঠিক মতন হয়, কেননা পরের দিন আবার যদি নাতি নাতনি ছেলে মেয়ে তাদের সাথে বেরোতে হয় সেইভাবে আপনাকে করতে হবে। সবই করবেন কিন্তু একটু নিয়মের মধ্যে থেকে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজ।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রিয়া চট্টোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক

0: শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন রঙিন মাছের চাষ ও উৎপাদন, এই বিষয়ে বলছেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস।
1: আমরা রঙিন মাছ বলতে বুঝি, আমরা দেখে থাকি বিভিন্ন জায়গাতে এবং অনেকে বাড়িতে রাখেন, যে অ্যাকোরিয়ামে যে সমস্ত সুন্দর সুন্দর রং এবং তাদের স্বভাবযুক্ত মাছ সেগুলোকে বোঝায়। তো এটা আমাদের দ্বিতীয় বৃহত্তম একটা আমাদের হবি বা শখ, এই রঙিন মাছকে রাখা, এবং এর মাধ্যমে আমরা বিশেষ করে মনের খুব শান্তি পাই অনেকে আমরা। তো এই রঙিন মাছ কিন্তু চাষও হয় এবং এদের উৎপাদন করা যায়। এর উৎপাদন করে একটা ভালো অর্থকরী, বিশেষ করে গৃহপালিত কার্যকলাপ হিসাবে এটা একটা ভালো অর্থকরী দিক, এবং আমাদের দেশ এই রঙিন মাছ চাষের দিকে অনেকটা এগিয়ে গেছে এবং আমাদের সম্ভাবনাও প্রচুর। আমাদের যেমন দেশীয় চাহিদা রয়েছে, এর সঙ্গে সঙ্গে বিদেশেও এই মাছ প্রচুর আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি হয়। তো আমাদের এই মাছগুলো, বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, আমাদের সেই প্রজাতির মাছগুলোকে বিশেষ করে, যেমন আমাদের দেশি প্রজাতিও কিছু রয়েছে, সঙ্গে সঙ্গে বিদেশি প্রজাতিও কিছু আছে, যেগুলো সহজেই গৃহপালিত রূপে আমাদের কয়েকটা জেলাতে একটা মানে ইন্ডাস্ট্রি হিসাবে, ক্ষুদ্র কুটির শিল্প হিসাবে এর কার্যকলাপ চলছে। যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, নদিয়ার কিছু অংশ এবং বর্তমানে উত্তরবঙ্গেরও জেলাগুলোতে কিছু কিছু চাষি এবং ভাই এবং বোনেরা বা মায়েরা তারা করছে এই মাছগুলোকে। বিশেষ করে আমাদের দেশি মাছগুলোর মধ্যে পুঁটি জাতীয় অনেক মাছ রয়েছে, চাঁদা মাছ রয়েছে, তারপরে তেচোখা মাছ রয়েছে, যেগুলো প্যাকাল মাছ, গুতুম মাছ, এগুলো আমাদের দেশীয় প্রজাতি রয়েছে। এর সঙ্গে সঙ্গে বিদেশি প্রজাতি অনেক আছে, যেগুলো আমরা জানি গাপ্পি, মলি, প্ল্যাটি, তার সঙ্গে সঙ্গে আমাদের গোল্ড ফিশ খুব জনপ্রিয় মাছ, তারপরে অ্যাঞ্জেল, এই সমস্ত মাছ কিন্তু যথেষ্ট বাজার রয়েছে। এর সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু খুব উচ্চ মূল্যের নয়, এর সঙ্গে সঙ্গে উচ্চ মূল্যেরও কিছু প্রজাতি, যেগুলো আমরা এখন সেগুলো আমরা তার উপর জোর দিচ্ছি, যেমন গোল্ড ফিশেরই কিছু ভ্যারাইটি যাদের দু তিন রকম রং দেহে, তারপরে রয়েছে আমাদের ব্ল্যাক শার্ক, রেড টেল ব্ল্যাক শার্ক, তারপরে রেনবো শার্ক, সিলভার শার্ক, তারপর প্যারট ফিশ, এই সমস্ত মাছ কিন্তু আমাদের চাষি ভাইয়েরা করতে পারেন এবং এর প্রযুক্তিও আছে, কিন্তু সহজেই বাড়িতে করতে পারেন গোল্ড ফিশ, এর সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল এবং যে সমস্ত আমি ছোট ছোট মাছ বললাম, গাপ্পি, মলি, প্লাটি, সেইগুলোকে নিয়ে সহজেই আমাদের চাষি ভাইয়েরা এবং চাষি মায়েরা বাড়িতে ছোট ছোট ট্যাঙ্ক বানিয়ে এবং উৎপাদন করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি একটা ছোট একটা ইউনিট যদি করা হয়, সেখান থেকে প্রায় 10-15 হাজার টাকা প্রতি মাসে আমাদের লাভ আসতে পারে। তো গ্রামীণ অর্থনীতি বিকাশের ক্ষেত্রে এই রঙিন মাছ চাষ একটা বড় ভূমিকা আমাদের দেখিয়েছে এবং এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো আমাদের কলকাতা এই রঙিন মাছ চাষের বিদেশে রপ্তানির হচ্ছে একটা ভারতের মধ্যে সবচেয়ে বড় হাব বা কেন্দ্র। কলকাতা থেকে প্রচুর মাছ যেগুলো বিদেশে যায় এবং বিদেশ থেকেও আমাদের এখানে আসে, তো সেই হিসেবে এই মাছের কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোতে উৎপাদন করে প্রচুর চাষি ভাই এবং চাষি মায়েরা আছে যারা সরাসরি কলকাতায় এর বাজারজাত করে থাকে। এবং কলকাতায় আমরা জানি আমাদের সবচেয়ে বড় পেট মার্কেট, যেটা আমরা হাতিবাগানে জানি, গালিফ স্ট্রিট, সেখানেও কিন্তু সরাসরি এই মাছ বিক্রয় করা যায়। তো সুতরাং আর্থসামাজিক উন্নয়নে রঙিন মাছ চাষ একটা যথেষ্ট বড় ভূমিকা নিয়ে আসছে।
0: শুনলেন রঙিন মাছের চাষ ও উৎপাদন, এই বিষয়ে বললেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আজ অর্থাৎ 15/10/2026 বৃহস্পতিবারের সারাদিনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় সকাল 5:56। সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, স্থান উনকোটি ত্রিপুরা, উপস্থাপনায় পল্লবী সিনহা। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় পল্লবী সিনহা। 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, প্রেরণা রানার সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেবর্ষী ঘোষ, পর্ব 1। 8:45 যুব মনে গানে গানে, পর্ব 242, সম্পাদনা ঋতব্রত দে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গুনকেলি রাগে খেয়াল পরিবেশন করবেন অম্বরীশ দাস। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় উৎসব সিনহা। 10:30 রামধনু, প্রথমে নজরুলগীতি সৌরভ ঘোষাল এবং পরে শুনবেন লোকগীতি অভিজিৎ দাস। 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় উৎসব সিনহা। 11:15 রজনীকান্তের গান, সুসীমা দাস মজুমদার। 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সর্বাণী ভট্টাচার্য। 12:30 রবীন্দ্রসঙ্গীত, 1:00 নাটক দ্রব্যগুণ, রচনা বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ অরুণ মুখোপাধ্যায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 প্রথম বাঁকে গল্পের ডাকে, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত, বিকেল 4:35 ছায়া ছবির গান। ৪:50 ক্যাম্পাস আড্ডা, মহারাজা শ্রীশচন্দ্র কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সম্পূর্ণা চক্রবর্তী, শুনবেন প্রথম পর্ব। ৫:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত। ৫:50 ক্রীড়াঙ্গন, দুঃসাহসিক ক্রীড়া বিষয়ক অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, উপস্থাপনায় মিতুল সাহা। ৬:20 ক্ষেত খামারের কথা, ৬:50 আপনার স্বাস্থ্য, কথিকা হাত ধুয়ে খেতে বসুন, এ বিষয়ে বলবেন ডক্টর অরিন্দম চক্রবর্তী। ৭:00 যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। ৮:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। ৯:15 বিশ্ব পরিক্রমা, ৯:45 ছায়া ছবির গান, ১০:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করবেন অম্বরীশ দাস। ১০:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। রাত 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

এতক্ষণ শুনলেন আজ অর্থাৎ বৃহস্পতিবার 15-10-2026-এর সারাদিনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি। লোকগীতির অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন লোকগীতির অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল

8:30 এবং রাত 9:00। মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পূজোর গান। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আসন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনে আমি পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল। শুরু করছি আজকের আসন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। আজ আমরা কোথায় যাব? আজ আমরা যাব ত্রিপুরার উনকোটিতে। উত্তর পূর্ব ভারতের মানচিত্রে ত্রিপুরা যেন সবুজের ভিতর লুকিয়ে থাকা শান্ত নির্জন এক জগৎ। পাহাড়, অরণ্য, ঝর্ণা, চা বাগান আর নানা জাতিগোষ্ঠীর সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এই রাজ্যের প্রতিটি প্রান্তেই যেন রয়েছে কোনো না কোনো গল্প। আর সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলির একটি হল উনকোটি। ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চলে কৈলা শহরের কাছেই পাহাড়ের গায়ে গায়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রস্তর খোদিত মূর্তি ও ভাস্কর্য। জানা যায় উনকোটি একটি প্রাচীন শৈব তীর্থস্থান এবং এর ভাস্কর্যগুলির সময়কাল আনুমানিক সপ্তম থেকে নবম শতাব্দী। যদিও এরও আগের সময়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ভাবুন তো, শত শত বছর আগে কোনো এক শিল্পী বা শিল্পগোষ্ঠী পাহাড়ের গায়ে দাঁড়িয়ে পাথরকে কেটে ঘষে আঘাত করে ধীরে ধীরে ফুটিয়ে তুলেছেন দেব দেবীর মুখ। তাদের হাতে আধুনিক যন্ত্র ছিল না, ছিল না আজকের প্রযুক্তি, ছিল শুধুই পাথর, প্রকৃতি আর শিল্পের প্রতি গভীর নিষ্ঠা। আজ সেই পাহাড়ের সামনে দাঁড়ালে মনে হয় সময় এখানে থেমে আছে। উনকোটিকে ঘিরে সবচেয়ে জনপ্রিয় কাহিনীটি শিবকে কেন্দ্র করে। লোককথা অনুযায়ী একসময় ভগবান শিব 1 কোটি দেবদেবীকে সঙ্গে নিয়ে কাশীর দিকে যাচ্ছিলেন। পথে এই পাহাড়ি অঞ্চলে রাত্রিবাসের সিদ্ধান্ত হয়। শিব তাঁর সঙ্গীদের বলে দিয়েছিলেন ভোর হওয়ার আগেই সবাইকে উঠে তাঁর সঙ্গে যাত্রা শুরু করতে হবে। কিন্তু রাত পেরিয়ে ভোর হল, সূর্যের আলো পাহাড় ছুঁয়ে গেল, শিব ছাড়া আর কেউ উঠলেন না। তাই শিব একাই কাশীর উদ্দেশ্যে রওনা হলেন আর বাকিরা পাথরে পরিণত হলেন, এমনটাই স্থানীয়দের পুরাণ কথা অনুযায়ী জানা যায়। সেই থেকেই নাম উনকোটি, অর্থাৎ 1 কোটি থেকে একজন কম। অবশ্য ইতিহাস আর পুরাণকে এক করে দেখা যায় না। পুরাণ আমাদের দেয় বিশ্বাসের গল্প আর প্রত্নতত্ত্ব খোঁজে বাস্তব ইতিহাসের সূত্র। উনকোটির আসল সৌন্দর্য এখানেই, দুইয়ের পাশাপাশি অবস্থান। একদিকে লোকবিশ্বাস, অন্যদিকে প্রাচীন শিল্পের নিদর্শন। একদিকে শিবের পৌরাণিক যাত্রা, অন্যদিকে পাহাড় কেটে তৈরি মানুষের সৃষ্টিশীলতার বিস্ময়। উনকোটিতে গিয়ে প্রথম যে জিনিসটি চোখে পড়ে তা হল পাহাড়ের গায়ে খোদাই করা বিশাল বিশাল মুখাবয়ব ও মূর্তি। এগুলি সাধারণ মন্দিরের ভাস্কর্য নয়, কোনো নির্দিষ্ট স্থাপত্যের ভিতরে দেব মূর্তি বসানো হয়নি, বরং পাহাড়ের প্রাকৃতিক পাথুরে দেওয়ালকেই যেন শিল্পীর ক্যানভাস বানানো হয়েছে। জানা যায় এখানে প্রধানত দুধরনের ভাস্কর্য দেখা যায়, পাহাড়ের পাথরে খোদাই করা ছবি এবং পৃথক পাথরের মূর্তি। সবচেয়ে বিখ্যাত হল উনকোটেশ্বর কাল ভৈরবের বিশাল মুখমণ্ডল। প্রায় 30 ফুট উচ্চতার এই শিবমূর্তি উনকোটির অন্যতম প্রধান আকর্ষণ। তার মাথার অলঙ্কারই প্রায় 10 ফুট উচ্চতার। দুই পাশে রয়েছে নারী মূর্তি, একদিকে সিংহবাহিনী দুর্গা এবং অন্যদিকে আরেকটি বৃহৎ নারী প্রতিমা। কাছাকাছি রয়েছে বিশাল নন্দী মূর্তিও। একবার কল্পনা করুন তো সেই দৃশ্যটা। কাছাকাছি

চারপাশে অরণ্য, পাথরের ফাঁক দিয়ে সবুজ লতা, কোথাও ঝর্ণার জল, কোথাও পাহাড়ি পথ। বর্ষার পরে প্রকৃতি যেন আরো আরো সবুজ হয়ে ওঠে। পাহাড়ি ভূপ্রকৃতি, জলপ্রপাত এবং সবুজে ঘেরা পরিবেশ ভাস্কর্যগুলির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। একটি পর্যটন কেন্দ্র তখনই সত্যিকারের গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন সেখানে একাধিক ধরনের একসঙ্গে আকর্ষণ পাওয়া যায়। উনকোটির ক্ষেত্রে সেই বৈচিত্র্য যথেষ্ট স্পষ্ট। প্রাচীন রক কাট স্কাল্পচার দেখার জন্য দেশ বিদেশের ইতিহাস ও শিল্প প্রেমী পর্যটকদের কাছে উনকোটি আকর্ষণীয়। প্রতি বছর এপ্রিল মাসে এখানে অশোকাষ্টমী মেলা অনুষ্ঠিত হয়। উনকোটির পাথর খোদাই পাহাড়ি পরিবেশ, আলো ছায়া এবং সবুজ প্রকৃতির আলোকচিত্রীদের কাছেও আকর্ষণীয়। এবার বলি উনকোটি কিভাবে যাওয়া যাবে। কলকাতা থেকে উনকোটি যাওয়ার প্রধান দুটি পথ, বিমানপথে আগরতলা হয়ে অথবা রেলপথে ত্রিপুরার উত্তরাঞ্চলের দিক দিয়ে। কলকাতা থেকে আগরতলা বিমানবন্দরে উড়ে যাওয়া যায়। আগরতলা ত্রিপুরার রাজধানী এবং কলকাতার সঙ্গে এর বিমান যোগাযোগ রয়েছে। জানা যায় আগরতলা বিমানবন্দর থেকে উনকোটির দূরত্ব সড়কপথ আনুমানিক 180 কিলোমিটারের কাছাকাছি। আগরতলা থেকে সড়কপথে উনকোটি পৌঁছতে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগতে পারে, যদিও বাস্তব সময় রাস্তার অবস্থা, যানবাহন ও বিরতির ওপর নির্ভর করবে। তাহলে বন্ধুরা, আপনাদের পরবর্তী ভ্রমণ বাকেট লিস্টে ত্রিপুরার উনকোটিকে জুড়ে দিচ্ছেন তো? আজকের মতো আসুন বেরিয়ে যান অনুষ্ঠান থেকে, এখানেই বিদায় নেওয়ার পালা। আর আপনারাও অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যেন কিভাবে জানাবেন? আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। যেন আজ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা।

0: এতক্ষণ শুনলেন আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠান, উপস্থাপনে আমি পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবো সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন বাংলা সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টিও অনুমোদন করেছে। IDBI ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে নীতিগত সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। 21টি সোনা, 27টি রূপো ও

0: দৃষ্টি ব্রোঞ্জ সহ 85টি পদক জিতে পদক তালিকায় ভারত চতুর্থ স্থান অর্জন করেছে। সৌদি আরবে হামলা পরবর্তী পরিস্থিতিতে সেদেশের সমস্ত ভারতীয় নাগরিকদের ভারতীয় দূতাবাসের নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী, উৎসবে মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনি বক্তব্য রাখবেন। এই প্রকল্পগুলির লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি পরিকাঠামো আরও মজবুত করা, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং জল ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতি সাধন। প্রধানমন্ত্রী লের কুশক বকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয় নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 23,800 বর্গমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা এই আধুনিক টার্মিনালটি বার্ষিক 35 লক্ষ যাত্রী চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। সীমান্ত সড়ক সংস্থা বা বিআরও নির্মিত 298 কিলোমিটার দীর্ঘ নিম্ন পুদুম দারচা সড়কটি প্রধানমন্ত্রী দেশবাসীকে উৎসর্গ করবেন। দুর্গম জাস্কার উপত্যকার মধ্য দিয়ে লের নিম্মুর সঙ্গে হিমাচল প্রদেশের দারচাকে যুক্ত করা এই সড়কটি লাদাখের জন্য একটি বিকল্প যোগাযোগ পথ হয়ে উঠবে। পাশাপাশি শ্রী মোদী 9 মেগাওয়াট ক্ষমতার হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং 66 কেভি ডাবল সার্কিট দা হানু খালৎসি বিদ্যুৎ বিতরণ লাইনের উদ্বোধন করবেন। এছাড়াও লের সিন্ধুঘাটে ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ পার্ক এবং প্রজেক্ট হিম সরোবরের অধীনে 40টি গ্রামে নির্মিত 40টি জলাশয়ের উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প বা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে। 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য মোট 53,428 কোটি টাকার বাজেট বরাদ্দ মঞ্জুর করা হয়েছে।
1: दूसरा बड़ा फैसला लिया गया है वंचितों को वरीयता, जो हमारे वीक सेक्शंस है सोसाइटी के, वल्नरेबल सेक्शंस है, उनके लिए सोशल सिक्योरिटी नेट का एक्सपेंशन, इसे 2031 तक बढ़ाया गया है और टोटल 53,428 करोड़ रुपीस का प्रावधान सोशल सिक्योरिटी नेट के एक्सपेंडेड फॉर्म में किया गया है।
0: দিব্যাঙ্গজন পেনশন প্রকল্পের ক্ষেত্রে সংশোধনের বিষয়ে মন্ত্রী জানান, এখন থেকে 79 বছর বয়স পর্যন্ত প্রাপকরা মাসে 375 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। 80 বছর বা তার বেশি বয়সী উপভোক্তাদের ক্ষেত্রে এ সহায়তার পরিমাণ হবে 625 টাকা। প্রধানমন্ত্রীর সামাজিক সহায়তা যোজনার অধীনে প্রতিবন্ধকতার ন্যূনতম মাত্রা 80% থেকে কমিয়ে 40% করা হয়েছে। পাশাপাশি দিব্যাঙ্গ পেনশনের জন্য বয়সের নিম্নসীমা তুলে নেওয়া হয়েছে। এখন জন্মলগ্ন থেকেই এই সহায়তার সুবিধা মিলবে। মন্ত্রী জানান, দেশের সবকটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 3,20,00,000 বেশি মানুষ এই সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবেন। অন্যদিকে 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টিও অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই বোনাস প্রদানের জন্য 2,009 কোটি টাকাও মঞ্জুর করা হয়েছে। এর ফলে রেলকর্মীরা সর্বোচ্চ 17,951 কোটি টাকা পেতে পারেন।
1: रेलवे के करीब 11,40,770 कर्मचारियों के लिए परफॉर्मेंस लिंक्ड बोनस, 78 दिनों का बोनस कैबिनेट ने अप्रूव किया। ये दीपावली का उपहार है रेलवे के सभी कर्मठ कर्मचारियों के लिए, जो दिन रात मेहनत करते हैं। करीब 2,009 करोड़ रुपए का टोटल बोनस है।
0: এছাড়া আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প অর্থাৎ এমএসএমই এবং নতুন নতুন শিল্পের প্রসারে আইডিবিআই ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশে উন্নয়ন, আইন শৃঙ্খলা ও সুশাসনের জন্য গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। লখনৌতে এক অনুষ্ঠানে আত্মজীবনী ভারতীয় গণতন্ত্র কি বিজয় গাথা মেরা জীবন মেরা সংঘর্ষের হিন্দি সংস্করণের প্রকাশনা উপলক্ষে বক্তব্য রাখার সময় তিনি একথা জানান। তিনি উল্লেখ করেন, যোগী আদিত্যনাথ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যটিকে উত্তম প্রদেশে রূপান্তরের লক্ষ্যে এগিয়ে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 2026 এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত ভারতীয় দলের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। উল্লেখ্য, জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত 21টি সোনা, 27টি রূপ ও 37টি ব্রোঞ্জ সহ 85টি পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেদেশে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য একটি নতুন সতর্কবার্তা বা অ্যাডভাইজারি জারি করেছে রিয়াদের ভারতীয় দূতাবাস। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে চলা, আকাশপথে

আক্রমণের সময় ঘরের ভেতরে থাকার জন্য প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে। নতুন এই পরামর্শে দূতাবাস জানিয়েছে, গত 10ই অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত দুই ভারতীয় নাগরিক এখনও আইসিইউতে চিকিৎসাধীন। একজন ভারতীয়কে আইসিইউ থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া আরও চারজন ভারতীয় সাধারণ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন, একজনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এবারের আলোচনার বিষয় প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অগ্রগতি। বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে দুই পর্বে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী। উৎসবে মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যে প্রায় সব মণ্ডপেই প্রতিমা এসে গেছে, আলোয় সেজে উঠেছে শহর গ্রামের পথঘাট, মণ্ডপ সজ্জা এবং ঢাকের শব্দে উৎসব মুখর গোটা রাজ্য। শহরের বড় বড় পুজো মণ্ডপগুলিতে উদ্বোধনের পর্ব শেষ, ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। ভিড় সামাল দিতে প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসনও। পাশাপাশি রাজ্যের অনেক জায়গায় নবরাত্রি উৎসবও পালিত হচ্ছে। নবরাত্রির পঞ্চমীতে দেবী দুর্গা স্কন্ধমাতা রূপে পূজিতা হন। কেন্দ্রীয় সরকার আখ চাষীদের সমস্যা খতিয়ে দেখে তা নিরসনে উপযুক্ত পদক্ষেপের জন্য একটি কমিটি গঠন করেছে। নীতি আয়োগের প্রাক্তন সদস্য অধ্যাপক রমেশ চাঁদ এই কমিটির সভাপতিত্ব করবেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কৃষি কমিশনার, খাদ্য ও গণবণ্টন বিভাগের চিনি বিষয়ক যুগ্ম সচিব এবং উপভোক্তা বিষয়ক বিভাগের যুগ্ম সচিব। কর্ণাটক ও মহারাষ্ট্রের আখ চাষীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়েছে। কৃষিক্ষেত্রে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ আজ নতুন দিল্লিতে জাতীয় পর্যায়ে মহিলা কিষাণ দিবস 2026 উদযাপনের আয়োজন করছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতের কৃষি ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে মহিলারা বীজ বপন, চারা রোপণ ও ফসল কাটার সঙ্গে গবাদি পশু পালন, বীজ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপিত হচ্ছে। উল্লেখ্য, 2007 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব গ্রহণের মাধ্যমে দিনটি স্বীকৃতি পায় ও 2008 সালের 15ই অক্টোবর থেকে দিনটি উদযাপন শুরু হয়। দিল্লি পুরসভার আয়তাধীন স্কুলগুলিতে ইউনিফর্ম ও স্কুল ব্যাগের জন্য ছাত্রছাত্রীদের 1370 টাকা করে প্রদানের কথা ঘোষণা করেছে দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, ডিরেক্টর বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে গতকাল দিল্লির 5 লক্ষ ছাত্রছাত্রীদের 70 কোটি টাকা প্রদান করা হয়েছে। এই উপলক্ষে শ্রীমতী গুপ্তা বেশ কিছু স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার প্রিন্টার ক্রোমবুকের উদ্বোধন করেছেন। মহারাষ্ট্রের 358টি তালুকের মধ্যে 305টিকে খরা পীড়িত বলে ঘোষণা করা হয়েছে। তালিকায় নতুন করে আরও 40টি তালুক যুক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ঘোষণা করেছেন, দীপাবলির আগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রাথমিক আর্থিক সহায়তা হিসেবে 5,000 টাকা করে পাঠানো হবে। পুরুষদের ক্রিকেটে হায়দ্রাবাদে অনুষ্ঠিত চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে গতরাতে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে 24 রানে পরাজিত করেছে। ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 248 রানের লক্ষ্যমাত্রা রাখলে ভারত ব্যাট করতে নেমে 19 ওভার 3 বলে 9 উইকেট হারিয়ে 223 রান তোলে। 56 রান করে সঞ্জু স্যামসন ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টিও অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান সকালের আড্ডা। উপস্থাপনে আমি পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই সুপ্রভাত। শুরু করছি আজকের সকালের আড্ডা অনুষ্ঠান। শরতের নীল আকাশ, শিউলির গন্ধ আর কাশের দোলায় আজ মেতে উঠেছে চড়াচড়। মহালয়ের ভোর পেরিয়ে দেবীপক্ষের আবাহন শেষে আজ মহাপঞ্চমীর আলোয় উদ্ভাসিত আমাদের এই সকাল। একরাশ স্নিগ্ধতা আর উৎসবের আগমনী সুর নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকের এই আনন্দঘন আয়োজনে। ঢাকের কাঠে পড়ার অপেক্ষা আর কিছুক্ষণের, কিন্তু উৎসবের আমেজ ইতিমধ্যেই ছুঁয়ে গেছে আমাদের মন প্রাণ। সকালের এই শুভ্র বাতাসে তাই ব্যস্ততার মধ্যেও কেমন একটা উৎসবের গন্ধ, তাই না? এই চেনা সকাল, চেনা মানুষ আর চেনা জীবনের ছোট ছোট গল্প নিয়েই আজকের আড্ডা। আর এই সময় জুড়ে থাকবে একজন বিশিষ্ট ব্যক্তিত্বের কথা, নানান রকম জানা অজানা তথ্য, অনুষ্ঠান দৃষ্টিকোণ, অনুষ্ঠান জানা অজানা আর হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু মন কাড়া গান। একটু থামবো, একটু হাসবো, কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। তাই আর দেরি কেন, চলুন পঞ্চমীর এই শুভ লগ্নে নতুন দিনকে স্বাগত জানাই একখানি সুন্দর গানকে সঙ্গে করে। আপনাদের প্রিয় অনুষ্ঠান সকালের আড্ডায় সঙ্গে রয়েছে আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা।

আকাশের গায়ে যখন ভোরের প্রথম আলো এসে আলতো করে ছুঁয়ে যায় মাটির বুক, তখন কোনো এক নিভৃত প্রান্তরে জেগে ওঠে এক কিশোরের চোখ। সে চোখে নিদ্রার ক্লান্তি নেই, আছে অসীমের প্রতি অনন্ত এক তৃষ্ণা। পৃথিবীর মানচিত্র তাকে চিনে, ডক্টর এপিজে আব্দুল কালাম নামে। আর সেই অনন্ত স্বপ্নের কারিগর ভারতের মিসাইল ম্যানের জন্মতিথি আজ 15ই অক্টোবর। তার সঙ্গে আজ বিশ্ব ছাত্র দিবস। এপিজে আব্দুল কালাম এবং ছাত্র সমাজ, এই দুটি শব্দের মাঝে কোনো কৃত্রিম ব্যবধান নেই। নদী যেমন সাগরের টানে বুক চিরে ছুটে যায়, তেমনি কালামের সমস্ত সৃষ্টিশীল সত্তা, তাঁর ধ্যান, জ্ঞান আর নিঃশ্বাস ছুটে যেত তরুণ প্রাণীর সন্ধানে, যিনি নিজের সমস্ত কিছুর সার্থকতা খুঁজে পেয়েছিলেন পরবর্তী প্রজন্মের টানায় শক্তি যুগিয়ে। রামেশ্বরমের ছোট গলি থেকে দিল্লির রাষ্ট্রপতি ভবনের মহামূল্যবান গালিচা পর্যন্ত তার দীর্ঘ পদযাত্রা। সংবাদপত্রের পাতা বিলি করে যে ছেলেটি বিজ্ঞানের ক্লাসে ছুটে যেত, সে জানত দারিদ্রতা কখনো চিন্তার সীমানাকে বেঁধে রাখতে পারে না। তার কাছে ছাত্রত্ব কোনো বয়সের সীমারেখা নয়, ছাত্রত্ব হল সত্যের সন্ধানে সদা জাগ্রত এক চেতনা। রাষ্ট্রপতি হিসেবে তিনি যখন দায়িত্বভার গ্রহণ করেছিলেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদমর্যাদাও তাঁর ভেতরের সহজ সরল শিক্ষকটিকে আড়াল করতে পারেননি। তাঁর নিজের কথায়, যদি মানুষ আমাকে একজন শিক্ষক হিসেবে মনে রাখে, সেটাই হবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। 15ই অক্টোবরের সেই ক্ষণটিকে যখন বিশ্ব মঞ্চে ছাত্র দিবস হিসেবে স্মরণ করা হয়, তখন তা যেন হাজারো প্রদীপের আলো এক বিদ্যুতে এসে মিলিত হয়। এপিজে আব্দুল কালামের কাছে দেশের প্রতিটি ছাত্রছাত্রী ছিল এক একটি সুপ্ত পরমাণু, যার গভীরে লুকিয়ে রয়েছে অপার সৃষ্টিশীল শক্তির উৎস। তিনি যুবকদের চোখে চোখ রেখে বলতেন সেই অমোঘ বাণী, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। এই কথাটি শুধু কথার কথা হয়ে থাকেনি, তা হয়ে উঠেছিল লক্ষ তরুণ তরুণীর বুকের ভেতর লুকিয়ে থাকা ধিকি ধিকি আগুনের অঙ্গার। অজস্রবার তিনি ছুটে গেছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, মেঘালয়ের পাহাড় থেকে গুজরাতের কচ্ছ, তামিলনাড়ুর উপকূল থেকে হিমালয়ের পাদদেশ। কোথায় যাননি তিনি, উদ্দেশ্য কেবল একটাই, লক্ষ লক্ষ তরুণের প্রাণীর সঙ্গে সরাসরি কথা বলা, তাদের হৃদয়ে আত্মবিশ্বাসের বীজ বুনে দেওয়া। প্রতি বছর যখন 15ই অক্টোবর ফিরে আসে, যখন সারা দেশ ও বিশ্বের পাঠশালাগুলোতে প্রদীপ জ্বলে, তখন মনে হয় তিনি কোথাও দূরে যাননি, তিনি বেঁচে আছেন ল্যাবরেটরির কোনো গভীর গবেষণায় মগ্ন তরুণ গবেষকের একাগ্রতায়, তিনি বেঁচে আছেন পরীক্ষার পড়ার ফাঁকে জানালা দিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকা এক কিশোরের দুরন্ত ভাবনায়, তিনি বেঁচে আছেন যে কোনো নতুন সৃষ্টির আনন্দে। বিশ্ব ছাত্র দিবস এবং এপিজে আব্দুল কালাম, এই দুটি নাম একে অপরের পরিপূরক হয়ে চিরকাল দীপ্যমান থাকবে। যতদিন আকাশে তারারা পথ দেখাবে, ততদিন মাটির বুক চিরে অঙ্কুরোদ্গমের মতো কোনো নতুন প্রাণের মনে স্বপ্নের বীজ অঙ্কুরিত হবে। ততদিন এই দিনটি মানুষের ডাক দিয়ে যাবে, উঠে দাঁড়াও, নিজেকে জানো এবং ডানা মেলে উড়ে চলো সেই অসীমের পানে, যেখান থেকে স্বপ্ন আর বাস্তবের সীমানা একাকার হয়ে যায়।

0: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: এখন জানিয়ে দেব আজ অর্থাৎ বৃহস্পতিবারের রাতের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। ঢাকে কাঠি তো পড়েই গেছে, ঘরের মেয়ে ঘরে আসছে, এই আনন্দে মশগুল আপামর বাঙালি। কিন্তু পুজো মানে কি শুধুই আনন্দ আর আলোর ঝলকানি? তার আছে নানা রূপ, গ্রাম বাংলার মিঠো সুরে মিশে আছে সেই সব কথা। তাই পুজোর গন্ধ গায়ে মেখে আজ হারানো দিনের গানে থাকবে সেই সব মাটির গন্ধ মাখা আগমনী গান। আর আপনাদের সঙ্গে থাকবে মৈত্রী বন্ধু পাপড়ি ভট্টাচার্য। আজ ঠিক রাত ১১টায় শুধুমাত্র আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, শুনতে ভুলবেন না যেন। অনুষ্ঠানের এতটা ধাপ পেরিয়ে এবারে এখন সময় হয়েছে একটি গান শুনে নেওয়ার। একটি নয়, এবারে শুনব পরপর দুখানি গান। প্রথম গানটি শুনবেন অন্তরা নন্দী এবং অঙ্কিতা নন্দীর দ্বৈত কণ্ঠে, এবং দ্বিতীয় গানটি শুনবেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

0: মায়ে দুইটা সেমি পইরা আছে থাকাই সারি
1: আছে ডাইনে বাইয়ে দুইটা সেমড়ি পইরা আছে ঢাকাই শাড়ি ঘুরতে দেখছি বাড়ি বাড়ি ফ্যাশন দেখায় ভারী।

গানে কথায় সময় এসে পৌঁছেছে সকাল 8টা, আর ঘড়ির কাঁটায় সকাল 8টা মানেই সময় দৃষ্টিকোণের। তাই এবারে শুনবেন অনুষ্ঠান দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ। আজকের বিষয় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্তর স্মরণে।

রবীন্দ্র সদনের গায়ে তখন পড়ন্ত সূর্যের আলোক রেখা। মনে হল দিবসের শেষ সূর্য যেন তাকে অনাবিল আলোক ছটায় রাঙিয়ে দিয়ে শেষ প্রণাম জানাচ্ছে। ফুলে ফুলে সজ্জিত বেদির ওপর শায়িত তাঁর দেহ, অনুরাগে ছাত্রছাত্রীরা পুষ্পমাল্যে শ্রদ্ধা জানাচ্ছেন, গাইছেন রবীন্দ্রসঙ্গীত। 94 বছরে গত 6ই অক্টোবর বিদায় নিলেন বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত। জীবনের প্রায় শেষ সময় পর্যন্ত সঙ্গীত সাধনায় মগ্ন ছিলেন তিনি। এই বয়সেও তাঁর সপ্তকে অনায়াস দক্ষতায় বিচরণ করত তাঁর কণ্ঠ।

নবতীপরের শিল্পীকে বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে শুদ্ধ সুরে সুস্পষ্ট উচ্চারণে অসাধারণ স্মৃতিশক্তিতে যে কোনো গান গাইবার অনায়াস পারদর্শিতা দেখে শ্রোতারা বিস্ময় বোধ করতেন।

জন্মসূত্রে বিভা ছিলেন ত্রিপুরার ভূমিকন্যা। আগরতলায় স্কুলের পড়া শেষ করে 1959 তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে ভর্তি হন। মায়া সেনের কাছে তাঁর রবীন্দ্রসঙ্গীত শিক্ষা শুরু হলেও পরবর্তীতে তিনি গুরু হিসেবে পেয়েছিলেন প্রবাদ প্রতিম শিল্পী দেবব্রত বিশ্বাসকে। জর্জদা তাঁর প্রিয় ছাত্রীকে নিজের হারমোনিয়ামটি দিয়ে গিয়েছিলেন। বিভাও পরম যত্নে ও শ্রদ্ধায় সারাজীবন গুরুর এই দান রক্ষা করেছেন। গুরুর গায়কীর নির্যাস আত্মস্থ করেছিলেন তিনি।

ষাট-সত্তরের দশক থেকে পুরো দমে সঙ্গীত সাধনা করেছেন। সকলের অলক্ষ্যে একান্তে নির্ভীত চর্চায় রবীন্দ্রসঙ্গীতে ছিল তাঁর সাধনা। প্রচার ও পরিচিতির বাইরেই থেকে গেছেন জীবনের বেশিরভাগ দিন।

শেষ দশ বারো বছরে তিনি প্রচারের আলোয় আসেন। কৃষ্ণকলি আমি তারই বলি, চিরসখা ছেড়ো না, তবু মনে রেখো তাঁর গাওয়া অবিস্মরণীয় কিছু গান। ৯৪ বছর বয়সেও তার কণ্ঠ ছিল অবিকৃত, ধারালো, সুর সমৃদ্ধ। নিজের সঙ্গীত শিক্ষার স্কুল গড়ে তোলেন, তৈরি করেছিলেন অনেক ছাত্রছাত্রী। এই বয়সেও কলকাতার বিভিন্ন মঞ্চে অক্লান্তভাবে অনুষ্ঠান করতে দেখা গেছে তাঁকে। গত ৩১শে জুলাই রবীন্দ্র সদনে ছিল তাঁর শেষ অনুষ্ঠান। তাঁর শেষ গানটির মধ্য দিয়েই তাঁকে জানাই আকাশবাণী মৈত্রীর শ্রদ্ধা।

0: শুনলেন অনুষ্ঠান দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ। আজকের বিষয়, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্তর স্মরণে।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: শরতের আকাশ জুড়ে যখন পেঁজা তুলোর মতো মেঘেরা দল বাঁধে, শিউলি ঝরা ভোর জানান দেয় মহামিলনের সুর, তখন দূরে কোনো মণ্ডপ থেকে ভেসে আসে চেনা এক ছন্দ। কাঁধে ভারী কাঠের খোল, চামড়ায় বাঁধা কাঠির টান আর বাতাসে ছড়িয়ে পড়া আনন্দ। ঢাকের বোলটা শুনলে পুজো ঠিক শুরু হয় না, তাই তো? কিন্তু সেই ঢাকের আওয়াজ যদি কান পেতে শোনেন, তবে বুঝতে পারবেন গত কয়েক বছরে এই চিরাচরিত সুরে এক নতুন মাত্রা যোগ হয়েছে। যে ঢাকের গুরুগম্ভীর গর্জন এতদিন কেবল পুরুষের হাতের পেশির জোরেই বাঁধা ছিল, সেখানে আজ আলতো অথচ আত্মবিশ্বাসী আঙুলের স্পর্শ লেগেছে। হ্যাঁ, আমরা বলছি বাংলার সেই মেয়ে ঢাকিদের কথা। একটা সময় ভাবাই যেত না, 10-12 কেজি ওজনের একটা ভারী ঢাক কাঁধে ঝুলিয়ে রঙিন কাপড়ে মুড়ে একটানা কয়েক ঘন্টা ধরে বোলের ওপর বোল বুনে চলবেন একদল নারী। মা দুর্গার আরাধনাতেই তো নারী শক্তির জাগরণ, সেই মহামায়ার বন্দনায় যে বাদ্য সবচেয়ে বেশি প্রাণ ঢালে, তার কাঠি কেন উঠবে না আরেক নারীর হাতে? মাটির গন্ধমাখা হাবড়া, মচলন্দপুর কিংবা দূর মফস্বল থেকে উঠে আসা এই মেয়েরা প্রমাণ করে দিয়েছেন সুরের কোনো গণ্ডি হয় না, নিষ্ঠার কোনো সীমানা নেই। পুরুষ সঙ্গীদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যখন ঢাকের কাঠের গায়ে কাঠের নিখুঁত চোট দেন, তখন মণ্ডপের প্রতিটি চোখ বিস্ময় আর শ্রদ্ধায় থমকে দাঁড়ায়। আজ কোনো অঙ্গনেই তাঁদের পা পিছিয়ে নেই, ঘরের চৌকাঠ পেরোনো সংকল্প আর হাতের সেই দুলুনি বুঝিয়ে দেয় সমানে সমানে তাল মিলিয়ে পথ চলাই এখন সময়ের গান। উৎসবের আলো মিলিয়ে যাবে এক সময়, পুজো শেষ হবে, ঢাকের আওয়াজও থিতিয়ে আসবে, কিন্তু এই মেয়েদের হাত ধরে যে নতুন সুরের যাত্রা শুরু হয়েছে তা সাংস্কৃতিক আঙিনায় চিরকাল এক অনন্য অধ্যায় হয়ে থাকবে।

মেঠো পথের ধুলো উড়িয়ে এগিয়ে চলে একটি জীর্ণ সাইকেল, যার সামনে ঝুলছে রং বেরঙের প্যাকেট। হাওড়া গ্রামীণের বাগনানের হারব গ্রাম থেকে প্রতিদিন শুরু হয় এক নিঃশব্দ অভিযাত্রা। সেই সাইকেলের আরোহী শীতল মণ্ডল, যার ঝুলিতে থাকে সুরভিত ধূপকাঠি আর বুকে থাকে হার না মানা এক আকাশ চেত। বাঙালপুর পুনাল কিংবা আগুনশির আঁকা বাঁকা অচেনা অলিগলিতে প্রতিদিন সুবাস বিলিয়ে বেড়ান তিনি। কিন্তু যে ধূপ জ্বলে বাতাসে সুবাস ছড়ায়, তার সওদাগরের নিজের জীবনটাই যে এক যুদ্ধের গল্প। শৈশব থেকেই শীতলের শরীরে

অক্ষমতার অলিখিত দাগ। একটি হাত অসার হয়ে ঝুলে থাকে পাশে, চলন শক্তিটুকু সম্বল হলেও মুখের ভাষা বড় দ্বিধাগ্রস্ত, ঠোঁটের কোণে এসে শব্দগুলো জড়িয়ে যায়, অস্পষ্ট স্বরধ্বনিরা বুক চাপা দীর্ঘশ্বাস হয়ে মিলিয়ে যায় বাতাসে। তিনি বলতে চান ধূপের মন মাতানো গন্ধের কথা, আহ্বান জানাতে চান পাড়ার গৃহস্থকে, কিন্তু জড়ানো জীব তার পুণ্যের গুণগান গাইতে গিয়ে বারবার পথ হারায়। শরীর জুড়ে শুধুই অপূর্ণতা, তবু তিনি তো হার মানার মানুষ নন, তাই তো প্রতিদিন ব্যাগ ভর্তি ধূপ নিয়ে নতুন করে পথে নামা। এই অসম লড়াইয়ে এক আশ্চর্য বাঁক এনে দিল আমতার এক স্বেচ্ছাসেবী সংগঠন। তারা দেখতে পেয়েছিল শীতলের বুকের ভেতরের সেই না বলা শব্দগুলোকে। শীতলের এই প্রতিবন্ধকতাকে জয় করার পথ বাতলাতে তারা এগিয়ে এলো ভালোবাসার স্পর্শ নিয়ে। এই উৎসবের দিনে ঢাকের আওয়াজে যখন মেতে উঠবে চারপাশ, তখন এই মাটির মানুষের ঘরেও যেন জ্বলে উঠবে আনন্দের আলো। তার সাইকেলে জুড়ে দেওয়া হয়েছে ছোট্ট মাইক ও রেকর্ডার সেট, যে কথাগুলো শীতল এতদিন তার অক্ষম কণ্ঠে বলতে পারেনি আজ ব্যক্ত করছে অবলীলায়, পথে পথে ঘুরে ঘুরে সাইকেলে চেপে। যন্ত্রের স্বচ্ছ স্বরে ধ্বনিত হয় সুগন্ধি ধূপের ডাক। অক্ষমতার প্রাচীর ভেঙে তিনি আজ আরো এক ধাপ এগিয়ে গেছেন পূর্ণ স্বর্ণের ভরাতার দিকে। সুরভিত শুধু ধূপের কাঠি থেকেই ছড়ায় না, মানুষের লড়াই আর সহমর্মিতার যোগ ফলেও যে এমন সুভাষ জন্ম নিতে পারে

0: অনুষ্ঠান, দৃষ্টিকোণ, নানান রকম তথ্য ও গানের মোড়ক পেরিয়ে এখন সময় হয়েছে অনুষ্ঠান জানা অজানার। এখন শুনবেন অনুষ্ঠান জানা অজানা।
1: জানা অজানা, জানা অজানায় আজ শুনবেন চেনা অচেনা গাছপালা শিরোনামে তিন পর্বের ধারাবাহিকের তৃতীয় পর্ব। লিখেছেন জয়শ্রী দত্ত। হাহা নামের গাছটা একটা বিরল প্রজাতির গাছ। এর বিজ্ঞানসম্মত নাম সায়ানিয়া হেলুয়েন্সিস। হাওয়াই দ্বীপপুঞ্জের পশ্চিমে মাওয়াই দ্বীপের পশ্চিমে গাছটা প্রথম দেখা গিয়েছিল। এর একটিমাত্র গাছ স্বাভাবিক বন্য অবস্থায় দেখা গিয়েছিল। হাওয়াই অঞ্চলের ভাষায় একে বলা হয় হাহা। গাছটা ক্যাম্পানিউলেসি গোত্র।

0: বসন্তকাল থেকে গ্রীষ্মের মাঝামাঝি গাছে ফুল দেখা যায়। 4 থেকে 45টা ফুলের গুচ্ছে গাছগুলো সাজানো থাকে। ফলগুলো মাংসলো রসালো বেরি জাতীয়। এই ফলগুলো ইঁদুরে খেয়ে ফেলে, তাই এগুলো ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে। গাছটার কোনো ঔষধি গুণ এখনও আবিষ্কার করা হয়নি। কাইকোমাকো, সাধারণভাবে গাছটাকে বলে থ্রি কিংস কাইকোমাকো। অনেক সময় এটাকে শুধু কাইকোমাকো বলে। এটা পেনান্টিয়াসি গোত্রের একমাত্র গাছ। গাছটির বিজ্ঞানসম্মত নাম পেনান্টিয়া বাইলিসিয়ানা। থ্রি কিংস দ্বীপপুঞ্জে মোট 13টি জনহীন গ্রাম আছে। এদের দেখা যায় নিউজিল্যান্ডের উত্তর পশ্চিমে 55 কিলোমিটার দূরে কেপ রেঙ্গা অঞ্চলে। এই দ্বীপগুলোতেই দেখা যায় কাইকোমাকো গাছ। পেনান্টিয়া গাছটা এসেছে ব্রিটিশ প্রাণীবিজ্ঞানী ও পুরাকীর্তি বিশেষজ্ঞ থমাস পেনান্টের নাম অনুসারে। আর বাইলিসিয়ানা শব্দটি এসেছে নিউজিল্যান্ডের উদ্ভিদ বিজ্ঞানী জিওফ্রে টিএস বেইলিসের নাম অনুসারে। তিনি এই গাছটার একমাত্র প্রজাতিটি 1945 সালে আবিষ্কার করেন। গাছটা গুল্ম আকৃতির, এর অনেকগুলো কাণ্ড নিচ থেকে উঠে আসে। জঙ্গলে এটা 5 মিটারের মতো লম্বা হলেও চাষ করলে এটা 4 মিটারের মতো হতে পারে। এর কাণ্ড হালকা ধূসর, পাতাগুলো পুরু ঘন সবুজ ডিম্বাকৃতি। একে অন্যের সঙ্গে একান্তরভাবে থাকে। পরিণত পাতার ধার সমৃদ্ধ হলেও অপরিণত পাতার ধারগুলো দাঁতের মতো খাঁজ কাটা। পাতাগুলো বেশ বড় চ্যাপ্টা। গাছটা ছায়া ঘেরা জায়গায় ভালো হয়। পাতাগুলোর ধার ধরে ভেতর বা পেছনের দিকে গোল হয়ে গুটিয়ে থাকে। প্রধান শিরা আর শাখা শিরার উপর স্পষ্ট রোঁয়া দেখা যায়। অক্টোবর নভেম্বর মাসে গাছে ফুল আসে। 1.5 মিলিমিটার মতো সবজি সাদা ফুল হয়। জানুয়ারি থেকে এপ্রিল চাষ করা গাছে ফল হয়, কিন্তু জঙ্গলের গাছে ফল হয় না। ভাঙা ডাল বা শিকড় থেকে নতুন গাছ হতে পারে। পরিণত ফলগুলো বেগুনি থেকে কালো রঙের হয়। এদের ঔষধি গুণের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাইয়াবক, 1841 সালে ইউনাইটেড স্টেটসের অভিযাত্রী ফিলিপিন্সের লুজন দ্বীপপুঞ্জে অভিযানে যান। ওখানকার মাকেলিং পাহাড়ের পাহাড়ি ঢালের জঙ্গলে দেখতে পেলেন ঝাড়বাতির মতো থোকা ধরা অপূর্ব ফুলের এক গাছ। ফুলগুলোর রং সবজি নীল, ঝাড়বাতিটা ঝুলে থাকে নিচের দিকে। স্থানীয় মানুষেরা একে তাইয়াবক বলে। গাছটা শক্ত কাষ্ঠলো লতা। ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে ইংরেজিতে একে বলে জেড ভাইন প্লান্ট। গাছটার বিজ্ঞানসম্মত নাম স্ট্রঙ্গাইলোডন ম্যাক রোবোটোরিস। স্ট্রঙ্গাইলোডন শব্দটা দুটো গ্রিক শব্দ জুড়ে হয়েছে, স্ট্রঙ্গাইলোস অর্থাৎ গোলাকার আর ওডোনোস অর্থাৎ দাঁত। ফুলের বৃতির গোল আকৃতির জন্য এই নাম। ম্যাক্রোবোট্রিস শব্দটা আবার দুটো শব্দ মিলিয়ে তৈরি হয়েছে, ম্যাক্রো অর্থাৎ গ্রিক ভাষায় ম্যাক্রস অর্থাৎ বড় আর বোট্রোইস অর্থাৎ থোকা ধরা আঙুর বা বড় আঙুরের থোকার সঙ্গে মিল রয়েছে। গাছটা ফিলিপিন্সের দেশীয় গাছ। কাষ্ঠ হল লতাটা 18 মিটারের মতো লম্বা। গাছের পাতাগুলো ত্রিপত্রক যৌগপত্র, মাঝখানের পাতাটা সবচেয়ে বড়। ফুলগুলো শীতের শেষ থেকে শুরু করে গরমের শুরু পর্যন্ত গাছে ফুটতে থাকে। গাছের 2 বছর বয়স হলে গাছে ফুল আসে। ফুল ফোটা শেষ হলে গাছে ফল ধরে। স্থানীয় মানুষ ওই ফুল সবজি হিসেবে ভাজা করে খায়। গাছটার রাসায়নিক বিশ্লেষণ করে দেখা গেছে এতে মালভিডিন নামে ডাই গ্লুকোসাইড পাওয়া গেছে। ওদের ঔষধি গুণ নিয়ে জানা নেই। ধীরে ধীরে থাকার জায়গার অভাবে গাছগুলো বিপন্ন হয়ে পড়ছে। জানা অজানায় চেনা অচেনা গাছপালা শিরোনামে 3 পর্বের ধারাবাহিকের 3য় তথা শেষ পর্ব শুনলেন। লিখেছেন জয়শ্রী দত্ত।
1: এতক্ষণ শুনলেন জানা অজানা। শরতের সোনালি রোদ্দুর আর শিউলি ফুলের স্নিগ্ধ গন্ধ মেখে আজকের মতো গুটিয়ে নেওয়ার সময় হয়েছে সকালের আড্ডার ডালপালা। বাতাসে এখন থেকেই ঢাকের মৃদু আওয়াজ আর কাশবনের দোলায় মা আসার বদধ্বনি। দিনযাপনের সব ক্লান্তি ব্যস্ততা আর জমা হওয়া ক্ষোভ ধুয়ে যাক পুজোর এই কটা দিন। নতুন জামার সুবাসে আলো ঝলমলে মণ্ডপে কিংবা প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেওয়া আড্ডার হাসিতে আনন্দ যেন উপচে পড়ে প্রতিটা কোণে। বাঁধন ছাড়া খুশি আর ভালোবাসায় ভরে উঠুক আপনার চারপাশ। উৎসবের এই দিনগুলোতে মন খুলে বাঁচুন, প্রাণ ভরে হাসুন। আজ তবে এইটুকুই। আলো ফুটুক মনে, রং

লাগুক প্রাণে, সবাইকে শারদ উৎসবের এক রাশ উষ্ণ ভালোবাসা এবং শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পূজোর প্রতিটা পলক আনন্দে ভরিয়ে তুলুন। আবার কোনো এক নতুন সকালের আলোয়, নতুন গল্পের ঝুলিতে আর চেনা কিছু সুরের মায়ায় আমরা ফিরে আসব এই পরিচিত সময়ে। আজকের মতো বিদায় বন্ধু। আর আপনারাও অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যেন কিভাবে জানাবেন? আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। আজকের মতো বিদায় বন্ধু, কিন্তু যাওয়ার আগে রেখে যাওয়া

এরই সঙ্গে শেষ হলো আজকের সকালের আড্ডা অনুষ্ঠান। সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। এতক্ষণ শুনলেন সকালের আড্ডা, উপস্থাপনে আমি পল্লবী সিনহা।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঘুরে দাঁড়ানোর গল্প।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঘুরে দাঁড়ানোর গল্প।

0: এই অনুষ্ঠানে প্রেরণা রানার সঙ্গে কথা বলেছেন দেবশ্রী ঘোষ। আজ প্রথম পর্ব।
1: ক্যান্সার এটা নাম শুনলে আজও একটা আতঙ্ক আমাদের মনে ছায়া ফেলে, যদিও অনেক চিকিৎসায় রয়েছে, অনেক বিকল্প পথ বেরিয়েছে, এবং সেটা যদি অনেকটা কম বয়সে হয়, শৈশবে হয়, সেক্ষেত্রে তার সেই রোগ মুক্তির বা রোগের সঙ্গে লড়াই করার যাত্রাটা আরও অনেক বেশি কঠিন হয়ে পড়ে। সেই লড়াইয়ে জয়ী একজনের সঙ্গেই আজ আমরা কথা বলবো, প্রেরণা। আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে।
2: নমস্কার।
1: প্রেরণা বাড়ি কোথায়?
2: আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার কুয়োরদা গ্রামে। কুয়োরদা অত্যন্ত ছোট্ট একটি গ্রাম, এবং সেখান থেকে আমি এখন বর্তমানে রানীসরাইতে থাকি।

0: শুধুমাত্র আমার পড়াশোনার সুবিধার জন্য।
1: এবং একদম হালে বর্তমানে আপাতত আপনি কলকাতা নিবাসী, সেইটা একটু শ্রোতাদের বলুন, এখন আপনি কি করছেন?
0: এখন আমি বর্তমানে NRS মেডিকেল কলেজ অর্থাৎ নীলরতন সরকার মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছি। আমার 4 বছরের MBBS পড়া কমপ্লিট করে আমি এখন ইন্টার্নশিপ জয়েন করেছি।
1: বেশ, মানে এখন আপনি পুরোদস্তুর ডাক্তার বলা যায়। তো এইটাই আমরা ফিরবো, আমরা শুরু করি অতীতের সেই সময়টা দিয়েই, যেটা বলছিলাম যে ক্যান্সার শব্দটা এখন তার চিকিৎসা অনেক, তবুও কোথায় যেন ক্যান্সার শুনলেই মনে একটা আতঙ্ক আসে। আর আপনার ক্ষেত্রে এই রোগ যখন প্রথম ধরা পড়ল বা দেখা দিল তখন আপনার বয়স অনেকটাই কম, কোন ক্লাসে তখন পড়েন আপনি?
0: আমি তখন 5ম শ্রেণীতে পড়তাম।
1: কিভাবে শুরু হলো ব্যাপারটা, মানে তার সিমটমস বা কি অসুবিধে হচ্ছিল?
0: আমি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম তখন। তারপর আমি 4 কমপ্লিট করে আমি যখন 5 উঠলাম, আমি যখন স্কুলে ভর্তি হলাম, তখন হঠাৎ করেই আমার হাঁটতে গেলে বাম পায়ে ব্যথা হতো এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পক্ষে আমার একটু অসুবিধে হতো। আমি তখন গান, নাচ এবং আবৃত্তি শিখতে শুরু করেছি এবং ভালো লাগতো। নাচ করতে গিয়েও একটু আমার পায়ে ব্যথা হতে শুরু করলো, এটাই সিমটম ছিল, আর কিছু সেরকম দেখা যায়নি। তারপর আমাকে নিয়ে যাওয়া হয় CMC ভেলোরে, সেখানেই ধরা পড়ে যে আমার সাইনোভিয়াল সার্কোমা হয়েছে, যেটা একটা খুব রেয়ার সফট টিস্যু ক্যান্সার।
1: আচ্ছা, রোগের প্রকাশটা পাতেই হয় নাকি শরীরের অন্য অঙ্গেও হতে পারে?
0: শরীরের যে কোনো অঙ্গে হতে পারে, আমার ক্ষেত্রে ওটা পা ছিল।
1: তারপর চিকিৎসা শুরু হলো, সেই পর্বটা কতদিন চলল?
0: আমার চিকিৎসা শুরু হওয়ার পরে আমার চিকিৎসা চলে দীর্ঘ 6 মাস একটানা। তারপর 2012-21 জানুয়ারি আমার ওখান থেকে ডিসচার্জ হয়, কিন্তু আমার সাথে 5 বছর থেকে 6 বছরের ট্রিটমেন্ট প্রোটোকল আমাকে দেওয়া হয়। অর্থাৎ আমাকে অপারেশনের পরে এবং ট্রিটমেন্টের পরে টানা 5 থেকে 7 বছর ভেলোর যাতায়াত করতে হয় ট্রিটমেন্টের জন্য।
1: আচ্ছা, সেটা তো একটা নির্দিষ্ট ব্যবধানে চলছিল, কিন্তু সেই রোগটা আর কতটা ক্ষতি করেছিল?
0: সেই রোগটা অর্থাৎ ক্যান্সার, আমি ক্যান্সার কি বা ক্যান্সারের কি প্রতিক্রিয়া হতে পারে সেটা বোঝার আমার তখন বয়স ছিল না, তাই স্বভাবতই আমি প্রথমে জানতাম না কি হয়েছে। কিন্তু যখন অপারেশনের পরে আমার পায়ের কিছু অংশ বাদ দেওয়া হয়।
1: হ্যাঁ, সেইটাই শ্রোতাদের বিশেষ করে বলার কথা যে ক্যান্সার যে অনেক ক্ষেত্রে একটা অঙ্গহানিরও কারণ হয়।
0: একদম।
1: কোন পা বাদ দিতে হয়েছিল? কিছুটা
0: বাম পায়ের পাতার কিছুটা অংশ বাদ
1: দিতে হয়েছিল, সেটা ওই প্রথম 6 মাসের মধ্যেই।
0: হ্যাঁ, প্রথম 6 মাসের মধ্যে।
1: আচ্ছা,
0: আমরা যখন প্রথম যাই তখন আমাদেরকে অপারেশনের সময় এটা বলা হয়নি যে পায়ের পাতা বাদ দিতে হবে। ওনারা প্রথমে একটা কনজারভেটিভ সার্জারি করতে চেয়েছিলেন, কিন্তু করার পরে ওনারা আবার ডিসিশন নেন পরে যে আমার পায়ের ক্যান্সার যেটা সেটা ছড়িয়েছে, তো যার জন্য আমার পায়ে কিছুটা অংশ বাদ দেওয়া ওটা মানে করতেই হবে, বাদ না দিয়ে উপায় নেই, তাই কিছুটা অংশ বাদ দেওয়া হয়। শুধুমাত্র এখানেই শেষ নয়, পা কেটে বাদ দেওয়া হলো। তারপরে যেহেতু আমার ক্যান্সার ছিল তাই আমাকে কেমোথেরাপি নিতে হয়, 4টা থেকে 5টা কেমোসাইকেল চলে। তারপর আমি বিছানাতেই ছিলাম, তাই সেখান থেকে ফিজিওথেরাপি করাতে হয়। ফিজিওথেরাপি নেওয়ার পরে ক্র্যাচেস নিয়ে মোটামুটি আমি যখন একটু বিছানা থেকে নামতে পারছি বা নিজের কাজটুকু করতে পারছি তখনই আমাকে ছুটি দেওয়া হয় ওখান থেকে।
1: আচ্ছা, এবারে 6 মাস পর আপনি ফিরে এলেন আপনার বাড়িতে। তারপরেও বাড়ি আসার পরেও এই যে একটা ধাক্কা যে হঠাৎ একটা রোগ নির্ণয়, সেইটাকে কি করে মানিয়ে নেওয়া, সেই পর্বটা চলল?
0: মানিয়ে নেওয়া আমার এখনো কষ্ট হয়, কিন্তু আমি চেষ্টা করেছি, তখনও করেছি। আমি একথা একবারও বলবো না যে আমি কখনো ভেঙে পড়িনি বা আমাকে কখনো হতাশা গ্রাস করেনি। একটি ছোট্ট মেয়ের পক্ষে যখন স্কুল ছেড়ে ট্রিটমেন্টের জন্য যায়, ও কখনো ভাবেনি যে ও যখন 6 মাস পরে ফিরে আসবে, ও ভেবেছিল সুস্থ হয়ে ফিরে আসবে, কিন্তু সুস্থতাটা যে এভাবে আসবে ওটাও বুঝতে পারেনি। তাই যখন প্রথম আমি স্কুলে গেছিলাম অপারেশনের পরে, ট্রিটমেন্টের পরে, আমি হাঁটতে পারতাম না, আমি ক্র্যাচেস নিয়ে গেছিলাম স্কুলে। ওই দিন স্কুলের টিফিন পিরিয়ডে আমি চলে এসেছিলাম, বাবা আমাকে আনতে গেছিলেন। বাড়ি ফিরে আসার পরে আমি অনেকটা কেঁদেছিলাম, তখন কারণটা বোঝাতে পারিনি কাউকে, আর আমি এখনো জানি না কেন, কেননা আমি সবাই

0: কে দেখেছিলাম সবাই আগের মতো শুধুমাত্র আমাকে বাদ দিয়ে,
1: হ্যাঁ
0: তাই ওইটা মানিয়ে নিতে পারিনি প্রথমে। কিন্তু তারপর ধীরে ধীরে আমার পরিবারে, আমার বাবা আমার মা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন ওই সময়। আমার বাড়িতে থেকে একথা একবারও মনে হয়নি আমি আলাদা কারো থেকে। আমার বন্ধু বান্ধব আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে। বাচ্চা যখন ছিলাম তখন জিনিসটা ছিল শারীরিক লড়াই, তারপর একটা সময় পরে আমি যখন শারীরিক বাধা অনেকটা কাটিয়ে উঠতে পারলাম, ব্যাপারটা বড্ড বেশি মানসিক হয়ে গেল লড়াইটা। সেটা আমি যখন ক্লাস 11-12 পড়ি, কিংবা আমি যখন প্রথম কলকাতাতে এলাম পড়ার জন্য, আমাকে বড্ড বেশি মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। শারীরিক সমস্যা সেই অর্থে তখন ছিল না। যখন আমি সাবলীল হতে পারলাম, আমার এক বছর লাগলো
1: আচ্ছা
0: তারপর থেকে।
1: এবং তারপরে যে একটা প্রস্থেটিক লেগ, সেইটা কবে হলো?
0: প্রস্থেটিক লেগ আমার যখন ফিজিওথেরাপি চলে সেই সময় আমাকে দেওয়া হয়েছিল।
1: আচ্ছা।
0: কিন্তু প্রস্থেটিক লেগ পরেও আমি একা হাঁটা চলা করতে পারতাম না, আমাকে ক্র্যাচেস নিতে হতো। তারপর আমার 1.5 থেকে 2 বছর সময় লেগেছে
1: রিহ্যাবে, পুরোটা
0: পুরোটা মানে আমার ক্র্যাচেস ছেড়ে আবার নিজের মতো করে হাঁটা চলা শুরু করতে। আর তারপরে আস্তে আস্তে দৌড়ানো, সাইকেল চালানো, সবকিছুতে
1: সেটা ওরাই করতে বলতেন, মানে একটা অঙ্গ হিসেবে না আপনার নিজে?
0: ফিজিওথেরাপি আমার ওই যেটুকু সময় যাওয়া হতো তখন একবার চেক আপ করা হতো ওইটুকুই।
1: আচ্ছা।
0: তবে বাড়িতে নিজের মতো করে হাঁটা চলা করতাম,
1: বেশ।
0: বন্ধুরা সবাই সাইকেল চালিয়ে স্কুলে যেত, সেখান থেকে একটা এনকারেজমেন্ট ইচ্ছে, সেই থেকে সাইকেল চালানো শেখা এবং আমি পেরেও ছিলাম।
1: এবং এটা আপনি বলছিলেন যে বাড়ির বাবা মার যে একটা সাপোর্ট, বন্ধুদের সাপোর্ট, এইটা বোধহয় ভীষণ দরকার হয়। আস্তে আস্তে শারীরিক যে যন্ত্রণা বা কষ্ট বা প্রাথমিক ধাক্কাটার পর এই যে তার পরের যে লড়াই, যে যাত্রাটা, সেখানে প্রিয়জনদের একটা যে ভরসার জায়গা এবং নির্ভরতার জায়গা, সেটা খুব প্রয়োজন। স্কুলও অনেক ক্ষেত্রে এটা সাহায্য করতে পারে। আপনার ক্ষেত্রে স্কুল কি?
0: প্রাথমিকভাবে বলতে গেলে আমার বাবা মা আমাকে শুরুর থেকে আজ অব্দি সাপোর্টটা দিয়ে যাচ্ছেন। বাবা মা ছাড়া হয়তো আমি স্বপ্ন পূরণ, তো দূরের কথা, স্বপ্ন দেখাটাও আমার পক্ষে দুঃসাধ্য হয়ে দাঁড়াতো। হ্যাঁ, স্কুলের ভূমিকা অবশ্যই রয়েছে। আমি স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, কিন্তু খেলাধুলোর দিন স্কুলে যেতাম, সেই অর্থে কখনো যোগদান করিনি। কিন্তু আমার স্কুলে আমার বন্ধু বান্ধব আর কিছু শিক্ষক শিক্ষিকা ছিলেন যারা আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং পড়াশোনায় সাহায্য করতেন। তো সেই ক্ষেত্রে স্কুলেরও একটা বড় ভূমিকা ছিল, যেহেতু ওই সময়টা আমার রিকভারি পিরিয়ড ছিল, আমি একদম শারীরিক সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার একটা চেষ্টা করছিলাম, সেই সময় আমার স্কুল আমাকে সাহায্য করেছে।
1: আর এই যে আপনি বলছিলেন যে শারীরিক লড়াই থেকে বিষয়টা একটা মানসিক লড়াই হয়ে ওঠে এবং সেই লড়াইটা চলতে থাকে বহু বছর, হয়তো আজীবন, এক্ষেত্রে মূল যে বিষয়টা হয়ে দাঁড়ায় যে আলাদাভাবে না দেখা, একজন মানুষ তার একটা কোনো অসুখ বা তার একটা কোনো শারীরিক প্রতিবন্ধকতা, সেইটা সত্ত্বেও সে যে আমাদের সবার মতোই একজন, এই বোধটা অনেক সময় সব মানুষের থাকে না। হয়তো কাছের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, তাদের মধ্যেও সবসময় থাকে না, সেই দৃষ্টিটা একটু পাল্টে যায়। আপনার ক্ষেত্রে এরকম কোন অভিজ্ঞতা হয়েছে, যেটা আপনি বলছিলেন ক্লাস 11-12-এ?
0: হ্যাঁ, এই অভিজ্ঞতাটা হয়েছে বলাটা ভুল, এখনো হচ্ছে। আসলে ব্যাপারটা এরকম ছিল যে শারীরিকভাবে আমি কখনো মনে করিনি নিজেকে যে আমি বহু কিছু হারিয়েছি, আমার কখনো মনে হয়নি। কেননা কোনো না কোনো দিক দিয়ে যদি ঈশ্বর আমার থেকে কিছু নিয়েছেন, আমাকে দিয়েছেন ওর থেকে অনেক বেশি। কিংবা আমি যখন আমার ট্রিটমেন্ট চলছিল তখন আমি আমার পাশের বেডে যারা থাকতো তাদের দেখে এবং তাদের সমস্যাগুলো দেখে আমার মনে হতো যে আমার ওই সমস্যাটা কোনো সমস্যাই নয়। আমার নিজেকে খুব মনে হয়েছিল যে আমার অনেক সৌভাগ্য। কিন্তু যখন বাড়ি এলাম তখন জিনিসটা পুরো পাল্টে গেল। পাল্টে গেল এই অর্থে কি, আসলে আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত মানুষজন রয়েছেন এবং 2025 সালে দাঁড়িয়ে যখন মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষজন অনেক সচেতন, কিংবা বিভিন্ন সমাজ মাধ্যম দিয়ে মানুষজনকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে, সেখানেও এই জিনিসগুলো দেখে খুব খারাপ লাগে, কষ্ট হয়। এবং আগেও হয়েছে, আমি বিভিন্ন অনুষ্ঠানে যখন যেতাম, আমার আবৃত্তি করতে খুব ভালো লাগে, আমি আবৃত্তি করি বিভিন্ন সময়ে, আমি বিভিন্ন জায়গায় মঞ্চে অনুষ্ঠানে যখন গেছি তখন আমার পরিচয়টা এভাবে দেওয়া হতো যে আমি প্রেরণা, আমার একটি দুর্ঘটনার কারণে, একটি রোগের কারণে আমার পায়ের কিছু অংশ বাদ দেওয়া হয়েছে এবং আমি আবৃত্তি পরিবেশন করছি। কোথাও না কোথাও যেন আমার জীবনের দুর্ঘটনাটাই আমার পরিচয় হয়ে
1: বড় হয়ে উঠত, এবং আপনাকে একটা ভাবে আলাদা করে দেওয়া, যে মূল স্রোত থেকে একটু হলেও আলাদা, সেই ব্যাপারটা
0: আলাদা করে দেওয়া। এবার প্রথমে খারাপ লাগতো, কষ্ট হতো, আস্তে আস্তে মানিয়ে নিতে শিখেছি, কিন্তু তার মানে এই নয় যে আমি কখনো মঞ্চে উঠিনি কিংবা আবৃত্তি করতে যাইনি আর হাল ছেড়ে দিইনি। সেই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত কষ্টগুলো হয়েছে। আর আমি যখন কলকাতা আসি তখন আমার কোথাও না কোথাও মনে হয়েছিল যে হয়তো এই যন্ত্রণাটা থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু এখানে এসেও আমি একই পরিস্থিতির শিকার হয়েছি। ডিউটি চলাকালীন ওয়ার্ডেও আমাকে হঠাৎ করে কেউ বলেছে এই কি হয়েছে কি হয়েছে, হাই হাই এবার কি হবে। তাই আমার একটা কথা বলার, যে যারা শারীরিক কিংবা মানসিকভাবে প্রতিবন্ধী ওরা কখনোই কারোর করুণা পাত্র নয়। আর ও যে সমস্যাটার মোকাবিলা করার চেষ্টা করছে কোনোভাবে, ওই সমস্যাটার থেকে মুক্তি যদি আপনার কোনো রসদ জানা থাকে তাহলে আপনি ওটা দিতে পারেন, যাতে ওর জীবনে কিছু একটু সুবিধে হয়। কিন্তু আপনি যদি আমারই সামনে দাঁড়িয়ে আমাকেই মনে করেন আমার সাথে কতটা খারাপ হয়েছে, আমি হয়তো যেটার সাথে প্রত্যেকদিন লড়াই করছি সেটা কিন্তু কোনোভাবেই আমাকে কোনো স্বস্তি দেয় না, আমাকে আরো অস্বস্তিতে ফেলে।
1: আমরা সেই লড়াইটাকে একটা মান্যতা দিতে পারি, একটা সম্মান জানাতে পারি, কিন্তু ঠিকই বলেছেন যেটা, অনেক সময় সেটা একটা করুণায় পর্যবসিত হয়, সেটা খুবই দুর্ভাগ্যজনক। এই যে আপনার ক্লাস ফাইভের পর থেকে তারপর পড়াশোনা বা অন্যান্য কাজ, সেইগুলো মানে আপনাকে সেই সময়টা লড়াইতে শক্তি জুগিয়েছিল কে? বাবা মা রয়েছেন, বন্ধু বান্ধবরা রয়েছেন, কিন্তু আপনার নিজের ভেতরে যে জিনিসটা, সেখানে কি কোনো কোনো খুব পছন্দের কাজ বা পছন্দের সময় কাটানো, সেগুলো কিছুটা বাড়তি স্বস্তি দিত?
0: হ্যাঁ, বাড়তি স্বস্তি দিত। আমি গল্পের বই পড়তে খুব ভালোবাসি, গল্পের বই পড়ি, আমি কবিতা পড়তে ভালোবাসি।
1: কাদের লেখা ভালো লাগে সবচেয়ে?
0: আমার শরৎচন্দ্রের লেখা খুব পছন্দের।
1: আচ্ছা,
0: শরৎ রচনা বলি ভালো লাগে আমার পড়তে। সেরকম পছন্দের কবি একজন আছে ওরকম বলবো না, আমার কবিতা ভালো লাগে, যে কোনো কবিতা হতে পারে, কবিতা পড়তে ভালো লাগে। আমার বাবার খুব শখ বই পড়ার, তো আমার বাবা নিজের সংগ্রহ থেকে আমাকে পড়তে দিতেন বই, মনীষীদের জীবনী বাবা আমাকে অনেক পড়তে দিতেন, সেসব করে আমি সময় কাটিয়েছি, সময় কাটানোর চেষ্টা করেছি। আর ওই সময়টায় আমি একজনের কথা খুব বেশি করে বলবো, তিনি কিন্তু আমার বাবা। আমার বাবা যদি না থাকতেন ওই সময় আমার পুরো দৃষ্টিভঙ্গিটা হয়তো এরকম হয়ে যেত যে সবাই যেটা ভাবছে সেটাই আমি, আমার নিজের কোনো আমি নেই। আমার বাবার সাথে আমি টিউশন পড়তে যেতাম, আমার বাবা সকাল সন্ধ্যে ছেলে মেয়েদের পড়ান আর সামান্য কিছু জমি চাষ করেন, বাবার সাথে আমি পড়তে যেতাম। তো বাবা সাইকেলের পেছনে বসে যখন আমি যেতাম তখন বাবা আমাকে একটা কথা একদিন বলেছিলেন সন্ধ্যেবেলা, যে ঈশ্বর সমস্যায় তাদেরই ফেলেন যাদের ওই সমস্যা কাটিয়ে ওঠার ক্ষমতা থাকে। কেন জানি না তারপর থেকে আমার নিজেকে দেখার কিংবা নিজের পরিস্থিতিটা দেখার যে দৃষ্টিভঙ্গি সেটা অনেকটা পাল্টে যায়, আর সেটা আমাকে অনেকটা স্বস্তিও দিয়েছিল সেই সময়।
1: ঠিক, এই একটা মনের জোর না থাকলে তো এই পরিস্থিতিটাকে মোকাবিলা করাটা কঠিন। তারপর পড়াশোনার নিয়মিত যে ছন্দে, সেটা আপনি মাধ্যমিক এবং তারপর উচ্চ মাধ্যমিক পড়ে, ডাক্তারি পড়ার ইচ্ছেটা কবে থেকে বা কিভাবে হলো?
0: ডাক্তারি পড়ার ইচ্ছে যখন আমার ট্রিটমেন্ট চলছিল ভেলোরে, আমি যখন ছিলাম, একজন ডাক্তার ছিলেন, শুরু থেকে শেষ অবধি আমার ট্রিটমেন্টে উনি দেখাশোনা করেছেন, উনি আসতেন প্রত্যেকদিন দেখা করতে, জিজ্ঞেস করতে আমি কেমন আছি। ওনার সাহচর্য আমার খুব ভালো লেগেছিল ওই সময়, আর কেন জানি না ওখানে আমার যখন কেমোথেরাপিও চলে তখন উনি আসতেন আমার সাথে দেখা করতে। তো ওখানে সম্ভবত 25শে ডিসেম্বরে ওদের একটা অনুষ্ঠান ছিল, ওই অনুষ্ঠানে জিজ্ঞেস করা হয় যে পেশেন্টদের মধ্যে কে কে করতে ভালোবাসে, সেখানে আমি আবৃত্তি করেছিলাম এবং সেখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি হতে চাও। তখন 6 মাস আমি বিছানাতে আছি, তখন আমার মনের মধ্যে ওরকম পড়াশুনোর ব্যাপারেও কিছু চলছে না কিংবা আমি কিছু ভাবছিলাম না, কেন জানি না ওনার কথা ভেবে আর ওনাকে দেখে কোথাও না কোথাও মনে হয়েছিল যে কারোর কষ্ট যদি কোনোদিন কম করতে পারি বোধহয় জীবনের সব থেকে বড় কাজ করা হবে। আর তখন আমি জানি না কেন আমি বলেছিলাম আমার ডাক্তার হওয়ার খুব ইচ্ছে, আর তারপর ফিরে এসেও সেই ইচ্ছেটাই আমার মধ্যে ছিল। এবং মাধ্যমিকের পরে আমি বাবাকে বলেছিলাম, মুখে তো হাসি ছিল বাবা মায়ের, কিন্তু একটা বিষাদের ছায়াও দেখেছিলাম, কেননা এতটা ব্যয়বহুল ট্রিটমেন্টের পরে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে আর্থিক সমস্যা নেমে আসাটা বড্ড স্বাভাবিক। তো সেখান থেকে বাবা হয়তো ওই দিন বুঝতে পারেননি যে কিভাবে কি করে উঠবেন, কিন্তু হ্যাঁ আশ্বাস দিয়েছিলেন সাহস যোগে।

0: ছিলেন, কোনোদিন বলেননি যে না পারবো না, তাই ডাক্তার হওয়ার ইচ্ছেটা ওই থেকেই।
1: আমরা এই প্রসঙ্গেই আরো কথা শুনবো, আরো অনেক কথা সামনের পর্বে।
2: ঘুরে দাঁড়ানোর গল্প এই অনুষ্ঠানে আজ শুনলেন প্রেরণা রানার সাক্ষাৎকারের প্রথম পর্ব।
3: এতক্ষণ শুনলেন ঘুরে দাঁড়ানোর গল্প আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান যুব মনে গানে গানে।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমেই শুনবেন শিল্পী স্নেহা জানার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

যুব মনে গানে গানে অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন গুণকেলি রাগে খেয়াল, শিল্পী অম্বরীশ দাস।

শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। গুণকেলি রাগে খেয়াল পরিবেশন করলেন শিল্পী অম্বরীশ দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পিনাকী চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী।

নমস্কার, দুই বাংলার শ্রোতা বন্ধুদের শারদ শুভেচ্ছা এবং স্বাগত জানাই আজকের মনের মতো গান অনুষ্ঠানে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আপনার সাথে আছি আমি উৎসব সিনহা। আশ্বিনের আকাশে এখন হালকা মেঘ, মাঠে কাশফুল, বাতাসে পুজোর গন্ধ, আর এই সবের মধ্যে আপনার জন্য বিশেষ আয়োজন পুজো সংখ্যার গল্প। শরৎ এলেই বাঙালির মুখে একটা প্রশ্ন ঘুরতে থাকে, পুজো সংখ্যা কবে বেরোচ্ছে, কোন পত্রিকায় কার লেখা আছে, কার উপন্যাস এবার, পুজোর ছুটি, বোনাস, ঠাকুর দেখা, খাওয়া দাওয়া, বেড়াতে যাওয়া। আর এই তালিকার ঠিক পাশেই বাঙালি জুড়ে দেয় আরেকটি নাম, পুজো সংখ্যা। কেউ বলেন এখন পাঠক কমে গেছে, কেউ বলেন হয়তো বেড়েওছে, তর্ক কিন্তু চলতেই থাকে। কিন্তু পুজো সংখ্যা নিয়ে যে উন্মাদনা সেটা বিন্দুমাত্র কমেনি, একথা বলাই বাহুল্য। আজ সেই পুজো সংখ্যাগুলির গোড়ার কথা শোনাবো আপনাদের। প্রথম পুজোবার্ষিকী আসলে কেমন, কোন পত্রিকা কবে প্রথম শারদ সংখ্যা ছাপলো, এই সমস্ত কিছু। শুধু বই আর পত্রিকা নয়, পুজো এলে একসময় নতুন গালে গানের তালিকাও কিন্তু ছাপা হতো। দেখি সময় কতটা সঙ্গ দেয়।

সে কথাও আসবে অবশ্যই। আপনাদের সাথে আগামী এক ঘন্টা রয়েছি আমি, ভ্রমণের পত্রিকার কথাও আনব। তাহলে চলুন কাশফুল, কাশফুলের দোলায় মন দুলিয়ে আমরা শরতের গানের দিকে একটু ঝুঁকে পড়ি। আর এখন আপনাদের শোনাই আজকের অনুষ্ঠানের প্রথম গান, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শিশির কুমার বন্দ্যোপাধ্যায়ের কথা এবং অনিন্দ্য মুখোপাধ্যায়ের সুরে দুর্গা দুর্গতি নাশিনী থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। এখন একটা প্রশ্ন রাখি, আপনাদের মনেও হয়তো সেই প্রশ্ন আসছে, প্রথম পুজো বার্ষিকী কোনটি? এর সোজা উত্তর বেশ কঠিন, তবে যে নামটা সবচেয়ে বেশি উঠে আসে সেটি হল ছুটির সুলভ। 1873 সাল, বাংলায় 1280, ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেনের ভারত সংস্কার সভা একটি সাপ্তাহিক পত্রিকা বের করত, নাম সুলভ সমাচার। সেই পত্রিকাতেই পুজোর আগে ছাপা হয়েছিল একটি বিশেষ সংখ্যার বিজ্ঞাপন। বিজ্ঞাপনটির তারিখ 1280 বঙ্গাব্দের পয়লা আশ্বিন মঙ্গলবার। তাতে জানানো হলো আসছে ছুটি উপলক্ষে একটি আলাদা খণ্ড বের হবে, কাগজ ভালো, ছাপা ভালো, আর দাম মাত্র 1 পয়সা। বিজ্ঞাপনে একটি মজার অনুরোধও ছিল, কেউ যেন ফাঁকি দিয়ে না পড়েন, সবাইকে 1 পয়সা দিয়েই কিন্তু কিনতে হবে। কত যত্ন করে পাঠক বন্ধুদের ডাকা হয়েছিল সেটা একবার ভেবে দেখুন। পত্রিকাটিতে কি থাকবে তারও আভাস ছিল, ভালো মন্দের কথা, নীতি কথা, নানা ধরনের ছবি, কিছু ধর্মের কথা, ছোট বড় ছেলে বুড়ো সবার জন্য একটু একটু করে। ছুটির সুলভ পাওয়া যাবে কোথায়? বিজ্ঞাপন বলছে পথে, বাজারে, এমনকি রেলওয়েতেও। প্রকাশের দিনটিও জানানো হয়েছিল 18ই অক্টোবর, শনিবার। 8ই আশ্বিন একই পত্রিকায় ছাপা হল দ্বিতীয় বিজ্ঞাপন। তথ্যসূত্র বলছে এটি ছিল 4 পাতার একটি বিনোদন সংখ্যা, শরৎকালে পুজোর আগে বেরিয়েছিল বলে এটিকেই সম্ভবত বাংলার প্রথম শারদ সংখ্যা ধরা হয়। তখন কলকাতার ঘুম ভাঙত খবরের কাগজওয়ালার হাঁক শুনে। সেই হাঁকের মধ্যেই ঢুকে পড়ল পুজোর আনন্দের এক নতুন ঠিকানা। তবে দ্বিমত রয়েছে, গবেষকদের সবাই একমত নন। অনেকে মনে করেন বাঙালি প্রথম যে শারদ সংখ্যার লেখাপড়ার স্বাদ পায় তা আরেকটি পত্রিকা থেকে। হ্যাঁ, সে কথাতেও আসব। তবে একটি গান, কণ্ঠে অরিত্রম দাস, এরপরেই ফিরছি এই গল্প নিয়ে।

উদিত ঘোষের কথা এবং সুরে অরিত্রম দাসের কণ্ঠে শুনলাম গানটি। তো যে কথা বলছিলাম, ছুটির সুলভ। ছুটি সুলভের পর বেশ কয়েক বছর পার হল। এবার 1885 সাল, বাংলার 1292। সে বছর স্বর্ণকুমারী দেবীর সম্পাদনায় ভারতী পত্রিকার প্রথম পূর্ণাঙ্গ সাহিত্যধর্মী আশ্বিন সংখ্যা প্রকাশ পায়। ঠাকুরবাড়ির এই পত্রিকার পুজো সংখ্যাও বেরোত পুজোর ঠিক আগে, অর্থাৎ পুজোর প্রাঙ্গণে। এবার আসি সাধনা পত্রিকার কথায়। এর প্রথম প্রকাশ 1298 বঙ্গাব্দের অগ্রহায়ণে। 1299 সালে অর্থাৎ 1892 সালে সাধনা বের করে ভাদ্র আশ্বিন যুগ্ম সংখ্যা, সেটিকে শারদ সংখ্যা হিসেবেই প্রচার করা হয়েছিল। সম্পাদনার দায়িত্বে ছিলেন বলেন্দ্রনাথ ঠাকুর, আর সেই সংখ্যার গল্পের লেখক ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। সূত্র বলছে সেরা শারদ সংখ্যাগুলোর একটি বলা যেতে পারে এটিকে। সূত্র আরও বলছে বাঙালি প্রথম শারদ সংখ্যার লেখা পড়ার আস্বাদ নাকি পেয়েছিল এই পত্রিকাতেই। তবে ছুটির সুলভের দাবিও আমরা বাদ দিইনি। আরেকটি কথা, কবি ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকাতেও দুর্গাপুজো নিয়ে কিছু পদ্য ছাপা হয়েছিল। তবে সেটি পুরো একটা সংখ্যা ছিল না, ছিল কেবল কিছু পদ্য। শরতের আকাশের এই ছবি থেকে সোজা চলে যাই চলুন আরও একটি গানে। ইন্দ্রনীল সেনের কণ্ঠে শোনাব গানটি। গানটি লিখেছেন কোরক এবং সুর দিয়েছেন দেবজিৎ।

বলছি প্রথম পুজো সংখ্যা নিয়ে বিভিন্ন গল্প, বিভিন্ন কথা হচ্ছে আপনাদের সাথে। ১৯১৩ সাল, বাংলার ১৩২০, কার্তিক সংখ্যা। পুজোর পত্রিকার জগতে এবার এলো মাসিক ভারতবর্ষ। দ্বিজেন্দ্রলাল রায়, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রভাত কুমার মুখোপাধ্যায় এবং আরও অনেকে এতে লিখেছিলেন। এবার সেই পত্রিকার কথা, যাকে ছোটদের প্রথম পূর্ণাঙ্গ ও সার্থক পূজোবার্ষিকী বলা হয়। নাম পার্বণী। প্রকাশ ১৩২৫ বঙ্গাব্দের আশ্বিন মাসে, ইংরেজি হিসেবে ১৯১৮ সালের সেপ্টেম্বর অক্টোবর। দাম ছিল ১.৫ টাকা, কিন্তু চাহিদা এত যে কয়েকদিনের মধ্যেই সব কপি বিক্রি হয়ে যায়। এর পেছনে যে মানুষটি ছিলেন তিনি নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথের ছোট জামাই। তখন তিনি থাকতেন আমেরিকায়। হঠাৎ তাঁর মনে হলো দুর্গাপূজোর সময় ছোটদের জন্য একটা পত্রিকা বের করলে কেমন হয়। শুরু হলো প্রস্তুতি। পত্রিকার নাম দিলেন সত্যেন্দ্রনাথ দত্ত, সুকুমার রায় লিখলেন, মলা টেকে দিলেন নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর লিখলেন চণ্ড নামে একটি গল্প, আর সেই আখ্যান নিয়ে ছবি সহ একটি প্রবন্ধ। এছাড়া কলম ধরেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ, ইন্দিরা দেবী চৌধুরানী, শরৎচন্দ্র এবং আরও অনেকে। একটি পত্রিকায় এত নামী মুখ ছোটদের জন্য ভাবতেই অবাক লাগে না। আর এই পার্বণীর হাত ধরেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কোনো পুজো সংখ্যার জন্য লেখেন, সেই কথা শুনব। আগে একটু গান শুনে নিই। গান শোনাব শ্রেয়া ঘোষালের কণ্ঠে, গীতিকার প্রিয় চট্টোপাধ্যায় এবং সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়।

বলছিলাম পার্বণীর পত্রিকার কথা। পার্বণীর প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর তিনটি লেখা দিয়েছিলেন, একটি গল্প নাম ইচ্ছাপূরণ, একটি কবিতা ঠাকুরদার ছুটি, আর একটি গান। গানটির প্রথম লাইন, শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, পত্রিকায় সেটি ছাপা হয়েছিল শরতের গান নামে। সূত্র বলছে, কোনো পুজো সংখ্যার জন্য রবীন্দ্রনাথের লেখা দেওয়ার এটি প্রথম ঘটনা, তাই ছোটদের এই পত্রিকা শুধু ছোটদের কাছে নয়, বাংলা সাহিত্যের ইতিহাসেও আলাদা জায়গা পেয়েছে। পত্রিকা হাতে পেয়ে রবীন্দ্রনাথ সম্পাদক নগেন্দ্রনাথকে একটি চিঠি লিখেছিলেন, তারিখ 9 আশ্বিন 1325 বঙ্গাব্দ। চিঠিতে তিনি জানিয়েছিলেন, পড়ে তিনি খুব আনন্দ পেয়েছেন, তার মতে এই পত্রিকা ছেলে বুড়ো সকলেরই ভালো রাখবে। সম্পাদকের পরিশ্রম সার্থক হয়েছে, দেশের প্রায় সব নামি লেখকের কাছ থেকে লেখা আদায় করা সহজ কাজ নয়, আবার সেটা বাংলার ছেলেমেয়েদের জন্য করা হবে বলে তার পুণ্যও কম নয়। রবীন্দ্রনাথ লিখেছিলেন, লেখার বৈচিত্র্য, সৌষ্ঠব আর সরসতা দেখে তিনি বিস্মিত। সেই সঙ্গে একটা কথাও বলেছিলেন, এই সংগ্রহ কেবল ছুটির সময় পড়ে ছিঁড়ে ফেলে দেওয়ার মতো নয়, ছবি কেটে কালি ধুলোর ছাপ ফেলে জঞ্জালে মেশানোর জিনিসও নয়, শিশু সাহিত্যের ভাণ্ডারে এটি নিত্য ব্যবহারের জন্য রেখে দেওয়ার মতো। আরেকটি মজার কথা ছিল সেই চিঠিতে, 1.5 টাকা দামের এই বই বের করে সম্পাদক কিভাবে চালাবেন রবীন্দ্রনাথটা বুঝে উঠতে পারেননি। তার অনুমান, সংগ্রহ করার উৎসাহে সম্পাদক লাভ লোকসানের হিসেব দেখেননি। তিনি আশা করেছিলেন প্রতি বছর এই আদর্শ ধরে রাখা গেলে দেবী ষষ্ঠী আর দেবী সরস্বতী দুজনেরই প্রসাদ মিলবে, কিন্তু সব আশা পূর্ণ হয়নি। সূত্র অনুযায়ী পার্বণীর প্রথম সংখ্যা বেরিয়েছিল 1325 বঙ্গাব্দে এবং দ্বিতীয় তথা শেষ সংখ্যা 1327 বঙ্গাব্দে, অর্থাৎ 1920 সাল। মাত্র দুবার ছাপা হয়েছিল এই পত্রিকা, তবু এর প্রভাব কিন্তু থেকে যায়। ছোটদের জন্য পূজাবার্ষিকী যে বাংলায় সম্ভব, সে কথা পুরোপুরিভাবে পার্বণী প্রথম দেখিয়েছিল। এরপর আসে 1922 সাল, মাসিক পত্রিকা বঙ্গবাণী প্রকাশ পায়। বলা হয় এতেই ছাপা হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প মহেশ, যা পরে বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বিশাল বড় স্তম্ভের মতো হয়ে ওঠে। একটি পত্রিকার পাতা থেকে উঠে আসা একটি গল্প বাঙালি স্মৃতিতে এইভাবে যে থেকে যাবে, সে কথা পূজোবার্ষিকীর শক্তির আর একটা প্রমাণ হিসেবেই আমরা দেখি এবং আমরা দেখব। চলুন, কথা তো আরও হবে, এখন একটি গান শুনে নেব, কণ্ঠে চন্দ্রাণী মুখোপাধ্যায়। গানটি লিখেছেন শুভ দাশগুপ্ত এবং সুর দিয়েছেন কল্যাণ সেন বরাট।

এবার একটু পিছিয়ে যাব, আরেকটি প্রতিষ্ঠানের কথা বলি। 1881 সালে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেন বসুমতি সাহিত্য মন্দির। বিংশ শতকের প্রথমার্ধেই দৈনিক ও মাসিক বসুমতি ছিল। তার পাশাপাশি বিশেষ উৎসব সংখ্যা হিসেবে বের হতো শারদীয় বসুমতি। আবার 1925 থেকে 1927 পর্যন্ত 3 বছর প্রকাশিত হয়েছিল বার্ষিক বসুমতি। সম্পাদনার দায়িত্বে ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় ও সত্যেন্দ্র কুমার বসু। 1927 সালের বসুমতি শারদ সংখ্যা বিশেষ উল্লেখের দাবি রাখে। সেবার ছাপা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পূর্ণাঙ্গ নাটক। সেই সংখ্যায় আরও একটি আকর্ষণ ছিল, চারুচন্দ্র সেনগুপ্তের আঁকা মা দুর্গার রঙিন ছবি। অর্থাৎ লেখার পাশাপাশি ছবিও কিন্তু তখন গুরুত্ব পেতে শুরু করেছে। ঠিক ওই সময়ই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী পত্রিকার 50 বছর পূর্তি হচ্ছিল। সেই উপলক্ষে ছাপা হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেনা পাওনার নাট্যরূপ, যার নাম ষোড়শী। পত্রিকার মূল আকর্ষণ রবীন্দ্রনাথের লেখা ভারতী নামের একটি কবিতা। কবিতাটির নামই পত্রিকার নাম। এই মিলটি আমরা দেখেছি। শরৎকালের পত্রিকা বলেই এই সংখ্যায় গানের জায়গাও ছিল। সরলা দেবী লিখেছিলেন স্বরলিপি সহ দুর্গা চণ্ডীর গান এবং শিবগীতি। এই জায়গায় একটু থেমে আমরা একটা কথা ভাবতেই পারি, পুজো সংখ্যা মানে তখনকার দিনেও শুধু গল্প বা কবিতা নয়, সেখানে কিন্তু নাটক আছে, ছবি আছে, গান আছে, স্বরলিপিও আছে। অর্থাৎ কতগুলি আলাদা আলাদা জনরাকে এক্সপ্লোর করা হচ্ছে একটা একটা একটা পত্রিকায়। সেটা অবশ্যই একটা ভীষণ ভাবার বিষয়। একটি সংখ্যায় পুজোর নানা রকম আনন্দ মিলিয়ে পুরো আনন্দটাকে ধরে রাখার চেষ্টা। আর এই সব পত্রিকার কাছে লেখার জন্য কিন্তু লেখকের দরজায় কড়া নাড়তে হতো, মানে লেখক আসতেন, তিনিও নিজের খুশিতেই আসতেন। আর সেই লেখকদের সঙ্গে পাঠকদের যে একটা আলাদা সম্পর্ক তৈরি হচ্ছিল সে কথা বলাই বাহুল্য। এত রকম, এত ধরনের সাহিত্য রূপ যদি একটা পত্রিকায় উঠে আসে, বা শুধু সাহিত্য রূপ নয়, শিল্প রূপ সবটাই, তো তাহলে স্রষ্টার সঙ্গে যারা দেখছেন, দর্শক বা পাঠক যাই বলি না কেন, তাদের একটা আত্মিক বন্ধন তো আলাদাভাবে তৈরি হবে, কথা বলাই বাহুল্য। শুনব আরও একটি দুর্গা মায়ের গান, বলো দুর্গা মায়কি ছায়াছবি থেকে, শিল্পী অরিজিৎ সিং। গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, রাজাচন্দ এবং প্রসেন। সুর দিয়েছেন অরিন্দম চট্টোপাধ্যায়।

1926 সাল আনন্দবাজার পত্রিকা প্রথমবার একটি পুজো সংখ্যা বের করে। জানা যায় সেটি ছিল 54 পাতার। তাতে শুধু প্রবন্ধ ছিল, কোনো গল্প বা কবিতা ছিল না। এবং বিশেষ করে বলতে হয় সেই সংখ্যা ছাপা হয়েছিল লাল কালিতে। এরপর 1935 সাল আনন্দবাজার পত্রিকা নিজেই প্রকাশ করল এক নতুন ধরনের শারদ সংখ্যা। তাতে ছিল রবীন্দ্রনাথের আশীর্বাণী, নন্দলাল বসুর আঁকা ছবি, সজনীকান্ত দাস ও প্রমথনাথ বিশির কবিতা। সম্পাদক ছিলেন সত্যেন্দ্রনাথ মজুমদার। প্রবন্ধ লিখেছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, স্যার যদুনাথ সরকার, বিধুশেখর শাস্ত্রী, অন্নদাশঙ্কর রায় এবং নরেন্দ্র দেব। শোনা যায় সেই সংখ্যাটি বিক্রি হয়েছিল প্রায় 30,000 কপি। সে যুগের হিসেবে যে এই সংখ্যাটি কত বড় তা সহজেই অনুমেয়। একবার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বড় গল্প রবিবার আনন্দবাজার পত্রিকার পুজো সংখ্যায় ছাপা হয়েছিল। শোনা যায় তিনি সেই লেখার জন্য প্রাপ্ত টাকা বন্যা দুর্গতদের সাহায্যের জন্য দান করেছিলেন। একই সংখ্যায় ছোট গল্প লিখেছিলেন প্রেমেন্দ্র মিত্র ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1940 সালেও আনন্দবাজারের শারদীয়া সংখ্যায় লিখেছিলেন রবীন্দ্রনাথ। সেই লেখার নাম ল্যাবরেটরি। 1941 এই বছর রবীন্দ্রনাথ আমাদের ছেড়ে চলে যান। তবু তাঁর লেখা প্রগতি সংখ্যার গল্পটি সেবারের শারদ সংখ্যায় ছাপা হয়েছিল আনন্দবাজার পত্রিকায়। একজন বাংলা সাহিত্যের মহিরুহ পৃথিবী ছেড়ে চলে গেলেন, অথচ পুজো সংখ্যায় তার লেখা পাঠকের হাতে পৌঁছল। বাঙালির পুজো সংখ্যার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সম্পর্ক সত্যিই অন্যরকম, ভাবার বিষয়। যাক, একটু ভাবতে থাকি এবং একই সাথে গানও তো শুনে নিতে হবে। ঐন্দ্রিলা চট্টোপাধ্যায়ের কণ্ঠে শোনাব পরের গানটি, গীতিকার সোমনাথ চট্টোপাধ্যায়, সুরকার অনুরাগ লাডসে।

সালটা 1943, দেশ পত্রিকা প্রথম পূজো সংখ্যা প্রকাশ করে। সম্পাদক ছিলেন সাগরময় ঘোষ। তিনি সিদ্ধান্ত নেন প্রতি পূজো সংখ্যায় তিনটি করে উপন্যাস থাকবে। তাই সেই সিদ্ধান্তের ফলেই লেখকদের কাছে পূজো সংখ্যার উপন্যাস লেখার ডাক পৌঁছে যায়। সূত্র অনুযায়ী আমরা জানতে পারি উপন্যাস লেখার বরাত পেয়েছিলেন প্রেমেন্দ্র মিত্র, সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের আত্মপ্রকাশ এখানেই বেরোয়। সমরেশ বসুর বিবর আর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাস ঘুণ পোকা, সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস পায়রা সবই প্রকাশিত হয়েছিল শারদীয় দেশ পত্রিকায়। বুদ্ধদেব গুহর শিকার কাহিনী নিয়ে প্রথম উপন্যাস সীতাগড়ের মানুষকেও অবশ্য ছাপা হয়েছিল শারদীয় আনন্দবাজার পত্রিকায়। এবার 1970 সাল, দেশ পত্রিকার শারদ সংখ্যায় এমন এক গোয়েন্দার আবির্ভাব যিনি বাঙালির মনে স্থায়ী জায়গা করে নিলেন, তিনি ফেলুদা। সেই উপন্যাসের নাম গ্যাংটকে গণ্ডগোল। এরপর থেকে শারদীয়া দেশ পত্রিকায় ফেলুদার জায়গা হয়ে গেল একেবারে পাকাপাকি। শুধু দেশ নয়, দেব সাহিত্য কুটির থেকেও প্রাপ্তবয়স্কদের জন্য শারদীয়া পত্রিকা বের হতো, শারদীয়া নবকল্লোল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস মঞ্জুরি অপেরা সম্ভবত সেখানেই প্রকাশিত হয়েছিল। তার সঙ্গে ছিল শারদীয় উল্টোরথ, প্রসাদ, সিনেমা জগতের মতো আরও অনেক পত্রিকা, সবই পুজোর ঠিক আগে নিজের মতো সাজগোজ। লক্ষ্য করুন, পুজো সংখ্যা থেকে বহু প্রধান উপন্যাস কিন্তু বহু জনপ্রিয় চরিত্র পাঠকের কাছে পৌঁছেছে, আর পাঠক সেই লেখার জন্য বছর ভর অপেক্ষা করেছেন। যেমন আমরা কলকাতায় ঘুরব বলে সারা বছর পুজোর জন্য অপেক্ষা করি, পুজোয় কলকাতার ঘোরার অনুভূতি একটা অন্যরকম, তা বলাই বাহুল্য। তাহলে পুজোয় কলকাতা ঘোরার অনুভূতি ঠিক কেমন হয়? রুদ্র মজুমদারের কথায় সুরে শিল্পী প্রস্মিতা পাল এবং কৌস্তভ হাইত, শুনে নেব একটি গান।

কথা বলছি পূজো সংখ্যা নিয়ে। শুরুতে পার্বণীর কথা শুনেছি, সেই ছোটদের পূজো সংখ্যার ধারা পরে আরও এগিয়েছে। 1968 সালের অক্টোবরে বের হয়েছিল শারদীয় কিশোর ভারতী, সম্পাদনায় ছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়। কিশোর পাঠকদের মধ্যে অ্যাডভেঞ্চার আর কমিক্স নিয়ে গড়ে তোলা মূলত এই পত্রিকা খুব জনপ্রিয় ছিল। নারায়ণ দেবনাথের কমিক্সও এই পত্রিকাকে অন্য পাঁচটা ছোটদের পত্রিকা থেকে আলাদা করেছিল। তারপর আনন্দবাজার থেকে শিশু কিশোরদের পত্রিকা আনন্দমেলা 1975 সালে শুরু হয়। তবে একই ভাবে আমরা দেখতে পাই সেখানে 1971 সালের একটা উল্লেখও থেকে যায়। অনেকে বলেন সেটা সম্পাদক ছিলেন, যেখানে উল্লেখ করা হয় নীরেন্দ্রনাথ চক্রবর্তী। শারদীয় আনন্দমেলার বিশেষ আকর্ষণ ছিল বিদেশি কমিক্সের বাংলা অনুবাদ। মূল আকর্ষণ সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু। এই রকম 1985 সাল দেব সাহিত্য কুটির থেকে ছোটদের পূজোবার্ষিকী শারদীয় সুক্তারা প্রকাশিত হতো। এবার পূজোর গানের কথা একটু আসি। একসময় পুজো মানেই ছিল নতুন বাংলা গান। 1930 সালে গ্রামোফোন কোম্পানিগুলো পুজো উপলক্ষে নতুন গানের তালিকা নিয়ে বই ছাপা শুরু করে, তার নাম ছিল পূজার গান। 1955-তে সেই নাম বদলে করা হয় পূজার ডালি, 1960 সালে নাম হয় শারদ অর্ঘ্য। 1960 থেকে 88 পর্যন্ত এই নামেই প্রতি বছর পুজোর গানের ক্যাটালগ ছাপা হতো, শিল্পীদের ছবিসহ গানের বইও বের হতো। রেকর্ড আর সিডির যুগ শেষ হয়ে যাওয়ার পর সেই বই বন্ধ হয়ে যায়। একই ধরনের আরেকটি পত্রিকা ছিল সারেগা, তার সঙ্গে পাওয়া যেত একটি ফ্রি অডিও সিডি। তাহলে দেখুন, পূজো সংখ্যা শুধু লেখার নয়, পূজো সংখ্যা কিন্তু গানেরও। এখন একটি গান শুনে নেব ভাস্করের কণ্ঠে।

ভাস্কর রাজকুমারের কথা এবং রাজকুমারের সুরে শুনলেন গানটি। বলছি পুজোর কথা, পুজোর পুজোবার্ষিকী পত্রিকাগুলির কথা। যাই হোক, তার সঙ্গে আরও একটি কথা বলতেই হয়, পুজোর ছুটির কথা, যেখানে ভ্রমণের কথা উঠে আসে এবং ভ্রমণ পত্রিকা আমাদের জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। বেড়ানোর কথায় ভ্রমণ পত্রিকার কথা বলতেই হয়। ভারতের সর্বাধিক পঠিত বাংলা ভ্রমণ বিষয়ক মাসিক পত্রিকা হিসেবে সেটির পরিচয় কিন্তু আছে। প্রতি বছর দুর্গাপুজোকে কেন্দ্র করে শারদীয় পূজাবার্ষিকী বা ভ্রমণের শারদ সংখ্যা একটি বের হয়, কলকাতা থেকে 1993 সাল থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে এই পত্রিকা। সম্পাদক অমরেন্দ্র চক্রবর্তী। বাংলা খবরের কাগজ মানেই একটা আলাদা পূজাবার্ষিকী। উদ্বোধন পত্রিকার পুজো সংখ্যার পাশাপাশি মাতৃপূজা, মাতৃশক্তি এমন কয়েকটি শারদ সংখ্যা আজও প্রকাশিত হয়। পাঠক সংখ্যা কমেছে না বেড়েছে সে নিয়ে তর্ক চলে, চলবে, কিন্তু পুজো সংখ্যা নিয়ে উন্মাদনার শেষ নেই। তাহলে সকলকে শারদীয় শুভেচ্ছা। আজকে এই বেড়ানোর একটি গান যা আমাদের মনে ঢেউ তুলে যায় আজও, পিকনিক ছবি থেকে সুধীন দাশগুপ্তের কথায় সুরে মান্না দের কণ্ঠে এই গানটি দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান।

শেষ হলো অনুষ্ঠান মনের মতো গান। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি উৎসব সিনহা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন রামধনু অনুষ্ঠানে নজরুল গীতি শুনবেন, পরিবেশনায় শিল্পী সৌরভ ঘোষাল।

রামধনু অনুষ্ঠানের এই অংশে শুনলেন নজরুল গীতি, শোনালেন শিল্পী সৌরভ ঘোষাল। এখন শুনবেন লোকগীতি, পরিবেশনায় শিল্পী অভিজিৎ দাস।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান মহানায়কের গল্প। আজ আপনাদের সঙ্গে আমি উৎসব সিনহা রয়েছি। মহানায়কের গল্প নিয়ে আজ শোনাব রামপ্রসাদ সেনের কথা।

অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে বাংলার মানুষ শুনতে পেল এক আকুল আরতির গান, যাতে কোনো কালোবাতি ছিল না, ছিল না এতটুকু রাজবন্দনা। সে গান ছিল শুধুই সমর্পণের, সহজ সরল মেঠো ভাষায় আরাধ্য দেবতার কাছে নিজেকে সমর্পণ। সে গানের সুর আলোড়িত করেছিল সমাজের প্রায় সব শ্রেণীর মানুষকে। ভারতীয় সাহিত্যের ইতিহাস পর্যালোচনা করলে এমন অনেক কবির পরিচয় পাওয়া যায় যারা মুখ্যত আধ্যাত্মিক সাধক হলেও অপূর্ব কবি প্রতিভার অধিকারী ছিলেন এবং কাব্যকেই তাদের সাধনার বাহন করে দিয়েছিলেন। উত্তর ভারতের কবির মীরাবাঈ তুলসী

দাস পশ্চিম ভারতের দাদু, ভারতের প্রায় সর্বত্র পরিচিত। বাংলার ভক্তকবি রামপ্রসাদ তাঁদেরই সমগোত্রীয় ও সমকক্ষ। তিনিও অপূর্ব কবি প্রতিভার আধ্যাত্মিক সাধক ছিলেন। আজ থেকে প্রায় 300 বছর আগে মুর্শিদকুলি খাঁ যখন বাংলার নবাব, সেই সময়ে আনুমানিক 1718 খ্রিস্টাব্দে কুমারহট্ট বর্তমান হালি শহরে তার জন্ম হয়। পিতা রাম রাম সেন ও তার মাতা ছিলেন সিদ্ধেশ্বরী দেবী। নিজের সময়ের তুলনায় অনেক এগিয়ে থাকা এই মানুষটির জ্ঞান ও প্রতিভার পরিচয় পেলে অবাক হতে হয়। প্রথমেই বলে রাখা ভালো যে সাধক রামপ্রসাদের বেশিরভাগ কাহিনী জনশ্রুতির ওপর ভিত্তি করে পরবর্তীকালে লিখিত হয়েছে, তাই সময় অর্থাৎ সাল, স্থান ও ঘটনা নিয়ে বহু মতভেদ কিন্তু রয়ে গেছে। ছোটবেলা থেকেই পিতা রাম রাম সেনের পৈতৃক বিদ্যা আয়ুর্বেদ শাস্ত্রে তাঁর কোনো উৎসাহ ছিল না। বাবা চাইতেন ছেলেও এই পথে আসুক, কিন্তু এক প্রকার বাধ্য হয়ে পিতা তখন তাঁর পুত্রকে তৎকালীন অর্থকরী বিদ্যা হিসেবে পরিচিত পারস্যের ভাষা শেখা, তো সেই পারস্যের ভাষা শেখার জন্য মৌলবীর কাছে পাঠিয়ে দেন। অল্প কিছুদিনের মধ্যেই রামপ্রসাদ ফার্সি, উর্দু ও হিন্দি ভাষা ভালোভাবে আয়ত্ত করে ফেলেন। অবশ্য তার অনেক আগেই গুরুগৃহে থাকার সময় তার সংস্কৃত শেখারও সুযোগ ঘটেছিল। ঈশ্বর ভক্তি আর কবিশক্তি জন্মগতভাবেই পেয়েছিলেন রামপ্রসাদ, কিন্তু তা দিয়ে গ্রাসাচ্ছাদন চলে না। পিতার মৃত্যুর পর বাধ্য হয়ে তাকে গড়ানহাটার জমিদার দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় মুহুরির কাজ নিতে হল। রামপ্রসাদের এই চাকরি ওকে তার প্রকৃত মনিব কে ছিলেন সে বিষয়ে নানাবিধ মতান্তর রয়েছে, তবে একথা ঠিক যে সেই সময়ে রামপ্রসাদ চলে আসেন কলকাতায় এবং এক জমিদার বাড়িতে মুহুরির কাজ নেন। কিন্তু সেরেস্তার হিসেবের খাতা ভরে উঠেছিল শ্যামাসঙ্গীতে। ম্যানেজারের কাছে নালিশ শুনে মনিব তলব করেন হিসেবের খাতা। দেখেন, জমা খরচের পরিবর্তে লেখা আছে শুধু গান, মাতৃসঙ্গীত। গানগুলির অন্তর্নিহিত ভাব অভিভূত করে তার মনিবকে। তিনি মাসিক 3 টাকা বৃত্তির ব্যবস্থা করে রামপ্রসাদকে পাঠিয়ে দেন স্বগ্রামে। সহৃদয় মনিবের বদান্যতায় এভাবে একজন কবি সাধক ভগবত সাধনায় আত্মনিয়োগ করেন। ভক্তিবাদী রামপ্রসাদের গানের সহজ সরল কথায় ব্যক্ত হয় প্রাণের আরতি, গূঢ় ঈশ্বর তত্ত্বের সহজ প্রতীকী রূপ। সেই গান শুনে গঙ্গাবক্ষে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের বজরা থেমে যায়। বাংলার নবাব সিরাজউদ্দৌলার চোখে জল আসে। মুগ্ধ কৃষ্ণচন্দ্র শ্রদ্ধা ভক্তির নিদর্শন স্বরূপ সাধক কবিকে দান করেন 51 বিঘা নিষ্কর জমি। তার বেশ কিছু কাহিনী কিংবদন্তির পর্যায়ে চলে গিয়েছে, তার মধ্যে 2টি কাহিনীর কথা বেশি প্রচলিত। একদিন রামপ্রসাদ বাড়ির সামনে বেড়া বাঁধছিলেন আর তার ছোট মেয়ে হাতে দড়ি ধরিয়ে দিচ্ছিল। এক সময় মেয়ে উঠে চলে যায়, কিন্তু রামপ্রসাদ ঠিকই হাতে দড়ি পেতে থাকেন, বেড়া বাঁধা চলতে থাকে। অনেক পরে মেয়ে এসে দেখে যে বেড়া বাঁধা হয়েছে, তো বাবাকে কে দড়ি ধরিয়ে দিল মেয়ে জিজ্ঞাসা করে। তখন রামপ্রসাদের হুঁশ ফেরে, বোঝেন এতক্ষণ তার মেয়ে তার কাছে ছিল না, বালিকা রূপে স্বয়ং এসেছিলেন মহামায়া। অপর একটি ঘটনায় জানা যায়, একদিন তিনি স্নানে যাচ্ছিলেন, তখন এক অল্পবয়সী মেয়ে তার গান শুনতে আসেন। রামপ্রসাদ তাকে অপেক্ষা করতে বলে স্নান সেরে ফিরে এসে দেখেন সেই মেয়ে আর নেই। বদলে তার চণ্ডী মণ্ডপের দেওয়ালে লেখা, আমি অন্নপূর্ণা, তোমার কাছে গান শুনতে এসেছিলাম। রামপ্রসাদী সুরের প্লাবনে সমগ্র বাংলাদেশ ভেসে গিয়েছিল, কেননা তার গান অনেক আগেই গার্হস্থ রস ও ভক্তি মিশ্রিত সম্পূর্ণ এক স্বতন্ত্র শ্রেণীর সঙ্গীত হিসেবে আপামর দেশবাসীর কাছে সমাদৃত হয়ে এসেছিল।

স্বয়ং রবীন্দ্রনাথও সেই সহজিয়া সুরের প্রভাবকে অস্বীকার করেননি, বরং বলা যায় তাঁর গানেও সেই সুরকেই তিনি কিছু ক্ষেত্রে আত্মস্থ করেছিলেন। কলকাতায় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে 1928 সালে রামপ্রসাদী সুরে রচিত তাঁর গান আমরা মিলেছি আজ মায়ের ডাকে ভারতের বিভিন্ন অংশের প্রতিনিধিদের সামনে তিনি পরিবেশন করেছিলেন। রামপ্রসাদী সুরে অন্যান্য গানগুলির মধ্যেও এর প্রভাব লক্ষ্য করা যায়। রামপ্রসাদের সুর সম্পর্কে বলতে গিয়ে ইন্দিরা দেবী বলেছিলেন, বাংলা গানের সুরের প্রসঙ্গে রামপ্রসাদী সুরের উল্লেখ না করে আমি থাকতে পারছি না। এই একটিমাত্র সুর রচনাতেই এমন ঐক্য বিশেষত্বের ছাপ পাওয়া যায় যে শুনলেই রামপ্রসাদী সুর বলে দেশশুদ্ধ লোক চিনতে পারে। এ যে রামপ্রসাদ সেনের কত বড় কৃতিত্ব তা বোধ হয় আমরা কখনো ভেবে দেখি না। তবে আসার কথা, ভারত সরকারও রামপ্রসাদ বিষয়ে সবিশেষ আগ্রহী হয়েছেন। তাঁর রচনাবলী বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করে তা সরকারের মানব কল্যাণ বিভাগে বিবেচিত হবার সম্ভাবনা তৈরি হয়েছে। রামপ্রসাদের গানের মৌলিক আকর্ষণই হলো মা ও ছেলের অন্ধ টান ও বন্ধনের ভক্তি মাখানো এক অদৃশ্য মায়ার সুতো। একদিকে তন্ত্রমন্ত্র আর অন্যদিকে ভক্তি ও মায়ারস রামপ্রসাদী কালীকীর্তনকে অপ্রতিরোধ্য বাঙালির প্রাণের গান করেছে। সাধক রামপ্রসাদ বেঁচে আছেন ও থাকবেন তার সৃষ্টির মধ্যে দিয়ে। বাংলার এই লোককবির গান যা আমাদের শান্তির এক জায়গা এবং অন্তরের পবিত্রতার প্রতীক, তার যথাযোগ্য মূল্যায়ন অবশ্যই আগামী প্রজন্মের কাছেও আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে। এখন শুনে নেব একটি গান অরিজিৎ সিং এর কণ্ঠে।

মহানায়কের গল্প অনুষ্ঠানে শুনলেন রামপ্রসাদ সেনের কথা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি উৎসব সিনহা। শেষ হল মহানায়কের গল্প আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন রজনীকান্তের গান, পরিবেশনায় শিল্পী সুসীমা দাস মজুমদার।

শেষ হল রজনীকান্তের গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতেই শুনবেন।

রম্যগীতির অনুষ্ঠানে প্রথম গানটি আজ আপনাদের শোনাব গীতিকার তরুণ সিনহা, সুরকার জয়দীপ রায় এবং শিল্পী হৈমন্তী শুক্লা।

ধর্মগীতির অনুষ্ঠানে পরবর্তী গান অতুল ভৌমিকের কথায় সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে এবং সুরকারের নিজের কণ্ঠে।

রোমগীতির অনুষ্ঠানের আজকের শেষ গানটি শোনাব, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং অসীমা মুখোপাধ্যায়ের সুরে, শিল্পী মান্না দে।

শেষ হল আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি, আকাশবাণী মৈত্রী। এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সর্বাণী ভট্টাচার্য।

0: আচ্ছা, তোমরা কি সিংহকে ভয় পাও?
1: ভয় তো পাবে, সিংহকে তো মানে ভয় পাওয়ারই মতো। হাজার বছর ধরে ঢের তপস্যা করা মহিষাসুরকে এই সিংহ কিন্তু 2 মিনিটে একেবারে কুপোকাত করে দিয়েছিল। তবে সিংহকে নিয়ে কিন্তু আমার কোনো টেনশন নেই। না না, অবাক হওয়ার কিছু নেই, কারণ আমার হলো সিংহ রাশি, এই জন্যই বোধহয় টিরিয়ান ল্যানিস্টার আমার এত প্রিয়। আর ল্যানিস্টার অলওয়েজ পেজ হিজ ডেটস। গেম অফ থ্রোনস নিশ্চয়ই তোমাদের অনেকেরই প্রিয়। সেইখানে মনে আছে সবার একটা করে ব্যানার ছিল, ল্যানিস্টারদের যেমন ছিল সিংহ, স্টার্কদের যেমন ছিল উলফ, তেমনি বরাতিয়ানদের ছিল একটা সিংওয়ালা হরিণ। আর কেন এই ব্যানারগুলো ছিল জানো? কারণ ওই সমষ্টির মানুষজন এই পার্টিকুলার প্রাণীকে পূজো করত, ভাবত এটাই হলো তাদের দেবতা, বিশ্বাস করত একেবারে নিজেদের বিধাতা পুরুষ হিসেবে। আমাদের দেশে যেমন একটা ন্যাশনাল এমব্লেম রয়েছে, একটা জাতীয় প্রতীক রয়েছে, মানে যেইটা ওই অশোকের সারনাথ ক্যাপিটাল, যাতে 4টে সিংহ একসাথে পিঠে পিঠ দিয়ে চারদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটা যেমন আমাদের প্রতীক, আমাদের দেশের প্রতীক, তেমনি এই প্রাণীগুলো ওই সমস্ত প্রজাতির বা ক্ল্যানদের প্রতীক। এইগুলোর যেন তো একটা নামও আছে, নামটা ভারী মিষ্টি। এইগুলোকে বলে টোটেম। দা টোটেম কি, কিসের থেকে এই টোটেম আসে এবং টোটেম আমাদের সভ্যতার সাথে কিভাবে জড়িত, কি বন্ধু জানতে ইচ্ছে করছে তো? হ্যাঁ, টোটেম নিয়ে সমস্ত কথা, টোটেম কিভাবে আমাদের সভ্যতা এলো সেই সমস্ত কথা তোমাদেরকে আজকে জানাবো, তোমাদের সঙ্গে আজকে ভাগ করে নেব। আজকে অল্প অল্প গল্প কথার আসরে আমি সর্বাণী রয়েছি তোমাদের সঙ্গে, আর আমি ফিরছি একটা গানের পর। আজ যখন এই গাছ পাখি সিংহ এদের দেবতা হয়ে ওঠার গল্প বলবো, তখন প্রথমেই চলো কার্তিক দাস বাউলের কণ্ঠে সেই বিখ্যাত গানটা শুনে নিই একবার।

ফিরে এলাম গানের পর। আজ আমি সর্বাণী তোমাদের সঙ্গে রয়েছি অল্প অল্প গল্প কথার আসরে। গানে যাওয়ার আগে তোমাদের বলেছিলাম আজ তোমাদের সাথে গল্প করব টটেমিজম নিয়ে, অর্থাৎ গাছ পাখি সিংহের দেবত্ব পাওয়ার গল্প, আর এটারই নাম টটেমিজম। তাহলে এই টটেমিজম জিনিসটা আসলে কি? একটা বিশিষ্ট জনজাতির মানুষ বিশ্বাস করে যে কোনো পার্টিকুলার গাছ বা জন্তু জানোয়ার তার পূর্বপুরুষ, এবং সেই থেকে সেই গাছ কিংবা পশুকে সেই জনজাতির মানুষ পূজো করা শুরু করে। তখন সেই পশু কিংবা গাছকে বলা হয় টটেম। 1912 সালে অ্যান্থ্রোপোলজিস্ট এমিলি ডুরকায়েম তার বই এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফে প্রথম এই টটেমিজমের কথা উল্লেখ করেন। অস্ট্রেলিয়ার ওরুন্টা ট্রাইবকে তিনি স্টাডি করেন, তাদের নিয়ে বিস্তর গবেষণা করেন, এবং এই ডুরকায়েম বলেন যে যেমন আমাদের ধর্ম রয়েছে, যেমন হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম কিংবা খ্রিস্টান ধর্ম, এই সমস্ত ধর্মেরই প্রথম ধাপ হল টটেমিজম। ইবি টাইলার আবার নিজের বই প্রিমিটিভ কালচারে বলেছেন অ্যানিমিজম থেকে আসে টটেমিজম। এই অ্যানিমিজমটা কি? আমরা যখন ভাবি কোনো প্রাণহীন বস্তু বা নন লিভিং অবজেক্টের একটা আত্মা রয়েছে, সেটাকেই বলে অ্যানিমিজম। মানে কেমন বলো তো? ওই যে ধরো হট করে একটা টেবিল পড়ে গেল, আর টেবিলটা মানে একটু খুব জোরেই পড়লো, পড়ে গিয়ে টেবিলটার সাইড থেকে একটুখানি ভেঙে গেল, তখন আমরা কি বলি? আহারে কি বেমরে পড়লো বাবা। টেবিল বলে কি ওর কোনো ফিলিংস নেই? টেবিল বলে কি ওর কোনো প্রাণ নেই? আহারে পড়ে গেল দেখো। এই জিনিসটা, এই যে বন্ধু, এই জিনিসটাকেই কিন্তু বলা হয় অ্যানিমিজম। ধরো প্রাচীনকালে রাস্তায় চলতে চলতে কোথাও একটা ধস নেমেছে, আদিম মানুষ এইবার কি করত? শুরু করত পাহাড়কে পূজো করা, পাহাড়কে তুষ্ট করার চেষ্টা করছে, হঠাৎ করে ধস নামা বন্ধ হয়ে গেল, ধস নামা কমে গেল। এইবার মানুষ কি ভাবল? কাজ দিয়েছে এই পূজোতে। ভাবতে শুরু করলো যে পাহাড়েরও একটা প্রাণ আছে। এইভাবেই এলো অ্যানিমিজম, আর অ্যানিমিজম থেকে এলো টটেমিজম। ধরো একটা জায়গাতে খুব বড় বড় আম গাছ রয়েছে, বেশ কয়েকটা, কয়েকজন মানুষ সেই আম গাছটার পূজো করল, মানত করল পরের বছর যেন আরও বেশি আম হয়, শস্য শ্যামলা হয়ে ওঠে পৃথিবী। হয়তো তার পরের বছর প্রকৃতির কোনো নিয়মে শস্য শ্যামলা হয়ে উঠল পৃথিবী, কিংবা আম গাছগুলোতে আরও অনেক বেশি আম ধরল। আর মানুষ কি করল? মানুষ বিশ্বাস করল সব হয়েছে পূজোর জন্য, সবই পূজোর কামাল। আম গাছ হয়তো তাদের কোনো পূর্বপুরুষ, তাই ওদের ডাকে সাড়া দিয়েছে এবং অনেক আম হয়েছে। ব্যাস, এইবার সেই জনজাতি আম গাছটাকে বানিয়ে ফেলল তাদের হত্যাকর্তা বিধাতা, তাদের পরিচয়, তাদের টটেম। আর চলতে থাকলো সেই আম গাছকে ক্রমাগত তুষ্ট করার চেষ্টা। এর ফলে আম গাছটা হয়ে উঠল সেই স্থানীয় মানুষদের কাছে দেবতা। বলা হয় এই সমস্ত বিশ্বাস থেকেই ভগবানের কিন্তু উৎপত্তি। তারপর কিছু হলেই মানুষ এই আম গাছটির শরণাপন্ন হতো। ধরো তোমার শুধু জ্বর কিংবা হালকা একটু শরীর খারাপ হয়েছে, এইবার শুরু হলো আম গাছকে ডাকা, আর কয়েকদিন বাদে তোমার জ্বর সেরে গেল প্রাকৃতিক নিয়মে। কিন্তু পুরো কৃতিত্ব বন্ধু।

চলে গেল সেই আম গাছটার কাছে, কারণ তখন মানুষ বুঝতে পারত না যে কোথা থেকে কি হয়। বিশ্বাসের ভিত আরো মজবুত করল। তারপর আম গাছটাকে সাক্ষী করে রীতিমতো বিয়ে পর্যন্ত দেওয়া হতো। কেন, তোমরা করো না তোমাদের দেবতাকে সাক্ষী করে বিয়ে? এই যে কেউ যখন পালিয়ে বিয়ে করতে যাও কি করো, টুক করে একটা মন্দিরে চলে যাও আর মন্দিরে গিয়ে টুক করে বিয়েটা সেরে নাও, তাহলেই হয়ে যায় দেবতাকে সাক্ষী রেখে, ঈশ্বরকে সাক্ষী রেখে বিয়ে। তেমনি আম গাছ যাদের ঈশ্বর তারা আম গাছকে সাক্ষী রেখেই বিয়ে করবে। তো এইরকমভাবেই তৈরি হলো টটেম। এই আম গাছটি একটা প্রতীকী উদাহরণ হিসেবে দিলাম। এটাই যদি আম গাছ না হয়ে একটা হরিণ হতো, কিংবা একটা সাপ হতো, কিংবা একটা বট গাছ হতো, সেই ক্ষেত্রেও কিন্তু হতো একই ব্যাপার, তারাই হতো টটেম। জানো তো, টটেমকে কিন্তু মারা যেত না, মানে একেবারে দেখলেই নমস্কার করতে হবে। এই যে এই নমস্কার করতে হবে কারণটা নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ যখন রাস্তা দিয়ে যেতে যেতে ঠাকুরের একটা মন্দির পড়ে তখন কি করো তুমি, টুক করে ঠাকুরটা নমস্কার করে নাও। যেমন বলছিলাম, ধর্ম তার প্রথম ধাপই টটেমিজম, এইভাবেই এসেছে টটেমিজম। এবং জানো তো, আমাদের যে এই গোত্র ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অনেকটা এই টটেমের সঙ্গে সম্পর্কযুক্ত। একটা পার্টিকুলার জনগোষ্ঠী বিশ্বাস করে এই আম গাছ কিংবা হরিণ তার পূর্বপুরুষ, এর থেকেই তাদের উৎপত্তি। সুতরাং সেই গোষ্ঠীর সমস্ত মানুষ সমগোত্রীয়, অর্থাৎ সবার পূর্বপুরুষ এক এবং তারা সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। ঠিক যেমন আমাদের ক্ষেত্রে গোত্রতে আমরা বিশ্বাস করি, তাই জন্যই কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে সমগোত্রে বিবাহ হয় না, কারণ তারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তেমনই যারা ধরো হরিণ কিংবা আম গাছের শরণাপন্ন, তারা সবাই এক গোষ্ঠীর মানুষ, তাই তারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আর তাই তাদের নিজেদের মধ্যেও বিয়ে হতো না, এক্সোগ্যামি হতো, অন্য কোনো সমষ্টির মানুষকে বিয়ে করতে হতো। বলা হয় এই টোটেমকে বিশ্বাস মানুষকে অনেক বেশি জীবনের ক্ষেত্রে কিন্তু নিয়মানুবর্তিতা এনে দিয়েছে। হ্যাঁ, আনারই কথা, ঠিক যেমন ভগবান আমাদের অনেক জীবনে নিয়মানুবর্তিতা দিয়েছে। যখন আমাদের ভয় লাগে, যখন আমাদের মনে কোনো দ্বিধা কিংবা সংশয় হয়, আমরা কিন্তু ঠিক সেই ভগবানের দ্বারস্থ হই, ঠিক তেমনই। আর এইভাবেই টোটেমের ওপর বিশ্বাস রেখে মানুষ খুঁজে পেয়েছে তার প্রাণ, আবিষ্কার করেছে নিজেকে, নিজের আত্মাকে। অনেকক্ষণ কথা বললাম বন্ধুরা, তাহলে এইবার তোমার জন্য রইল শ্রীকান্ত আচার্যের কণ্ঠে গান।

গানে যাওয়ার আগে বন্ধু তোমাকে টটেম সম্পর্কে অনেক কথা বললাম, তো এবার বলি টটেমিজম শব্দটা এসেছে নর্থ আমেরিকার একটা ট্রাইব ওজিবওয়া থেকে, যার মানে হলো ভাই বোন কিংবা আত্মীয়, মানে যাদের মধ্যে একটা রক্তের সম্পর্ক রয়েছে। এই ওজিবওয়া মানুষদের কাছে টটেম কিন্তু ছিল একটা গার্ডিয়ান স্পিরিট। এই মানুষরা এক একটা জন্তুর নামে এক একটা গোষ্ঠীর নাম দিত, আর এক একটা গোষ্ঠী বা ক্ল্যানকে এক একটা জন্তু তাদের বিধাতা পুরুষ হিসেবে ধার্য করা হতো। এবং পিটার জোনস এই ওজিবওয়া ট্রাইবদের ব্যাপারে একটা বই লিখেছে জানো। এই টটেমের ওপর বিশ্বাস শুধু যে নর্থ আমেরিকানদের মধ্যে সীমাবদ্ধ ছিল সেটা কিন্তু নয়। যেমন এই প্রথমেই তোমাদের একদম অনুষ্ঠান শুরুর সময় ওজিবওয়া ট্রাইবদের কথা বলেছিলাম, দুর্কায়েম যেই ট্রাইবদের নিয়ে গবেষণা করেছে। জানো তো এই ট্রাইবদের মধ্যে বিভিন্ন উপজাতি রয়েছে এবং এই উপজাতিগুলোকে একে অন্যের থেকে আলাদা করে টটেম। আমরা যেমন ঠাকুরের মূর্তি বানিয়ে পুজো করি, তেমন এইসব উপজাতিদের একটা কাঠের ওপর খোদাই করা টোটেম রয়েছে। এবং তারা কি করে বলতো, তারা নিজেদের প্রতীককে রক্ত দিয়ে পুজো করে। তারপর কোনো জিনিস যে একটা পার্টিকুলার ক্ল্যানের সেটা বোঝাতে গিয়ে এই জিনিসটার ওপর সেই রক্ত ভেজা টোটেমের একটা ছাপ দিয়ে দেয়। এইগুলোর একটা নাম আছে, এইগুলোকে বলে চুরিঙ্গাস। তারপর অস্ট্রেলিয়াতে আরও একটা ট্রাইবের উদাহরণ দিই, ভিরুজিয়া ট্রাইব। ওদের গোষ্ঠী দুটো ক্ল্যানে বিভক্ত আর টোটেমের নাম হলো ফ্লেশ। এবং এই টোটেম যত রকমের জন্তুর ফ্লেশ রয়েছে সেই সব জন্তু খাওয়া মানা, খেলে নাকি হজমের গণ্ডগোলে এই ধরাধাম ছাড়তে হবে, যদিও এই বিষয়ে সত্যতা জানা নেই। এরপর ইন্ডিয়ান একটা ট্রাইবের গল্প বলি, বীরহর ট্রাইব। এরা ছোটনাগপুর মালভূমির জঙ্গলে থাকে এবং তাদের মধ্যে রয়েছে 37টা ক্ল্যান, প্রায় 12টা মতন গোষ্ঠী এবং 12টা মতন টোটেম। এবং তারা মনে করে প্রতিটি টোটেম আলাদা আলাদা গোষ্ঠীর পূর্বপুরুষ। এই টোটেমকে মারা এবং টোটেমের মাংস খাওয়া গোষ্ঠীর আকারকে অনেকটাই নাকি ছোট করে দেবে। ধরো এই ক্ল্যানের কোনো মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে এবং দেখলো একটা মরা টোটেম পড়ে রয়েছে নিজেদের ক্ল্যানের, সে কিন্তু ওটাকে পুড়িয়ে দিতে কিংবা কবর দিতে পারবে না। কি করতে হবে বলতো, টোটেমের মাথায় তেল কিংবা লাল রং দিয়ে তাকে একটা মন্ত্র পড়তে হবে। এদের জানো তো প্রতি বছর টোটেমকে নিয়ে একটা বিশাল বড় পরব হয়, মানে প্রতি ক্ল্যান থেকে একজন

বলছিলাম, এইগুলোকে বলা হয় গ্রুপ টটেমিজম। আরও একটা ব্যাপার আছে জানো তো, ইন্ডিভিজুয়াল টটেমিজম। ইন্ডিভিজুয়াল টটেমিজম হল আমাদের কথায় সন্ন্যাস নেওয়ার মতন, মানে প্রভুর সঙ্গে একটা আত্মিক যোগ আছে। আজটেকের একটা ট্রাইব কপিল, এরা এই ধরনের জিনিসপত্র প্র্যাকটিস করে, মানে ওই প্রভুর সঙ্গে একটা আত্মিক যোগ স্থাপন। এরা লিবিয়ায় থাকে এবং এই টটেমিজম তারা যেহেতু প্র্যাকটিস করে, তারা কিন্তু একান্তে নিজেদের স্পিরিট অ্যানিমালের সাধনা করে এবং বিশ্বাস করে এই স্পিরিট অ্যানিমালরা তাদের রোগ জড়া সব কিছু থেকে বাঁচাবে। কখনো এই ইন্ডিভিজুয়াল টটেমিজমের ক্ষেত্রে অল্টার ইগো বা একজন মানুষের অন্য একটা সত্তা হিসেবেও ধরা হয় এই টটেমকে। অ্যান্থ্রোপোলজিস্ট লেভি স্ট্রস বলেছেন ধর্মের উৎপত্তি টটেম থেকে। দুর্কাইম বলেছেন মানুষকে এই টটেম এবং টটেমে বিশ্বাস একতা দিয়েছে, সমষ্টিতে বেঁধেছে, মানুষের মধ্যে তৈরি করেছে দায়িত্ববোধ। তাহলে বন্ধুরা, টটেম নিয়ে তোমাদের যা বললাম সেটা নিশ্চয়ই তোমাদের বেশ ভালো লেগেছে, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। এই যে জানো তো, আমরা বিশ্বাস করি আমাদের একটা বনবিবি রয়েছে, আমাদের একটা দক্ষিণ রায় রয়েছে, এই দক্ষিণ রায় কিন্তু আসলে একটা টটেম। আমরা যদি ভেবে দেখো, যখন মধু আনতে যাওয়া হয় ঘন জঙ্গলে, তখন ওই একটা বাঘকে ঠাকুর ভেবে নমস্কার করে মানত করে যাওয়া হয় যেন সকলে সেফ থাকে, তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই যে এইটাও এক প্রকার টটেমিজম। তাহলে এরপর যখন তোমার আশেপাশের কেউ এই দক্ষিণারঞ্জন রায় কিংবা এই বনবিবির থানে প্রণাম করবে, তখন তোমরা কিন্তু হট করে বলে দেবে যে এইটা একটা টটেম, সেটা তোমরা জানো। বন্ধুরা, কথা বলতে বলতে ঘড়ির কাঁটা আজকে বলছে সময় শেষ। তো যেতে যেতে যখন পুরনো দিনের কথা বললাম, একটা পুরনো দিনের গান তোমাদের শুনিয়ে যাই, রইল তোমাদের জন্য পুরানো সেই দিনের কথা।

শেষ হল যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় ছিলেন সর্বাণী ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। এখন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী সৌমি ভট্টাচার্য।

0: শেষ হলো রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আকাশবাণী কলকাতা প্রযোজিত একটি বিশেষ অনুষ্ঠানের ঘোষণা, দেবীং দুর্গতি হারিণীম। এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেইনবো, FM গোল্ড, মৈত্রী ও DTH বাংলা পরিষেবায়। রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠানের ঘোষণা শেষ হল। এখন নাটক।
1: আকাশবাণী কলকাতা।

আজকের নাটক দ্রব্যগুণ, রচনা বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বেতার রূপ অরুণ মুখোপাধ্যায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়, নাট্যানুষ্ঠান দ্রব্যগুণ।

0: উফ, এমন দুর্ভোগে যেন শত্রুরেও না পড়ে। নিজের ঘরে বন্দি হয়ে আছি, দুপা বেরিয়ে সিগারেট আনতে যাব তাও নিষেধ। হতছাড়া পুনিয়াটা এখনো আসছে না কেন? সে কখন গেছে সিগারেট আনতে?
1: বাবু,
0: এই যে পুনিয়া, সিগারেট এনেছিস? দে বাবা দে। কি হল? দে।
1: হামকো বাহার জানে না দেব।
0: তোকেও বাইরে যেতে দিল না কেন? তুই তো এখনো গরিব কাজ করিস নি, পাপ যা করেছি সে তো আমিই করেছি। তা তোকে
1: ও বাবু লোক বোলা পয়সা হামকো দে দো, হাম সিগারেট লেকে আতা।
0: বুঝেছি, তোকে ওরা সন্দেহ করছে। সিগারেটের সঙ্গে সঙ্গে তুই যদি আরো কিছু নিয়ে আসিস, মানে লুকিয়ে বোতল টোতল, আর দাঁতে বের করে হাসতে হবে না। যা, ওদের কারোর হাতে পয়সা দিয়ে আয়, সিগারেট না হলে আমি তো বাঁচবো না রে। যা।
2: তুমি যে বাইরে বেরোবে বললে উমা, বাড়ির বাইরে সব এত লোকজন জটলা করছে কেন গো? ওরা কারা গো? আমাদের বাড়ির দোরগোড়াতেই তো ভিড় করেছে, কি চায় ওরা? চাঁদা দাওনি বুঝি?
1: বাবু
0: এনেছিস পুনিয়া? দে। ওদের দু একজনকে ডেকে দে পুনিয়া, আমি এখনই এর একটা বোঝাপড়া করতে চাই।
2: বোঝাপড়া কিসের গো, কি হয়েছে?
0: তুমি ভেতরে যাও তো আশালতা।
2: কিন্তু কি হয়েছে সেটা বলবে তো?
0: না না, সেসব শুনে কাজ নেই। কিরে পুনিয়া, দাঁড়িয়ে রইলি কেন? যা।
1: হাম না যাব।
0: যাবি না?
1: ও বাবু সব আমার দিকে এসান চোখ করকে দেখল বা আমারা।
0: হত ভাগা, তোমার জন্যই তো আমার মান সম্মান সব যেতে বসেছে।
1: হাম কা করল বা?
0: হাম কা করল বা? দয়া করে বোতল দুটো ঝাঁকায় তুলে নিতে পারত না? যা যা বলছি, যা।
2: আমার যে বড় ভয় করছে, তোমার মান সম্মান, বোতল, এসব কি গো?
0: হ্যাঁ বোতল, সামান্য দুটো বোতল নিয়ে এত বড় দক্ষযোগ্য কাণ্ড হতে পারে কে ভেবেছিল? উফ, ভাই হয়েও যে এত বড় শত্রু হতে পারে!
2: ঠাকুরপো আবার কি করলো?
0: হ্যাঁ, তোমার বড় আদরের ঠাকুরপো, সমাজসেবী, বিজয়বরণের চালা, হতভাগাটা আমার কথাটা একবার ভাবলে না? একটা হুজুকে কান দিয়েই
2: আমি তো কিছু বুঝতে পারছি না।
0: বুঝে কাজ নেই। হ্যাঁ, তোমার আর বুঝে কোনো কাজ নেই। সবাই যেমন উল্টো বুঝেছে, তুমি যে সোজা বুঝবে তেমন ভরসা কোথায়?
2: তা বেশ তো, ঠাকুরপোকে ডেকে না হয়
0: তোমাকে কিছু করতে হবে না। এখন ভেতরে যাও দেখি, আয় ওরা আসছে।
2: কিন্তু
0: যাও না, আসুন আসুন।
3: আমাদের আপনি বলে লজ্জা দেবেন না, আপনি বয়সে কত বড়, আমাদের সম্মান ও শ্রদ্ধার পাত্র।
0: কিন্তু সম্মান আর শ্রদ্ধা কোথায় রইল ভাই? আচ্ছা, আমাকে যে এইভাবে ঘরের মধ্যে আটকে রেখেছ, তোমাদের উদ্দেশ্যটা কি?
4: আমাদের উদ্দেশ্য দেশ ও মাতাকে বন্ধন মুক্ত করা।
0: তার সঙ্গে আমাকে বন্ধনে ফেলার কোনো প্রয়োজন আছে কি?
4: আপনি শিক্ষিত, আপনার সঙ্গে কি তর্ক করব। তবে একবার ভেবে দেখুন, জিনিসটা কতই গরিব।
3: দেশের আর্থিক উন্নয়নের পথে ওই জিনিসটাই হচ্ছে প্রচণ্ড একটা বাধা। কোনো কোনো দেশ স্পেশাল ল করে জিনিসটাকে দেশ ছাড়া করেছে, আমরাও এর বিরুদ্ধে নিয়মিত পিকেটিং করছি। ঠিক এমনি সময় আপনার এই আচরণ।
0: আচ্ছা ভাই, তোমরা কি সত্যি বিশ্বাস করো যে উন্মুক্ত রাস্তায় হাতে মদের বোতল নিয়ে?
4: Truth is stranger than fiction।
0: তার মানে
3: আপনি হচ্ছেন দেশবরেণ্য সাহিত্যিক, মানেটা কি আপনাকে বুঝিয়ে বলে দিতে হবে?
0: বুঝেছি বুঝেছি, তাহলে আমাকে ঘরে বন্দি হয়েই থাকতে হবে।
4: হ্যাঁ, মানে বিজয়দা না আসা পর্যন্ত।
3: বিজয়দা বলে গেছেন সন্ধ্যের সময়টায় বেশি সতর্কতার প্রয়োজন, তাই আপনাকে বাইরে যেতে দেওয়ার অধিকার আমাদের নেই।
0: তোমাদের অধিকার আমার মাথায় ঢুকছে না বুঝলে, আমি জানি বাইরে যাওয়ার অধিকার আমার আছে।
3: আপনি কি জোর করে যেতে চান?
0: জোর তো তোমরাই করছো ভাই, আমার ঘর, আমি বেরোবো ঢুকবো যা খুশি তাই করবো, এমনকি ইচ্ছে করলে বেরোনো ঢোকা বন্ধ রেখে আমি এক পায়ে চৌকাঠে দাঁড়িয়ে থাকবো, তোমরা আমাকে বাধা দিতে পারো না।
4: তাহলে তো আমাদের আর্থিক বল প্রয়োগ করতে হয়।
0: আর্থিক বল?
3: হ্যাঁ, সত্যাগ্রহ অবস্থান। বন্ধুগণ, শৈলেন বাবু আমাদের কথা না শুনে জোর করে বাইরে বেরোতে চাইছেন, আমরা তার উপর কোনো হিংসাত্মক নীতি প্রয়োগ করতে পারি না। আমাদের আদর্শের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা রেখে আমরা আমাদের আত্মিক বল প্রয়োগ করতে চাই। শুনুন বন্ধুগণ, আপনারা যে যেখানে আছেন শুয়ে পড়ুন, দেখি শৈলেন বাবু আমাদের মারিয়ে কি করে বাড়ির বাইরে বেরোতে পারেন।
0: করো কি করো কি? কি কেলেঙ্কারি কাণ্ড! উফ, এরপর হয়তো আমি মুখ দেখাতে পারবো না। শোনো শোনো, তোমরা ভাই উঠে পড়ো। হ্যাঁ, তোমরা যদি তাতেই সন্তুষ্ট হও ঠিক আছে, ঠিক আছে, আমি বার হব না, আমি ঘরের মধ্যে মুখ বুঝে পড়ে থাকবো। ওঠো ভাই ওঠো, নাহলে আমাকেও তোমাদের পাশে গিয়ে শুয়ে পড়তে হবে।
4: বন্ধুগণ, উনি এখনকার মতো আমাদের সংগ্রামের কাছে নতি স্বীকার করেছেন,
5: সুন্দর
4: বাইরে যাবার অভিপ্রায় ত্যাগ করেছেন। সুতরাং আপনারা এবার উঠে পড়ুন, চল চল সমস্ত চল বাইরে গিয়ে আমরা
3: চল চল চল বেরিয়ে চল।
2: বাড়ি সব ওরা সাড় দিয়ে ওই রকম শুয়ে পড়েছিল কেন গো বাবা? যেন বাবা তারকনাথের মন্দিরে হত্যে দিয়ে পড়েছিল। কি হবে গো?
0: বাবা তারকনাথ তো আর বাকি নেই, জগৎ শুদ্ধ লোক উঠে পড়ে লেগেছে একটা নিরীহ শান্তিপ্রিয় লোককে শাস্তি দেবার জন্য। উফ, আমি পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো।
2: এ তোমার কি হলো গো?
0: আচ্ছা আচ্ছা আশা, তুমি বিশ্বাস করতে পারো আমি মদ খাই? হ্যাঁ, আমি বোতল হাতে করে রাস্তায় মাতলাম করি।
2: কি বলছো তুমি এসব?
0: আমার বলায় কি আসে যায়? যারা দেশ উদ্ধার করছে তারাই বলছে, ওরা আমাকে মদ খাওয়া ছাড়াবে একটা।

0: অদ্ভুত আবদার না, বাপের জন্মে মদ ছুঁয়নি, আর তাছাড়া যে জিনিসটা আমি ধরলুম না সেটা আমি ছাড়ি কি করে বলো দেখিনি।
1: মা কি সজ্ঞনে সে কথা গো, ওরা এই জন্যই আমাদের বাড়ি ঘিরে রেখেছে ঠাকুর পো শেষে।
0: ভাই গ্রহের ফেরে পড়লে আপন জন শত্রু হয়ে যায় বুঝলে, দাদার মান সম্মানের চেয়ে দেশোদ্ধারে হুজুরটাই তার কাছে বড় হয়ে উঠলো।
1: মা তাহলে কি হবে এখন?
0: হবে আবার কি, ওই যে বললুম বাবা তারকনাথের নাম নিয়ে বেরিয়ে পড়তে হবে, তোমার জন্য তো এত কাণ্ড।
1: আমার জন্য?
0: হ্যাঁ তোমার জন্য।
1: আমি তোমাকে মদ খেতে বলিয়া? ছি ছি ছি ছি ছি, লোকে শুনলে কি বলবে গো, স্ত্রী হয়ে স্বামীকে মদ খেতে বলা, আমি কোথায় যাব গো?
0: না না না না না, তুমি মদ খেতে বলবে কেন, আর তুমি বললি ভাবি শুনবো কেন?
1: কি বললে, আমার কথা শুনবে না? তার মানে আমি যা বলবো সব সময় তার উল্টো করবে? নিজের বুদ্ধিতে চলো বলি তো তোমার এত দুর্ভোগ, আমার দায় পড়েছে তোমার কথা থাকতে, তুমি যা খুশি করো, মদ খাও কুটনি করো জাহান্নামে যাও।
0: কি মুশকিল, একে চলছি নিজের জ্বালায়, তার উপর সমস্ত ব্যাপারটা শুনলে।
1: আরে ব্যাপারটা কি হয়েছে তাই বলবে তো খুলে।
0: কাল যাকে সকলে শ্রদ্ধা ভক্তি করতো আজ তার সম্মান ধুলোয় লুটোচ্ছে, অথচ এত সব কাণ্ডের জন্য দায়ী দুটো বোতল। কাল বাজারে বেরোবার আগে সেই যে দুটো বোতল আনতে বললে, একটা ফিনাইলের আর একটা খালি, কালকে বড়দিনের বাজারে এত সব মালপত্র কেনা হলো পুনিয়ার মোড়তে একবার বেজায় ভারী হয়ে উঠল। বাজার থেকে বোতল দুটি কিনে নিয়ে এলাম কালাচাঁদের দোকানে, আর ওই মুখ পড়া কালাচাঁদ মহা ঘুঘু।
2: আরে আরে একটা
0: থাক না কালাচাঁদ, ওটা পরে নিলেই চলবে, টাকা তো প্রায় ভর্তি হয়ে গেছে।
2: আরে দেখুন না আমি সব গুছিয়ে দিচ্ছি।
0: হ্যাঁ কিন্তু মোটের বোঝা তো একেবারে দেখেও হাঁটতে করবে বলে মনে হচ্ছে, তাছাড়া এই বোতল দুটো।
2: বোতল?
0: হ্যাঁ বোতল দুটো কি তাহলে মানে অন্য কিছু মোট হাতে করে নিয়ে যাওয়া যায় সেটা একরকম, কিন্তু দুটো বোতল ঝুলিয়ে নিয়ে যাওয়া?
2: ঝুলিয়ে নেবেন কেন, বগল দাবা করে নিন।
0: কিন্তু হাতের ছড়িটা মানে সন্ধ্যের অন্ধকারে দুটো হাতে দুটো বোতল বগলে ছড়ি,
2: তাতে কি, তাতে কি হয়েছে? আজ তো বড়দিন, ও সবাই বুঝবে না, আমাকেও তাড়াতাড়ি দেখছি দোকান বন্ধই করে দিতে হবে। আমাদের পক্ষে তো আর ওই মানে ঘরে গিয়ে ওসব সম্ভব নয়, কিন্তু যা লোভ লাগিয়ে দিলেন।
0: কি বলছো তুমি কালাচাঁদ, কিসের
2: লোভ? অপরাধ নেবেন না, অপরাধ নেবেন না শৈলেন বাবু, ওই যে ওই যে বোতল শুনলেই একেবারে জীব হকশক করে ওঠে, মানে আগে তো নিয়মিতই, এখন নয় সংসার ধর্ম করে।
0: আরে না না না, যা ভাবছো তা নয়, একটা ফিনাইলের বোতল আর একটা খালি, তাহলে বগল দাবা করেই নেওয়া যাক, কি বলো? হ্যাঁ কিরকম মন দেখো আমাদের, হ্যাঁ নিজে নিজেই ভয় পাচ্ছি, অথচ সত্যিকারের কোনো কারণ নেই। এই বুনিয়া চল চল চল।
3: কেও কোত্থেকে? আরে শৈলেন ভাই, আজে কি ব্যাপার, বড়দিনে বিরাট ভোজের আয়োজন মনে হচ্ছে, বলি সঙ্গ নেব নাকি? আরে ও দুটো,
0: এটা বোতল,
3: বোতল?
0: হ্যাঁ এটাতে ফিনাইল আর একটা খালি, কেরোসিন তেল রাখার জন্য আর কি।
3: নিশ্চয়ই নিশ্চয়ই, সে কি কথা, রাম কহ, ওই তো সাফ লেখা রয়েছে ফিনাইল। আমি আবার চোখে একটু কম দেখি কিনা, তা আমি কানা মানুষ যখন দেখতে পাচ্ছি তখন আর কার সন্দেহ হবে?
0: সন্দেহ মানে কিসের?
3: ছি ছি ছি ছি ছি, সে কথা কি আর ভাবতে আছে।
0: তা সঙ্গ নেবেন বলছিলেন, চলুন না, আজকে বড়দিনের রাতটা পাঁচজন একটু আমোদ প্রমোদ, মানে আপনাদের মতন আমোদে আহ্লাদে লোকই তো।
3: না এই বয়সে এইসব আমোদ আহ্লাদ, মানে শরীরটাও ওই কদিন ভালো যাচ্ছে না, ঠান্ডাটাও পড়েছে বাড়ি, যাবো এখন একদিন তোমার বাড়ি যাবো তাতে আর কি। আচ্ছা চলি, কেমন?
0: আচ্ছা পুনিয়া
4: বাবু।
0: আরে পুনিয়া, এই বোতল দুটো ঝাঁকা নিতে পারবি না?
4: কাহে না, উত্তরে দি মঠরি তো।
0: এই তো ঠিক চলে যাবে,
4: মঠরি গিরনে মে হামনি কে না কহব,
0: এই দুটো বোতলের চাপে তোর মোট পড়ে যাবে। হত ভাগা, বেগুন পেয়েছিস না? হ্যাঁ কিছু বলি না তাই,
5: বেগুন ফুলে
0: এই রে সর্বনাশ করেছে, অনাথ আসছে।

0: উনি
1: বাবু
0: উনি হ্যাঁ নে নে তোল তোল তোল তোল বোতল দুটো আমি নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি কর বাপ, অনাথের পাল্লায় পড়লে আর রক্ষে থাকবে না। কিছু নয় মানে
2: মানে মানে কি রে, দেখি দেখি দেখি না বাবা,
0: দেখো না তোমার একটু তাড়া আছে ভাই,
2: দেখি না কি রে। হ্যাঁ তুই আমাদের সেই শৈলেন তো,
0: মানে কি বলতে চাস তুই?
2: না মানে আমাদের সেই শৈলেন তো, সেই যে স্কুল বাড়ির পেছনে যখন আমরা লুকিয়ে মানে বিড়ি ফুঁকতাম, তখন যে গুড বয়টি নাক সিটকে বসে থাকত, তুই সেই শৈলেন তো? তা হ্যাঁ রে, কবে থেকে তোর সুমতি হল?
0: অনাথ শোন, মানে একটা ফিনাইলে
2: মানে বুঝিচ্ছি বুঝিচ্ছি বুঝিচ্ছি, কিন্তু শৈলেন শৈলেন তুই বন্ধু হয়ে আজ প্রাণে কি যে চোট দিলি, উফ
0: কি কেড়ে রে বাবা, আমি আবার
2: না। হ্যাঁ রে, আজ অনাথ তোর কাছে পর হয়ে গেল, হ্যাঁ ধরিছিস বেশ করিছিস, তা অনাথ কেউ লুকোতে হয়? হ্যাঁ
0: ফেলা বিপদ তো, পর হতে যাবি কেন, কিন্তু ধরেছি তোকে কে বললে?
2: কেউ না কেউ না, তুই নিজেই যখন লুকোচ্ছিস।
0: আশ্চর্য, লুকোবার তো কোনো কথাই নেই।
2: না না এই কথাই তো শুনতে চাই আমার কাছে, মানে তোর সেই ছেলেবেলাকার অনাথের কাছে, এটা কি লুকোবার কথা শৈলে?
0: কি মুশকিল। আচ্ছা অনাথ কি লুকোবার কথা বলছিস স্পষ্ট করে বলতো।
2: মানে ওই যেটা লুকোচ্ছিলি?
0: কিছুই তো লুকোইনি, তুই বিশ্বাস না করলে আমি কি করবো বল?
2: বিশ্বাস তো করেছি।
0: কি বিশ্বাস করেছিস?
2: করেছি মানে এখন যা লুকোচ্ছিস না।
0: ওহ গড, এমন ফ্যাসাদও পড়ে মানুষ। আচ্ছা ভাই স্বীকার করছি যে আমি ধরেছি। সব কথা তো শুনলে, তোমার ওই ফিনাইলের বোতল এখন কোথায় টেনে নামিয়েছে আমাকে? গোটা ব্যাপারটা ভাবতে গেলে মাথা গরম হয়ে যায়। ঘরে লেবু আছে? হ্যাঁ হ্যাঁ হা করে চেয়ে আছো কি বলছি, ঘরে লেবু আছে?
3: হ্যাঁ,
0: চট করে এক গ্লাস ওই লেবু শরবত করে নিয়েছো তো, যা। উফ,
4: আমাকে একবার ভেতরে যেতে দিন না।
5: না না না না, ভেতরে যাও চলবে না, ভেতরে যাও চলবে না।
0: শুনুন,
6: আরে অনাথ বাবু না মিলেছে ভালো।
4: না না শুনুন শুনুন শুনুন শুনুন, আমাকে দয়া করে একটু ভেতরে যেতে দিন, মানে আপনাদের সাহায্য করতেই এসেছি আমি। আচ্ছা বেশ তো বেশ তো, আমাকে সার্চ করে দেখুন পকেটে কিছু নিয়ে ঢুকছি কি না। ঠিক আছে। উফ বাবা, কি রে, হ্যাঁ একেবারে গুম মেরে বসে আছিস দেখি, আজ ড্রাই ডে।
0: আচ্ছা অনাথ, বাড়িতেও কি আমাকে একটু নিশ্চিন্ত থাকতে দিবি না?
4: মানে তোকে একটা কথা বলতে এলাম ভাই, সকাল থেকে মনটা খারাপ হয়ে আছে, ওই তোর কালকের অবস্থার কথা মনে করে ভাবলাম যে শৈলেনের মতন লোক ওই জিনিসটার মানে ওই জিনিসটার রকমই ওই, প্রথমে তুই ওকে ধরবি, তারপর ওই তোকে এমন ধরবে।
0: আমি কাউকে ধরতেও চাই না, কেউ আমাকে ধরুক তাও আমি চাই না, ছাড়া তো দূরের কথা।
4: না কিন্তু তোকে ছাড়তেই হবে ভাই, এ যে কি খারাপ জিনিস।
0: আচ্ছা অনাথ, কাল লাল চোখে না সব উল্টো পাল্টা বুঝেছিস, কিন্তু আর সাদা চোখে কেন বিশ্বাস করতে চাইছিস না যে আমি ধরিনি?
4: না সেই কথাই তো বলছি, সাদা চোখে তো আর ভুল হবে না, কিন্তু যা হয়েছে হয়েছে, আর ধরিসনি।
0: না ছাড়তে আমি পারবো না।
7: তা বললে তো চলবে না শৈলেন।
0: কাকা বাবু আপনি?
7: হ্যাঁ সব শুনে এই অসুস্থ শরীরেও আমাকে ছুটে আসতে হলো।
0: কিন্তু কাকা বাবু।
7: না না তুমি আমাকে বোঝাতে চেষ্টা করো না, তবে কথা হচ্ছে কি, কাজ কি ওসব বিলিতি ফিনাইল টিনাইল, দিব্যি শুদ্ধ গোবর জল রয়েছে, বুড়ো সে খেলে লোক আমরা, একটু হিয়ালিতেই কথা বলতে ভালোবাসি, তা তুমি সাহিত্যিক মানুষ, লেখো টেকো, তুমি বুঝবে বই কি।
6: বাবু শরবত।
7: হ্যাঁ হ্যাঁ শরবত খাও শরবত খাও, খুব ভালো জিনিস। যাই বৌমাকে দুটো কথা বলে আসি।
0: কাকা বাবু কাকা বাবু কাকা।

0: চলে গেল সপনা শুনো রে, কাকাবাবু আবার যদি ভেতরে গিয়ে বৌমাকে বোঝাতে থাকেন, উফ আমি যে কি করে কিছু।
1: শোন শোন শোন, শরবতটা খেয়ে নে, মাথা ঠান্ডা হবে। হ্যাঁ পুনিয়া শোন, মাঝিকে কিছু বলিস নি তো কালকে ব্যাপারটা?
2: নাহি বাবু, হাম কাহে বালাম, লেকিন বাবু কা দিমাগ বিগড় গয়া। হাম বাবু, আপকা তবিয়ত তো আচ্ছা নাহি, ও বাবু লোক ভি বাহার নিকলনে না দিব, তো হাম বলে কি, হাম বলে কি ও লখনিয়া কা মা বহুত আচ্ছা দারু বানাতা হ্যায়, হাম খিড়কি সে উধর যাকর আচ্ছা সে আচ্ছা এক বোতল। রাম কহে, রাম কহে,
0: তুমি আমাকে বোতলে ফেলে ফেলতে চাও?
2: নাহি বাবু,
0: ঘোড়া থেকে সব কিছু জেনেও বল, বল কাল আমাদের কি ছিল বল, বল সাজি বাদ বল, নালে তোকে আমি মেরেই ফেলবো, বল বল
2: তো বা। লেকিন
0: লেকিন কি আবার বল কি ছিল?
2: ও স্বদেশী বাবু লোক বলা, ও তো ঝুটা বাদ নেহি বলে।
0: ওরা সবাই যুধিষ্ঠির, ওরা যা বলবে তাই আন্তবাক্য হয়ে যাবে, নিজের চোখে দেখা জানা সব মিথ্যে, তোর মনিবের কথাও মিথ্যে। ঠিক আছে ঠিক আছে, সবাই মিলে ষড়যন্ত্র করে যখন আমাকে মাতাল বানাতে চাইছে, আমি মাতালই হব, আমি মতি খাবো, বেশ করবো, খাবো
1: করেছে। তোর বাবু খেপেছে বুঝলি, দুনিয়া তোর মাঝিকে ডাক আমি সটকাই বুঝলি, তোর বাবুজি খেপেছে।
0: হ্যাঁ খেপেছি খেপেছি খেপেছি খেপেছি, 100 বার খাবো, 1000 বার খাবো, যখন তখন খাবো, ঘরে বসে খাবো, রাস্তাঘাটে খাবো, উৎসবে পাবনে খাবো, সকাল সন্ধ্যে খাবো।
3: তোমাকে এখন মা শক্ত হতে হবে, বড্ড খারাপ নেশা মা, বড্ড খারাপ নেশা। আমরাও দেখবো যাতে সুমতি হয়। তাছাড়া বিজয় বরণ যখন মাথা গলিয়েছে, ওই তো বিজয় বরণ আসছে। যাও যাও মা যাও, তুই ভেতরে যাও, যাও ভেতরে যাও, যাও যাও যাও। এই যে বিজয় বাবা, তুমি একটা ফয়সালা করো, বৌমা তো একেবারে ভেঙে পড়েছে।
4: ঠিক আছে কাকাবাবু, আপনি যান আমি দেখছি।
3: হ্যাঁ শৈলেনের মতো ছেলে ভাবাই যায় না।
0: বিজয় এসেছিস, বিজয় বাঁচা ভাই, তুই তো আমাকে চিনিস, আমি তোর বন্ধু।
4: হ্যাঁ চিনি বলেই তো আমার লজ্জাটা সব থেকে বেশি, আর বন্ধু বলেই আঘাতটা লেগেছে বুকে। ছি ছি ছি ছি ছি, শৈলেন দেশের এই দুর্দিনে যখন সকলে ওই জিনিসটা ছেড়ে দিচ্ছে,
0: আমার কথাটা তোরা কেউ বিশ্বাস করবি না। আমি আমি
4: ঠিক আছে শোন শোন, উত্তেজিত হোস নি, আমার একটা জরুরি মিটিং আছে, কিছুক্ষণের মধ্যে আমি ঘুরে আসছি, এসেই তোর ব্যাপারটা ফয়সলা করবো।
0: তাহলে ভাই আমাকেও তোর সঙ্গে নিয়ে চল, একটু বেরোতে দে, এখানে বন্ধ হয়ে থাকতে আর পাচ্ছি না। প্লিজ বিজয় প্লিজ, অন্তত সামনের খোলা মাঠটাতে।
4: ঠিক আছে তোর সঙ্গে লোক থাকবে, কিছুক্ষণ ঘুরে আসতে পারিস তুই।
0: মানে বডিগার্ড? আচ্ছা আচ্ছা, তাই সই, তোরা যা বলবি তাতেই আমি রাজি, এখন আর আমি আমাতে নেই তো।
4: এক্স্যাক্টলি, তুই আর তোতে নেই বলেই এমন কেলেঙ্কারিটা করতে পারলি।
0: কার অভিশাপে জানি না, কাল থেকে দেখছি যে কথাই বলি সবাই তারা মানেটা নিজের মতন করে নিচ্ছে।
4: ঠিক আছে ওসব কথা এখন থাক, মিটিং থেকে এসি আমি তোর শপথ গ্রহণ অনুষ্ঠানটা শেষ করব।
0: হোয়াট? শপথ গ্রহণ?
4: হ্যাঁ, তোকে প্রতিজ্ঞা করতে হবে যে জীবনে তুই আর মদ ছুবি না।
0: হা ভগবান।
4: হ্যাঁ জানি জানি জানি শৈলেন, তোর কষ্ট হবে, কিন্তু দেশের স্বার্থে যাকে যা বলার এসি বলবো, চল।
0: বৌদি,
5: ঠাকুরপো কোথায় ছিল এতক্ষণ? বাড়িতে এত সব কাণ্ড হচ্ছে।
6: লজ্জায় আসতে পারিনি বৌদি, কোনদিন কি ভেবেছিলাম নিজের বাড়ির দরজাতেই পিকেটিং করতে হবে?
5: আচ্ছা ঠাকুরপো, তুমি বিশ্বাস করো যে তোমার দাদা
6: শর্ম একবারে ঠিটি পড়ে গেল, আর তুমি এখনো? আমি শুধু ভাবছি দাদা এতদিন ব্যাপারটা চেপে রাখলো কি করে। আচ্ছা বৌদি, তুমি কি কোনোদিন একটু টের পাওনি?
5: না তো।
6: দাদা খুব হুঁশিয়ার, শোনো দাদা এলে দাদাকে বোঝাও যা হয়ে গেছে হয়ে গেছে, এখন বিজয়দা যা বলবে সেই মতো যেন সব করে, না হলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। দাদাকে ভালো করে বোঝাবে, যারা সত্যাগ্রহ করছে তারা কিছুতেই হার মানবে না, দাদা যদি ওদের কথা শুনে তাহলে সব দিক রক্ষা পাবে। ওই দাদা বোধহয় আসছে, যা বললাম মনে রেখো, আমি ভেতরে যাচ্ছি।
7: বাইরে থেকে একটু ঘুরে এসে যেন মাথাটা ছাড়লো, একের পর এক যা চলছে। আশালতা, তখন চেঁচামেচি করে রেগেমেকে কি বলেছি কিছু মনে করো না। যা সব ঘটছে ওতে কারোর মাথা ঠিক থাকে? বলো কি হলো? আপনি করে তাকে কি দেখছ? কি দেখছ কি আমাদেরকে?
5: তুমি পান খাচ্ছ?
7: ওই মোড়ের দোকানে পানটা বড় ভালো, সেই জন্য গিয়েছিলাম আর কি, বুঝলো? মানে অনেক রকম মশলা টশলা দিক তৈরি করে
5: মশলা।
7: কি বাবা, তোমার মুখ ফ্যাকাশ হয়ে গেল কেন?
5: তুমি পান খাচ্ছ কেন?
7: হ্যাঁ, পান খাচ্ছি কেন? পান খাচ্ছি তাহলে কেন? কি পান করছি না তো? হ্যাঁ, নাকি পান খাওয়ার বিরুদ্ধে এরা পিকেটিং করছে?
5: মশলা দিয়ে পান?
7: কি আশ্চর্য, এমন সব কথা বলছো? ও তাহলে তুমিও। আচ্ছা আচ্ছা, দেখো দেখো, এই দেখো, পাচ্ছ কিছু গন্ধ পাচ্ছ? দেখো দেখো, আমার চোখ লাল হয়েছে, পা চলছে। হ্যাঁ, এই পাঞ্জাবিটা পরেই তো কালকে বেরিয়েছিল। শুকে দেখো, শুকে দেখো, কোনো গন্ধ পাচ্ছ? পাচ্ছ গন্ধ?
8: শৈলেন, এই যে শৈলেন, দেখ শৈলেন, যা করেছিস করেছিস, মানুষ তো ভুল করে। এখন সকলের ভালোর জন্য সকলের সামনে তুই প্রতিজ্ঞা কর, তুই এই জীবনে আর মদ ছুবি না।
7: অ্যাবসার্ড, তোর তো নিকুচি করেছে পানের,

0: আগে কেন মনে পড়েনি? এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে বলো? যারা কালকে আমাকে দেখেছে শুধু তো বোতল হাতেই দেখেছে, মত্ত অবস্থাতে কেউ তো দেখেনি। আশালতা, আশালতা, কাল যে বোতল দুটো এনেছি সেই ফিরাইলের বোতলটা আর খালি বোতলটা নিয়ে এখানে এসো, যাও আমি দেখাবো কত বড় ভুল তোমরা করেছো। হ্যাঁ, কত বড় ভুল তোমরা করেছো।
1: তাহলে বিজয়দা, মালাটে যে আনা হলো মানে শৈলেন্দা শপথ গ্রহণ করার পর ওকে পড়ানো হবে বলে, তাছাড়া কাগজে যে লেখাটা পাঠানো হবে বলে তৈরি করা হলো?
2: আহ, দাঁড়াও না, শেষ পর্যন্ত দেখি।
0: এনেছো, এনেছো, দাও দাও। এই যে বন্ধুগণ, এই সেই বোতল, বিশ্বাস না হয় চোখে দেখুন এর ভেতরে কি আছে। কি বিজয়, অবাক চোখে তাকিয়ে দেখছো কি? তা তো বিশ্বাস হচ্ছে না। বেশ, আমি দেখাচ্ছি।
3: অ্যালকোহলের গন্ধ।
0: আসলতা, এ তুমি কিসের বোতল এনে দিলে? এই যে স্পিরিটের গন্ধ।
4: অন্ধকারে ভালো দেখতে পাইনি, তাড়াহুড়োতে হাতের কাছে ওই বোতলটাই।
0: ও ইউটিউব রুটাস।
2: শৈলেন, তোমাকে অজস্র ধন্যবাদ। তুমি আজ সকালের সামনে ওই বোতল চূর্ণ করে শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্ণ মর্যাদা দিয়েছো। নিখিল, মালাটা শৈলেনকে পরিয়ে দাও।
0: মালা নিকুচি করেছে।
2: আর সমর, কাগজে পাঠানোর জন্য যে লেখাটা তৈরি হয়েছে তার শেষের দিকে এটা লিখে নাও।
5: আচ্ছা, ঠিক আছে।
2: স্বেচ্ছাসেবকদের অটুট সহিষ্ণুতা, অপরিসীম সৌজন্য ও নম্রতায় মুগ্ধ হইয়া নেতা বিজয়চরণের মদ্যপানের বিপক্ষে অকাট্য যুক্তির সম্মুখে নতি স্বীকার করিয়া শৈলেনবাবু সকলের সম্মুখে সুরার বোতল চূর্ণ বিচূর্ণ করিয়া ভবিষ্যতে সুরার ত্যাগে প্রতিজ্ঞাবদ্ধ হন। আমরা স্বেচ্ছাসেবকদের সাধনা, ধৈর্য এবং শৈলেনবাবুর হৃদয়ের বল উভয়েরই প্রশংসা করি। সঙ্গে সঙ্গে শৈলেনবাবুর সহধর্মিনীর কর্তব্য পরায়ণতার সর্বশেষ প্রশংসা করি। দেশবাসীর প্রতি আমাদের আবেদন, তারা সকলেই যেন শৈলেনবাবুর এই কাহিনীর দৃষ্টান্ত অনুসরণ করেন।
0: হা ভগবান, কেউ কপালে ছিল।

0: বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে দ্রব্যগুণ নাটকের অভিনয় এখানেই শেষ হল। বেতার রূপ অরুণ মুখোপাধ্যায়, অভিনয়াংশে ছিলেন আশা, মমতা বন্দ্যোপাধ্যায়, অনাথ, সমীর লাহিড়ি, কালাচাঁদ, সুমন্ত্র চট্টোপাধ্যায়, পুনিয়া, সমর চট্টোপাধ্যায়, করুণাময়, ষষ্ঠীচরণ দে, সমর, ভাস্কর ভট্টাচার্য, নিখিল, অমিত সেন, বিজয়, মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়, প্রসন্ন, দুলাল দত্ত এবং শৈলিনীর ভূমিকায় রূপ দিলেন তরুণ কুমার। শব্দ সংযোজনা সুমন্ত্র চট্টোপাধ্যায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়।
1: শেষ হলো নাটক আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, লাদাখের নতুন জলবিদ্যুৎ প্রকল্পগুলি ওই অঞ্চলের জীবনযাত্রা আরও সহজ করে তুলবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নকশালবাদের ফলে ক্ষতিগ্রস্ত মানুষরা যাতে উন্নত জীবনযাপন করতে পারেন সে বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। হিন্দু ধর্ম থেকে ইসলাম বা অন্য কোনো অহিন্দু ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিরা অনগ্রসর শ্রেণী বিভাগের অধীনে সরাসরি সংরক্ষণের সুবিধা দাবি করতে পারেন না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ভারত বিশ্বের প্রায় 100টি দেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সামগ্রী রফতানি করছে। নতুন দিল্লিতে টাইমস নাও ডিফেন্স কনক্লেভে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ব্যাংককে আয়োজিত IMF এবং বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্রিটেনের অর্থমন্ত্রী জন হিলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী, উৎসবে মেতে উঠেছে মানুষ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকা মূল্যের 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নতুন উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে লেহের কুশোক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবন। এছাড়া বর্ডার রোডস অর্গানাইজেশনের তৈরি 298 কিলোমিটার দীর্ঘ নিম্মু পাদুম দারচা সড়কটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন শ্রী মোদী। উল্লেখ্য, প্রধানমন্ত্রী 9 মেগাওয়াট ক্ষমতার হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং 66 কেভি ডাবল সার্কিট দাহ আনু খালতসি ট্রান্সমিশন লাইনের উদ্বোধন করেছেন। এই প্রকল্পগুলি লাদাখের বিদ্যুৎ সরবরাহ পরিকাঠামোকে শক্তিশালী করবে বলে জানান তিনি।
1: আজ হানু কি জল বিদ্যুৎ পরিযোজনা আর উসে জুড়ি ট্রান্সমিশন লাইন কা ভি লোকার্পণ হুয়া হ্যায়। হাম সবি জানতে হ্যায় কি বিজলি কি ভরোসেমন্দ ব্যবস্থা সে রোশনি তো আতি হ্যায়, লেকিন রোশনি সে সিরফ ঘর নাহি জীবন ভি রোশন হো জাতা হ্যায়, জীবন মে এক বড়া বদলাব আতা হ্যায়, গাঁও মে কিতনে নয়ে কাম সম্ভব হো জাতে হ্যায়, হর ক্ষেত্র মে ইসকা লাভ মিলেগা।
0: এছাড়াও লেহের সিন্ধুঘাটে ভারতের প্রথম পেট্রোগ্লিফ কনজারভেশন পার্ক বা প্রাচীন শিলালিপি সংরক্ষণ উদ্যানের উদ্বোধন করেছেন তিনি এবং প্রজেক্ট হিম সরোবরের আওতায় 40টি গ্রামে গড়ে তোলা 40টি জলাশয়েরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ছত্তিশগড়ে নকশালবাদের কারণে যাদের অঙ্গহানি ঘটেছে সেই উপজাতি সম্প্রদায়ের মানুষদের সরকার কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ ও অন্যান্য সহায়তা প্রদান করছে যাতে তারা উন্নত জীবনযাপন করতে পারেন। সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে ছত্তিশগড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জীবন পুনর্গঠনে এবং তারা যেন মর্যাদার সঙ্গে বাঁচতে পারেন তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
2: নরেন্দ্র মোদী সরকার

0: से ये 5 दशकों की पीड़ा को हम समाप्त नहीं कर सकते। वो पीड़ा ने जहाँ जहाँ गांव दिया है वहाँ हमें मरहम लगाना पड़ेगा, उनको खड़ा करने का प्रयास करना पड़ेगा और वो सम्मान के साथ जीवन जी पाए इसकी व्यवस्था कर।
1: মন্ত্রী জানিয়েছেন, এই কয়েক বছরে প্রায় 8,526 জন নকশাল আত্মসমর্পণ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিভিন্ন দেশ তাদের নিজস্ব পরিস্থিতির মধ্যেই পরিবর্তনশীল বিশ্বব্যবস্থার সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং নতুন অংশীদারিত্ব ও বিকল্প পথ খুঁজে বের করছে। তিনি গত 1 দশকে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে অংশীদারিত্বকে পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটি চমৎকার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। শ্রী জয়শঙ্কর দ্বিতীয় রাইজিনা মিডল ইস্ট সম্মেলনের জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছেন। হত্যাকাণ্ড ও ইন্টারনেট ব্যবহারের ওপর বিধিনিষেধের মতো বিষয়গুলি সহ পাক অধিকৃত কাশ্মীরে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিরসনে পাকিস্তান কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে প্রতিবেদন কবে প্রকাশ করা হবে, রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতরের কাছে তা জানতে চেয়েছে ভারত। ভারত অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস OHCHR এর বিরুদ্ধে চরম পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে। ভারত বলেছে, বিভিন্ন দেশে বিক্ষোভের ঘটনায় তাদের প্রতিক্রিয়া দ্বিচারিতার পরিচয় দেয় যা বহুপাক্ষিক প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থাকে দুর্বল করে তোলে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটির 81তম অধিবেশনে

0: মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের সঙ্গে আলোচনার সময় ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি অনুজ স্বরূপ এই মন্তব্য করেন।
1: Violent responses to protests in our neighborhood as well as in the West have gone uncommented. Needless to say, such double standards contribute to loss of trust in multilateralism and the work of OSCHR by contributing to discussions. India will continue to work with High Commissioner and OSCHR in a spirit of trust and partnership without selectivity and double standards. The Indian Constitution bestows the same fundamental rights to the people of Jammu and Kashmir and Ladakh, an integral and inalienable part of India.
0: Hindu dharma theke Islam ba onno kono ohindu dharme dharmantorito byaktira অনগ্রসর শ্রেণী বিভাগের অধীনে সরাসরি সংরক্ষণের সুবিধা দাবি করতে পারেন না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। মাদ্রাজ হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে তামিলনাড়ু সরকারের করা আবেদন খারিজ করে দিয়ে দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও শ্রী চন্দ্রশেখরের বেঞ্চ জানিয়েছে, ধর্মান্তরের আগে কোনো ব্যক্তি যে নিম্নবর্গভুক্ত ছিলেন সেখানে তিনি যে সামাজিক অনগ্রসরতার শিকার হতেন, ধর্মান্তরের পর তা আর বহাল থাকে না। সর্বোচ্চ আদালত স্পষ্ট করেছে, অহিন্দু সামাজিক ব্যবস্থায় ধর্মান্তরিত হওয়ার অর্থ এই নয় যে তিনি সরাসরি কোনো স্বীকৃত অনগ্রসর শ্রেণীভুক্ত সম্প্রদায়ের সদস্য হয়ে যাবেন। আদালত জানিয়েছে, সংবিধানের 16(4) অনুচ্ছেদের অধীনে বিধিবদ্ধ সুযোগ সুবিধা কেবল ধর্মান্তরের আগের অবস্থার ভিত্তিতে প্রদান করা যায় না। আদালত আরও বলেছে, হিন্দু শিখ বা বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী ব্যক্তি তফসিলি জাতি বা শিডিউল্ড কাস্ট হিসেবে গণ্য হওয়ার যোগ্য নন। তামিলনাড়ু সরকারের 2024 সালের মার্চ মাসের একটি সরকারি আদেশের প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়েছে। ওই আদেশে ধর্মান্তরিত ব্যক্তিদের সংরক্ষণের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। সর্বোচ্চ আদালত জানিয়েছে, এছাড়া যদি কেউ পুনরায় হিন্দু ধর্মে ফিরে আসতে চান তবে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে তার বিষয়টি আলাদাভাবে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে যাচাই করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারত বিশ্বের প্রায় 100টি দেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সামগ্রী রফতানি করছে। তিনি জানান, ভারতের প্রতিরক্ষা রফতানি 2013-14 অর্থবর্ষের 686 কোটি টাকা থেকে বেড়ে 2025-26 অর্থবর্ষে 38,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। নতুন দিল্লিতে আয়োজিত টাইমস নাও ডিফেন্স কনক্লেভে তিনি আজ বলেন, বিভিন্ন ধরনের গোলা বারুদ উৎপাদনের ক্ষেত্রে ভারত 90%-এরও বেশি স্বনির্ভরতা অর্জন করেছে। এছাড়া মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি কখনো থেমে থাকে না এবং সেজন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকা দরকার।
2: ऐसा कहा जाता है कि ओनली डेड हैव सीन एंड ऑफ वॉर। यह विचार एक ओर हमें युद्ध की निरर्थकता और उससे होने वाली अपार मानवीय क्षति का एहसास कराता है, तो दूसरी ओर यह भी याद दिलाता है कि युद्ध की संभावनाएं कभी भी पूरी तरह से समाप्त नहीं होती हैं और हमें हमेशा कठिन परिस्थितियों के लिए सदैव तैयार रहना चाहिए।
0: ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্রিটেনের অর্থমন্ত্রী জন হিলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় অর্থমন্ত্রক বলেছে, তারা চতুর্থ ভারত ব্রিটেন আর্থিক বাজার সংক্রান্ত বিষয়ে ফিনটেক এবং সংশ্লিষ্ট IUKFP বৈঠকগুলির আলোচ্য কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত করার বিষয়ে আলোচনা করেছেন। সাক্ষাৎকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অভিন্ন অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতে এবং একটি গঠনমূলক ও অন্তর্ভুক্তিমূলক G20 প্রক্রিয়া নিশ্চিত করতে ব্রিটেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুদেশের পরবর্তী অর্থনৈতিক ও আর্থিক বিষয় সংক্রান্ত আলোচনা চলতি বছরের ডিসেম্বরে হবে বলে উভয় পক্ষই জানিয়েছে। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী। উৎসবে মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রায় সব মণ্ডপেই প্রতিমা এসে গেছে, আলোয় সেজে উঠেছে শহর, গ্রামের পথঘাট। মণ্ডপসজ্জা এবং ঢাকের শব্দে উৎসবে মুখর গোটা রাজ্য। শহরের বড় বড় পুজো মণ্ডপগুলিতে উদ্বোধনের পর্ব শেষ। ইতোমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। ভিড় সামাল দিতে প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসনও। পাশাপাশি রাজ্যের অনেক জায়গায় নবরাত্রি উৎসবও পালিত হচ্ছে। নবরাত্রির পঞ্চমীতে দেবী দুর্গা স্কন্দমাতা রূপে পূজিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নবরাত্রির পঞ্চম দিনে মা স্কন্দমাতাকে পূজা নিবেদন করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি প্রার্থনা জানিয়েছেন, যেন মাতৃস্নেহ ও মমতার প্রতীক এই দেবীর আশীর্বাদ প্রতিটি পরিবারে ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, লাদাখের নতুন জলবিদ্যুৎ প্রকল্পগুলি ওই অঞ্চলের জীবনযাত্রা আরও সহজ করে তুলবে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পেও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। হিন্দু ধর্ম থেকে ইসলাম বা অন্য কোনো অহিন্দু ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিরা অনগ্রসর শ্রেণী বিভাগের অধীনে সরাসরি সংরক্ষণের সুবিধা দাবি করতে পারেন না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী। উৎসবে মেতে উঠেছে মানুষ। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী মৈত্রী, দুই বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই ব্যান্ডের গানের আরও একটি নতুন পর্বে। পুজোর সময় বাংলা ব্যান্ডের গান নিয়ে আমি উৎসব সিনহা রয়েছি আপনাদের সাথে। তাহলে শুরু করা যাক, বেশি কথা না বলে প্রথম গান ভূমি ব্যান্ডের।

পুজো, তবু অফিসের ভাবনা পিছু ছাড়ছে না? এরকম তো অনেকেরই হয়, হচ্ছেও। যাই হোক, কাজের জায়গায় তো কাজটা ঠিক রাখতেই হবে, কিন্তু ব্যান্ডের গান না শুনলে চলবে না, কারণ চন্দ্রবিন্দু আছে তো।

0: পূজোর আনন্দে সামিল সকলে, সব বয়সের সবাই। তবে প্রবীণ মানুষদের জন্য কিছু সতর্কতা আবশ্যিক। এ প্রসঙ্গে জানিয়েছেন কলকাতা মেডিকেল কলেজের জেরিয়াট্রিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার অরুণাংশু তালুকদার।
1: পুজোর উৎসবে সবাই যেমন আনন্দ করবে, বয়স্করাও তো আনন্দ করবে, তারাও চাইবে যে আমরা আনন্দ করি। হ্যাঁ, নিশ্চয়ই আনন্দ করবেন। তারা বাড়িতে বসে থাকার জন্য আমি কখনোই বলবো না যে তারা বাড়িতে বসে থাকুন, কিন্তু কতগুলো জিনিস যদি আপনি পালন করেন তাহলে একইভাবে অন্যদের মতন আনন্দ করতে পারবেন। প্রথম হচ্ছে যে আপনি যে ওষুধগুলো খান সেই ওষুধগুলো যেন সঠিক সময় সঠিকভাবে খান, পুজোর সময় ভুলে না যান, সেটা এক। দুই হচ্ছে জল খাওয়ার ব্যাপারটা, কেন আপনি বাইরে হয়তো একটু ঘুরছেন ফিরছেন, শরীরে কিন্তু জল টান হতে পারে, জলের ব্যাপারটা আপনি মাথায় রাখবেন যে আমাকে জল খেতে হবে। বেশি হাঁটাহাঁটি একবারে বাচ্চা বা অন্য মানুষদের মতো না করতে পারলে কিছুটা গেলেন, গিয়ে মণ্ডপে বসে থাকুন, অন্যরা আনন্দ করছে সেটা দেখুন, তাতেও আপনার ভালো লাগবে, আবার একটু পরে যান। সেটা খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি সারা বছর ধরে যেরকম খান অত সেটা খাবেনই, যদি অন্য কিছু একটু খেতে মনে হয় এমন কিছু খাবেন না যে যেটাতে নাকি আপনার শারীরিক অসুবিধার সৃষ্টি হয়, কিন্তু সেইটা নিয়ে ভাববার কিছু নেই। সুগার আছে বলে যে একটা সেদিনকে মিষ্টি খেতে পারবো না, এটা কিন্তু আমরা এখন আর একদম বলি না। যদি সেদিনকে মনে হয় যে একটা মিষ্টি খাচ্ছেন, ভাতের পরিমাণটা কমিয়ে দেবেন বা অন্য মিষ্টি জাতীয় খাবারটা কমিয়ে দেবেন। সেদিনকে যদি মনে হয় যে না একটা আমি হচ্ছে বড়া ভাজা খেয়েছি বা একটা কোনো চপ খেয়েছি বাড়িতে তৈরি করা, তাহলে সেদিনকে অন্য খাবারগুলোকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। সুতরাং পুজোর আনন্দ, শারদীয়ার আনন্দ যেটা আপনি অন্যরা করছে আপনি নিজেও সেটা করতে পারবেন। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার কিন্তু রাত্রে এসে যেন ঘুমটাও ঠিক মতন হয়, কেননা পরের দিন আবার যদি নাতি নাতনি ছেলে মেয়ে তাদের সাথে বেরোতে হয় সেইভাবে আপনাকে করতে হবে। সবই করবেন কিন্তু একটু নিয়মের মধ্যে থেকে।
2: একটু সচেতনতার বার্তা সকলের জন্য, এবং একই সাথে ফিরে এলাম বাংলা ব্যান্ডের গান নিয়ে। আপনাদের শোনাচ্ছিলাম বাংলা ব্যান্ডের গান, এখন বাংলা ব্যান্ড শহরের পরিবেশনায় এই গানটি আপনাদের জন্য।

পুজোর সময় আমরা সবাই কম বেশি হেলথ কনসাস, কিন্তু রোগাকে কি রোগা বললে হয়? ব্যান্ডের গান কিন্তু শোনাটা মাস্ট, আর পুজোয় এনজয়মেন্ট একদম ফুল ফর্মে চলতেই থাকবে। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানের শেষ গানটি আপনাদের শোনাবো, চন্দ্রবিন্দু।

শেষ হলো বাংলা ব্যান্ডের গান। আপনাদের সঙ্গে ছিলাম আমি উৎসব সিনহা, আকাশবাণী মৈত্রী। এরপর খবর।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 15 সেকেন্ড, বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 35 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

থাকবে। হালকা থেকে মাঝারি মানের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য সেরকম কোনো সতর্কবার্তা নেই। সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। চলে আসি আজকের অন্যান্য যেসব অনুষ্ঠান রয়েছে সেগুলো সম্পর্কে একটু আপনাদের জানিয়ে দিই। 3:35 একটু পরেই শুনতে পাবেন অনুরোধের আসর, উপস্থাপনা রয়েছেন রাখি দাশগুপ্ত। পথের বাঁকে গল্পের ডাকে বিকেল 4:05 রাখি দাশগুপ্ত থাকবেন উপস্থাপনায়। 4:35 রয়েছে বাংলা ছায়াছবির গান। বিকেল 4:50 ক্যাম্পাস আড্ডা মহারাজা শ্রীশচন্দ্র কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সম্পূর্ণা চক্রবর্তী। আজ শুনবেন প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনা থাকবেন রাখি দাশগুপ্ত। ক্রীড়াঙ্গন 5:50 দুঃসাহসিক ক্রীড়া বিষয়ক অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, উপস্থাপনায় মিতুল সাহা। 6:20 ক্ষেত খামারের কথা, আপনার স্বাস্থ্য 6:50 একটি কথিকা, হাত ধুয়ে খেতে বসুন, এই বিষয়ে বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী। 7:00 গানের সুরে উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত যুববাণী থেকে। 7:45 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে রয়েছেন উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। বিশ্ব পরিক্রমা 9:15 যেমন থাকে, আর 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুদ্ধ কল্যাণের আগে খেয়াল পরিবেশন করবেন অম্বরীশ দাস। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান। ঢাকে কাঠি তো পড়েই গেছে, ঘরের মেয়ে ঘরে আসছে, এই আনন্দে মশগুল আপামর বাঙালি। কিন্তু পুজো মানে কি শুধুই আনন্দ আর আলোর ঝলকানি? তার আছে নানা রূপ, গ্রাম বাংলার মিঠে সুরে মিশে আছে সেই সব কথা। তাই পুজোর গন্ধ গায়ে মেখে আজ হারানো দিনের গানে থাকবে সেই সব মাটির গল্প মাখা আগমনী গান। আর আপনাদের সঙ্গে থাকবেন পাপড়ি ভট্টাচার্য, আজ ঠিক 11:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, আর 12:00 আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন আজকের বিভিন্ন অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরে অনুরোধের আসর, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত।

আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ শুভ পঞ্চমী, প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আরও একবার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর একে অপরের পাশে থাকুন। বৃষ্টি তো প্রায় থেমেই গেছে, আর যাই হোক, পুজোর আমেজ কিন্তু পাড়ায় পাড়ায়, আকাশে বাতাসে ঢাকের আওয়াজে। স্টুডিওতে আস্তে আস্তে নীল আকাশে সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে পুজো কিন্তু এসে গেছে, আমাদের সবচেয়ে বড় উৎসব। সেই সঙ্গে একটা জিনিস ভেবে ভালো লাগে যে আমরা তো এতদিন ধরে অনুরোধের আসর আপনাদের কাছে নিয়ে আসছি। বিভিন্ন পুজো পার্বণে অনেক রকম ভালো ভালো গান যেমন আপনারা আগেও পাঠিয়েছেন, এখনও পাঠান, সেই সব গান থেকেই কিছু গান আজকের এই আনন্দ উৎসবের মাঝখানে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া আপনাদের অনুরোধের মাধ্যমে। তাই সময় নষ্ট করব না, শুরু করব আজকের অনুরোধের আসর। প্রথম গান শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে এই সুন্দর পৃথিবী ছেড়ে। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন রাহুল সুরাই, শর্মিলা সুরাই, রাজকুমার সুরাই, অনিমা সুরাই, দীপালী দাস এবং প্রত্যুষা দাস, বিপ্রন্নপাড়া হাওড়া থেকে।

এবারে শোনাই রবীন্দ্রনাথের একটি গান, যদিও শুনতে চেয়েছিলেন ইন্দ্রনীশনের কণ্ঠে, যান্ত্রিক ত্রুটির কারণে তার কণ্ঠে শোনাতে পারলাম না, কিন্তু অরুন্ধতী হোম চৌধুরী এবং বাবুল সুপ্রিয়র যৌথ কণ্ঠে শোনাচ্ছি ভেঙে মোর ঘরের চাবি। অনুরোধ করেছেন মোহাম্মদ কামরুজ্জামান, জনি, নান্দাইল, ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

চলে আসি পরবর্তী অনুরোধের গানে। যখন কেউ আমাকে পাগল বলে, মান্নাদের কণ্ঠে এই বাংলা আধুনিক গানটি শুনতে চেয়েছেন রুনু মণ্ডল, মোহিত বিশ্বাস, যশোর, বাংলাদেশ থেকে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর, সঙ্গে রয়েছি রাখি দাশগুপ্ত। চলে আসি অনুরোধের গানে, শ্রীমান পৃথ্বীরাজ ছায়াছবি থেকে আরও একটি রবীন্দ্রসঙ্গীত, সুখী ভাবনা গাহারে বলে। লতা মঙ্গেশকর এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে শুনতে চেয়েছেন পিয়ালি, রাজা, দেবদূত, শ্যামবাজার, বিপিন মিত্র লেন কলকাতা থেকে।

এবারের অনুরোধ শহীদুল ইসলাম নাটোর বাংলাদেশ থেকে আপনার গানের। আপনি মোহাম্মদ রফির কণ্ঠে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন, তাহলে এই গানটি শোনাই, এই জীবনে যদি আর কোনো দিন। অত্যন্ত প্রসিদ্ধ একটি বাংলা আধুনিক গান মোহাম্মদ রফির কণ্ঠে।

আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিং এর কণ্ঠে। বলো বলো তুমি মোরে এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন অমিতা বিশ্বাস, সন্দীপ বিশ্বাস, পার্থ সারথী বিশ্বাস, অন্তরা বিশ্বাস, শিবু কাশারি, হাজরাপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে।

এবারে শোনাবো মান্নাদের কণ্ঠে নিমাই দাস, চুমকি দাস, কৃষ্ণ দাস, রিয়া দাস, মারগ্রাম, সন্ন্যাস শীতলা, মুর্শিদাবাদ থেকে আপনারা শুনতে চেয়েছিলেন তুমি চিঠি লিখে ভুলে গেলে এই গানটি, কিন্তু আমরা যান্ত্রিক ত্রুটির কারণে আজকে শোনাতে পারলাম না, অত্যন্ত দুঃখিত। কিন্তু মান্নাদের কণ্ঠেই তুমি অনেক যত্ন করে এই গানটি শোনাই, এটিও একটি অসাধারণ গান মান্নাদের কণ্ঠে।

অনুরোধের আসরে শেষ করব আজকের এই গানটি দিয়ে, বাংলা ব্যান্ডের গান চন্দ্রবিন্দু কণ্ঠে এইটা এইটা তোমার গান। তিথি রায়, রাহুল রায় ইছাপুর পলতা থেকে আপনারা শুনতে চেয়েছেন। আরেকবার আপনাদের শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে শেষ করব আজকের অনুরোধের আসর। সঙ্গে ছিলাম রাখি দাশগুপ্ত।

এতক্ষণ শুনছিলেন অনুরাধা রাশোর, উপস্থাপনে ছিলাম রাখি দাশগুপ্ত। একটু পরে শুরু হচ্ছে পথের বাঁকে গল্পের ডাকে, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত।

নমস্কার শ্রোতা বন্ধুরা, এখন বিকেল 4:35। স্টুডিওতে এই মুহূর্তে আপনাদের সঙ্গে মৈত্রীবন্ধু রাখি দাশগুপ্ত, সঙ্গে নিয়ে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান রেডিও আড্ডায় পথের বাঁকে গল্পের ডাকে।

আমার কাছে পথ শুধু রাস্তা নয়, পথই গল্প। প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা মোড় কিছু না কিছু গল্প লুকিয়ে রাখে। কোনো চায়ের দোকান, কোনো বহু পুরনো বটগাছ বা কোনো ফেলে আসা রেল লাইন, সবাই কোনো না কোনো গল্প তো বলে, তাই না? একটু পরেই সন্ধে নামবে, বাইরে অফিস ফেরত ভিড়, মনে মনে অটো বা বাসের লাইন, সবারই বাড়ি ফেরার তারা। আর এই

এর মধ্যেও পথ কিন্তু চুপ করে গল্প বলে যায়। আজ বাকি সময়টা আমরা কোথাও পৌঁছব না, শুধু হাঁটব, পথের গল্প শুনব। তার আগে সপ্তপদী ছায়াছবি থেকে এই পথ যদি না শেষ হয় গানটি দিয়ে শুরু করি, কারণ পথ শেষ না হলেই তো ভালো।

প্রথম গল্পটা 100 বছর আগের, কিন্তু আজও নতুন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, অপুদুর্গা রেল দেখা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা ও কালজয়ী একটি মুহূর্ত। নারকেল গাছে শাড়ির ফাঁক দিয়ে দুপুরের রোদ এসে পড়ছে। দুর্গা বলল, অপু চল আজ রেল দেখতে যাই। দুজনে ছুটল। পথের দুই ধারে কাশফুল, কাশফুলের মাথা নড়ছে হাওয়াতে, কোথাও কেউ নেই, শুধু ঝিঁঝি পোকার ডাক। অনেকটা পথ হেঁটে মাঠের ধারে এসে দাঁড়িয়ে পড়ল তারা। দূর থেকে একটা গম গম শব্দ আসছে। অপু দুর্গার হাত শক্ত করে ধরল, বলে উঠল, দিদি আসছে। কালো ধোঁয়া উড়িয়ে একটা বিশাল রেলগাড়ি তাদের চোখের সামনে দিয়ে চলে গেল। দুজনের চোখে শুধু বিস্ময়। এই পথটা তাদের কোথায় নিয়ে যেতে পারে তার কোনো শেষ নেই। এই হলো পথ যা আমাদের সব সময় ডাকে নতুন কিছু দেখার জন্য। পথের পাঁচালীর গল্প কিছু কিছু অংশ শোনাব তো নিশ্চয়ই, তার মাঝখানে পথের উপর কিছু গান।

এই হলো পথ যা আমাদের সব সময় ডাকে নতুন কিছু দেখার জন্য। গ্রাম বাংলার এই পথের গানটা এখন যেটা শোনাবো একটু পরেই, সেটা হয়তো অপুদুর্গার জন্যই লেখা। তার আগে পথের পাঁচালী প্রথম পরিচ্ছদ থেকে একটি শোনাই। নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি। হরিহর সাধারণ অবস্থায় গৃহস্থ, পৈতৃক আমলে সামান্য জমিজমার আয় ও দু চার ঘর শিষ্য সেখানে বার্ষিক প্রণামীর বন্দোবস্ত হইতে সাদাসিধাভাবে সংসার চালাইয়া থাকে। পূর্বদিন ছিল একাদশী। হরিহরের দূর সম্পর্কীয়া দিদি ইন্দির ঠাকুরুন সকালবেলা ঘরের দাওয়ায় বসিয়া চালভাজার গুড়া জল খাবার খাইতেছে। হরিহরের ৬ বৎসরের মেয়েটি চুপ করিয়া পাশে বসিয়া আছে ও পাত্র হইতে তুলিবার পর মুখে পুরিবার পূর্ব পর্যন্ত প্রতি মুঠা ভাজার গুড়া গতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে এবং মাঝে মাঝে ক্রমশ নায়মান কাঁসার জাম্বাটির দিকে হতাশভাবে চাহিতেছে। দু একবার কি বলি করিয়াও যেন বলিতে পারিল না। ইন্দির ঠাকুরুন মুঠার পর মুঠা উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়া খুকির দিকে চাহিয়া বলিল, ওমা তোর জন্য দুটো রেখে দিলাম না, ওই দেখো। মেয়েটি করুণ চোখে বলিল, তা হোক বিতি, তুই খা। দুটো পাকা বড় বিচে কলার একটা হইতে আতখানা ভাঙিয়া ইন্দির ঠাকুরুন তাহার হাতে দিল। এবার খুকির চোখ মুখ উজ্জ্বল দেখাইল। সে পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগের সহিত ধীরে ধীরে চুষিতে লাগিল। ও ঘর হইতে তাহার মা ডাকিল, আবার ওখানে গিয়ে ধরা দিয়ে বসে আছে, উঠে আয় এদিকে। ইন্দির ঠাকুরুন বলিল, থাক বউ আমার কাছে বসে আছে, ও কিছু করছে না, থাক বসে। তবু তাহার মা শাসনের সুরে বলিল, না কেনই বা খাবার সময় ওরকম বসে থাকবে, ওসব আমি পছন্দ করিনি, চলে আয় বলছি উঠে। খুকি ভয়ে ভয়ে উঠিয়া গেল। গল্পের প্রতিটা মুহূর্ত জীবনের কথা বলে। গ্রাম বাংলার এই গানটা শোনাই যা জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

গ্রাম থেকে শহরে এলে পথটা বদলে যায়। এখানে কাশফুল থাকে না, থাকে চায়ের দোকান, রিক্সোর বেলের আওয়াজ আর অফিস ফেরত মানুষের ভিড়। সবার জীবনের গল্প ওই পথের বাঁকে লেখা থাকে। কোনো একটা গল্পে মনে হয় পথের ধারে লেখক বনফুল বলেছিলেন, যেখানে সেখানে এক বৃদ্ধ রোজ পথের ধারে বসে থাকেন, কারণ তার ছেলে বলেছিল, বাবা এই পথ দিয়েই ফিরব। পথ তাই তার অপেক্ষায়। আসল কথা কি জানেন, পথ কখনো শেষ হয় না। আমরাই মাঝে মাঝে থেমে যাই। যাই হোক, চলে আসি পথের পাঁচালির গল্প থেকে অন্য আরেকটি অংশে, যেখানে লেখক বলছেন আমার আপনার মনের কথা। সকালবেলা 8টা কি 9টা, হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। তাহার ছোট টিনের বাক্স আছে, সেটার ডালা ভাঙা। বাক্সের সমুদায় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছে। একটা রঙোটা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের, একটা টোল খাওয়া টিনের ভেপু মাসি। গোটা কত করি, এখনই সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার করি চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল। ও পাছে কেহ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে। একটা 2 পয়সা দামের পিস্তল, কতকগুলো শুকনো নাটা ফল দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল। কিছু তাহাকে দিয়াছে, কিছু সে নিজের পুতুলের কাছে বাক্সে রাখিয়া দিয়াছে। খানকত খাপড়ার কুচি, গলা গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হয়, সেইগুলি সযত্নে রাখিয়া দিয়াছে। সেটি সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে এক পাশে রাখিয়া দিয়াছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, সেটিও এক পাশে পিজরাপুলের আসামির ন্যায় পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলি হাতে নিয়া, হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুঝিয়া খাপড়া ছুঁড়িয়া দেখিতেছে তাক ঠিক হইতেছে কিনা। এমন সময় তাহার দিদি দুর্গা উঠানে কাঁঠালতলা হইতে ডাকিল, অপু ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতা এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্ক মিশ্রিত, মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। পরে বলিল, কি রে দিদি? দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে শোন। দুর্গার বয়স 10-11 বৎসর হইল, গরুন পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা, হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথায় রুক্ষ চুল, বাতাসে উড়িতেছে, মুখের গরুন তার মন্দ নয়। অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপুর রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কিরে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটি সে নিচু করিয়া দেখাইল, কতগুলি কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল, উহু। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর নুন নিয়ে আসিতে আসতে পারিস, আমের কুশি জানাবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তালায় পড়েছিল, আনদিকে একটু নুন আর তেল। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভাট ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি, তুই জানা শিগগির করে মা আসতে এখন ঢের দেরি। গল্পের প্রত্যেকটা ছত্রে ছত্রে জীবনের কথা বলেছেন, সেই জীবন যে জীবন আমাদের বিভিন্ন দিকে বিভিন্ন পথে টেনে নিয়ে যায়। শোনাবো সেই পথেরই গান।

একটা কথা বলুন তো, শেষ কবে আপনি কোনো কারণ ছাড়া শুধু পথের দিকে তাকিয়ে থেকেছেন? আমরা সবাই কোথাও না কোথাও দৌড়চ্ছি, কিন্তু পথ তো নিজেই কত গল্প বলে, সেটা কি কখনো মন দিয়ে শুনেছি? পথের গল্পগুলো কখনো শেষ হয় না বন্ধুরা। আপনি যেখান দিয়ে রোজ যান, কাল একটু দাঁড়িয়ে দেখবেন, দেখবেন পথও আপনাকে ডাকছে। সময় তো আমাদের হাতে বেশি নেই, সময়ের মধ্যেই শেষ করতে হবে। চললাম তাহলে, হয়তো আপনার সাথে দেখা হয়ে যাবে কোনো না কোনো পথের বাঁকে, আর তখনই না হয় ফিরে আসব, বা ফিরে আসা যাবে অন্য কোনো গল্পের ডাকে। সকলে ভালো থাকবেন, পুজোর শুভেচ্ছা রইল, ভালো থাকুন, ভালো রাখুন, শুভ পঞ্চমী।

এতক্ষণ শুনছিলেন পথের বাকি গল্পের ডাকে, উপস্থাপনায় ছিলেন রাখি দাশগুপ্ত। একটি ঘোষণা, আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবিং দুর্গতি হারিনী। এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে। গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেনবো, FM গোল্ড, মৈত্রী ও DTH বাংলা পরিষেবায়। রচনা ডাক্তার ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনায় হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। একটু পরেই বাংলা ছায়াছবির গান।

শুরু করছি বাংলা ছায়াছবির গান। প্রথমেই শোনাই অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে ক খ ঘ ছায়াছবি থেকে।

সময় শেষের দিকে শেষ করব মানব জমিন ছায়াছবি থেকে এই গানটি শুনিয়ে মন রে কৃষিকাজ অরিজিৎ সিং এর কণ্ঠে।

0: শুনছিলেন ছায়াছবির গান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠান, উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী। আবারও নতুন একটা ক্যাম্পাস আড্ডার আসরে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে তোমাদের সঙ্গে রয়েছে আমি, তোমাদের বন্ধু সম্পূর্ণা। আবারও আজকে নতুন একটা কলেজ ক্যাম্পাসে তোমাদের নিয়ে যাব, মহারাজা শ্রীশচন্দ্র কলেজ, শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে হাঁটা পথে 2-3 মিনিটের মধ্যেই রয়েছে মহারাজা শ্রীশচন্দ্র কলেজ। সেখানেই আজকে আমরা পৌঁছে যাব আর কথা বলে নেব কলেজের ছাত্র ছাত্রী অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে। আড্ডা দেওয়ার শুরুতেই আমরা কথা বলে নিয়েছিলাম কলেজের প্রিন্সিপাল অমিত মজুমদার স্যারের সঙ্গে, শুনে নি স্যার কি বলেছেন।
2: নমস্কার, আমি ডক্টর অমিত মজুমদার, প্রিন্সিপাল মহারাজা শ্রীশচন্দ্র কলেজ। মহারাজা শ্রীশচন্দ্র কলেজে আমি প্রিন্সিপাল হিসেবে গত December 2025 জয়েন করেছি। মহারাজা শ্রীশচন্দ্র কলেজ, যদি আমরা ইতিহাস অনুসন্ধান করি, পুরনো দিন দিয়ে তাকে তা যদি পুরনো দিনের দিকে তাকাই, আমরা দেখতে পাব 1946 সালে এই কলেজটি স্থাপিত হয়। তখন মহারাজা শ্রীশচন্দ্র কলেজ বলে আলাদা কোনো কলেজ ছিল না। সেই সময় মহারাজা শ্রীশচন্দ্র নন্দী তার পিতার নামে, একজন বিখ্যাত ফিলান্থ্রপিস্ট বাংলার, মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর নামে এই কলেজটি স্থাপিত হয়, মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ। 1964 সালে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যে আমরা প্রতিটি কলেজ একটি নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টের বেশি ভর্তি করাতে পারবে না, এই যখন নিয়মাবলী আসে তখন সেই কলেজগুলো দুটো ভাগে ভাগ হয়। একটি মেয়েদের জন্য একটি কলেজ স্থাপিত হয়, নাম হয় মহারানী কাশেশ্বরী কলেজ, যেটি মহারাজা শ্রীশচন্দ্র নন্দীর মায়ের।

0: নামে, সেটি সকালে, এবং তার নিজের নামে মহারাজা শ্রীশচন্দ্র নন্দীর নামে সান্ধ্য কলেজ। এই কলেজটি 1964 সালে আত্মপ্রকাশিত হয়। এই মহারাজা শ্রীশচন্দ্র নন্দী তিনি দেখে যেতে পারেননি এই ভাগটি। তার সুযোগ্য পুত্র রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌমেন্দ্রচন্দ্র নন্দী এই বিষয়টি আমাদের ব্যাখ্যা করেছেন। এবছর থেকে আমরা মহারাজা শ্রীশচন্দ্র নন্দীর মৃত্যুদিনে আমরা তার স্মারক বক্তৃতা আয়োজন করেছি, প্রতি বছর করব। এই প্রথম বক্তৃতা মহারাজা শ্রীশচন্দ্র নন্দীর সুযোগ্য পুত্র অধ্যাপক সৌমেন্দ্রচন্দ্র নন্দী রেখেছেন। আমরা বিগত কয়েক মাস ধরে, প্রায় 10 মাস হয়ে গেল এই কলেজে অধ্যক্ষ হিসেবে, প্রভূত উপকার পেয়েছি, প্রভূত সাহায্য পেয়েছি। আমাদের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা মানে অধ্যাপক অধ্যাপিকা এবং আমাদের শিক্ষা বন্ধুদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচিতে যুক্ত হয়েছি। এই কলেজ উত্তর কলকাতার একটি মাত্র কলেজ, প্রথম কলেজ বলা যেতে পারে, যারা স্বামী বিবেকানন্দের বাড়ি অর্থাৎ স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস অ্যান্ড কালচারাল সেন্টার, তার সাথে মৌ স্বাক্ষর করে 20 জানুয়ারি 2026 সাল থেকে আমরা ছেলে মেয়েদের জন্য ভ্যালু এডুকেশন কোর্স চালু করেছি। এটা আমাদের দ্বিতীয় বছর বা দ্বিতীয় ব্যাচ যাচ্ছে। আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্ভবত প্রথম কলেজ যারা আমরা সিভ্যাক কোর্স বা ভ্যালু এডুকেশন কোর্সের যে চতুর্থ কোর্সটি আছে, সেই কোর্সে আমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেম ইউজিসি এমপিটিএল মানে ইউজিসি স্বয়ং প্ল্যাটফর্মে করাচ্ছি, এবং ভ্যালু এডুকেশন কোর্স আমরা করাচ্ছি আরির সাথে ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ নিখরচে বিনা পয়সায়। আমাদের এখানে চালু হয়েছে ফ্রি ইন্টার্নশিপ স্কিম। আমরা সবাই জানি ইউজিসির রুলস অনুযায়ী ইন্টার্নশিপ স্কিম প্রত্যেকটি ছাত্রছাত্রীকে পড়াটা বাধ্যতামূলক, না হলে তারা ডিগ্রি পাবে না। এই নতুন এডুকেশন পলিসি বা নতুন শিক্ষা জাতীয় শিক্ষানীতি অনুযায়ী আমাদের এবছর থেকে আমরা ফ্রি ইন্টার্নশিপ স্কিম আমরা ছাত্রছাত্রীদের জন্য দিয়েছি, তাদের বিওএস বা তাদের যারা যেরকম রিকোয়ারমেন্ট সে অনুযায়ী। কমার্সের জন্য আমরা স্টুডেন্টদের জন্য আমরা বিভিন্ন চার্টার্ড ফার্মে পাঠিয়েছি, তারা আর্টিকেলশিপ নিয়েছে 60 ঘন্টার। কিছু স্টুডেন্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিস মার্কেট থেকে 60 ঘন্টার স্টক মার্কেটে ট্রেনিং নিয়েছে ফ্রি অফ কস্ট, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীরা মিউজিয়াম থেকে তারা ইন্টার্নশিপ নিয়েছে, পল সায়েন্সের ছেলেমেয়েরা হাইকোর্টের লয়ারদের তাদের তেলে গিয়ে প্র্যাকটিস করেছে, বিভিন্ন ভাষার মানে বাংলা ইংরেজি সংস্কৃত তারা ট্রান্সলেশন স্টাডিজ এর উপর তারা ইন্টার্নশিপ করেছে, এডুকেশন করেছে সিমুলেটেড টিচিং এর উপর। এরকম বিভিন্ন বিষয়ে আমরা এদের তাদেরকে আমরা ইন্টার্নশিপ দিয়েছি। আমাদের সাথে আমরা 21 ফেব্রুয়ারি আমরা উদযাপন করেছি আমাদের সাহিত্য একাডেমির সাথে 10টি ভাষা এই কলেজে প্রাঙ্গণে 10টি ভাষার বিশারদ তারা এসে বক্তব্য রেখেছেন। আমাদের স্বামীজির বাড়ির কথা বলেছি, কোর্স যুব সম্মেলনে পার্টিসিপেট করা, আমরা নিয়মিতভাবে আমরা এই কাজগুলো করে থাকি। আমরা রাখি বন্ধন উৎসবে বিশেষ আমন্ত্রিত হিসেবে আমাদের ছাত্রছাত্রীরা নজরুল মঞ্চে গেছিলেন। আমরা বিশ্ব শান্তি যাত্রা এবং তারপর মিনিস্ট্রি অফ কালচারের আয়োজনে আমরা অংশগ্রহণ করেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমাদের একটা প্রেয়ার ফর পিসে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এটি, আমাদের কলেজে যে 9টি বিভাগ, যে বিভাগে আমরা রিসার্চ উইথ মানে অনার্স উইথ রিসার্চ অফার করছি, তার মধ্যে বেশ কিছু বিভাগ আমরা প্রোভাইড করছি অনার্স উইথ রিসার্চ, তার মধ্যে 5টি বিভাগ বলা উচিত, সেটার মধ্যে বাংলা, ইংরেজি, হিন্দি, কমার্স, হিস্ট্রি আমরা প্রোভাইড করছি অনার্স উইথ রিসার্চ। আমরা উত্তর কলকাতার একটি অন্যতম কলেজ যারা অনার্স উইথ রিসার্চ প্রোভাইড করছে। রিসেন্টলি আমাদের একটি স্টুডেন্ট 62টি কলেজের মধ্যে 850 স্টুডেন্টকে কম্পিট করে ডিপার্টমেন্ট অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারা আয়োজিত জেলাস্তরীয় ইউথ পার্লামেন্ট কম্পিটিশনে আমরা প্রথম স্থান অধিকার করেছি এক্সটেম্পোর বা তাৎক্ষণিক বক্তৃতায়। প্রায় 2000 ছাত্রছাত্রী আছে এই কলেজে, 9টি বিভাগ বলেছি। আমরা কিন্তু নিরন্তর এই সারস্বত সাধনায় ব্রতী হয়ে রয়েছি। আমরা চেষ্টা করছি স্টুডেন্টদের কাছে সব থেকে ভালো শিক্ষা পৌঁছে দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো, তাদের মানুষের মতো মানুষ করা, সমাজ গড়ার কারিগর হিসেবে তৈরি করার কাজে শপথ নেওয়ার এবং তাদেরকে এগিয়ে চলার ক্ষেত্রে একটি পথ হিসেবে কাজ করার জন্য।
1: শুনে নিলাম প্রিন্সিপাল স্যারের কথা। আড্ডা দেওয়ার শুরুতেই কৌস্তবের কাছ থেকে বরং একটা সুন্দর আবৃত্তি শুনে নি।
2: নমস্কার, আমি কৌস্তব প্রামাণিক মহারাজা শ্রীশচন্দ্র কলেজের 4th year 7th semester বেঙ্গলি অনার্স নিয়ে পড়াশোনা করছি। আজকে আমি রবি ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি বলে শোনাতে চাই। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এত দিন পরে।

0: জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলারাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেমিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেতাহায় হোতায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চাহায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তোর বাঁধন কেন? ভাঙ রে হৃদয় ভাঙ রে বাঁধন, সাধ রে আজিকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ? উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাইয়া আকুল পাগল পাড়া। কে শেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, এ কি কারাগার ঘোর, ভাং ভাং ভাং কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার।
1: শ্রীশচন্দ্র কলেজের কলেজ ক্যাম্পাসে আপাতত পৌঁছে গেছি আমরা, আর যখন আড্ডা দিচ্ছি বন্ধুদের সঙ্গে, তখন ছোটখাটো গেমস খেলবো না তা তো হতেই পারে না, তাই ছোট্ট করে একটু কুইজ হয়ে যাক, কি বলো বন্ধুরা? তাহলে প্রথম প্রশ্ন, দাঁত আছে কিন্তু কামড়ায় না, বিষয়টা কি তোমাদের বলতে হবে?
2: গায়ত্রী দত্ত, আনসার হলো চিরুনি।
1: একদম ঠিক উত্তর। আর এর পরে আমরা চলে যাই পরের প্রশ্নে। তুমি একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, আর সেই প্রতিযোগিতায় তুমি দ্বিতীয় জনকে পেরিয়ে গেছো, তাহলে তুমি এখন কত নম্বরে রয়েছো?
2: অনুষ্ঠা বিশ্বাস, সেকেন্ড।
1: একদম ঠিক উত্তর, মানে পর পর একদম ঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এরপরে বরং লাস্ট প্রশ্নে চলে যাই আমরা। মাথা আছে, লেজও আছে, কিন্তু শরীর নেই, কি?
3: প্রস্তাব রঞ্জন দে, অ্যানসার হলো কয়েন। হেডস আর টেলস আছে কিন্তু কোনো শরীর নেই।
1: তাহলে এবার গেমস খেলার পরে আমরা ইন্দ্রানুজের কাছ থেকে একটা সুন্দর গান শুনে নি।
4: নমস্কার, আমি ইন্দ্রানুজ বোস, মহারাজা শ্রীশচন্দ্র কলেজের বাংলা অনার্স এর সপ্তম সেমিস্টারের স্টুডেন্ট।

তবে আপাতত ঘড়ির কাঁটা বলছে মহারাজা শ্রীশচন্দ্র কলেজের প্রথম পর্বের ক্যাম্পাস আড্ডার পর্ব আজকে এখানেই আমায় শেষ করতে হবে। কিন্তু শুনতে ভুলো না মহারাজা শ্রীশচন্দ্র কলেজের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এতক্ষণ শুনলেন ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠান, উপস্থাপনায় ছিলেন সম্পূর্ণা চক্রবর্তী।

0: শুনছিলেন ক্যাম্পাস আড্ডা আকাশবাণী মৈত্রী।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি রশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।
4: আকাশ চাঁদ ভেঙেছে বাঁধ।
1: দিলাশা চৌধুরী।
3: ওই বাঁশরি পলকে বাজায়।
1: দিশা রায়।
3: ডাকছে নদী,
1: সুদেষ্ণা
3: গঙ্গোপাধ্যায়।
1: শারদীয়া পূজোর গান 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পূজোর গান।

শুভ পঞ্চমী। আমার দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজ সন্ধ্যায়। আনন্দ উচ্ছ্বাসে বাঙালির এই সেরা পুজোয় মেতে উঠুক, এই কামনা রইল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ থেকে। সেই সঙ্গে আজ সন্ধ্যায় এই সব কিছুর মধ্যেও খুঁজে খুঁজে বেশ কিছু অন্যরকম খবর আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া। দেশ বিদেশে গত কয়েকদিনে ঘটে যাওয়া মুহূর্তগুলো থাকবে বাংলা ছবিতে ছোটদের ছবি নিয়ে কিছু কথা, সেই সঙ্গে কিছু গান। আর যেহেতু এই উৎসবে একটু ছোটাছুটি হই হই খাওয়া দাওয়া তো থাকছেই, তাই সুস্থ থাকার একটু উপায়ও যদি এই সন্ধ্যের অনুষ্ঠানে একটু বলে দেওয়া যায়। আর কথায় আড্ডায় গানের ছোঁয়া তো থাকছেই, চলুন তাহলে শুরু করি আজকে সন্ধ্যা। সঙ্গে রইলাম রাখি দাশগুপ্ত। শুরু করব চন্দ্রবিন্দু ব্যান্ড থেকে মন এই গান।

আন্তর্জাতিক গণিত গবেষণায় ফের বড় সাফল্য পেল ভারত। 2026-এর মর্যাদাপূর্ণ রামানুজন পুরস্কার পেলেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধ্যাপক মহেশ কাকড়ে। বীজগাণিতিক সংখ্যাতত্ত্বে তার গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হল। অন্যদিক দিয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ এই সাফল্য এই কারণে যে এই পুরস্কার শুধু অধ্যাপক কাকড়ে ব্যক্তিগত সাফল্য নয়, বরং বিশ্ব মঞ্চে ভারতীয় গণিত গবেষণার ক্রমবর্ধমান প্রভাবেরও বড় প্রমাণ। রামানুজন পুরস্কারের নামকরণ ভারতের কিংবদন্তি গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের নামে। উন্নয়নশীল দেশগুলির তরুণ ও প্রতিভাবান গণিতবিদদের অসামান্য গবেষণাকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে এই পুরস্কার দেওয়া হয়। সেই দিক দিয়ে দেখলে 2026 সালের এই সম্মান অধ্যাপক মহেশ কাকড়ের হাতে ওঠা আন্তর্জাতিক গণিত মহলে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আজ কথা বলবো বাংলা ছবির জগতে ছোটদের নিয়ে কিছু ছবি ও তার গান নিয়ে। আগে পুজোর সময় নিয়ম করে ছোটদের নিয়ে ছবি বানানো হতো এবং হলে ভিড় করে ছোট বড় সবাই সেই ছবি দেখতেন। আজও ভোলার নয় এমন কিছু ছবি তো আছেই। সত্যজিৎ রায়ের মাস্টারপিস গুপি গাইন বাঘাবাইন 1969, 1969, ভূত জাদু মজা দারুণ সব গান নিয়ে জমজমাট একটা ছবি যা একবার দেখলেই ভোলা যায় না। হিরোক রাজার দেশে পরের ছবি, যেখানে সংলাপ আর অভিনয় জমজমাট একটি ছবি। পড়াশোনার মূল্য কি প্রশ্ন জাগায়। গুপি বাঘা এসে বুদ্ধি দিয়ে রাজাকে হারায়। অসাধারণ সব মুহূর্ত পরিচালক অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে দেখিয়েছেন, যা বারবার দেখলেও মন ভরে না, আবারও দেখার ইচ্ছে করে, সেই ইচ্ছেটা থেকেই যায়। তাই বাংলা ছায়াছবির জগতে ছোটদের ছায়াছবির কিন্তু যথেষ্ট একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

গোপী গায়েন বাঘাবাইন ছায়াছবি থেকে অনুপ ঘোষাল রবি ঘোষের কণ্ঠে। এবারে শোনাই হীরক রাজার দেশে অনুপ ঘোষালের কণ্ঠে আহা কি আনন্দ আকাশে বাতাসে।

আসলে বহু যুগ ধরে ধরে অসাধারণ সব ছবি ছোটদের নিয়ে করা হয়েছে। আজও এই সাম্প্রতিককালের হামি বা রামধনু এরকমই বহু ছবি এখনো হচ্ছে, একদম আধুনিক একটা মুড ধরা হয়েছে, যেখানে লালটু মালতির ছেলে ভূতু স্কুল লাইফ তুলে ধরা হয়েছে খুব প্রাসঙ্গিকভাবে। ফ্রেন্ডশিপ, মা বাবাদের ভুল ধারণা ফ্রেন্ডশিপ নিয়ে, সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। এর আগেও হয়েছে ফেলুদা সিরিজ, সত্যজিৎ রায় রহস্য রোমাঞ্চে ভরা দারুণ দারুণ সব ছবি উপহার দিয়েছেন। সহজ পাঠের গপ্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি একটি প্রশংসিত ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক ছবিটিও, ছোটদের ছবিটিও অসাধারণ একটি ছবি। সার্কাসের জীবনকে তিনি যেখানে সুন্দরভাবে তুলে ধরেছেন, এরকম বহু মুহূর্ত বিভিন্ন ছবিতে, ছোটদের ছবিতে তুলে ধরা হয়েছে, যেগুলো মনে দাগ কেটে রায়। এবং এইসব ছবি মূল্যায়ন যদি করতে বলা হয়, তাহলে কিন্তু বলা যেতে পারে যে একটা সময় তো ছোটদের নিয়ে খুব ভাবা হতো, পুজোর সময় ছোটদের ছবি রিলিজ করত। আজকাল সেভাবে কিন্তু ছোটদের ছবি নিয়ে কিন্তু অতটা হয়তো ভাবা হয় না। সেই জন্যেই আজকের সন্ধ্যায় একটু বিষয়টা তুলে ধরার চেষ্টা, যেসব ছবিগুলো হয়েছে বা যেগুলো হতে চলেছে, আরও ভালো করে, বেশি করে ছোটদের নিয়ে ছবি করা হোক।

আজকাল আরও একটি ছবি জাতীয় পুরস্কার পেল কিছুদিন আগে। ছবির বাচ্চারা সেই ছবিতে এত অসাধারণ তারা অভিনয় করেছে, সৌরভ পালধির অঙ্ক কি কঠিন, এই ছবিটির কথা তো বলতেই হয়। ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, গীতশ্রী চক্রবর্তী, তপময়সদের এই সহজ সরল অভিনয় মন কেড়ে নিয়েছে দর্শকের। নার্স হিসেবে পার্নমিত্রর অভিনয় প্রশংসিত এই ছবিতে। বলার বিষয় একটাই যে ডিজিটাল যুগে ছোটরা মোবাইলে আসক্ত হওয়া থেকে সরে এসে যদি ছোটদের গল্প, ছবি, গান এসবের মধ্যে থাকতে পারে তাহলে তাদের মন, সমাজ সচেতনতা বেড়ে ওঠার মধ্যে একটা ভারসাম্য থাকে। আর সেই আশা নিয়েই একটু ছুঁয়ে দেখা বাংলা ছবিতে ছোটদের ভূমিকা। ছোটদের ছবি আরও বেশি করে রিলিজ করুক, এই কামনাই থাকবে।

0: 求求你。
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়। আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
2: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
3: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
4: কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন। জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
5: ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

চলে আসি ওয়েদার রিপোর্টে। আবহাওয়া দপ্তর কি বলছে? কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব দিক থেকে ঘন্টা ছমাইল বেগে বাতাসও বইতে পারে। এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কার্ল ডাইসারোথ নোবেল পুরস্কার পেলেন মেডিসিনে। এমন একটা বিষয়ের জন্য নোবেল পেলেন যা ভবিষ্যতে মানব মস্তিষ্কের চিকিৎসার গতিপথে পাল্টে দিতে পারে। কার্ল এমন এক উদ্ভাবন করেছেন যা ইঁদুরের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে, ভবিষ্যতেও যা মানুষের ক্ষেত্রেও সফল হবে বলে আশা করা যায়। মানুষের মস্তিষ্কের জটিল রহস্য উন্মোচনে এই উদ্ভাবন নতুন দিগন্তের সূচনা করল। কার্ল নোবেল পেলেন অপ্টোজেনেটিক্সের জন্য। এই অপ্টোজেনেটিক্স হল এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে আলোর সাহায্যে জীবন্ত প্রাণীর মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষ নিয়ন্ত্রণ করা যায়।

সম্প্রতি খনি শ্রমিকদের সুরক্ষায় যুগান্তকারী আবিষ্কার করে তার পেটেন্ট পেলেন মাইনিং ইঞ্জিনিয়ার প্রশান্ত কুমার ভট্টাচার্য। চাকরি জীবনে প্রচুর কোলিয়ারিতে কাজ করেছেন, দেখেছেন অনেক দুর্ঘটনা। সেই তাগিদেই তার ভাবনা চিন্তা ও গবেষণা 2015 শুরু। তৈরি করেন অ্যান অটোমেটিক মাইন কেজ ফ্রি ফল অ্যারেস্টিং সেফটি সিস্টেম, যা সম্প্রতি 8ই সেপ্টেম্বর স্বীকৃতি পেয়েছে ভারত সরকারের তরফ থেকে পেটেন্টের জন্য। তারা দুজনে স্বামী স্ত্রী, প্রশান্তবাবু স্ত্রী প্রতিমা ভট্টাচার্য সহ পেটেন্ট প্রাপক, সঙ্গে দুই ছেলে। তাদের নিয়মিত উৎসাহ দিয়ে যাওয়া এবং তিনি জানিয়েছেন যে এই আবিষ্কার যদি একজন খনি শ্রমিককেও বাঁচায় তাহলেই তার এই আবিষ্কার সার্থক হবেন।

চলে এসছি আজ সন্ধ্যার একদম শেষ পর্বে। এই পুজোর আবহে বাঙালির উৎসব মানে ঠাকুর দেখা আর জমজমাট খাওয়া দাওয়া। তবু একটা কথা তো বলার, যে সব শখ সবই হোক, সঙ্গে শরীরচর্চাটাও হোক। বিখ্যাত মডেল যাকে আপনারা চেনেন, অভিনেতা ব্যায়ামবিদ মিলিন সোমান কিন্তু বলেন যে সারাদিনের মধ্যে ছোট ছোট অংশে যদি ব্যায়াম করা যায় তাহলে কিন্তু শরীর ভালো থাকতে বাধ্য। আসল কথা হলো দিনভর অ্যাক্টিভ থাকা। সারাদিনে যারা একদম সময় বের করতে পারেন না, শুধুমাত্র 10 মিনিট করে বের করলেই কিন্তু এনাফ। এই যে 60 বছর বয়সেও তিনি কতটা ফিট, যারা মিলিন সুমনকে ফলো করেন বিভিন্ন সোশ্যাল মাধ্যমে, সামাজিক মাধ্যমে তারা দেখে থাকবেন, তারা জানেন যে তিনি কখনো ইনঅ্যাক্টিভ থাকেন না, সব সময় তিনি কিছু না কিছু করছেন। তাই বলি এই উৎসব হোক শরীর ও মন তরতাজা রেখে আনন্দে মেতে ওঠার উৎসব। সুস্থ থাকুন, ভালো থাকুন, সতেজ থাকুন, সেই সঙ্গে জমিয়ান।

এতক্ষণ শুনছিলেন আচ্ছন্দায়, উপস্থাপনা ছিলেন রাখি দাশগুপ্ত। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। আজ ক্রীড়াঙ্গন উপস্থাপনায় রয়েছেন মিতুল সাহা।

নমস্কার, আমি মিতুল। শ্রোতা বন্ধুরা, কিছু সম্পর্ক তৈরি হয় ভাষায়, কিছু সম্পর্ক তৈরি হয় সংস্কৃতিতে, আর কিছু সম্পর্ক এমন

ঐতিহ্য আমাদের বারবার মনে করিয়ে দেয়, মানুষের হৃদয়ের যোগ অনেক সময় মানচিত্রের সীমানার চেয়েও বড়। আর এই হৃদয়ের বন্ধনকে আরও নিবিড় করে তোলার এক অসাধারণ মাধ্যম হল খেলাধুলো। ক্রিকেটের মাঠে ভারত ও বাংলাদেশের লড়াই মানেই দুই দেশের অগণিত সমর্থকদের হৃদয়ে উত্তেজনার ঢেউ। ফুটবলের মাঠে একটি গোল, হকির ময়দানে একটি দুরন্ত আক্রমণ, কিংবা আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোনো ক্রীড়াবিদদের অসাধারণ সাফল্য, এইসব মুহূর্ত শুধু ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এগুলো হয়ে ওঠে আনন্দ, আবেগ, গর্ব এবং নতুন করে স্বপ্ন দেখার উপলক্ষ। খেলার প্রতিদ্বন্দ্বিতা থাকবে, থাকবে জয় পরাজয়ের হিসাব, একদল জিতবে, অন্য দল হারবে, কখনো প্রিয় দলের জয়ে উৎসবের আবহ তৈরি হবে, আবার কখনো পরাজয়ের বেদনায় মন ভারাক্রান্ত হবে। কিন্তু দিনের শেষে খেলাধুলোর সবচেয়ে বড় শিক্ষা হল প্রতিপক্ষকে সম্মান করা, নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সৌহার্দ্য বজায় রাখা। শ্রোতা বন্ধুরা, খেলাধুলো আমাদের শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যেতে হয়, কিভাবে ব্যর্থতার পর আবার দূরে উঠে দাঁড়াতে হয় এবং কিভাবে ব্যক্তিগত সাফল্যের চেয়েও দলগত প্রচেষ্টাকে বড় করে দেখতে হয়। একজন খেলোয়াড় যখন দেশের পতাকা হাতে বিজয়ী মঞ্চে দাঁড়ান, তখন তার আনন্দ শুধু নিজের থাকে না, সেই আনন্দ ছড়িয়ে পড়ে অসংখ্য মানুষের হৃদয়ে। তার সাফল্য হয়ে ওঠে একটি প্রজন্মের প্রেরণা, নতুন স্বপ্ন দেখার সাহস। আপনারা শুনছেন আকাশবাণী। এবার সময় হয়েছে ক্রীড়াজগতের সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে পরিচিত হওয়ার, খেলার উত্তেজনার সামিল হওয়ার এবং মৈত্রীর বন্ধনকে আরও দৃঢ় করার। খেলার টানে ভালোবাসার বন্ধনেই দুই বাংলার হৃদয়ের কাছাকাছি এবার শুরু হচ্ছে আমাদের আজকের আয়োজন, মৈত্রী ক্রীড়াঙ্গন।

0: Bonjour.
1: এখন এক নজরে টি টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতে, রঞ্জি ট্রফিতে বাংলার দুর্দান্ত জয়, মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার জয়, এদিকে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে হারালো প্যারিস সাঁ জার্মা, এছাড়া লস্কের বিরুদ্ধে 6-3 গোলে জয় পেল লিভারপুল। আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ওড়িশা এফসিকে 2-1 গোলে হারালো পাঞ্জাব এফসি। উহান ওপেনের কোয়ার্টার ফাইনালে এলেন স্পিতোলিনা। অনূর্ধ্ব-23 বিশ্ব কুস্তিতে বিশ্বজিৎ মোড়ের ঐতিহাসিক রূপ। দিল্লিতে শুরু ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ। এতক্ষণ আপনারা শুনলেন এক নজরে, এরপর থাকবে আজকের দিনে। এছাড়াও বিস্তারিত খেলার খবর আপনারা শুনবেন আতশ কাচের তলায়, রয়েছে আরো অনেক কিছু।
2: শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে আজ আমরা শুনব কলকাতার দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন দ্বারা সংগঠিত এক দুঃসাহসিক অভিযানের গল্প।

চলে যাব আজকের দিনের অনুষ্ঠানে। আপনারা তো জানেন যে আজকের দিনে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে সকল ক্রীড়াবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেছেন তাদের শুভেচ্ছা বার্তা পাঠাই। এই দিনটি ক্রীড়া দিবসে বিশেষ কয়েকজন তারকার জন্মদিন, তাদের শুভেচ্ছা বার্তা পাঠাই এবং বেশ কিছু স্মরণীয় ঘটনা উল্লেখযোগ্য যা আপনাদের সাথে আমরা ভাগ করে নিই। প্রথমে আসা যাক ক্রিকেটের কথায়। আজকে তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান সময়ের পরিচিত ক্রিকেট ব্যক্তিত্ব গৌতম গম্ভীর। তিনি 14 অক্টোবর জন্মগ্রহণ করেছেন

এমন কিছু ঘটনা আছে যেগুলো আপনাদের সাথে আমরা ভাগ করে নিই বা নেব, তার আগে আমরা চলে যাব আজকের যে আমরা শুনছিলাম অ্যাডভেঞ্চার স্পোর্টস তারাঙ্গিনায়।

0: শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে আজ আমরা শুনব কলকাতার দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন দ্বারা সংগঠিত এক দুঃসাহসিক অভিযানের গল্প। এই অভিযানে আমরা শুনব পরিত্যক্ত বাঁশ লরির টিউব ও বাঁশ দ্বারা নির্মিত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এক রাবারের ভেলাকে সঙ্গী করে গঙ্গা নদীর গতিপথ বেয়ে সুদূর হরিদ্বার থেকে 2376 কিলোমিটার পথ পেরিয়ে কলকাতায় পৌঁছানোর এক রোমহর্ষক কাহিনী। আসুন এ বিষয়ে আমরা প্রথমেই শুনে নিই দ্য ইনস্টিটিউট অব এক্সপ্লোরেশনের সাধারণ সম্পাদক এম নবী তরফদার কি বললেন এই অভিযান নিয়ে।
1: এই অভিযান নিয়ে বলবো যে আমাদের যে সংস্থা দি ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন, আমরা বরাবরই এক্সপ্লোরেশনটাকে এগিয়ে রাখার চেষ্টা করি। এক্সপ্লোর করার কিছু ভাবনা চিন্তা থেকে শুরু করে সেটাকে ফিল্ডে নামিয়ে আনা, সেটাকে কমপ্লিট করার চেষ্টা আমরা করে থাকি। তো বেসিক্যালি এই যে প্রোগ্রামটা আমরা করলাম রিভার রাফট এক্সপিডিশন, এটার একটা আমরা নাম দিয়েছিলাম ভয়েজ অফ দ্য নেক্টার স্ট্রিম। এবং আমাদের মেন উদ্দেশ্য ছিল এটার যে গঙ্গা নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা বার্তা নিয়ে, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে সামাজিক দায় বদ্ধতার জন্য বেরোবো আমরা, বেরিয়ে দুঃসাহসিক অভিযানও করবো, তার সাথে সাধারণ মানুষকে একটু অ্যাওয়ার করা যে কারণগুলোর জন্য গঙ্গা আজকে দূষিত হচ্ছে। একটা এত বড় সমাজ ব্যবস্থার অঙ্গ হিসাবে গঙ্গাকে আমরা পবিত্র নদী হিসাবে ভাবি, তো সেই নদীকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন মানুষকে বোঝানোর চেষ্টা করব। তো এই উদ্দেশ্য নিয়ে আমাদের প্রধান যিনি কারিগর আর কি, এর তিনি হচ্ছেন দেবাশিস ভট্টাচার্য, তিনি বহরমপুরে থাকেন, আমাদের ইনস্টিটিউটের বহু পুরানো একজন সিনিয়র সদস্য। তো তার মস্তিষ্ক প্রসূত মূলত এই ডিজাইন বোটের এবং এই এক্সপিডিশনের যাবতীয় প্ল্যান করা, কিভাবে হবে, কারা হবে, টিম সিলেকশন করা, যাবতীয় সব কিছু বিগত 3 বছর আগে থেকেই প্ল্যান চলছিল এবং সমস্ত ক্ষেত্রেই তার অবদান অনস্বীকার্য। তিনি পর্দার আড়ালে থেকে ইনফ্যাক্ট আজ পর্যন্ত পুরো টিমটাকে কন্ট্রোল করেছেন, এক্সপিডিশন কন্ট্রোল করেছেন। আর ইনস্টিটিউটের মেম্বাররা যারা এসছেন এবং এর সাথে জায়গা হিসেবে নবদ্বীপ, বহরমপুর, কলকাতা বিভিন্ন জায়গার আমাদের সদস্যরা একসাথে এসে এই এক্সপিডিশনটা চৌঠা সেপ্টেম্বরে হরিদ্বার থেকে শুরু করেছিল। তখন দুর্যোগপূর্ণ আবহাওয়া আপনারাও জানেন, নিউজ পেপারে বেরিয়েছিল। তারপরে পরেই নেপালের যে ডিজাস্টারটা হলো, সেই বন্যার প্রকোপ, এই যাবতীয় সব কিছু কাটিয়ে উঠে আমাদের টিমের সদস্যরা আজ কমপ্লিট করে উঠতে পেরেছে। এটা আমরা সত্যি গর্বিত, ইনস্টিটিউটও গর্বিত, এবং আপামর মানুষের আশীর্বাদের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। এই আশীর্বাদটুকু না থাকলে হয়তো এই অভিযান আমরা সফলভাবে শেষ করতে পারতাম না।
0: এই অভিযানের দলনেতা সুনামজিৎ ওঝা। সুনামজিৎ, এই ধরনের একটা অভিযান যেটা চিরাচরিত প্রথাগত অভিযানের বাইরে, এই ধরনের পরিকল্পনা কোথা থেকে এলো?
2: দেখুন, বাঙালির রক্তে অ্যাডভেঞ্চার ওতপ্রোতভাবে জড়িত, তো আমাদেরও স্বাদ হয়েছিল একটি অভিযান করব গঙ্গা নদী। গঙ্গা নদী পৃথিবীর শ্রেষ্ঠ নদী, শুধু ভারতবর্ষের নয়, গঙ্গার থেকেও দীর্ঘ নদী নীলনদ, গঙ্গার থেকেও চওড়া নদী অ্যামাজন, তা সত্ত্বেও গঙ্গা পৃথিবীর শ্রেষ্ঠ নদী। এর আধ্যাত্মিক মহিমায় সেই সঙ্গে সঙ্গে মানুষকে যেভাবে সিঞ্চন করেছে এবং নিজের সন্তানের মতো আগলে রেখে আমাদের সভ্যতাকে বাঁচিয়ে রেখে, ইকোসিস্টেমকে বাঁচিয়ে রেখে এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে বাঁচিয়ে রেখে কর্মসংস্থানের ব্যবস্থা করে আমাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছে, সেই মা গঙ্গাকে অভিযান করা একটা প্রকল্প আমরা নিয়েছিলাম। অভিযান স্বভাবতই দুঃসাহসিক হয়, অভিযান হয় দুর্গম, তাই আমরাও সেই দুর্গম পথ বেছে নিয়েছিলাম। মা গঙ্গা যেখানে সমভূমিতে এসে অবতীর্ণ হন, সেই হরিদ্বার উত্তরাখণ্ড থেকে 2376 কিলোমিটার পথ আমরা পাড়ি দিয়েছি পরিত্যক্ত লরি এবং বাসের টিউবের ভেলা এবং বাসের মাচার উপর নির্মিত ভেলা। এই ভেলা রূপদান করেছিলেন বহুদিন আগে শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয় বহরমপুরে, যিনি আমাদের অ্যাডভেঞ্চার গুরু। 1996 সালে প্রথম এই ভেলাতে বহরমপুর থেকে কলকাতা অভিযান হয়, তারপরে 1998 থেকে এলাহাবাদ থেকে বহরমপুর একটি অভিযান হয় প্রায় 1500 কিলোমিটার। আমি তখন ছিলাম সেই দলের সর্বকনিষ্ঠ সদস্য। আজ এই 2026-এ যে অভিযান হলো সুদূর হরিদ্বার থেকে এই মোহনা খেসা কলকাতায়, এই অভিযানের আজ আমি দলনেতা।
3: কিছুক্ষণ আগেই আপনাদের বোট এই কলকাতার জেটিতে নোঙর করেছেন। এই যে দীর্ঘ যাত্রাপথ, প্রায় 2400 কিলোমিটার যাত্রা, এই যাত্রাপথে কি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল আপনাদের?
2: দেখুন, উত্তরাখণ্ড থেকে যখন গঙ্গা বয়ে চলেছে, সেই গঙ্গার স্রোতের র্যাপিড ছিল বহু, মানে প্রায় 4-5 জায়গায় জায়গায় আমাদের র্যাপিড 4 ফেস করতে হয়েছে। এবং আমাদের ভেলার কোনো ব্রেক নাই এবং কোনো মেশিন চালিত ভেলা নয়, আমাদেরকে হাতে হাল ও দাঁড় চালিয়ে আমাদেরকে ভেলা বয়ে নিয়ে আসতে হয়। সেই খরস্রোতা গঙ্গা নদীতে ভেলা কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ছিল। আর রাতের পর রাত অন্ধকার ঝড় বৃষ্টিতে আমরা ভিজে অভিযান চালিয়ে গেছি, তবু আমরা হাল ছাড়িনি। রাত্রিবেলায় নেভিগেশন করা অত্যন্ত কষ্টসাধ্য, যা দুর্গমের থেকেও দুর্গম বলা যেতে পারে। গঙ্গা এই মুহূর্তে আমরা যে সময় এসেছি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার হার্ড ডিক্লেয়ার করা হয়েছে এবং রেড অ্যালার্টও জারি হয়েছে। গঙ্গা তার নিজস্ব ড্রেনের বাইরে তটভূমি দিয়ে বয়ে চলেছে, তাই আমাদেরও খুব কষ্টসাধ্য ছিল এই ভেলাকে দিক নির্ণয় করে মোহনার দিকে এগিয়ে নিয়ে আসা। তবুও আমরা হাল ছাড়িনি, আমরা রাতের পর রাত চেষ্টা করেছি, মৃত্যু ভয়কে উপেক্ষা করে। এর মধ্যে বহু সংঘাত হয়েছে আপনার ব্রিজের সাথে এবং আমাদের ম্যানওভারও হয়েছে, তবু আমরা হাল ছাড়িনি। আমরা পর্যবেক্ষণ করেছি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সাহস জুগিয়ে আমরা এই অভিযান সংগঠিত করে চলেছি।
3: আপনাদের এই অভিযানে সদস্য সংখ্যা কত ছিল এবং তার পাশাপাশি এই অভিযানে কতটা সময় লেগেছে আপনাদের?
2: আমরা হরিদ্বার থেকে শুরু করেছিলাম 8 সদস্য নিয়ে, তারপরে বিভিন্ন সময়ে কিছু সদস্য নেমেছে এবং কিছু সদস্য উঠেছে, কিন্তু আমরা 6 প্রায় পুরোটা হরিদ্বার থেকে এই সমাপ্তি রেখা পর্যন্ত আমরা অভিযান চালিয়েছি। মাঝে আমাকে 2 জন্য নামতে হয়েছিল, আমার পিতৃবিয়োগ হয়েছিল, সেই পিতৃবিয়োগের অন্ত্যেষ্টিক্রিয়াও আমি ঠিক করে করতে পারিনি, কিন্তু আমি আমার দলকে আমি ছাড়িনি। যেহেতু আমি দলনেতা, এই অভিযানকে সার্থক করাই ছিল আমার প্রবল চেষ্টা, এবং আমি আমার দলের সমস্ত সদস্যদের, যেহেতু আমার পূর্বের অভিজ্ঞতা ছিল এবং সেই অভিজ্ঞতা আমার অভিযাত্রী বন্ধুদেরকে নিয়ে আসতে সঙ্গ দিয়েছিল।
3: এটা কতদিন সময় লেগেছে?
2: এটা আজ প্রায় 35 দিন। আমরা সেপ্টেম্বরের 4 শুরু করেছিলাম হরিদ্বারের চণ্ডীচক জুনা আকড়া থেকে গঙ্গার মেন ধারা, যেটা নীলধারা নামে পরিচিত। আর আজকে আমরা এই সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটে আমাদের যাত্রা সমাপ্তি করলাম।
3: অভিযানের অপর আরেকজন সদস্য, আপনার নাম?
4: আমার নাম কেজে নাসের।
3: কি বলবেন এই অভিযান নিয়ে?
4: অভিযোগ শুরু হওয়ার পর থেকে আপনার 23, 24, 25, 26 সেপ্টেম্বর আপনারা সকলে জানেন যে অর্ণব নামে একটা প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়েছিল। সেই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের পুরো টিম আপনার কিছুটা রুট থেকে ডিসচার্জ হয়ে গিয়ে 4 মতো আপনার স্টে করেছিলেন আর কি। এবং এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে আপনাদের 2 আপনার শ্মশানে রাত্রি কাটানো হয় এবং তারপর বাকি 2 আপনার একটা ওখানকার যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে তাদের ভবনে আমাদের রাত্রি কাটানো হয়। এটাই মোস্ট আমাদের দুর্যোগপূর্ণ আবহাওয়া এই যে মোকাবিলা করার এই একটা ঘটনা আমাদের ঘটেছে।
3: বন্ধুরা, এবার আসি এমন একজন মানুষের কাছে যিনি দীর্ঘদিন পর্বতারোহণের সঙ্গে যুক্ত করেছেন অসংখ্য ট্রেকিং হিমালয়ের বুকে, তার পাশাপাশি পৃথিবীর 2 অর্থাৎ কিনা কুমেরু এবং সুমেরু, এই 2 অভিযানে অংশগ্রহণকারী অভিযাত্রী করুণাপ্রসাদ মিত্র। করুণাবাবু, কি বলবেন এই অভিযান নিয়ে, একদম অন্য মাত্রায়?
5: এইটা আমার কাছে একটা অভিনব অভিযান বলা যায়, কারণ এই ধরনের অভিযান আমি আগেও কোনোদিন আসিনি। যদিও পুরো টাইমটা আমি দিতে পারিনি, যেহেতু আমি কনফিডেন্স সেক্রেটারি, বিভিন্ন টাকায় আমাকে ছুটতে হয়, যার ফলে আমি বহরমপুর থেকে আমি উঠেছি। বহরমপুর থেকে উঠে গিয়ে দেখলাম যে সিচুয়েশন যেটা ফেস করেছে, এটা আমার কাছে একটা অভিনব। আশা করি এটা বোধ হয় গ্রিন বুকে নাম করা উচিত, কারণ এই ধরনের অভিযান এর আগে কোনোদিন হয়নি। আমি এটাকে যাতে গ্রিন বুকে যাতে ওঠে, এর জন্য আমি সব জায়গায় আবেদন করব।
3: এই অভিযানে অভিযাত্রী দলের ম্যানেজার অচিন্ত কুমার মণ্ডল,

0: অচিন্তবাবু, এই পুরো অভিযান নিয়ে কি বলবেন?
1: আসলে অভিযানটার নাম ছিল আমাদের অমৃত স্রোতে। তো এই অমৃত স্রোতের কথাটার অর্থ হচ্ছে যে গঙ্গার যে পবিত্র ধারা, সেই পবিত্র ধারার সেই অমৃতর যে স্রোত এসেছিল আমাদের প্রাচীন ধরুন সভ্যতা থেকে শুরু করে আমাদের সামাজিক জীবনের সাথে গঙ্গা নদী ভীষণভাবে মিশে গেছে। তো তাকে বাঁচানোর জন্য যে পরিকল্পনা, তার বাঁচানোর জন্য যে মানুষের মধ্যে একটা সচেতনতা গড়ে তোলা, সেই জায়গায় আমরা কোথাও চেষ্টা করেছি যে এইরকম একটা প্রচার কেন্দ্রিক অভিযান যদি চালানো যায়।
0: মূলত মানুষের মধ্যে জনসচেতনতা গড়ে তোলাই এই অভিযানের মূল লক্ষ্য
1: ছিল। একদম এই সচেতনতার লক্ষ্যেই আমরা এই প্রোগ্রামটা বানিয়েছিলাম।
2: হ্যাঁ বন্ধুরা, এই অভিযাত্রী দলের পাশাপাশি আমরাও যেন সেই সচেতনতা বৃদ্ধি করতে পারি জনমানুষের মধ্যে, যাতে গঙ্গা দূষণমুক্ত হয়। আজকের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস এটুকুই। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা, প্রযোজনা হর্স পান্ডে।

অ্যাডভেঞ্চার স্পোর্টসের পর আবারও ফিরে এলাম আপনারা শুনছেন মাত্র ক্রিয়াঙ্গন। খেলার মাঠে প্রতিদিনই তৈরি হয় নতুন ইতিহাস, জন্ম নেয় নতুন নায়ক, আবার কোনো কোনো দিন আমাদের ফিরিয়ে নিয়ে যায় অতীতের স্মরণীয় মুহূর্তগুলিতে। আজ 15ই অক্টোবর, এই দিনটিও ক্রীড়া ইতিহাসে বিশেষ কয়েকজন তারকার জন্মদিন এবং বেশ কিছু স্মরণীয় ঘটনার জন্য উল্লেখযোগ্য। অনুষ্ঠানটি আজকের দিনেই, আজকে দিনই জন্মগ্রহণ করেছেন উল্লেখযোগ্য ক্রীড়াবিদদের মধ্যে জার্মানির প্রাক্তন ফুটবল তারকা মেসুত ওজিল 1988 সালে, ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার ও কোচ দিদিয়ের দেশ, ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার অ্যান্ডি কোল, যার জন্ম 1971 সালে আজকের দিনেই, পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম 1994 সালে জন্মগ্রহণ করেন এবং ব্রিটিশ বক্সার অ্যান্থনি জসুয়া, যার জন্ম 1999 সালে। তারা তাদের ক্রীড়াজীবন বিশ্ব ক্রীড়াঙ্গনে বিশেষভাবে স্মরণীয়। ইতিহাসের পাতায় 15ই অক্টোবর উল্লেখযোগ্য এই কারণেই যে 1923 সালের এই দিনে নিউ ইয়র্ক ইয়াঙ্কিজ প্রথমবারের মতো বেসবলের বিশ্ব সিরিজ জয় করে। 1925 সালে পিটসবার্গ পাইরেটস বিশ্ব সিরিজের সপ্তম ম্যাচে জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছিল। এই ছিল আজকের দিন। এবার আমরা সরাসরি পৌঁছে যাব আতশ কাচের তলায়।

ভারত ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি টোয়েন্টি, হায়দ্রাবাদে ক্যারিবিয়ান ঝড়, সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। গতকাল 14 অক্টোবর হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে 24 রানে পরাজিত হয়েছে ভারত। প্রথম ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের অপরাজিত 102 রানে দুরন্ত ইনিংসের সুবাদে 20 ওভারে 3 উইকেটে 247 রান তোলে। জবাবে সঞ্জু স্যামসনের 23 বলে 56 এবং তিলক বর্মার 43 রান সত্ত্বেও ভারত 19.3 ওভারে 223 রানে অলআউট হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের কিমো পল 41 রানে 5 উইকেট নিয়ে ভারতের ব্যাটিংয়ে ধস নামান। এই জয়ের ফলে 5 ম্যাচে টি টোয়েন্টি সিরিজ 2-2 ব্যবধানে সমতা ফিরিয়ে আনল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের নির্ণায়ক পঞ্চম ম্যাচ আগামী 17 অক্টোবর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। চলে যাব রঞ্জি ট্রফির খবরে। রঞ্জি ট্রফিতে দিল্লিকে 9 উইকেটে হারালো বাংলা। মোহাম্মদ শামির দাপট, অভিষেক পোরেল ও সুদীপ ঘরামির 17 রানে বাংলা দুরন্ত সূচনা। রঞ্জি ট্রফি 2026-27 মরশুমে জয় দিয়ে অভিযান শুরু করল বাংলা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি মাঠে 4 দিনের লড়াইয়ে দিল্লিকে 9 উইকেটে হারিয়ে গুরুত্বপূর্ণ 6 পয়েন্ট সংগ্রহ করল বাংলার দল। ব্যাট হাতে অভিষেক পোরেল ও সুদীপ কুমার ঘরামির 17 রান এবং বল হাতে অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামির কার্যকর বোলিং বাংলার জয়কে ভিত করে দেয়। প্রথম ইনিংস দিল্লি 240 রান। 11 অক্টোবর শুরু হওয়া এই ম্যাচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। বাংলা বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে প্রথম ইনিংসে দিল্লির ব্যাটিং শেষ হয়ে যায় 240 রানে। মোহাম্মদ শামির বল হাতে দুরন্ত পারফরমেন্স করেন। প্রথম ইনিংসে 4টি উইকেট তুলে নিয়ে দিল্লির ব্যাটিংকে চাপে রাখেন তিনি। তার সঙ্গে অন্য বোলাররাও ধারাবাহিকভাবে চাপ তৈরি করেন, ফলে বড় রান তুলতে ব্যর্থ হয় দিল্লি। অভিষেক সুদীপের 17 রানে বাংলার বড় রান। দিল্লি 240 রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলা প্রথম ইনিংসে 429 রান তোলে, অর্থাৎ প্রথম ইনিংসে নিরিখে 189 রানের গুরুত্বপূর্ণ লিড পায় বাংলা। বাংলা ইনিংসের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন অভিষেক পোরেল, তার ব্যাট থেকে আসে 149 রানের দুরন্ত ইনিংস। অন্যদিকে সুদীপ কুমার ঘরামি 135 রান করে দলের রানকে বড় জায়গায় পৌঁছে দেন। দুরন্ত 17 রান বাংলার ব্যাটিংকে মজবুত ভিত দেয়। সুমন্ত গুপ্তও 14 রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ব্যাটিংয়ে। এই সম্মিলিত পারফরমেন্সের সুবাদে ম্যাচে চালকের আসনে বসে বাংলা। প্রথম ইনিংসে 189 রানের লিড দিল্লির সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করে দেয়। দ্বিতীয় ইনিংসে কিন্তু আয়ুষ বাদনির লড়াই ছিল বেশ উল্লেখযোগ্য। 189 রানে পিছিয়ে থেকে দিল্লি ইনিংসে ব্যাট করতে নামে দিল্লি। শুরুতেই 3টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। একসময় দিল্লি স্কোর দাঁড়ায় 59 রানে 3 উইকেট। এরপর অধিনায়ক আয়ুষ বাদনের উইকেট কিপার ব্যাটার অনুজ রাওয়াতে প্রতিরোধ করে তোলেন। বাদনী 134 বলে 85 রান করেন, তার ইনিংসে ছিল 10টি চার। অনুজ রাওয়াত যোগ করেন 39 রান। বাদনীর এই লড়াই দিল্লিকে ইনিংসের বিপর্যয় থেকে কিছুটা উদ্ধার করলেও বাংলার বোলারদের ধারাবাহিক আক্রমণ থামানো যায়নি, সম্ভব হয়নি তাদের পক্ষে। জস দুল করেন 22 রান। শেষ দিকে নবদীপ সাইনি অপরাজিত 20 রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, কিন্তু বাংলার বোলাররা শেষ পর্যন্ত দিল্লির ইনিংস 277 রানে শেষ করে দেন। দ্বিতীয় ইনিংস প্রদীপ্ত প্রামাণিক 3টি, আমির গনি ও সুমন্ত গুপ্ত দুটি করে উইকেট নেন। শামি আকাশদীপ ও মুকেশ কুমারও 1টি করে উইকেট সংগ্রহ করেন দলের পক্ষে। 89 রানের লক্ষ্যে সহজ জয়। দ্বিতীয় ইনিংসে দিল্লি 277 রান করে বাংলার সামনে, লক্ষ্যমাত্রা দাঁড়ায় 89। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলা দ্রুত রান তুলতে শুরু করে এবং তার ফলে বাংলা অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন 40 রানে অপরাজিত, 24 বলে অপরাজিত থাকেন 34 রানে। অন্যদিকে প্রথম ইনিংসে 17 রানকারী সুদীপ কুমার ঘরামি 12 বলে অপরাজিত 16 রান করে দলের জয় নিশ্চিত করতে সাহায্য করেন। মাত্র 15.3 ওভারেই 1 উইকেট হারে 89 রান তুলে নেয় বাংলা, ফলে 9 উইকেটে জয় আসে বাংলার ঝুলিতে। ভারতের ফুটবলের অন্যতম আকর্ষণীয় প্রতিযোগিতা
ইন্ডিয়ান সুপার লিগ 2026-27 মরশুমে গতকাল 16 অক্টোবর বুধবার এক উত্তেজনাপূর্ণ ম্যাচে ওড়িশা এফসিকে 2-1 গোলে হারিয়ে অভিযান শুরু করল পাঞ্জাব এফসি। নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্যাচের নায়ক ক্যামেরুনি স্ট্রাইকার রাফায়েল মেসি বাউলি, তার জোড়া গোলেই শেষ মুহূর্তের নাটকের জয় নিশ্চিত করে পাঞ্জাব। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে পাঞ্জাব এফসি। খেলা শুরুর মাত্র 40 সেকেন্ডের মধ্যেই মোহাম্মদ উবাইসের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি বাউলি। তবে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি ওড়িশা। 45 মিনিটে কর্নার থেকে থইবা মাইরাং থেমের হেডে সমতা ফেরায় তারা। প্রথমার্ধে শেষে স্কোর ছিল 1-1। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করে। পাঞ্জাবের আক্রমণ ভাগ বারবার ওড়িশার রক্ষণকে চাপে ফেললেও গোলরক্ষক ঋতিক তিওয়ারি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন। অন্যদিকে ওড়িশাও পাল্টা আক্রমণে বিপজ্জনক হয়ে ওঠে, ফলে নির্ধারিত সময়ের শেষ দিকে ম্যাচটি অমীমাংসিত থাকার সম্ভাবনাই প্রবল হয়ে উঠেছিল। কিন্তু অতিরিক্ত সময় অর্থাৎ 90 মিনিটের 5ম মিনিটে নাটকীয় মুহূর্তে জন্ম দেন মেসি বাউলি। বিশাল যাদবের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোলটি করে পাঞ্জাবকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত হয় পাঞ্জাবের। বিশ্ব কুস্তির মঞ্চে ইতিহাস গড়লেন ভারতের বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে। বৃহস্পতিবার অর্থাৎ 15 অক্টোবর 2026 মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত অনূর্ধ্ব-23 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের পুরুষদের 55 কেজি গ্রিকো রোমান বিভাগের ফাইনালে রুপোর পদক জিতে নজির গড়লেন তিনি। এই প্রথম প্রতিযোগিতায় গ্রিকো রোমান বিভাগে রুপো জিতল ভারত।

অন্যদিকে চীনের উহার ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের এককের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ইউক্রেনের পঞ্চম বাছাই এলিনা স্ভিতোলিনা। বৃহস্পতিবার 15 অক্টোবর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চীনের স্থানীয় ওয়াইল্ড কার্ড খেলোয়াড় হানিউ গোহকে সরাসরি সেটে 6-1, 6-4 গেমে হারিয়ে দেন তিনি। ওয়ানডে সিরিজের ট্রফি হাতে ছবি তোলার পরপরই অজি মহিলাদের অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রেথ ডাকলেন নিগার সুলতানা জ্যোতিকে। বাংলাদেশ অধিনায়ক এরপর একে একে স্কোয়াডের বাকি সদস্যদের যোগ দিলেন ফ্রেমে, দুই দলের একসঙ্গে ছবি তুলে সিরিজটা স্মরণীয় করে রাখার চেষ্টা। প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ মহিলা দলের শেষটা এর চাইতে কিন্তু ভালো হতে পারত, কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সিরিজ শেষে ওয়ানডেতে চ্যালেঞ্জিং স্কোর করতে পারেনি ট্রাইগেসরা। 8 উইকেট হাতে রেখে 137 রানের লক্ষ্য ছুঁয়ে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব 19 মহিলা টি টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা জুজু কাটাতে ব্যর্থ বাংলাদেশ, লিগ পর্বে তিনবারের দেখা সবকটিতে হার জুনিয়র ট্রাইগেসদের। পাকিস্তানের লাহোরে গতকাল অনূর্ধ্ব 19 মহিলা টি টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে 8 উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

অনূর্ধ্ব ১৯ বিনু মাগার ট্রফিতে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতেছে বাংলা। প্রথমে ব্যাট করে জম্মু ও কাশ্মীর নির্ধারিত ৫০ ওভারে তারা রান তোলে ৮ উইকেটের বিনিময়ে ২৮২। অর্জুন শর্মা ১১১ বলে ১০৩ রান করেন, দুটি করে উইকেট পান অঙ্কিত চট্টোপাধ্যায় ও অনিশ রাঠি। জবাবে ৯ বল বাকি থাকতে অঙ্কিতের ৭১ রানের সৌজন্যে জিতে যায় বাংলা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার প্রথম বোলার হিসেবে নতুন কীর্তি পেসার চাঁদ লেককয়ের। মঙ্গলবার টি টোয়েন্টি প্রতিযোগিতায় ১ ওভারে ৫ উইকেট নিয়েছেন নাটাল ইংল্যান্ডের পেসার, শেষ পর্যন্ত তিনি ২৬ রানে পেয়েছেন ৬ উইকেট। পুরুষদের টি টোয়েন্টি প্রতিযোগিতায় চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি, তবে শেষ পর্যন্ত তার দল হেরে যায় ২২ রানে। গতকাল ১৪ অক্টোবর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচ পর্বে একাধিক রোমাঞ্চকর লড়াই দেখা গেল। গোলের বন্যা, নাটকীয় প্রত্যাবর্তন এবং বড় দলের দাপটে ইউরোপীয় ফুটবলের রাত হয়ে উঠল স্মরণীয়। সবচেয়ে উল্লেখযোগ্য ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়ে দিল প্যারিস সেন্ট জার্মা বা পিএসজি। প্রথমার্ধে পিএসজির আক্রমণাত্মক ফুটবলের সামনে সমস্যায় পড়ে সিটি। এরলিং হ্যালান্ড জোড়া গোল করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ইংল্যান্ডের ক্লাবটি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ৪-৩ গোলে হারালো রোমাকে। একসময় ১-৩ গোলে পিছিয়ে থাকা রিয়াল শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায়। শেষ মুহূর্তে অ্যান্তনিও রুডিগারের গোলে জয় নিশ্চিত করে এই বিখ্যাত ক্লাব। এদিকে অস্ট্রেলিয়ার লাসকোকে ৬-৩ গোলে হারিয়েছে লিভারপুল। ব্র্যাডলি বারকুলা হ্যাট্রিক করে নজর কেড়েছেন। অন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ফেনেরবাচেকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের সর্বোচ্চ ব্যবধানে জয় তুলে নিয়েছে অ্যাস্টন ভিলা। শ্রোতাবন্ধা, আদর্শ গাছের তলায় খবর রয়েছে অনেক, কিন্তু সময় বলছে আজ এখানেই থামতে হবে। মৈত্রী ক্রাঙ্গন আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।

0: শুনছিলেন কিরাঙ্গন, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ একটি বিশেষ দিন, আজ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। 2007 সালের 18ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের রেজলিউশনের মাধ্যমে এই দিবসটির ঘোষণা করা হয় এবং 2008 সালের 15ই অক্টোবর প্রথম আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন করা শুরু হয়। এই দিনটি পালনের মুখ্য উদ্দেশ্যগুলো ছিল কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র দূরীকরণ এবং গ্রামীণ অর্থনীতিতে আদিবাসী নারীদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়া। এবং আপনারা সকলেই জানেন যে বিশেষ দিনগুলিকে কেন্দ্র করে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে নানান রকম কর্মসূচি পালন করা হয় সাধারণ মানুষের মধ্যে সেই দিন সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তোলার জন্য। আমরা প্রত্যেকেই জানি আজ কিন্তু নারী কোথাওই পিছিয়ে নেই এবং গ্রামীণ মহিলারাও কিন্তু সমানভাবে সব ক্ষেত্রেই এগিয়ে এসেছেন। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময়ে আমরা সেই কথা আপনাদের কাছে তুলে ধরি। কোনো অনুষ্ঠানে কখনো আপনারা হয়তো শুনেছেন যে একেবারেই প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের কোনো গ্রামীণ মহিলা এবং হয়তো তিনি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন রয়েছেন, তার পাশাপাশি কিন্তু তিনি এগিয়ে এসেছেন একেবারেই সমাজের প্রথম দিকে, নিজে স্বনির্ভর হওয়ার চেষ্টা করেছেন, পাশাপাশি আরও অনেককে স্বনির্ভরতার আঙ্গিকে নিয়ে এসেছেন। আজকের এই বিশেষ দিনে সে সমস্ত মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আগামীতে তারা যেন তাদের অর্ধেক আকাশ খুঁজে পান সেই কামনা আমরা করি। এবার আসুন আসি অন্য প্রসঙ্গে। চোখের আলোই দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। নিশ্চয়ই আমার বন্ধুরা রেডিওর উপার থেকে ভাবছেন যে হঠাৎ ভগিনী স্বাগতা কেন এই কথা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছে। শুরু করছি তার কারণ আজকে আমার সঙ্গে যে অতিথি স্টুডিওতে রয়েছেন, প্রথমে তার নামটা একটু জানিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন সুলেখা দাস মুর্মু। সুলেখা, তোমাকে স্বাগত জানাই আকাশবাণীর স্টুডিওতে।
2: নমস্কার।
1: সুলেখা আমার সঙ্গে বসে রয়েছে স্টুডিওতে এবং বেশ কিছুক্ষণ আগে এসেছে এবং আমার আজকে সৌভাগ্য হয়েছে সুলেখার সঙ্গে এই আলাপচারিতায় বসার, তার কারণ শুনেছিলাম আমি যে সুলেখা বিশেষভাবে সক্ষম একজন মানুষ, সুলেখা দেখতে পান না। এই কথাটা বলতে কিছুটা কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু ওই যে বললাম না রবি ঠাকুরের কথা, চোখের আলোয় হয়তো সুলেখা দেখতে পান না কিন্তু তার অন্তরের দৃষ্টি দিয়ে এই পৃথিবীর সব রূপ রং রস তিনি নিংড়ে নিয়েছেন এবং এমন একজন মানুষের সঙ্গে আজকে আমি বসে আছি। আমরা তো অনেক হিরোইন, হিরো, নেতা, নেত্রী, তাদের জীবন দর্শন পড়ি, শুনি, তাদেরকে আমাদের দিশারি বলে মনে করি। তো আজকে আমি যখন স্টুডিওতে বসার আগে সুলেখার সঙ্গে একটু কথা বলছিলাম আজকের অনুষ্ঠান নিয়ে, তখন বারবারই মনে হচ্ছিল যে সুলেখা তাদের থেকে বোধহয় কোনো অংশেই কম নন। তিনিও জীবনের এক নতুন দিশা নিজে দেখেছেন এবং অন্যদেরও দেখানোর চেষ্টা করছেন। সরাসরি চলে আসি আজকের অনুষ্ঠানে, সুলেখার কাছ থেকে প্রথমেই শুনে নেব আমি। সুলেখা, তুমি কোথা থেকে আসছো সেটা যদি আমার শ্রোতা বন্ধুদের একটু বলো।
2: আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত নাদাভাঙ্গা গ্রাম থেকে আমি এসেছি।
1: আচ্ছা আচ্ছা সুলেখা, যেমনটি বললাম যে আমি তো দেখতে পাচ্ছি যে তুমি দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে সবসময়ই বলবো যে তুমি বিশেষ বিশেষভাবে সক্ষম একজন মহিলা এবং অনেকের কাছে তুমি একজন আদর্শ নারী। তুমি যদি একটু তোমার ছোটবেলার কথা, তোমার বাড়িতে কে কে ছিলেন, কিভাবে তুমি বড় হলে, এই গল্পটা বা এই যে তুমি চোখে দেখতে পাও না, এটা কি একেবারে জন্ম থেকেই নাকি কোনো কারণে তুমি তোমার দৃষ্টি হারালে, সেটা যদি একটুখানি বলো।
2: না, প্রথম বলি যে আমি জন্ম থেকেই দৃষ্টিহীন।
1: আচ্ছা,
2: তো সেখানে দৃষ্টিহীন হলেও আমার এখন যেরকম আমি একদম দেখতে পাচ্ছি না, আগে আমি প্রথমে এরকম ছিলাম না, কিছু দেখতে পেতাম, কিছু
1: ছোটবেলায়
2: অল্প অল্প দেখতে পেতাম।
1: আচ্ছা আচ্ছা।
2: তারপর থেকে আমার দুই ভাই, বাবা মা এবং ঠাকুমা সবার সাথে আমার বেড়ে ওঠা। তারপরে আমি তখনও বুঝে উঠতে পারিনি যে আমি অন্যদের থেকে আলাদা। তো গ্রামের বিদ্যালয়ে আমি কিন্তু ভাই দাদা ওদের সাথে পড়াশুনো শুরু করি।
1: আচ্ছা।
2: ওখানে গিয়ে পড়াশুনো করার পর দুটো ক্লাস

0: মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, তখনই বুঝলাম যে আমি অন্যদের থেকে আলাদা। কারণ কোথাও খেলতে গিয়ে প্রবলেম হচ্ছে, কোথাও পড়ার যেগুলো টিচাররা দিচ্ছেন আমি সেগুলো ঠিক ফলো করতে পারছি না।
1: না সেটা তখন তার মানে তোমার কিছু কিছুটা দৃষ্টিশক্তি ছিল, তাই তো?
0: হ্যাঁ, আমার কিছুটা দৃষ্টিশক্তি ছিল।
1: আচ্ছা,
0: তখন আমি যাতায়াত করে একা আমি স্কুলে যেতে পারতাম।
1: আচ্ছা,
0: তো সেখানে
1: মানে সেটা ক্ষীণ ছিল, তাই তো?
0: সেটা ক্ষীণ ছিল।
1: আচ্ছা,
0: সেখানে আমি পড়াশোনা শুরু করি এবং আমার যেনারা টিচাররা ছিলেন ওখানে, ওনারা বুঝেন যে আমি পড়াশোনা করতে চাইছি কিন্তু পেরে উঠি না। তখন ওনারা আমার বাড়ির বাবা মা সবাইকে বলেন, বাবা মা সেখানে, বাবা মা তো যেহেতু তেমন কিছু জানে না, গ্রামের মানুষ।
1: কি করতেন বাবা?
0: বাবা পেশায় ছিলেন মানে ফিশারম্যান।
1: আচ্ছা,
0: এবং উনি ছোট একটা মুদিখানা দোকান ছিল।
1: আচ্ছা,
0: কোনোভাবে মোটামুটি কেটে যেত, তিন ভাই বোনকে নিয়ে বাবা মা সবার কেটে যেত। সে যে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সেরকম পরিবার ছিল না,
1: মানে সঠিক সময়ে এইটা বুঝতে পেরে তার যে একটা চিকিৎসা সেই সুযোগটা ছিল না।
0: সেই সুযোগটা ছিল না, তাই হয়ে ওঠেনি যথা টাইমে। তো ওই সময়ে আমার যিনি প্রধান শিক্ষক ছিলেন ওই স্কুলে, উনি একদিক থেকে আমার আত্মীয়ও ছিলেন, কারণ আমার বড় পিসমশাই।
1: আচ্ছা,
0: কারণ

0: বন্ধুরা, সুলেখার সঙ্গে আমরা কথা বলছি, ওর ছোটবেলা নিয়ে কথা বলছি। আজকের এই অনুষ্ঠানটা কেন বা আজকের এই অনুষ্ঠানের শিরোনামটা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি বলিনি। আজকের এই অনুষ্ঠানের শিরোনাম ঘুরে দাঁড়ানোর কাহিনী। এই যে সুলেখা আজই আমার পাশে বসে রয়েছে, সে ছোটবেলায় অত্যন্ত ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন ছিল এবং ধীরে ধীরে সে সম্পূর্ণ দৃষ্টি হারায় এবং অত্যন্ত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তার জীবন যাপন, সেই জীবন যাপনের গল্প আজকে আমরা শুনব। তার কারণ, আমরা আজকাল মানুষ অতি সহজেই হেরে যাই, নিজেদের ছোট ছোট দুঃখ কষ্টকে এত প্রাধান্য দিয়ে ফেলি, সেখান থেকে কোথাও কোথাও আমরা পড়ে যাচ্ছি প্রতিদিনের ডিপ্রেশনে, তা থেকে নানান রকম কারণে আমরা কখনো কখনো তো জীবনহানিও করতে চাই। সেই রকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে সুলেখা, সে কিন্তু আজকে সম্পূর্ণ নিজের চেষ্টায় এবং অবশ্যই পারিপার্শ্বিক মানুষের সাহচর্য সহযোগিতা পেয়েছে, তো অবশ্যই আজকে কিন্তু একজন সফল নারী, তারই ঘুরে দাঁড়ানোর কাহিনী আমি আজকে আপনাদের সাথে ভাগাভাগি করে নেব। কেউ সরে যাবেন না রেডিওর ওপার থেকে। আমি জানি এই গল্প আপনাদেরও সকলকে অনুপ্রাণিত করবেন এবং আপনারাও এক নতুন দিশা আজকে খুঁজে পাবেন। আবার আসি সুলেখার কাছে। সুলেখা, তাহলে তোমার সেই যে পড়াশুনো শুরু হলো, কতদূর তারপর সেখানে তুমি পড়াশুনো করলে বা পড়াশুনোর পাশাপাশি তুমি বলছিলে আমাকে যে তুমি ছোটবেলায় খেলাধুলো করেছো, সেই যে সময়টা, সেই গল্পটা, কিভাবে খেলাধুলোর জগতে গেলে সেটা একটু বলো আমার বন্ধুদের।
1: আমি পড়াশোনা শুরু করার দু বছর পরে ক্লাস টু থ্রিতে পড়ি, ওই সময়ে আমাদের স্কুলে স্পোর্টস হতো, তো সেখানে আমি স্পোর্টসে খুব ভালো ফলাফল করি এবং অনেকেই সেখানে করে।
0: কি খেলতে?
1: আমি দৌড় 100 মিটার, 200 মিটার, 800 মিটার, আচ্ছা লং জাম্প, তারপরে এর মধ্যে তো সাঁতার তো ছিলই। এগুলোর মধ্যে যখন আমি এদিকে এগিয়ে গেলাম, ভালো ফলাফল করলাম, তখন ওই স্কুলের যিনি খেলার টিচার ছিলেন, ওনারা সবাই আমাকে ওইদিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করলেন।
0: আমি একটা ছোট্ট কথা তোমাকে জিজ্ঞাসা করি, এই যে তুমি এই দিকে এগিয়ে গেলে, এই যে খেলাধুলোর জগতে এগিয়ে গেলে, অনেক সময় তো আমরা যারা সম্পূর্ণভাবে দেখতে পাই তারাও গিয়ে কোথাও ধাক্কা খাচ্ছি, ঠোকা খাই, পড়ে যাই, তোমার অসুবিধা হতো? কিরকম অসুবিধা হতো, সেটাকে কিভাবে জয় করি?
1: এবার বলি, ওখানে দৃষ্টিহীনদের মধ্যেই খেলাটা হতো, কারণ যেহেতু আমি দৃষ্টিহীন, দৃষ্টিহীনদের সব খেলাধুলা হতো ওখানে। তার দৃষ্টিহীনদের রাজ্যস্তর ছিল, ন্যাশনাল ইন্টারন্যাশনাল এগুলো সবই হতো। তো সেই দৃষ্টিহীনদের যে সিস্টেম, যেটা যেভাবে ধাক্কা না খাই, যেভাবে পড়ে না যাই, সেই সিস্টেমে আমাদের খেলাধুলোটা হতো। কিন্তু তার মধ্যেও তো দেখতে পাওয়া মানুষরাও পড়ে যায়, সেক্ষেত্রে আমরাও কখনো কখনো পড়েছি, ভেঙেছে হাত, পা ভেঙেছে, কোথায় পায়ের চামড়া উঠে গেছে, অনেক কিছু প্রবলেম।
0: ওটাই আমি বলতে চাইছি, ওটাই শুনতে চাইছি, যে ভেঙে পড়নি তাই তো, মনের জোরটা কখনোই তোমার কমে যায়নি?
1: না, কমে যায়নি। সেক্ষেত্রে অনেক ধাক্কা খেয়েছি জীবনে, অনেক কিছু হয়েছে, কিন্তু তবুও আমি এদিকটা আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোথাও থেমে যাইনি। এবং আমার যে টিচার ছিলেন, উনি আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে, হতে পারে, পড়ে যেতে পারিস, তুই যখন ছোটবেলায় হাঁটা শিখেছিস তখন তুই ধাক্কা খেয়েছিস, পড়েছিস, তুই হাঁটা বন্ধ করে দিয়েছিস,
0: ঠিক।
1: তো আমার টিচার ছিলেন যিনি, উনার অনুপ্রেরণায় এবং আমার চেষ্টায় আমি এগিয়ে যাই।
0: মাস্টারমশাইয়ের নামটা মনে আছে?
1: হ্যাঁ, মাস্টারমশাইয়ের নাম অবশ্যই মনে রয়েছে, কারণ উনি ছিলেন সুমিত কুমার বাগ। উনি আমার শুধু খেলার টিচার নয়, আমার সর্বদিকের সমস্ত কিছুতে উনি আমাকে সাহায্য করেছেন এবং এখনো ওনার সাথে আমার কথাবার্তা হয়।
0: আচ্ছা, মানে একজন গাইড তোমার জীবনে,
1: আমার পথপ্রদর্শক বলা যায় উনাকে।
0: বাহ, আচ্ছা, এ তো গেল কথা যে খেলার জগতে এইভাবে তোমার আশা হলো। বাবা মার সহযোগিতা ছিল? বাবা মা কি চেয়েছিলেন যে তুমি এই কাজগুলো করো, মা, নাকি সবাই একটু ভয় পেতেন, একটু পেছনের দিকে টানতেন, সেরকম হয়েছে, না সকলে তোমাকে খুব সহযোগিতা করেছেন?
1: না, আমার মা এবং বাবা দুজনেরই ইচ্ছে ছিল যে আমার মেয়ে কিছু করুক, কিন্তু আমার বাবার যেহেতু আর্থিক অবস্থা ভালো ছিল না, সেক্ষেত্রে বাবা মা আমাকে সেভাবে করে সময় দিতে পারেনি। কিন্তু মনে মনে ওনারা চেয়েছেন যে আমি এগিয়ে যাই, ওনাদের আমি থাকতাম হোস্টেলে, ওনারা থাকতেন বাড়ি।

0: ওখান থেকে যতটা সহযোগিতা করা যায়, যতভাবে আমাকে এগিয়ে দেওয়া যায়, সেটা সর্বদা আমার বাবা মা এবং আমার আত্মীয় পরিজনরাও চেষ্টা করেছেন।
1: আচ্ছা, আর এই যে খেলাধুলোর জগতে এলে বা পড়াশুনোটা তার পাশাপাশি তোমার চলছিল, কতদূর পড়াশুনো করলে?
0: আমি পড়াশুনো করেছি, আমি হায়ার সেকেন্ডারি দিয়ে সেকেন্ড ইয়ার দেওয়ার পড়তে পড়তে আমার বিবাহ হয়ে যায়, আমি আর পড়াশোনার সুযোগ পাইনি।
1: খেলাধুলো
0: আমি করেছি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলি 2005 পর্যন্ত। আর 2005 গিয়ে আমি ওই ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার হিসেবে পরিচিত হই অ্যাথলেটিক্সে, মানে অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। কিন্তু আমি ওই জগৎ থেকে ফিরে আসতে চাইনি, কিন্তু আমার শারীরিক অসুস্থতা আমাকে ওই জায়গা থেকে ফিরে আসতে বাধ্য করেছে। এই জায়গাতে আমি হেরে গেছি, কারণ এই জায়গাতে আমার সত্যি কষ্ট।
1: কারণ সেটা খেলার কোন কোন সেগমেন্টে ছিল?
0: আমার ওখানে আমি ছিলাম 100 মিটার রান আর 200 মিটার রান। আমি ওখানে ইন্টারন্যাশনালে ওখানে চান্সও পেয়েছিলাম, কানাডাতেও গিয়েছি।
1: আচ্ছা,
0: হ্যাঁ, ওখানে আমি কোন অসুস্থতার কারণে আর ওখানে আমি কোন র্যাঙ্ক করতে পারিনি। তবে আমার অসুস্থতার কারণটা তো জানেন সবাই, তো সেখানে আমাকে ফিলিপাইন্সেও চান্স করে দিয়েছিলেন ওনারা। কিন্তু সেই কারণ, সেই আমার অসুস্থতার কারণ এতটাই বড় হয়ে দাঁড়ালো যেখানে আমাকে ওই জগৎ থেকে সরে আসতে হলো। কারণ আজকের বলছি, আজকে আমার খুব কষ্টও লাগছে এই জায়গায়, কারণ আমি এটা নিয়ে এগোতে চেয়েছিলাম, খুব চেয়েছিলাম, কিন্তু আমি অসুস্থতার কারণে সত্যি পেরে উঠিনি।
1: তখন তুমি কত বছর বয়স?
0: তখন আমি
1: বয়স কত ছিল?
0: তখন আমার বয়স ছিল এই 13-14।
1: মানে সেটা কি শুধু এই যে তোমার দৃষ্টিহীনতা সেটা, নাকি অন্য কোন শারীরিক সমস্যা?
0: না না না, আমার এই দৃষ্টিহীনতা তো, এটা আমার কোন শারীরিক অসুবিধা নয়, কারণ এটা আমার সঙ্গী, এভাবেই চলতে হবে, কারণ সময়ের সাথে সব মানিয়ে নিতে পেরেছিলাম। কিন্তু ওই ওই দৃষ্টিহীনতা কোনো কারণ নয়, আমার শারীরিক অন্যান্য প্রবলেম এসে গেছিল, তো পড়াশোনাও করতে পারবো এরকম নিশ্চয়তাও ছিল না।
1: আচ্ছা,
0: কিন্তু সে জায়গায় খেলাধুলাও ছেড়ে দিলাম।
1: আচ্ছা,
0: কিন্তু পড়াশোনার জগতে আমার এই শিক্ষক শিক্ষিকা যিনার কথা একটু আগে বলছিলাম, উনি এবং আমার আর এক শিক্ষিকা ছিলেন ছবি সামন্ত, উনিও আমাকে খুব অনুপ্রাণিত করে যেভাবে আমাকে ওই অসুস্থতার মধ্য দিয়ে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সে চেষ্টাই ওনারা সারাক্ষণই করে গেছেন।
1: তুমি বলছো যে এই যে তোমার দৃষ্টিহীনতা এটাই তোমার শক্তি, এই যে কথাটা, এই কথাটার মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে তোমার মনের জোর। তুমি হয়তো পারোনি, খেলার জগৎটা তোমাকে ছেড়ে আসতে হয়েছে ঠিকই। দেখো, সকলেরই তো মানে কোনো না কোনো একটা নির্দিষ্ট কাজ ভগবান ঠিকই নির্ধারণ করে রাখেন, তো তুমি কিন্তু আজকে একটা অন্যভাবে নিজেকে সফলতায় পৌঁছে নিয়ে যেতে পেরেছো। এবারে আমি সেই প্রসঙ্গে আসব যে তুমি এখন কি করো, এবং তোমার পড়াশুনো বললে তুমি যে সেকেন্ড ইয়ারের পরপরই তোমার বিয়ে হয়ে গেল, কিভাবে সেই বিয়ে হলো, কার সাথে হলো, এবং এখন তুমি কি করছো, এই এখনকার সময়ের কথাটা তুমি বলো।
0: আমার আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমার এক বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন উনি, ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল, কারণ আমার এই সমস্ত যে এই শারীরিক অসুস্থতা সমস্ত কিছু জেনে এবং আমার যে ভালো দিক খারাপ দিক সবই সে জানতো, সে জেনেও তো আমার সঙ্গে তার একটা সম্পর্ক হয়, তাতে করে আমার সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে তার সাথে বিয়েও হয়ে যায়।
1: আচ্ছা,
0: তারপর আমার এই জীবন যখন বিয়ে হয়েছে তখন উনি কিন্তু তখন কিছু তেমন করতেন না।
1: আচ্ছা,
0: এই টিউশন করতেন আর বা কোনোভাবে টিউশন, আমিও 2-4 চেষ্টা করতাম দুটো চারটা ছোট বাচ্চা পড়ানোর, পড়িয়ে এভাবে খুব কষ্ট করেই চলছিল।
1: তারপরে কিভাবে এই যে তোমরা আজকে জীবিকা নির্বাহ করছো, মাশরুমের চাষ করছো তাই তো?
0: হ্যাঁ, এখন বর্তমান মাশরুমের চাষ করছি। যিনি এখন আমার হাজবেন্ড, উনি আমার বন্ধু, সব সময়তেই উনি বলেছে আমি তোমার বন্ধু,
1: ঠিক,
0: কারণ উনি সব সময় আমার পাশে থেকেছেন।
1: এবং
0: এই এখনো যে এসছেন উনি, আমি ভয় পাচ্ছিলাম, তো উনি আমাকে কিন্তু বলছে কোনো ভয় নেই, তো এই জায়গাতে আমাকে উনি আজকে উনি এসেছেন। আর এই মাশরুম যে ব্যাপারটা, উনি এটা প্রথম থেকেই জানতেন, কিন্তু সেটা আমি জানতাম না।
1: আচ্ছা,
0: উনি যেখানে পড়াশোনা করতেন
1: তো
0: সেখানে উনি এই মাশরুম জিনিসটা জানতেন।
1: মাশরুম চাষটা তোমরা কিভাবে শুরু করলে?
0: মাশরুম চাষ শুরু করি উনি রামকৃষ্ণ মিশনের ক্যাজুয়াল কর্মচারী হিসেবে প্রথমে এই মাশরুম কাজে উনি কাজ করেন প্রথমে, সেখান থেকে উনি যখন কাজ করছিলেন তো আমি কাজ করার পরে মাশরুমটা আমিও একটু বুঝলাম জানলাম, তখনই উনাকে বললাম যে তুমি যখন ওখানে কাজ করছো আচ্ছা ঠিক আছে আমি তো বাড়িতে আছি তো আমিও তাহলে একটু করে দেখি না দু একটা কেমন কি হয়। তো উনি যেখানে কাজ করতেন ওখানে বীজ সমস্ত কিছু পাওয়া যেত, তো উনি আমাকে প্রথম এই দিকে সাহায্য করেন, মাশরুমের বীজ প্লাস্টিক এবং ইত্যাদি ইত্যাদি যা কিছু লাগে উনি আমাকে সমস্ত কিছু দিকে সাহায্য করেন। আমি সেটা বাড়িতে কিভাবে করা যায় কারণ উনি আমাকে বলেও দিয়েছেন, কারণ আমি তো তখন ট্রেনিং নিও নি কিছু জানিও না।
1: তোমার যে স্বামী তিনি ট্রেনিংটা নিয়েছিলেন তাই তো?
0: উনি ট্রেনিং নিয়েছিলেন, উনি জানতেন এবং পরবর্তীতেও উনিও এই যে প্র্যাকটিক্যাল ওই প্র্যাকটিক্যালের ট্রেনিংটাও উনি করাতেন। ব্লাইন্ড বয়েজ যে একাডেমি রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ ব্লাইন্ড বয়েজ একাডেমি, ওখানে উনি প্র্যাকটিক্যাল যে দিকটা সেটা উনিও করাতেন।
1: আচ্ছা, তারপরে তোমরা এটা শুরু করলে বাড়িতে নাকি?
0: হ্যাঁ, তারপর আমরা এটা বাড়িতে ছোট করে শুরু করলাম, করে তারপরে কিছু হলো ভালো মোটামুটি।
1: মোটামুটি কি লেগেছিল এই ব্যবসাটা শুরু করতে?
0: এই ব্যবসাটাতে প্রথমে প্রথমে লেগেছিল বীজ কেনার জন্য, যেটা বীজের একটা কিছু টাকা লেগেছিল। আচ্ছা, তারপরে
1: কতটা পুঁজি লেগেছিল?
0: একদম প্রথম যখন আমি শুরু করি তখন আমি প্রথম শুরু করি 150 টাকা দিয়ে।
1: আচ্ছা, কারণ সেটা কত বছর?
0: 150 টাকা ওটা আমি করেছিলাম 2016 সালে।
1: আচ্ছা,
0: ফার্স্ট আমি 150 টাকা দিয়ে শুরু করি। তো প্রথমে কিন্তু আমি সফলতা পাইনি, কারণ আমার হয়নি, প্রথম ভালো করতে পারিনি বা কোনো কারণে হয়তো ভুল হয়ে গেছে। আবার সেই 150 টাকা কি 300 টাকা দিয়ে আবার শুরু করি। তো তখন আমার কিন্তু খুব ভালো হয়েছিল। তখন থেকে এইবার যখন আমি প্রোডাক্টটা করব তখনই আমাকে বুঝতে হবে যে আমি প্রোডাক্ট করলে তো হবে না, আমাকে
1: বাজারে
0: বিক্রি করতে হবে, এটা করব কিভাবে। তারপর মাশরুম হওয়ার পর তখন আমরা দুজনে আলোচনা করে ওকে বললাম যে দেখো এটা তো বিক্রি করার দরকার, তো আশেপাশে যে স্কুলগুলো রয়েছে স্কুলগুলোতে গিয়ে আমরা অ্যাপ্রোচ করি যে এই মাশরুমটা খান, মাশরুমের যে গুণাগুণ সম্পর্কে, মাশরুম কোন রোগ প্রতিরোধ করে, মাশরুমে কি আছে, কত সমস্ত
1: খাদ্যগুণটা প্রচুর মাশরুমে।
0: মাশরুমের খাদ্যগুণ বলে একদিনে শেষ করা যাবে না, আর এর যে প্রতিরোধক ক্ষমতা অসীম। যখন আমরা বুঝাতে পারলাম যে মানুষকে বোঝাতে পারলাম যে এর যে গুরুত্বটা বা এটা খেলে কি হয়, তখনই আমি এদিকেও আমিও চাষও করছি, তখন আমার বাড়িতে মানুষ এসে এ বলছে আজকের 250, কালকে 300, কালকে এই করতে করতে আমরা মার্কেট পাই এবং চাষও পরপর করে বাড়াতে শুরু করি।
1: মানে এটা তো যখন শুরু করেছিলে তখন তোমরা দুজনে মিলেই করতে তাই তো?
0: না, তখন দুজনে করতাম না, তখন উনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছিলেন, আমি করতাম এবং আমার বাবা ছিলেন সর্বদা আমাকে একটু হেল্প করতেন যখন, যেটা যেটা ধরুন আমার পক্ষে অসম্ভব হচ্ছে, সেটা চোখের ব্যাপার থাকে কিছু, সেখানে বাবা ছিলেন প্রথমে, এখনো বাবা অবশ্যই সঙ্গে রয়েছেন।
1: এছাড়া এখন যে এখন কিরকম পরিস্থিতি, মানে এখন তোমার কতটা পুঁজি বিনিয়োগ করা রয়েছে, কিরকম ভাবে কতটা মানে কোথায় কোথায় তুমি বাজারে এগুলো দিচ্ছ, সেটা তুমি যদি একটু বলো আমার বন্ধুদের, বা কিরকম আয়ের মুখ তোমরা এখন দেখতে পাচ্ছ?
0: এখন আমাদের মোটামুটি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা দুজনেই এই কাজই করছি, আমার হাজবেন্ড নরেন্দ্রপুর থেকে ওটা ছেড়ে দিয়ে এই মাশরুম করছি, কারণ এই এই মাশরুমে যা ইনকাম আসে তাতে করে আমাদের তিনজনের ফ্যামিলিতে কোন রকম কোনো অসুবিধা হয় না।
1: তুমি, তোমার স্বামী আর তোমার মেয়ে, তাই?
0: হ্যাঁ,
1: বলছিলে তুমি মেয়ের কথা?
0: মেয়ের কথা বলছিলাম, আমাদের এই তিনজনের কোন রকম অসুবিধা হয় না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এর লাভ কতটা, তো সে এর লাভ যদি বলা যায়, আমি যদি 30% আমার খরচ করি তাহলে আমি সেখানে আমি 70% পাচ্ছি।
1: আচ্ছা, মানে তুমি একটা যদি টাকার হিসেবে সেটা বলো তাহলে আমার বন্ধুদের শুনতে সুবিধা হয়।
0: হিসেবে যদি বলি আমি, আমি যদি 1000 টাকা খরচ করি
1: মাসে
0: নয়, সেটা হচ্ছে আমি দিনে যদি আমি 1000 টাকা খরচ করছি
1: দিনে 1000 টাকা, আচ্ছা
0: হ্যাঁ, সেখানে 1000 টাকার মধ্যে আমার 300 টাকা খরচ হচ্ছে, বাকি 700 টাকা আমি লাভ পাচ্ছি।
1: আচ্ছা, তো মানে তুমি 1000 টাকা ইনভেস্ট করলে তোমার 700 টাকা তোমার ঘরে ফিরে আসে। মানে 700 টাকা তোমার লাভ হচ্ছে।
0: বাহ,
1: তারপরে এখন কি এই কাজে তুমি আরো কাউকে নিযুক্ত করেছো তোমার পাশাপাশি আরো কেউ তোমার সাথে?

0: কাজে রয়েছে তোমার সাথে?
1: আমার সাথে আমার রয়েছে আমার পাড়ায় একজন কাকিমা, উনি রয়েছেন, এবং আরো অনেককে আমি করানোর চেষ্টা করছি যারা আমার সঙ্গে টুকটুক করে করছে, তারাও করে আমাকে মাশরুমটা আমার কাছে দিয়ে যাচ্ছেন, সেটা আমি আমি বাজারজাত করছি।
0: মানে তুমি তাদেরকে কাজটা দিয়ে দিচ্ছো, তারা করছে এবং তোমার কাছে এসে তুমি সেটা বিক্রির বন্দোবস্তটা করে দিচ্ছো, তাই তো? কোথায় কোথায় বিক্রি করছো, বাজারটা এখন কোথায় কোথায় রয়েছে তোমাদের?
1: এখন বলি বাজার যদি বলতে চাই, কারণ এই মাশরুমের বাজার সেভাবে করে কিন্তু যে একটা নির্দিষ্ট অমুক বাজার রয়েছে সেটা এখনো পর্যন্ত ঠিক কোথায় রয়েছে সে সম্পর্কে আমি অত জানি না। কারণ আমার যে প্রোডাক্ট হয়, আমি যে প্রোডাক্ট করছি, কারণ আমার সেই রকম বড় বাজার খুঁজতে হয় না। আমার যে কাস্টমাররা রয়েছে এমনও সময় হয় আমি তাদেরকে দিয়ে পারি না,
0: মানে বাড়িতে এসেই নিয়ে যায়
1: না, বাড়িতে নিয়ে যায় না, কলকাতাতে আসতে হয় আমাদেরকে।
0: আচ্ছা,
1: হলেও আমার হাজবেন্ড আসে,
0: আচ্ছা,
1: আমার বিভিন্ন রকম সবজি দোকান, পাইকার,
0: মানে মোট কথা তোমরা এখন কলকাতাতে তোমাদের বাজারটা বিস্তৃত করতে পেরেছ।
1: হ্যাঁ,
0: কোন সরকারি সাহায্য, সরকারি অনুদান, ট্রেনিং, এই সমস্ত কিছু নিয়েছো?
1: ট্রেনিং বলতে গেলে আমি আমার হাজবেন্ড যখন ওই নরেন্দ্রপুরে ছিলেন তখন আমি একটা ট্রেনিং নিই, এই মাশরুমের ট্রেনিংটা করি, কারণ আমি প্র্যাকটিক্যালে কিছু জানলে ও থিওরি তো আমাকে কিছু জানতে হবে, তো সেখানে আমি একটা ট্রেনিং করি। এবং আরো একটা সমস্যা যেটা, সরকারি যদি আমাকে সাহায্য পেতে হয় সেখানে আমার আমার যে সার্টিফিকেট সেটাও তো শো করতে হবে, তো সেক্ষেত্রে আমি একটা ট্রেনিং করি।
0: আর সেই সরকারি সাহায্য কি পাচ্ছি?
1: সরকারি সাহায্য বলতে আমি আপাতত আমি একদম যখন মাশরুম শুরু করি তখন আমি এই খড় কাটা বঠি দিয়ে সারাদিন খড় কেটে কেটে নিজের হাতে বেড করতাম, মানে মাশরুম বীজটা ফেলতাম। তো সেই এই আমার ট্রেনিং হওয়ার পর আমার সরকার থেকে ওই আত্মা প্রকল্প যে রয়েছে ওনারা ওই খড় কাটা মেশিনের জন্য আমাকে 10,000 টাকা দিয়েছেন।
0: আচ্ছা,
1: এবং ওই 10,000 টাকা এবং আমিও কিছু ওই মেশিনের জন্য কিছু লাগিয়ে আমি আপাতত এখন একটা খড় কাটা মেশিন করতে পেরেছি, যেখানে আমার আর এই সারাদিনের যে পরিশ্রম বঠিতে বসে কাটা সেটা আর করতে হয় না।
0: আচ্ছা, এখন মাস গেলে কিরকম আয় হচ্ছে?
1: মাস গেলে আমাদের এখন ইনকাম হয় আপনার ধরুন এই এই যে ইনকাম বলি এই ইনকামটা সমানভাবে হয় না। এই মাশরুমটা যেটা হয়, যেটা ওয়েস্টার মাশরুম, এটা কিন্তু এর ইনকামটা হচ্ছে আপনার 4 মাস থেকে 5 মাস বেশি হয়।
0: আচ্ছা, মোটামুটি তাও
1: গড় আয় আমাদের রয়েছে, মাসে আমরা অন্ততপক্ষে 15,000-17,000 করে ইনকাম করতে পারি।
0: বা তো আমরা আজকে একদম অনুষ্ঠানের শেষে চলে সুলেখা, তো তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো। আমি বলছিলাম যে আমরা সবকিছু থাকা সত্ত্বেও, একজন স্বাভাবিক মানুষ হওয়া সত্ত্বেও, অনেকেই আজকের দিনে আত্মগ্লানিতে ভুগি, নানান রকম ছোটখাটো বাধাতেই আমরা পিছিয়ে পড়ি, কিন্তু তুমি একটা এত বড় দুর্জয় জয় করে চলে এসেছো, তো তুমি আমার বন্ধুদের কি বলবে যাতে তারা পিছিয়ে না পড়ে, তারা মনের জোরটা খুঁজে পায়, তারাও এগিয়ে যেতে পারে? তোমার মতো যারা রয়েছে, নানান রকম প্রতিবন্ধকতা যাদের মধ্যে রয়েছে, তাদের জন্য তুমি কি বলবে?
1: আমি প্রথমে বলবো, যারা এই ছোটখাটো দুঃখ কষ্টগুলোকে বড় করে দেখেন, প্রথমেই বলবো এটা একদমই উচিত নয়। প্রথম নিজেকে নিজেকে কিছু সময় দিন। মানুষের জীবনে অনেক বাধা আসে, অনেক দুঃখ আসে, যন্ত্রণা আসে, এইগুলো তো এড়িয়ে চলতে হবে। এগুলো যদি না এড়িয়ে চলতে পারি তাহলে আমরা জীবনের পথে তো হেরে যাব, কারণ আমাদের দুঃখ কষ্ট যদি জয় না করতে পারি তাহলে হেরে গেলে কি চলবে? কারণ পৃথিবী
0: দুঃখটাকে বড় করে না দেখে
1: হ্যাঁ
0: নিজেকে কিভাবে জয় করব সেটাকে ভাবতে হবে, তাই তো?
1: সেটাকে
0: কি করে জয় করে আনন্দটাকে আহরণ করতে পারবো, সাফল্যটাকে আনতে পারবো, সেটা ভাবতে হবে, তাই তো?
1: হ্যাঁ, সেটা ভাবতে হবে, এই মনের জোর নিয়ে এগিয়ে যেতে হবে।
0: খুব সুন্দর কথা বলেছো সুলেখা, এবং আমাদের সময় আজকে একেবারেই শেষ হয়ে গেছে। বন্ধুরা, আমরা আজকে ছিলাম সুলেখা দাস মুর্মুর সঙ্গে, শোনালাম আপনাদের তার ঘুরে দাঁড়ানোর কাহিনী। সকলে ভালো থাকুন, নিশ্চয়ই এই গল্প আপনাদেরও অনুপ্রাণিত করবে। এখানেই শেষ করছি, আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক, নমস্কার।
2: খেতখামারির কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা।

0: এখনকার নিবেদন, আপনার স্বাস্থ্য।
1: আজ বিশ্ব হাত ধোয়া দিবস, সেই উপলক্ষে শুনবেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা হাত ধুয়ে খেতে বসুন, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অরিন্দম চক্রবর্তী।
2: উত্তমবাবু একটু বাতিগ্রস্ত মানুষ, কিছুক্ষণ বাদে বাদেই হাত ধোয়া তার অভ্যাস। হাতে সেরকম কিছু নোংরা না লাগলেও উনি কিছুক্ষণ বাদে সাবান দিয়ে হাত ধুয়ে নেন, তাই দেখে সহকর্মীরা ওনার সামনেই হাসাহাসি করে আর আড়ালে ওনাকে বাতিকবাবু বলে ডাকে। উত্তমবাবুর বিষয়টা না হয় অন্যরকম, কিন্তু সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? দেখা যাক। ছোটবেলা থেকেই বাড়ির বড়দের কাছে আমরা শুনে থাকি যে ভালো করে হাত ধুয়ে খেতে বসো, হাত না ধুয়ে খেতে বসো না। বিশেষ করে কোনো ধুলোময়লা ঘাঁটাঘাঁটি করলে বা রাস্তা থেকে বাড়িতে এলে এই হাত মুখ ধোয়ার কথা বিশেষভাবে বলা হয়। কিন্তু এটা কি নিছকই অভ্যাস, নাকি এর পিছনে রয়েছে চিকিৎসা বিজ্ঞানের কোনো যুক্তি? আসলে বায়ুমণ্ডলে সর্বদা পরিবাহিত অসংখ্য ধূলিকণার সাথে জীবাণুরাও ঘুরে বেড়ায়, বা বলা ভালো উড়ে বেড়ায়। এরা মানুষের শরীরের যে অংশ জামা কাপড়ে ঢাকা পড়ে না, সেই অংশগুলি যেমন হাত মুখ ইত্যাদি জায়গায় সহজেই জমতে পারে। এবার যদি সেগুলি পরিষ্কার না করা হয় বা মেরে না ফেলা হয়, তবে তারা খাবার সময় নোংরা হাত থেকে মুখে ঢুকে পড়ে, তারপর খাদ্যনালী হয়ে শরীরে ঢুকে বিভিন্ন রোগের উপসর্গ সৃষ্টি করে। এইসব রোগের মধ্যে উল্লেখযোগ্য হল ডায়রিয়া বা পাতলা পায়খানা, হেপাটাইটিস এ বা ই, কলেরা, টাইফয়েড, আরও অনেক অজানা অসুখ, সালমোনেলা, ইকোলাই প্রভৃতি পেটের অসুখ, সর্দি, ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি শ্বাসনালীর অসুখ, গোল কৃমি, কুচক কৃমি ইত্যাদি অসুখ, আবার কিছু চামড়ার অসুখও এর থেকে হতে পারে। এবার দেখা যাক হাত ধোয়ার পদ্ধতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী কী নির্দেশিকা জারি করেছে। তাদের মতে, যদি হাত দৃশ্যত নোংরা থাকে বা কোনো রোগ জীবাণু দ্বারা সংক্রামিত থাকে, তাহলে 40 থেকে 60 সেকেন্ড ধরে তা সাবান জল দিয়ে ধোয়া দরকার। প্রথমে জল দিয়ে হাত ধুতে হবে, তারপর হাতে যথেষ্ট পরিমাণ সাবান নিতে হবে, তারপর দুহাতের তালু পরস্পর ঘষতে হবে, তারপর এক হাতের তালু অন্য হাতের উল্টো দিকে ঘষতে হবে, সে সময় আঙুলগুলি পরস্পরের মধ্যের ফাঁকের মধ্যে রেখে ঘষতে হবে, এরপর ডান হাতের বুড়ো আঙুলটি বাম হাতের তালু দিয়ে গোল করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষতে হবে, তারপর বাম হাতের বুড়ো আঙুলটিকেও একইভাবে ঘষতে হবে, এরপর আঙুল ভাঁজ করে ডান হাতের আঙুলের নখগুলি বাম হাতের তালু দিয়ে, আবার বাম হাতের আঙুলের নখগুলি ডান হাতের তালু দিয়ে ঘষে ঘষে নখের কোনার ময়লা ও জীবাণু পরিষ্কার করতে হবে, তারপর যথেষ্ট পরিমাণ জল দিয়ে হাত ধুয়ে নিতে হবে, হাতে সাবানের ও ময়লার কোনো অবশিষ্ট যেন লেগে না থাকে, সবশেষে পরিষ্কার গামছা বা তোয়ালে দিয়ে হাত মুছে নিতে হবে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা একবার মাত্র ব্যবহারযোগ্য জীবাণুমুক্ত তোয়ালে ব্যবহারের কথা বলেছেন, তবে তা মূলত হাসপাতালে অপারেশনের আগে মেনে চলা হয়। বাড়িতে খাবার আগে পরিষ্কার তোয়ালে বা গামছা ব্যবহার করেই হাত শুকনো করা যায়। এ তো গেল বাড়িতে বা অফিসে।

0: বা ভোজনশালায় যেখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে সেখানকার কথা। কিন্তু অনেক সময় রাস্তাঘাটেও তো হাত ধোয়ার প্রয়োজন হতে পারে। হয়তো রাস্তার পাশের কোনো দোকানে চা বিস্কুট বা কেক খাওয়ার ইচ্ছা হয়েছে আপনার, তখন কি করবেন? এর চটজলদি সমাধান হল হ্যান্ড স্যানিটাইজার। এটা দিয়ে তাৎক্ষণিকভাবে হাত পরিষ্কার ও জীবাণুমুক্ত করা যায়। প্রথমে হাতের তালুতে যথেষ্ট পরিমাণে স্যানিটাইজার নিতে হবে, তারপর সাবান দিয়ে ঘষার মতো একইভাবে দু হাতের তালু, এক হাতের তালু দিয়ে অন্য হাতের উল্টো দিক, আবার অন্য হাতের তালু দিয়ে একই রকমভাবে প্রথম হাতের পিছন দিক, আঙুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে ঘষা, প্রতিটি আঙুল ও বুড়ো আঙুলগুলি আলাদাভাবে ঘষা এবং সবশেষে নখের মাথাগুলি ঘষে ঘষে স্যানিটাইজার লাগিয়ে জীবাণুমুক্ত করার চেষ্টা করতে হবে। যে স্যানিটাইজার ব্যবহার করা হবে দেখতে হবে তার মধ্যে যেন 60% বা 60% বা তার বেশি ইথানল থাকে এবং 20-30 সেকেন্ড ধরে যেন হাত ঘষা হয়। তাই উত্তমবাবুদের নিয়ে হাসি ঠাট্টা করলেও নিজেরা খাবার আগে হাত সাবান বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে ভুলবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে যে প্রতি বছর সারা বিশ্বে প্রায় 384,000 থেকে 394,000 মানুষ হাত পরিষ্কার না রাখার কারণে নানা সংক্রামক ব্যাধির শিকার হয়ে শুধু পেটের অসুখেই মারা যান। তাই নিজেকে ওই তালিকার বাইরে রাখতে হাত ধুয়ে খেতে বসার নিদান অত্যন্ত জরুরি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শুনলেন কথিকা হাত ধুয়ে খেতে বসুন, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অরিন্দম চক্রবর্তী।
2: শুনছিলেন আপনার স্বাস্থ্য আকাশবাণী মৈত্রী। এখন আজকের অন্যান্য অনুষ্ঠানগুলি সম্পর্কে একটু জানিয়ে দিই। একটু পরেই সন্ধ্যে 7টায় শুনতে পাবেন যুববাণী থেকে গানের সুরে উপস্থাপনায় রয়েছেন প্রান্তিকা দাস। 7:45 বাংলা আধুনিক গান, 8:15 পরবর্তী অনুষ্ঠান বাংলা ব্যান্ডের গান, উপস্থাপনায় থাকবেন পাপড়ি ভট্টাচার্য। রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় রয়েছেন পাপড়ি ভট্টাচার্য। বিশ্ব পরিক্রমা 9:15, 9:45 থাকছে বাংলা ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুদ্ধ কল্যাণের রাগে খেয়াল পরিবেশন করবেন অম্বরীশ দাস। আর রাত 10:45 উপমহাদেশের খবর, হারানো দিনের গান রাত 11টায়। ঢাকে কাঠি তো পড়িয়ে গেছে, ঘরের মেয়ে ঘরে আসছে, এই আনন্দে মুশগুল আপামর বাঙালি। কিন্তু পুজো মানে কি শুধুই আনন্দ আর আলোর ঝলকানি, তার আছে নানা রূপ। গ্রাম বাংলার মিঠো সুরে মিশে আছে সেই সব কথা। তাই আজ পুজোর গন্ধ গায়ে মেখে হারানো দিনের গানে থাকবে সেই সব মাটির গন্ধ মাখা আগমনী গান। আর আপনাদের সঙ্গে থাকবে পাপড়ি ভট্টাচার্য আজ রাত 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। আর রাত 12টায় যেমন প্রতিদিন আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি থাকে, আজও সেরকমই রয়েছে। শুনছিলেন আজকের অন্যান্য অনুষ্ঠানগুলো সম্পর্কে।

0: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
0: শ্যামলী ভট্টাচার্য।

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পূজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, এফএম রেইনবোতে সকাল 11:02 ও এফএম গোল্ডে দুপুর

0: একটা বেজে দশ মিনিটে শারদীয়া পুজোর গান।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি শুভ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
2: এখন শুনবেন যুবমণি থেকে গানের সুরে, উপস্থাপনায় রয়েছেন প্রান্তিকা দাশগুপ্ত।

শরতের নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আর শিউলির গন্ধ জানান দিচ্ছে উমা এসে গেছেন। আকাশে বাতাসে আগমনের সুর, চারিদিকে ঢাকের বাদ্যি। আজ শুভ পঞ্চমী, তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতিয় শুভেচ্ছা। আর এতক্ষণ ধরে কথা বলছিলাম তোমাদের সঙ্গে, তোমরা তো বুঝেই গেছো আমি কে। হ্যাঁ জানি তো, ঠিকই ধরেছ, আমি তোমাদের যুববাণীর বন্ধু প্রান্তিকা। আর সঙ্গে থাকছে যুববাণীর আরও দুই শিল্পী বন্ধু, তমালি দে এবং দেবর্ণা মান্না। চারিদিকে সাজো সাজো রব, আর উৎসবের এই খুশির মেজাজে তোমাদের পছন্দের অনুষ্ঠান গানের সুরের আজকের পর্বটি আমরা একটু বিশেষভাবে সাজিয়েছি। মায়ের বোধনের আনন্দে আজ প্রথমে আমরা ডুব দেব এক মিষ্টি খেয়ালের সুরে। রাগ মারুবিহাগ, বিলম্বিত এক তাল এবং দ্রুত তিন তালে একটি সুন্দর খেয়াল শুনে নেব শিল্পী বন্ধু তমালিদের কণ্ঠে। তাহলে শুনে নিই।

অপূর্ব সুরমূর্ছনা। উৎসবের দিনে এই সুর আরও শান্ত আর স্নিগ্ধ করে দিয়েছে। শিল্পী বন্ধুর কণ্ঠ আর সেই সঙ্গে সহযোগী শিল্পী বন্ধুরা অর্থাৎ যন্ত্রশিল্পীদের যৌথ প্রয়াসে অনবদ্য উপস্থাপনা শুনলাম। যন্ত্রসঙ্গীতে ছিলেন কিবোর্ডে শ্রী উজ্জ্বল কুমার মজুমদার, পারকাশনে শ্রী গৌতম পাল মহাশয়, দোতারায় শ্রী নবনীল সরকার মহাশয় এবং তবলায় শ্রী প্রীতম চক্রবর্তী মহাশয় এবং হারমোনিয়ামে শ্রী পরম শিবম ঘোষ মহাশয়। এবারে শুনে নেব তিন তালে এক দুর্দান্ত তবলা লহরী, যা পরিবেশন করবে শিল্পী বন্ধু দেবর্ণা মান্না। তাহলে সরাসরি তবলার ছন্দে চলে যাই, কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই।

সকলে খুব ভালোভাবে ঠাকুর দেখো, মজা করো, কিন্তু সচেতনতা ভাবেই কিন্তু ঠাকুর দেখতে বেরোবে, সব সময় সচেতন থাকবে। আর আড্ডা হবে, কথা হবে তোমাদের সঙ্গে আবারও এর পরবর্তী কোন অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো, আর শুনতে থাকো রেডিও, শুনতে থাকো অবশ্যই অবশ্যই অবশ্যই কি যুববাণী। হ্যাঁ, তোমাদের সকলের খুব প্রাণের মনের এবং ভালোবাসার যুববাণী। তাহলে আজকের মতো, ঘড়ির কাটা তো এখানেই আমাকে জানান দিচ্ছে যেতে হবে, তাই বিদায়, ভালো থেকো।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলেন প্রান্তিকা দাশগুপ্ত।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
3: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
2: শ্যামলী ভট্টাচার্য।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা

0: বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
1: এখন শুনবেন বাংলা সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি আর্থিক ক্ষমতায়নের আহ্বান জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ জাতীয় সরস মেলা 2026 উদ্বোধন করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন। এর আগে লাদাখে 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের ক্ষেত্রে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তরুণদের ব্যবহারিক দক্ষতা বাড়ানোর পরামর্শ দিলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। এসআইআরে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংঘটিত পদযাত্রার ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের মামলায় রাহুল গান্ধী সহ অন্য নেতাদের নোটিশ সুপ্রিম কোর্টের। রাহুল গান্ধীর আবেদনের প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ বাকি দুই নির্বাচন কমিশনারের জবাব তলব। পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে 34 জন পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু। ভারতের কুস্তিগীর বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে অনূর্ধ্ব-23 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের 55 কেজি গ্রেকো রোমান বিভাগে রূপো পেয়ে ইতিহাস গড়েছেন। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি আর্থিক ক্ষমতায়নের আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে জাতি গঠনে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় জাতীয় সরস মেলা 2026 উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত নারীরা ক্রমশ স্বাবলম্বী হয়ে উঠছেন। তাদের পরিবার, গ্রামীণ অর্থনীতি ও জাতীয় উন্নয়নে তারা উল্লেখযোগ্য অবদান রাখছেন। তিনি বলেন, এই স্বনির্ভর গোষ্ঠীগুলি কৃষি, পশুপালন ও ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে মহিলাদের জন্য জীবিকার সুযোগ সৃষ্টি করেছে।
3: মহিলায় পিছিয়ে রয়ে যাতে থে আর্থিক রূপে, কেবল পরিবার কা দেখভাল, পরিবার কা সহযোগ হি করতে থে, ছোট ছোট চিজো কে লিয়ে দূসরো কে উপর নির্ভর করতে থে, লেকিন আজ ও আত্মনির্ভর বন গে। কেবল আত্মনির্ভর নেই, দূসরো কা ভি ও সহারা দেনে ওয়ালে বন গে। এ কেবল উনকে ইনকম নেহি হ্যায়, এ দেশ কা আর্থিক সমৃদ্ধি, দেশ কা মহিলাঙ্ক বিকাশ ভি এ সমাহিত হে।
2: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বৈজ্ঞানিক গবেষণা এবং আধুনিক স্বাস্থ্য পরিষেবার সঙ্গে দায়িত্বশীল সমন্বয়ের মাধ্যমে আয়ুর্বেদকে আরও শক্তিশালী করে তুলতে হবে। নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ আন্তর্জাতিক সম্মেলন কৌমারাকান 2026 উপরাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যৎ নিহিত রয়েছে পারস্পরিক সহযোগিতা এবং রোগীর নিরাপত্তার ওপর। শিশু স্বাস্থ্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মহর্ষি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে এদিন একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। উপরাষ্ট্রপতি আগামীকাল কারওয়ারের আইএনএস কদম্ব নৌঘাটিতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজ সমর্থক জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এটি ভারতীয় নৌবাহিনীর প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বহুমুখী জাহাজ, যা আনুষ্ঠানিকভাবে বাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এবারের এশিয়ান গেমস ভারতের জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে দেশের খেলোয়াড়দের অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন তিনি। আজ নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ত্রিবর্ণ রঞ্জিত পতাকার মর্যাদা বৃদ্ধি করে ক্রীড়াবিদরা দেশকে গর্বিত করেছেন।
4: আপনি 140 কোটি দেশবাসীক গৌরব কা মৌকা দিয়া, কিন্তু সবসে বড়ি সফলতা আগর কুছ হোতি হ্যায় তো ও হ্যায় তিরঙ্গে কি শান বড়ানা। আপনি তিরঙ্গে কি শান বড়াই হ্যায়, তিরঙ্গে কা মান বড়ায়া হ্যায়, আর ইসলিয়ে আপকি সফলতা কেবল আপকি নহি হ্যায়, ইয়ে দেশ কে করোড়ো করোড়ো নাগরিকো কি সফলতা হ্যায়।
2: উল্লেখ্য, জাপানের আইচি নাগোয়ায় এবছরের এশিয়ান গেমসে ভারত 21টি সোনা, 27টি রূপো এবং 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক পেয়ে তালিকায় চতুর্থ স্থান দখল করে। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকা মূল্যের 5টি বড় উন্নয়ন

0: প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে লের কুশক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, এছাড়া সীমান্ত সড়ক সংগঠনের তৈরি 298 কিলোমিটার দীর্ঘ নিম্মুপাদুম দর্চা সড়কটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন শ্রী মোদী। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দেশের তরুণদের প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে অবদান রাখার পরামর্শ দিয়েছেন। তরুণদের কর্মসংস্থানের পরিবর্তনশীল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি। নতুন দিল্লিতে পাথওয়েজ টু বিকশিত ভারত শীর্ষক এসআরসিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ, প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতা উন্নয়ন দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে, সেই সঙ্গে বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে বাণিজ্য শিল্পমন্ত্রী জানান, এই চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হয়েছে, বর্তমানে প্রয়োজনীয় আইনি খসড়া তৈরির কাজ চলছে।
1: The US bilateral trade agreement first tranche has been finalized. It's going through the final contours, the legal drafting, and we hope to be able to finalize that soon and operationalize that once we get comparable advantage or competitive advantage over our peer countries.
0: সরকার জানিয়েছে, শুল্ক সংক্রান্ত জটিলতা সত্ত্বেও চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানি বেড়ে প্রায় $51 বিলিয়ন পৌঁছেছে। বাণিজ্য শিল্পমন্ত্রক জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ প্রায় 12% বেশি। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারতকে মার্কিন সংস্থাগুলির জন্য এক সম্ভাবনাময় বাজার হিসেবে বর্ণনা করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে তিনি আজ প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রা করার ঘটনাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি আবেদনের প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং অন্যদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আদালত মন্তব্য করেছে, বিচার বিভাগকে কেউ ভয় দেখাতে পারে না বা চাপ প্রয়োগ করতে পারে না। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক হারে ভোটারদের নাম বাদ দেওয়া এবং অনিয়মের অভিযোগ এনে রাহুল গান্ধী ও অন্যান্য বিরোধী নেতাদের দায়ের করা একটি পৃথক আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু, বিবেক যোশীর কাছেও জবাব তলব করেছে। নিট স্নাতকোত্তর 2026 পরীক্ষায় উত্তরপত্র এবং পরীক্ষার্থীদের দেওয়া উত্তর প্রকাশ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার দাবিতে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার এবং জাতীয় মেডিকেল কমিশনের জবাব তলব করেছে। বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নোটিশ জারি করে আবেদনটিকে ইতোমধ্যেই বিচারাধীন অন্যান্য আবেদনের সঙ্গে যুক্ত করেছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা এখন থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় নতুন দিল্লির এইমস ছাড়াও রাজ্যের নদিয়ার কল্যাণী এইমসেও চিকিৎসার সুবিধা পাবেন। পাশাপাশি এইমস ভুবনেশ্বর, এইমস গুয়াহাটি, এইমস পাটনা এবং এইমস দেওঘরকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়ের অরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরকে লক্ষ্য করে এক ব্যক্তি নির্বিচারে গুলি চালানোর ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কথিত এই ষড়যন্ত্রের পেছনে যে হিন্দু বিদ্বেষী ও বর্ণবিদ্বেষী মনোভাব রয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় অধিকতর সতর্কতা অবলম্বন করে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রক আজ ভারতীয় বায়ুসেনার জন্য জিস্যাট 7C যোগাযোগ উপগ্রহ এবং ভারতীয় নৌসেনার জন্য বরুণাস্ত্র হেভিওয়েট টর্পেডো সংগ্রহের লক্ষ্যে দেশের দুটি নির্মাণ সংস্থার সঙ্গে 4,000 কোটি টাকারও বেশি মূল্যের দুটি চুক্তি স্বাক্ষর করেছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এবারের আলোচনার বিষয় প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অগ্রগতি। বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে দুই পর্বে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে 34 জন পড়ুয়া প্রাণ হারিয়েছে, একজন শিক্ষকও নিহত হয়েছেন বলে খবর। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশের প্রধান মিয়ান সৈয়দ জানিয়েছেন, ঘটনাটি শহরের ঘনবসতিপূর্ণ অভ্যন্তরীণ এলাকার দীর কলোনিতে ঘটে। তিনতলা ভবনটির ছাদ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ইউক্রেন আজ রাশিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত রিয়াজান অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শোধনাগারটির দিকে ধেয়ে আসা ইউক্রেনের 4টি ক্ষেপণাস্ত্র এবং 69টি ড্রোন গুলি করে নামিয়েছে। তবে ড্রোনগুলির ধ্বংসাবশেষের আঘাতে শোধনাগারটিতে আগুন ধরে যায়। উত্তর কোরিয়া পূর্ব জাপান সাগরে দুধরনের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, এই পরীক্ষার উদ্দেশ্য ছিল ডুবোজাহাজভিত্তিক যুদ্ধ ব্যবস্থাগুলির সক্ষমতা যাচাই করা এবং নৌবাহিনীকে তাদের কৌশলগত অভিযান পরিচালনার ক্ষেত্রে আরও দক্ষ করে তোলা। ভারতের কুস্তিগির বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে অনূর্ধ্ব ২৩ বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের ৫৫ কেজি গ্রেকো রোমান বিভাগে রূপপে ইতিহাস গড়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে শেষ মুহূর্তে তিনি জর্জিয়ার কোবা কারুমিডসের কাছে ১২-১৩ ব্যবধানে পরাজিত হন। উল্লেখ্য, অনূর্ধ্ব ২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম ফাইনালে ওঠে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি আর্থিক ক্ষমতায়নের আহ্বান জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ জাতীয় সরস মেলা ২০২৬ উদ্বোধন করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সদ্যসমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন। কর্মসংস্থানের ক্ষেত্রে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তরুণদের ব্যবহারিক দক্ষতা বাড়ানোর পরামর্শ বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলের। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ ৭:৫০।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: এখন শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী জয়তী চক্রবর্তী।

0: এবারে শিল্পী সুমন চট্টোপাধ্যায়।
1: পেটকাটি চাঁদিয়াল, পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি বক্কা, আকাশে ঘড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা, পেটকাটি চাঁদিয়াল।

0: তার রিক্সা চালাচ্ছে, আকাশে ঘড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তারও বড় জোর ছোট্ট, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাচ চাঁদি আলে বগ্গায়। সান্দে আমান যায় বগ্গা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আটটা। সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় হাসতে চালাচ্ছে। ওই ছোড়া আরে ওই ছোড়া মল যা, আটটা তো তোর কি, সবার বাবুটি দানের রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘড়ি তাকে খবরও পাঠাচ্ছে। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে গুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা।
1: এবার শিল্পী ইমন চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন আধুনিক গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আজকের ব্যান্ডের গানে প্রথম পরিবেশনা ভূমির।

গানটা কিন্তু আজকের বাইরের পরিবেশের সঙ্গে একেবারে মিশে গেছে। আজকে পঞ্চমী, সবাই ঠাকুর দেখছে, না তো বলো দুর্গা মা কি জয়। কিন্তু ঠাকুর দেখা কি একা একা হয়, বন্ধু লাগে তো, তাহলে বন্ধুর দিকে হাত বাড়াতেই হয়। পরবর্তী গান ইস্টার্ন ব্লুর পরিবেশনায়।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য।

আজ মহাপঞ্চমী, তাই যে অনুষ্ঠানই করতে বসি না কেন মনে পড়ে যাচ্ছে মা দুর্গার কথা। তো সেই মা দুর্গার কথা আমাদের সাহিত্যে, কবিতায়, গানে বিভিন্নজন বিভিন্নভাবে বলেছেন। আজ যার কথা বলবো, তিনি 1919 থেকে 1942 এই 23 বছরের মধ্যে প্রায় 3000-এরও বেশি গান রচনা করেছেন। আর তার রচিত ভক্তিগীতির মধ্যে যেমন আছে ইসলাম ভক্তিগীতি, তেমনি আছে হিন্দু ভক্তিগীতিও। আর এই হিন্দু ভক্তিগীতির মধ্যে রয়েছে ভজন, শ্যামাসঙ্গীত, আগমনী, কীর্তন, শিব, চণ্ডী, নারায়ণ, লক্ষ্মী, সরস্বতী, রাধাকৃষ্ণ বিষয়ক নানা গান। এতক্ষণে আপনারা বুঝেই গেছেন, জানি। হ্যাঁ, বলছি কাজী নজরুল ইসলামের কথা, তার গান দিয়ে শুরু করছি অনুষ্ঠান।

কবির লেখায় আমরা দেখলাম যে, মানে শুনলাম যে, মা মেনকার যে কষ্ট, তিনি গিরিরাজকে বলছেন যে উমা কেমন আছে। এই গানটা শুনতে শুনতে মনে হলো না যে এটা আমাদের প্রতিটি পরিবারের, যে পরিবার থেকে মেয়েরা চলে যায়, বিবাহ সূত্রেই চলে যায় দূরে কেউ বা কাছে, তখন তার মার যে আকুতি, তিনি চান যে তার কাছে তার মেয়ে আসবে, আসতে না পারলে তার যে চিন্তা, তাই যেন ফুটে উঠেছে কবির লেখনীতে।

গানের কথাগুলো শুনতে শুনতেই মনে হচ্ছে, যেটা আগেও বলছিলাম, যে আমাদের সাধারণ বাঙালি পরিবারের যে মেয়ের বিয়ে হয়ে গেলে তার শ্বশুর ঘরে যে তার সংসার আছে, সেখানে তার অনেক দায় দায়িত্ব আছে, সবসময় সেটা ছেড়ে সে আসতে পারে না। মায়ের মন কিন্তু তা মানে না, মায়ের মনে মনে হয় যে সেখানে তো তাকে যত্ন করার কেউ নেই, তাহলে আমার কাছে দুটো দিনে এলে আমি তাকে যত্ন করব। আবার ঠিক একইভাবে যখন মায়ের কাছে উমা আসেন, যে কদিনই থাকুন না কেন সেটা বড় কম মনে হয়, সেটা সময়টা কম মনে হলেও কম হয়, আবার সময়টা যদি বেশিও হয় তাও কিন্তু যখন মেয়ে শ্বশুরঘরে চলে যায়, এটা প্রত্যেকটা পরিবারেরই চিত্র, তখন মার মনে হয় যাস না, থেকে যা। তো সেই রকমই মা মেনকারও তাই মনে হয়।

এই গানের মধ্যে দিয়ে কাজী নজরুল তার ভক্তদের মানে মা দুর্গার ভক্তদের যে আরতি, যে মা চলে যেও না, আমাদের যে অসুবিধা তার বিধান করো, সেই আরতি তার লেখায় ফুটে উঠেছে। এই গানের সাথে সাথেই শেষ হল আজকের কথায় গানে অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ছিলাম পাপড়ি ভট্টাচার্য। এখন শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী দেশ বিদেশের খবর বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত, আমার সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনাম, এসআইআর এ অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করায় একটি আবেদনের প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ কয়েকজনকে নোটিশ জারি শীর্ষ আদালতের, পৃথক আবেদনের প্রেক্ষিতে গণেশ কুমার ও অন্য দুই নির্বাচন কমিশনারের জবাব তলব।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লাদাখে 3,350 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন।
0: দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রক আজ 4,000 কোটি টাকারও বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে।
1: ভারতকে মার্কিন সংস্থাগুলির সামনে এক সম্ভাবনাময় বাজার হিসেবে উল্লেখ করে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেছেন, ভারতে কর্মসংস্থান সৃষ্টি হলে আমেরিকাতেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।
0: গ্রামীণ মহিলাদের আরও বেশি অর্থনৈতিক ক্ষমতায়নের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: পঞ্চমীতে উৎসবের আমেজ বাংলা জুড়ে, চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি, এর মধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে উৎসাহী দর্শনার্থীদের ভিড়।
0: বাংলাদেশেও দুর্গোৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে, অতিরিক্ত 3 দিন ছুটি ঘোষণা, সরকারের বিশেষ বাস পরিষেবার আয়োজন, কড়া নিরাপত্তার ব্যবস্থা।
1: রাশিয়ার একটি তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের।
0: বিশ্ব ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য শক্তি হয়ে উঠতে ভারত প্রস্তুত, এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করে বললেন প্রধানমন্ত্রী। আসছে বিস্তারিত খবরে, আজ প্রথমেই দেশের খবর। নির্বাচনী ভোটার তালিকা স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রা করার ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বেশ কয়েকজনের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। বিচার বিভাগকে কেউ ভয় দেখাতে বা চাপ প্রয়োগ করতে পারে না বলে আদালত জানিয়েছে। এর পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক হারে ভোটারদের নাম বাদ দেওয়া এবং অনিয়মের অভিযোগ এনে রাহুল গান্ধী ও অন্য বিরোধী নেতাদের দায়ের করা একটি পৃথক আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর কাছেও জবাব তলব করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, এই আবেদনটিকে বিচারাধীন অন্যান্য মামলার সঙ্গে যুক্ত করা হবে, সেই সঙ্গে যন্তর মন্তরকে প্রতিবাদস্থল হিসেবে চিহ্নিত করার সরকারি বিজ্ঞপ্তি প্রত্যাহার বা ডিনোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদনও শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে প্রতিবাদ চলার মধ্যেই এই আইনি পদক্ষেপ।
1: হিন্দু ধর্ম থেকে ইসলাম বা অন্য কোন অহিন্দু ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিরা অনগ্রসর শ্রেণী বিভাগের অধীনে সরাসরি সংরক্ষণের সুবিধা দাবি করতে পারে না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। মাদ্রাস হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে তামিলনাড়ু সরকারের করা আবেদন খারিজ করে দিয়ে দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং শ্রী চন্দ্রশেখরের বেঞ্চ জানিয়েছে, ধর্মান্তরের আগে কোন ব্যক্তি যে নিম্নবর্গভুক্ত ছিলেন সেখানে তিনি যে সামাজিক অনগ্রসরতার শিকার হতেন ধর্মান্তরের পর তার বহাল থাকে না। সর্বোচ্চ আদালত স্পষ্ট করেছে, অহিন্দু সামাজিক ব্যবস্থায় ধর্মান্তরিত হওয়ার অর্থ এই নয় যে তিনি সরাসরি কোন স্বীকৃত অনগ্রসর শ্রেণীভুক্ত সম্প্রদায়ের সদস্য হয়ে যাবেন। আদালত জানিয়েছে, সংবিধানের 16(4) অনুচ্ছেদের অধীনে বিধিবদ্ধ সুযোগ সুবিধা কেবল ধর্মান্তরের আগের অবস্থার ভিত্তিতে প্রদান করা যায় না। তামিলনাড়ু সরকারের 2024 সালের মার্চ মাসের একটি সরকারি আদেশের প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়েছে।
0: নিট পিজি 2026 উত্তরপত্র ও পরীক্ষার্থীদের দেওয়া উত্তরের তথ্য প্রকাশের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা চেয়ে দায়ের করা আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার ও জাতীয় মেডিকেল কমিশনের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ জারি করেছে এবং মামলাটিকে এই সংক্রান্ত

0: বিচারাধীন আবেদনের সঙ্গে যুক্ত করেছে। আবেদনকারীরা প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্ন ও উত্তরের বিকল্প, তাদের দেওয়া উত্তর এবং সঠিক উত্তর প্রকাশের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, বর্তমান ব্যবস্থায় পরীক্ষার্থীরা নিজেদের মূল্যায়ন স্বাধীনভাবে যাচাই করার সুযোগ পান না।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লাদাখে ভার্চুয়ালি 3,350 কোটি টাকারও বেশি মূল্যের 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং সেগুলি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, লাদাখের উন্নয়ন কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এই 5টি প্রকল্প ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে, জ্বালানি পরিকাঠামোর উন্নতি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং জল নিরাপত্তা সুনিশ্চিত করবে।
2: लद्दाख की प्रगति और विकास में एक और अध्याय जुड़ रहा है। आज लद्दाख में कई अहम डेवलपमेंट प्रोजेक्ट का लोकार्पण हुआ है। इन परियोजनाओं से कई लोगों का सफर आसान होगा, कहीं बिजली की सुविधाएं बेहतर होगी, कहीं पानी की उपलब्धता बढ़ेगी और हमारी प्राचीन विरासत के संरक्षण को भी नई ताकत मिलेगी।
0: দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রক আজ ভারতীয় বায়ুসেনার জন্য GSAT-7C যোগাযোগ উপগ্রহ এবং ভারতীয় নৌসেনার জন্য বরুণাস্ত্র ভারী টর্পেডো সংগ্রহের লক্ষ্যে 4,000 কোটি টাকারও বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের অধীন অধিগ্রহণ বিভাগের অতিরিক্ত সচিব ও মহানির্দেশক এ আনবারাসুর উপস্থিতিতে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। GSAT-7C উপগ্রহ সংগ্রহের জন্য বেঙ্গালুরুর নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে 2,500 কোটি টাকারও বেশি মূল্যের চুক্তি হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত এই উপগ্রহ ভারতীয় বায়ুসেনার বিভিন্ন সম্পদের মধ্যে নিরাপদ, নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করবে। অন্যদিকে বরুণাস্ত্র টর্পেডো কেনার জন্য হায়দ্রাবাদের ভারত ডায়নামিক্স লিমিটেডের সঙ্গে 1,500 কোটি টাকারও বেশি মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নৌবাহিনী নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই টর্পেডো জাহাজ থেকে নিক্ষেপ করা যায় এবং শত্রুপক্ষের ডুবোজাহাজকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। উন্নত দিক পরিবর্তন ও চলাচলের ক্ষমতা সম্পন্ন এই অস্ত্র দীর্ঘ দূরত্ব থেকেও শত্রু ডুবোজাহাজে আঘাত হানতে পারে, এর ফলে নৌসেনার ডুবোজাহাজ বিরোধী যুদ্ধ ক্ষমতা আরও বাড়বে।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারত বিশ্বের প্রায় 100টি দেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে। দেশের প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ 2013-14 অর্থবর্ষের 686 কোটি টাকা থেকে বেড়ে 2025-26 অর্থবর্ষে 38,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। নতুন দিল্লিতে আয়োজিত টাইমস নাও ডিফেন্স কনক্লেভে প্রতিরক্ষামন্ত্রী আজ বলেছেন, বিভিন্ন ধরনের গোলা বারুদ বা অ্যামিউনিশন ভ্যারিয়েন্টস উৎপাদনের ক্ষেত্রে ভারত 90% বেশি স্বনির্ভরতা অর্জন করেছে।
3: Hope for the peace, but prepare for war. War that may be necessary to protect our country's sovereignty, territorial integrity and national security. Yani shant ki aasha rakhiye, lekin yuddh ke liye sadaiv tayar rahiye.
0: প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ আজ আসামের গুয়াহাটিতে ন্যাশনাল ক্যাডেট কোর NCC আয়োজিত বিশেষ যৌথ রাজ্য প্রতিনিধি ও অতিরিক্ত মহানির্দেশক সম্মেলন 2026 অংশগ্রহণ করেন। সম্মেলনে উত্তর পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ এবং সিকিমে NCC সম্প্রসারণ ও কার্যকর পরিচালনার বিষয়ে আলোচনা হয়।
1: ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারতকে মার্কিন সংস্থাগুলির জন্য এক সম্ভাবনাময় বাজার হিসেবে উল্লেখ করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে আজ তিনি প্রতিরক্ষা, তথ্য প্রযুক্তি এবং বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এদেশে কর্মসংস্থান সৃষ্টির ফলে যুক্তরাষ্ট্র নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।
4: You have a very pragmatic prime minister here that welcomes outside investment. Pick any sector and we're working together at it. If you look at the defense world, we have co-production happening here in India. If you look at IT, it's unmatched. Google, Microsoft, Adobe, Micron, every one of them is opening data centers, chip manufacturing here that work with our companies hand in hand in the United States. So when a job is created in India, a counter job is created in the United States. And so it's an incredible win-win situation.
1: ভারত নিজস্ব ভূখণ্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি উন্নয়নের জন্য অত্যন্ত সুবিধাজনক জায়গায় রয়েছে এবং শীর্ষস্থানীয় মার্কিন সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্ব উভয় পক্ষের জন্যই লাভজনক বলে তিনি মনে করেন। চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত ইন্ডিয়া AI সামিটের সাফল্যের কথা তুলে ধরে মার্কিন রাষ্ট্রদূত কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন।
4: I'll give the Indian government and Prime Minister Modi credit to this. They've got a great team that is pushing this here. They hosted a global AI summit, and where they brought the whole world, the United States participated in that also early.

0: earlier this year. One of the things that resulted from it, and it's another sign of our relationship with India, India was among the first 10 countries invited into Pax Silica. And the reason for that is because they are a trusted partner. We invite trusted partners. India is one of those trusted partners. For them to be an essential part of our supply chain, the trust is there.
1: সার্জিও গোর জানিয়েছেন, রাশিয়া থেকে তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 10 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে পারেন। মার্কিন কংগ্রেসে পাশ হওয়া আইন অনুযায়ী যেসব দেশ রাশিয়া থেকে তেল ও গ্যাস কিনছে অথবা নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করছে, তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। তবে তিনি স্পষ্ট করেন যে এই পদক্ষেপ কোন নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে নেওয়া হয়নি।
2: ভারতের আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় নজরদারি, বিশ্লেষণ ও প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে ন্যাশনাল স্ট্র্যাটেজিক ট্রেড কমান্ড সেন্টারের সূচনা করেছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, এই কমান্ড সেন্টারটি এমনভাবে তৈরি হয়েছে যাতে বিভিন্ন কার্য পরিচালনা সূচক সম্পর্কে একটি সামগ্রিক ধারণা পাওয়া যায়। এটি ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের গুরুত্বপূর্ণ কার্যাবলী এবং বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রকে একটি ড্যাশবোর্ডের মাধ্যমে একত্রিত করবে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ছত্তিশগড়ে নকশালবাদের জেরে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত উপজাতি সম্প্রদায়ের মানুষদের সরকার কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ এবং অন্যান্য সহায়তা প্রদান করছে। ছত্তিশগড়ে সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি তিনি বলেছেন, ক্ষতিগ্রস্তদের জীবন পুনর্গঠন এবং তারা যেন মর্যাদার সঙ্গে বাঁচতে পারেন তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রয়াস চালাচ্ছে।

0: कि 5 दशकों की पीड़ा को हम समाप्त नहीं कर सकते। वो पीड़ा ने जहाँ जहाँ गांव दिया है वहाँ हमें मरहम लगाना पड़ेगा, उनको खड़ा करने का प्रयास करना पड़ेगा और वो सम्मान के साथ जीवन जी पाए इसकी व्यवस्था कर।
1: বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিভিন্ন দেশ তাদের নিজস্ব পরিস্থিতির মধ্যেই পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং নতুন অংশীদারিত্ব বিকল্প পথ খুঁজে বের করছে। গত 1 দশকে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে অংশীদারিত্বকে পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার এক চমৎকার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তিনি। শ্রী জয়শঙ্কর দ্বিতীয় রায়সিনা মিডল ইস্ট সম্মেলনে যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহী সফরে গেছেন। বিদেশমন্ত্রী বলেন, বিশ্ব ব্যবস্থায় পরিবর্তনের গতিকে অনুধাবন করতে হবে, কারণ এর মধ্যে দীর্ঘমেয়াদী প্রবণতা এবং তাৎক্ষণিক অভিঘাত দুটোই রয়েছে। বিদেশমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্য ওয়ার্ল্ড অ্যাহেড পাওয়ার পারপাস অ্যান্ড পসিবিলিটি শীর্ষক একটি অধিবেশনে যোগ দেন। ভারত সংযুক্ত আরব আমিরশাহী সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের চেতনায় উভয় পক্ষ দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করে।
2: বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশের তরুণদের প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে অবদান রাখার পরামর্শ দিয়েছেন। নতুন দিল্লিতে পাথওয়েজ টু বিকশিত ভারত শীর্ষক এসআরসিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জোর দিয়ে বলেন, উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ, প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতা উন্নয়ন দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। বাণিজ্য চুক্তির বিষয়ে বাণিজ্য ও শিল্পমন্ত্রী জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হয়েছে। এর জন্য বর্তমানে প্রয়োজনীয় আইনি খসড়া তৈরির কাজ চলেছে। তরুণদের কর্মসংস্থানের পরিবর্তনশীল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেও বলেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী।
1: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন এপিজে আব্দুল কালামের 95তম জন্মবার্ষিকী আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে। বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে প্রবাদ প্রতিমে ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সমাজ মাধ্যমে এক পোস্টে বলেছেন, ডক্টর কালাম দেশকে এক উল্লেখযোগ্য কৌশলগত শক্তি হিসেবে গড়ে তোলার জন্য তাঁর বৈজ্ঞানিক প্রতিভাকে উৎসর্গ করেছিলেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি সর্বোচ্চ গণতান্ত্রিক মূল্যবোধকে বজায় রেখেছেন।
2: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি অর্থনৈতিক ক্ষমতায়নের আহ্বান জানিয়ে বলেছেন, 2047 সালের আগে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজয়ওয়াড়ায় আয়োজিত জাতীয় সরস মেলা 2026-এর উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেছেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত নারীরা স্বাবলম্বী হয়ে উঠেছেন।
3: পরিবার কা সহযোগ হি করতে থে, ছোটে ছোটে চিজো কে লিয়ে দূসরো কে উপর নির্ভর করতে থে, লেকিন আজ

0: Theme about shaping the future of child health. The theme is a reflection of our shared responsibility to ensure that every child receives the opportunity to grow in a healthy and nurturing environment. India has renewed its focus on traditional systems of medicine, rooted in Bharat's ancient knowledge systems, civilizational wisdom, and centuries-old traditions. Ayurveda and other indigenous systems represent a valuable national legacy.
1: অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা চারটি নতুন উদ্যোগের সূচনা করেন। এর মধ্যে রয়েছে আয়ুষ স্টার্টআপ পোর্টাল ও ওয়েবসাইট, আয়ুদিভা, বামুন অ্যাপ এবং পঞ্চকর্ম অ্যাসেসমেন্ট অ্যাপ। এছাড়া নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মহর্ষি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে এদিন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
2: কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লিতে জিবি পন্থ সোসাইটি অফ হিমালয়ান এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের 27তম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি হিমালয় বাস্তুতন্ত্রের স্থানীয় গ্রামবাসীদের জীবনযাত্রার মানোন্নয়নে এবং সামগ্রিক কল্যাণে অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং বা প্রবেশাধিকার ও সুফল ভাগ করে নেওয়ার অধিকার, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারের গুরুত্বের উপর জোর দিয়েছেন।
1: শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী, উৎসবে মেতে উঠেছেন আপামর মানুষ। পশ্চিমবঙ্গের প্রায় সব মণ্ডপেই প্রতিমা এসে গেছে। মণ্ডপসজ্জা এবং ঢাকের শব্দে মুখরিত গোটা রাজ্য, আলো এসে যে উঠেছে শহর গ্রামের পথঘাট। ইতোমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা, ভিড় সামাল দিতেও প্রস্তুত রাজ্য প্রশাসন। নবরাত্রির পঞ্চমীতে আজ দেশজুড়ে দেবী দুর্গা স্কন্দমাতা রূপে পূজিত হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রির পঞ্চম দিনে দেবীকে পুজো নিবেদন করেছেন। বাংলার পূজো প্রস্তুতি এবং উন্মাদনা নিয়ে একটি প্রতিবেদন।
3: পঞ্চমীর সকাল থেকেই কার্যত উৎসবের মেজাজে শহর কলকাতা। একাধিক বড় পুজো মণ্ডপে প্রতিমা দর্শনের জন্য সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছেন বহু মানুষ। সন্ধে নামার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বাড়ছে। পুজোর ভিড় সামাল দিতে কলকাতা পুলিশ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ, নির্দিষ্ট প্রবেশ ও প্রস্থান পথ এবং জনসমাগম নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এবারে দুর্গাপূজায় আন্তর্জাতিক আগ্রহ চোখে পড়ার মতো। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোর ইতিমধ্যেই কলকাতার একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখেছেন। মণ্ডপের শিল্পভাবনা, উৎসবের আবহ এবং মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়ে তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, কলকাতায় এসে বুঝতে পেরেছেন কেন দুর্গাপুজো এত বিশেষ একটি উৎসব। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: এবার বিদেশের খবর।
2: বাংলাদেশে দুর্গাপূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামীকাল মহাষষ্ঠীতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো। মহাষষ্ঠীতে হবে দেবীর বোধন। রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালী মন্দির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ে দুর্গোৎসবের চূড়ান্ত প্রস্তুতি চলেছে। এবছর বাংলাদেশে 33,851 মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। গত বছরে মণ্ডপের সংখ্যা ছিল 32,351। বাংলাদেশ সরকার এক নির্দেশিকার মাধ্যমে দুর্গাপূজার ছুটি অতিরিক্ত তিন দিন বাড়িয়েছে। উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
1: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ বিশেষ বাস পরিষেবা চালু করেছে। সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি এই বাস পরিষেবা পরিচালনা করছে। 20 অক্টোবর মঙ্গলবার থেকে 24 অক্টোবর শনিবার পর্যন্ত এই বিশেষ বাস পরিষেবা চলবে। 16 অক্টোবর থেকে ঢাকা সহ সারা দেশে বিআরটিসির 22টি বাস ডিপোয়ে এই অগ্রিম টিকিট বিক্রি করা হবে। পুজো উপলক্ষে 200টি বাস চালানো হবে বলে জানা গেছে।
2: আমেরিকার ইলিনয় রাজ্যের আরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরে ব্যাপক গুলি চালনা ষড়যন্ত্রের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, ষড়যন্ত্রে হিন্দু বিদ্বেষী এবং বর্ণবিদ্বেষী চরিত্র এবং ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে হিংসার উল্লেখ বিশেষভাবে উদ্বেগজনক। তিনি জানান, অভিযুক্তকে গ্রেপ্তার এবং আটক করা এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের সহ মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলির পদক্ষেপ সম্পর্কে ভারত অবগত রয়েছে। এই ঘটনা আমেরিকা বর্ণবিদ্বেষী মনোভাব এবং ভারত বিরোধী বিদ্বেষে ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
1: ইউক্রেন আজ রাশিয়ার একটি তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মস্কো দক্ষিণ পূর্বে রিয়াজান অঞ্চলে অবস্থিত তেল শোধনাগারটিতে ভোরের দিকে বড় ধরনের হামলা চালায় ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি।

0: হামলায় ব্যবহৃত ইউক্রেনের 4টি ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র এবং 69টি ড্রোনকে প্রতিহত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ড্রোনের ধ্বংসাবশেষ থেকে তেল শোধনাগারটিতে আগুন ধরে যায়।
1: উত্তর কোরিয়া পূর্ব জাপান সাগরে দু ধরনের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, এই পরীক্ষার উদ্দেশ্য ছিল ডুবোজাহাজ ভিত্তিক যুদ্ধ ব্যবস্থাগুলির সক্ষমতা যাচাই করা এবং নৌবাহিনীকে তাদের কৌশলগত অভিযান পরিচালনার ক্ষেত্রে আরও দক্ষ করে তোলা। ক্ষেপণাস্ত্রগুলি উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ডুবোজাহাজ হিরো কিম কুন ওক থেকে নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা।
0: পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ভেঙে পড়লে 34টি শিশু ও একজন শিক্ষক প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশের প্রধান মিয়ান সাঈদ জানিয়েছেন, শহরের ঘনবসতিপূর্ণ অভ্যন্তরীণ এলাকার দীর কলোনিতে এই দুর্ঘটনা ঘটেছে, সেই সময় বিদ্যালয়ে ক্লাস চলছিল। এবার খেলার খবর।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, ভারত বিশ্ব ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য শক্তি হয়ে ওঠার পথে পুরোপুরি প্রস্তুত। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে এশিয়ান গেমস 2026 অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে মত বিনিময়কালে প্রতিযোগীদের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত 1টি সোনা, 27টি রূপসহ 85টি পদক জিতে তালিকায় চতুর্থ স্থান অর্জন করে। এই গেমসে ভারত বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
2: साथियों, इस बार एशियन गेम्स कई मायनों में हमारे लिए यादगार रहे। हमारी हॉकी की महिला और पुरुष दोनों टीमों ने इस बार गोल्ड मेडल जीता है। क्रिकेट में हमारी दोनों टीमों ने लगातार दूसरी बार मेडल जीता है। कबड्डी में भी हमारी पुरुष और महिला दोनों टीमों ने गोल्ड जीता। इसी तरह तीरंदाजी में 5 गोल्ड, शूटिंग में शानदार प्रदर्शन, बॉक्सिंग में, कुश्ती में बड़ी बड़ी सफलता, एथलेट्स ये नए रिकॉर्ड, 28 साल बाद वेटलिफ्टिंग में मेडल।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত অনূর্ধ্ব 23 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় আজ পুরুষদের 55 কেজি গ্রেকো রোমান বিভাগে রূপ পেয়েছেন ভারতের বিশ্বজিৎ রামচন্দ্র মোরে। ফাইনালে তিনি জর্জিয়ার কোবা কারুমিৎজের কাছে 12-13 ব্যবধানে পরাজিত হন।
1: ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টনের মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। রাউন্ড অফ 16-এর ম্যাচে ভারতীয় জুটি ইন্দোনেশিয়ার রাসেল আলিসা রোজ এবং ফেবি সেতিয়ানিন গ্রুমকে 21-16, 21-17 গেমে হারিয়ে শেষ 8-এ পৌঁছেছেন।
0: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ।
3: ইউ ওয়ান্ট টু বি ইউ, নট এভরিবডি এলস। ক্রিয়েটিভিটি লিডস টু থিঙ্কিং। When he enters the classroom, my teacher, I see radish the purity of life. A leader should work with integrity and succeed with integrity.
4: Sir, how did you become so great?
3: How did I become so great? That's the question.
5: When there is order in the nation, there is peace in the world.
3: We should know how to handle the, not only how to handle the success, how to handle the failures. I want the young people to understand how to manage the failure. Because any task you do, you have to come across problem. Problem should not become the captain of the individual or the project chief. And the project chief should become the captain of the problems and defeat the problem and succeed.
0: APJ Abdul Kalam, ei ekti nami jotheshto, dharmo borno boyosh nirbisheshe shobar priyo ek nam. Desher ar kono rashtronayok janomanushe eto shara phelechilen kina sandeho. Tar janopriyota bhalobashar nirikhe, onuprerona nirikhe. Muloto tini chilen shikkhabid, bigyani, proshashoker thekeo tar ei porichoy বারবার বড় হয়ে উঠেছিল। তার প্রিয় কাজটি যেন ছিল ছোট ছোট শিক্ষার্থী মনকে প্রজ্বলিত করা। সেই আলোকিত মননের পথ ধরেই দেশ এগোবে সামনের দিকে।
6: মাই মিশন উইথ ইউ, হাউ টু মেক হোম হ্যাপি, হাউ টু মেক হ্যাপি অ্যান্ড হোম অফ এথিক্স, দ্যাট ইজ ওয়েন ইউ গো আউট অফ দিস ক্যাম্পাস নাও, ইউ আর গোয়িং টু ক্যারি এ মেসেজ, হাউ আই ক্যান মেক মাই হোম হ্যাপি, how can I make my home of ethics. It's a good job, good mission. You all like it?

0: Then you do what I am going to ask you to do. Will you do it? Okay, friends. Friends, I am delighted to address and interact with the students and youth present here who are part of What Can I Give mission of schools, of colleges from Bihar here at this function. You know, before starting, I want to tell you something.
1: Avul Pakir, Joinul Abdin Abdul Kalam. জন্ম ১৯৩১-এর ১৫ই অক্টোবর। তাঁর লেখনীতে ফুটে উঠেছে নিজের ছোটবেলাকার কথা। দারিদ্র্যের সেই জীবনে কিভাবে আধিপত্য বিস্তার করেছিল নীতিবোধ, পরিশ্রম আর পারিবারিক ভালোবাসা। তাঁর উদ্ধৃতি ছোট ছোট কথার মধ্যেও বারবার জেগে উঠেছে দেশাত্মবোধ।
2: উই হ্যাভ টু আইডেন্টিফাই দি ইন্ডিয়া 2020 দ্য ভিশন। উই হ্যাভ আইডেন্টিফাইড ফাইভ এরিয়াস, ওকে। Number one, agriculture, agro-food processing. That means we produce 230 million tons of food. Now our innovation and technology should go production value addition to agriculture produce. Similarly, information communication technology intended connecting 600,000 villages we have. That is through information technology. That means innovation we have to make how to use the wireless system, and how to use the fiber optics to reach the villages so that we can carry education or communication there. We have to work on that.
1: কর্মজীবনে ছিলেন ডিআরডিও এবং ইসরোতে। ক্ষেপণাস্ত্র প্রকল্পে অগ্রণী ভূমিকা নেওয়ার সুবাদে তিনি পরিচিত হন মিসাইল ম্যান অফ ইন্ডিয়া রূপে। পোখরান টু পরমাণু কর্মসূচিতেও তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। দুহার তাঁর জীবনাবসান। যদিও এই শেষ শেষ নয়, তিনি রয়ে গেছেন আজও আমাদের চেতনায়। কর্মবীর মানুষটি বলে গিয়েছিলেন তাঁর মৃত্যুর পর যেন ছুটি পালন করা না হয়, কাজের মাধ্যমেই যেন তাকে প্রকৃত শ্রদ্ধা জানানো হয়। কাজের মধ্যে দিয়েই তাকে আমরা তাই খুঁজে পাব বারবার।
3: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। এসআইআরে অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করায় একটি আবেদনের প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ কয়েকজনকে নোটিশ জারির শীর্ষ আদালতের পৃথক আবেদনের প্রেক্ষিতে জ্ঞানেশ কুমার ও অন্য দুই নির্বাচন কমিশনারের জবাব তলব।
4: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লাদাখে 3,350 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের সূচনা করেছেন।
3: দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রক আজ 4,000 কোটি টাকারও বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে।
4: ভারতকে মার্কিন সংস্থাগুলির সামনে এক সম্ভাবনাময় বাজার হিসেবে উল্লেখ করে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেছেন, ভারতে কর্মসংস্থান সৃষ্টি হলে আমেরিকাতেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।
3: গ্রামীণ মহিলাদের আরও বেশি অর্থনৈতিক ক্ষমতায়নের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4: পঞ্চমীতে উৎসবের আমেজ বাংলা জুড়ে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে উৎসাহী দর্শনার্থীদের ভিড়।
3: বাংলাদেশেও দুর্গোৎসবের প্রস্তুতির শেষ পর্যায়ে, অতিরিক্ত 3 দিন ছুটি ঘোষণা সরকারের, বিশেষ বাস পরিষেবার আয়োজন, কড়া নিরাপত্তা ব্যবস্থা।
4: রাশিয়ার একটি তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের।
3: বিশ্ব ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য শক্তি হয়ে উঠতে ভারত প্রস্তুত। এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে মত বিনিময় করে বললেন প্রধানমন্ত্রী। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
4: নমস্কার।

এখন শুনবেন ছায়াছবির গান। আজকে শুনবেন একান্ত আপন ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে প্রথম গানটি।

বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লাদাখে 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন প্রধানমন্ত্রী। দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রক আজ দুটি দেশীয় নির্মাণ সংস্থার সঙ্গে 4,000 কোটি টাকার বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে। আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ভারত নির্ভরযোগ্য অংশীদারিত্ব গড়ে তুলেছে, বললেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এসআই

0: আরে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংঘটিত পদযাত্রার ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের মামলায় রাহুল গান্ধী সহ অন্য নেতাদের নোটিশ সুপ্রিম কোর্টের। রাহুল গান্ধীর আবেদনের প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার সহ বাকি দুই নির্বাচন কমিশনারের জবাব তলব। কেন্দ্র আগামী 1 নভেম্বর থেকে দেশের সমস্ত টেলিকম গ্রাহকদের জন্য কলারের নাম প্রদর্শন পরিষেবা বাধ্যতামূলক করেছে। ভারতের কুস্তিগির বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে অনূর্ধ্ব 23 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের 55 কেজি গ্রেকো রোমান বিভাগে রূপো পেয়ে ইতিহাস করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকা মূল্যের 5টি বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন এবং সেগুলো জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর মধ্যে রয়েছে লেহর কুশক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয় নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, এছাড়া সীমান্ত সড়ক সংগঠনের তৈরি 298 কিলোমিটার দীর্ঘ নিম্ন পাদম দার্চা সড়কটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন শ্রী মোদী। এছাড়াও প্রধানমন্ত্রী 9 মেগাওয়াট ক্ষমতার হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং 66 কেভি ডাবল সার্কিট দাহ হানু খালসি ট্রান্সমিশন লাইনেরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এবারের এশিয়ান গেমস ভারতের জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে দেশের খেলোয়াড়দের অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন তিনি। আজ নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ত্রিবর্ণ রঞ্জিত পতাকার মর্যাদা বৃদ্ধি করে খেলোয়াড়রা দেশবাসীকে গর্বিত করেছেন।
1: आपने 140 करोड़ देशवासियों को गौरव का मौका दिया, क्योंकि सबसे बड़ी सफलता अगर कुछ होती है तो वो है तिरंगे की शान बढ़ाना। आपने तिरंगे की शान बढ़ाई है, तिरंगे का मान बढ़ाया है, और इसलिए आपकी सफलता केवल आपकी नहीं है, ये देश के करोड़ों करोड़ों नागरिकों की सफलता है।
0: উল্লেখ্য, জাপানের আইচি নাগোয়ায় এবছরে এশিয়ান গেমসে ভারতে 21টি সোনা, 27টি রূপো এবং 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক পেয়ে তালিকায় চতুর্থ স্থান দখল করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর এল মুরুগানের পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর হওয়ার শর্ত গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি ভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের 75 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর ধারার অধীনে এই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক আজ ভারতীয় বায়ুসেনার জন্য GS-80/7C যোগাযোগ উপগ্রহ এবং ভারতীয় নৌসেনার জন্য বরুণাস্ত্র হেভি ওয়েট টর্পিডো সংগ্রহের লক্ষ্যে দেশের দুটি নির্মাণ সংস্থার সঙ্গে 4,000 কোটি টাকারও বেশি মূল্যের দুটি চুক্তি স্বাক্ষর করেছে। মন্ত্রক জানিয়েছে, স্বাক্ষরিত এই দুটি চুক্তি দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ আজ আসামের গুয়াহাটিতে ন্যাশনাল ক্যাডেট কোর NCC আয়োজিত বিশেষ যৌথ রাজ্য প্রতিনিধি ও অতিরিক্ত মহানির্দেশক সম্মেলন 2026 অংশগ্রহণ করেন। সম্মেলনে উত্তর পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ এবং সিকিমে NCC সম্প্রসারণ ও কার্যকর পরিচালনার বিষয়ে আলোচনা হয়। সম্মেলনে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সাধারণতন্ত্র দিবস শিবিরে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির ক্যাডেটদের অংশগ্রহণের প্রশংসা করেন। এছাড়া NCC মেয়ে ক্যাডেটদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিশ্বায়নের ধারণাকে পরিবর্তন করা সম্ভব নয়, তবে একে আরও বেশি সহনশীলতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোরের কথা উল্লেখ করে বিদেশমন্ত্রী বলেন, এই উদ্যোগটি ইতিমধ্যেই আঞ্চলিক সংযোগের বিষয়ে দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে আয়োজিত রায়সিনা মিডল ইস্ট ইভেন্টে দ্য কন্টিনেন্টাল করিডোরস হু কানেক্টস দ্য হার্টল্যান্ড শীর্ষক এক আলোচনাচক্রে যোগ দিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভারত নিজের সক্ষমতা বাড়াচ্ছে এবং নির্ভরযোগ্য অংশীদারিত্ব গড়ে তুলছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারতকে মার্কিন সংস্থাগুলির জন্য এক সম্ভাবনাময় বাজার হিসেবে বর্ণনা করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে তিনি আজ প্রতিরক্ষা, তথ্য প্রযুক্তি ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি তুলে ধরেন।
2: I'll give the Indian government Prime Minister Modi credit to this. They've got a great team that is pushing this here. They hosted the Global AI Summit, and where they brought the whole world, the United States participated in that also earlier this year. One of the things that resulted from it, and it's another sign of our relationship with India, India was among the first 10 countries invited into Pax Silica. And the reason for that is because they are a trusted partner. We invite trusted partners. India is one of those trusted partners. For them to be an essential part of our supply chain, the trust is there.
0: এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রা করার ঘটনাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি আবেদনের প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং অন্যদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আদালত মন্তব্য করেছে, বিচার বিভাগকে কেউ ভয় দেখাতে পারে না বা চাপ প্রয়োগ করতে পারে না। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক হারে ভোটারদের নাম বাদ দেওয়া এবং অনিয়মের অভিযোগ এনে রাহুল গান্ধী ও অন্যান্য বিরোধী নেতাদের দায়ের করা একটি পৃথক আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর কাছেও জবাব তলব করেছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকার আগামী 1 নভেম্বর থেকে দেশের সমস্ত টেলিকম গ্রাহকদের জন্য কলারে নাম প্রদর্শনের পরিষেবা বাধ্যতামূলক করেছে। টেলি যোগাযোগ বিভাগের পক্ষ থেকে দেশের সমস্ত টেলিকম সংস্থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কলিং নেম প্রেজেন্টেশন বা সিন্যাপ পরিষেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যবস্থার আওতায় কোনো গ্রাহক সিম নেওয়ার সময় যে আসল নাম জমা দিয়েছেন সেই নামটি ফোন আসার সময় মোবাইল স্ক্রিনে ফুটে উঠবে, ফলে প্রতারণামূলক স্প্যাম কল এবং অচেনা নম্বরের হয়রানি বহুলাংশে কমবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের নবগঠিত সপ্তম বেতন কমিশন সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে কাজ শুরু করেছে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের বেতন, ভাতা, পদ পরিষেবা ও ক্যাডার সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে কমিশনের তরফে রাজ্যের অর্থ সচিবকে চিঠি দেওয়া হয়েছে। শুধু সরকারি দপ্তরের কর্মী নন, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভাসহ রাজ্য সরকারের আর্থিক দায়ভার বহন করা বিভিন্ন সংস্থার কর্মীদের বেতন ভাতা সংক্রান্ত তথ্যও চেয়েছেন কমিশন। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ডক্টর কালাম ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তিতে পরিণত করতে তার বিরল বৈজ্ঞানিক মেধাকে উৎসর্গ করেছিলেন। শ্রী শাহ আরও বলেন, ভারতের মিসাইল ম্যান হিসেবে তিনি এমন এক আদর্শ হয়ে থাকবেন যিনি তরুণ প্রজন্মকে পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশের সেবা করতে সর্বদা অনুপ্রাণিত করে যাবেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, দেশে রামসার সাইটের সংখ্যা বেড়ে 103টিতে পৌঁছেছে। চণ্ডীগড়ের শুকনা হ্রদ এবং উত্তরপ্রদেশের সহজ হ্রদকে নতুন করে রামসার সাইটের তালিকায় যুক্ত করার ফলেই এই সাফল্য। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, জলাভূমি সংরক্ষণের প্রতি ভারত তার অঙ্গীকার বজায় রেখেছে। ভারতের কুস্তিগীর বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে অনূর্ধ্ব 23 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের 55 কেজি গ্রেকো রোমান বিভাগে রূপো পেয়ে ইতিহাস করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে শেষ মুহূর্তে তিনি জর্জিয়ার কোবা কারুমিদেজের কাছে 12-13 ব্যবধানে পরাজিত হন। উল্লেখ্য, অনূর্ধ্ব 23 বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম ফাইনালে ওঠে ভারত। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লাদাখে 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলোচনায় মিলিত হন প্রধানমন্ত্রী। কেন্দ্র আগামী 1 নভেম্বর থেকে দেশের সমস্ত টেলিকম গ্রাহকদের জন্য কলারে নাম প্রদর্শন পরিষেবা বাধ্যতামূলক করেছে। খবর শেষ হল, পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর আগামীকাল অর্থাৎ 16-10-2026 শুক্রবারের অনুষ্ঠান সূচী।

আগামীকাল শুক্রবারে আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় ভোর পাঁচটায় প্রভাতী অনুষ্ঠান দেবিং দুর্গতি হারিনিম দিয়ে। সকাল ছটা পাঁচ মিনিটে শুনবেন সুচিন্তন, এই অনুষ্ঠানে শুনবেন শ্রী শ্রী চণ্ডী থেকে পাঠ। ছটা দশ মিনিটে প্রথম আলো সুবদ্ধ সঙ্গীত, আহির ললিত ও ভৈরবীর আগে গিটার পরিবেশন করবেন পণ্ডিত অনুপ দাশগুপ্ত। সকাল ছটা ৩০ মিনিটে এই মহাজীবন শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা। ছটা ৪০ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুনেত্রা মজুমদার। সকাল ছটা ৫৫ মিনিটে কৃষক বন্ধুদের জন্য ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটির সংরক্ষণ, এ বিষয়ে বলবেন ডক্টর মণিদীপ্ত সাহা। সকাল ৭টা ৫ মিনিটে লোকগীতি, ৭টা ১৫ মিনিটে আসুন বেরিয়ে যান ভারতে, কালকের গন্তব্য বিন্দুবাসিনী মন্দির ঝাড়খণ্ড, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। ৭টা ৩৫ মিনিটে সকালের আড্ডা, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। ৮টা ৩০ মিনিটে কলকাতার ডায়েরি, এই অনুষ্ঠানে সৌম্য দাশগুপ্তের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন কেয়া মুখোপাধ্যায়, কাল শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, সম্পাদনায় শিরোপা রায়, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। সকাল ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, আহির ভৈরব রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী রঞ্জিনী রামচন্দ্রন। ৯টা ৩০ মিনিটে মনের মতো গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। এই অনুষ্ঠানে থাকছে বনেদি বাড়ির পুজো, এই অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরিজিৎ ঘোষ। সকাল ১০টা ৩০ মিনিটে রামধনু, এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুলগীতি শিল্পী সুপর্ণা গঙ্গোপাধ্যায়, এরপরে আধুনিক গান শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টায় বিকাশ পথ, MSME ২০২৬ বিল, এই বিষয়ে সীতানাথ মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস, প্রযোজনায় দুর্বাদে। সকাল ১১টা ৩০ মিনিটে পুজোর গান, শিল্পী দিশা রায়, সুমন চট্টোপাধ্যায়, অন্তরা চৌধুরী, মনোময় ভট্টাচার্য এবং সুদেশনা গঙ্গোপাধ্যায়। দুপুর ১২টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার। দুপুর ১২টা ৩০ মিনিটে সাঁওতালি গান। দুপুর ১টায় নাটক অথচ বিপন্নতা, রচনা দেবতোষ দাস, বেতার নাট্যরূপ দেবাশিস ঘোষ, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। ১টা ৪০ মিনিটে বাংলা ব্যান্ডের গান। ২টো ৩০ মিনিটে অনুরোধের আসর। দুপুর ৩টে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি এবং দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল ৫টায়।

ভারতীয় সময় বিকেল 5:05 আজ সন্ধ্যায়। উপস্থাপনায় অনুক্তা ঘোষাল। 5:50 ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় বিতান দে। ক্রীড়াবিদদের পুজো উদযাপন এ বিষয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। সন্ধে 6:20 ক্ষেত খামারের কথা। পাট পাতা থেকে চা তৈরি ও বাণিজ্যিক সম্ভাবনা এ বিষয়ে আলোচনায় থাকবেন ডক্টর দেবপ্রসাদ রায়, দেবব্রত মিত্র, স্বাগতা মণ্ডল মল্লিক ও রামরঞ্জন দাস রায়। সন্ধে 6:50 আপনার স্বাস্থ্য, বিশ্ব খাদ্য দিবস এই বিষয়ে কথিকা শুনবেন, কথিকাটি বলবেন ডক্টর অরিন্দম চক্রবর্তী। সন্ধে 7:00 নাটক অথচ বিপন্নতা, রচনা দেবতোষ দাস, বেতার নাট্যরূপ দেবাশিস ঘোষ, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 7:45 মহিলাদের আসর, মহাষষ্ঠীর বিশেষ অনুষ্ঠানে অভিনেত্রী খেয়ালি দস্তিদারের সাক্ষাৎকার নিয়েছেন সুস্মিতা সরকার। এরপর পুজো পরিক্রমা, সঙ্গে বৃষ্টি দেব। 8:15 ছোটদের আসর, প্রথমে বিশ্ব খাদ্য দিবস ও বিশ্ব পরিসংখ্যান দিবস বিষয়ে অনুষ্ঠান, এরপর নাটিকা পরিবেশন করবেন অনুশীলন চর্যা কেন্দ্র, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সঙ্গীত শিক্ষার আসর, অনুষ্ঠানে থাকছে বাগেশ্রী রাগে খেয়াল, আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন।

পরিবেশন করবেন শিল্পী রঞ্জিনী রামচন্দ্রন। 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। খেয়াল পরিবেশন করবেন অম্বরীশ দাস, রাগ শুদ্ধ কল্যাণ।

Bama gare kane da bama gare kaba da da ri gare re sa.

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকে শিরোনামে রয়েছে, এসআইআর এ অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করায় একটি আবেদনের প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ কয়েকজনকে নোটিশ জারি শীর্ষ আদালতের। পৃথক আবেদনের প্রেক্ষিতে গণেশ কুমার ও অন্য দুই নির্বাচন কমিশনারের জবাব তলব।
1: দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রক আজ 4,000 কোটি টাকারও বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে।
0: গ্রামীণ মহিলাদের আরও বেশি অর্থনৈতিক ক্ষমতায়নের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: পঞ্চমীতে উৎসবের আমেজ বাংলা জুড়ে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, এর মধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে উৎসাহী দর্শনার্থীদের ভিড়।
0: বাংলাদেশেও দুর্গোৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে, অতিরিক্ত 3 দিন ছুটি ঘোষণা সরকারের, বিশেষ বাস পরিষেবার আয়োজন, কড়া নিরাপত্তার ব্যবস্থা।
1: বিশ্ব ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য

0: হয়ে উঠতে ভারত প্রস্তুত। এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করে বললেন প্রধানমন্ত্রী।
1: আসছি বিস্তারিত খবরে। নির্বাচনী তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রা করার ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বেশ কয়েকজনের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। বিচার বিভাগকে কেউ ভয় দেখাতে বা চাপ প্রয়োগ করতে পারবে না বলে আদালত জানিয়েছে। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক হারে ভোটারদের নাম বাদ যাওয়া এবং অনিয়মের অভিযোগ এনে রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী নেতাদের দায়ের করা একটি পৃথক আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীর কাছেও জবাব তলব করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাগচির বেঞ্চ জানিয়েছে এই আবেদনটিকে বিচারাধীন অন্যান্য মামলার সঙ্গে যুক্ত করা হবে, সেই সঙ্গে যন্তর মন্তরকে প্রতিবাদ স্থল হিসেবে চিহ্নিত করার সরকারি বিজ্ঞপ্তি প্রত্যাহার বা ডিনোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে আদালত।
0: নিট পিজি 2026-এর উত্তরপত্র ও পরীক্ষার্থীদের দেওয়া উত্তরের তথ্য প্রকাশের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা চেয়ে দায়ের করা আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার ও জাতীয় মেডিকেল কমিশনের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ জারি করেছে এবং মামলাটিকে এ সংক্রান্ত অন্যান্য বিচারাধীন আবেদনের সঙ্গে যুক্ত করেছে। আবেদনকারীরা প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্ন ও উত্তরের বিকল্প, তাদের দেওয়া উত্তর এবং সঠিক উত্তর প্রকাশের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, বর্তমান ব্যবস্থায় পরীক্ষার্থীরা নিজেদের মূল্যায়ন স্বাধীনভাবে যাচাই করার সুযোগ পান না।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লাদাখে ভার্চুয়ালি 3,350 কোটি টাকারও বেশি মূল্যের 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং সেগুলি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, লাদাখের উন্নয়ন কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এই 5টি প্রকল্প ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে, পাশাপাশি জ্বালানি পরিকাঠামোর উন্নতি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং জল নিরাপত্তা সুনিশ্চিত করবে।
2: लद्दाख की प्रगति और विकास में एक और अध्याय जुड़ रहा है। आज लद्दाख में कई अहम डेवलपमेंट प्रोजेक्ट का लोकार्पण हुआ है। इन परियोजनाओं से कई लोगों का सफर आसान होगा, कहीं बिजली की सुविधाएं बेहतर होगी, कहीं पानी की उपलब्धता बढ़ेगी और हमारी प्राचीन विरासत के संरक्षण को भी नई ताकत मिलेगी।
0: দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রক আজ ভারতীয় বায়ুসেনার জন্য GSAT-7C যোগাযোগ উপগ্রহ এবং ভারতীয় নৌসেনার জন্য বরুণাস্ত্র ভারী টর্পেডো কেনার লক্ষ্যে 4,000 কোটি টাকারও বেশি মূল্যের চুক্তিতে স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের অধীন অতিরিক্ত সচিব ও মহানির্দেশক এ আনবারাসুর উপস্থিতিতে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। GSAT-7C উপগ্রহ কেনার জন্য বেঙ্গালুরু নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে 2,500 কোটি টাকারও বেশি মূল্যের চুক্তি হয়েছে। অন্যদিকে বরুণাস্ত্র টর্পেডো সংগ্রহের জন্য হায়দ্রাবাদের ভারত ডায়নামিক্স লিমিটেডের সঙ্গে 1,500 কোটি টাকারও বেশি মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারত বিশ্বের প্রায় 100টি দেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে। দেশের প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ 2013-14 অর্থবর্ষের 686 কোটি টাকা থেকে বেড়ে 2025-26 অর্থবর্ষে 38,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। নতুন দিল্লিতে আয়োজিত টাইমস নাও ডিফেন্স কনক্লেভে প্রতিরক্ষামন্ত্রী আজ বলেছেন, বিভিন্ন ধরনের গোলাবারুদ বা অ্যামিউনিশন ভ্যারিয়েন্টস উৎপাদনের ক্ষেত্রে ভারত 90%-এর বেশি স্বনির্ভরতা অর্জন করেছে। মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি কখনো থেমে থাকে না, সেজন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকা দরকার।
0: ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারতকে মার্কিন সংস্থাগুলির জন্য এক সম্ভাবনাময় বাজার হিসেবে উল্লেখ করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে তিনি আজ প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এই দেশে কর্মসংস্থান সৃষ্টির ফলে যুক্তরাষ্ট্রেও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।
3: You have a very pragmatic prime minister here that welcomes outside investment. Pick any sector and we're working together at it. If you look at the defense world, we have co-production happening here in India. If you look at IT, it's unmatched. Google, Microsoft, Adobe, Micron, every one of them is opening data centers, chip manufacturing here that work with our companies hand in hand in the United States. So when a job is created in India, a counter job is created in the United States. And so it's an incredible win-win situation.
1: ভারতের আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় নজরদারি, বিশ্লেষণ ও প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে ন্যাশনাল

0: স্ট্র্যাটেজিক ট্রেড কমান্ড সেন্টারের সূচনা করেছেন। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, এই কমান্ড সেন্টারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বিভিন্ন কার্য পরিচালনার সূচক একটি সামগ্রিক ধারণা পাওয়া যায়। এটি ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের গুরুত্বপূর্ণ কার্যাবলী এবং বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রকে একটি ড্যাশবোর্ডের মাধ্যমে একত্রিত করবে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ছত্তিশগড়ে নকশালবাদের জেরে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত উপজাতি সম্প্রদায়ের মানুষজনকে সরকার কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ ও অন্যান্য সহায়তা প্রদান করছে। ছত্তিশগড়ের সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জীবন পুনর্গঠনে এবং তারা যাতে মর্যাদার সঙ্গে বাঁচতে পারেন তা সুনিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রয়াস চালাচ্ছে।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিভিন্ন দেশ তাদের নিজস্ব পরিস্থিতির মধ্যে পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং নতুন অংশীদারিত্ব বিকল্প পথ খুঁজে বের করছে। গত এক দশকে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে অংশীদারিত্বকে পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটি চমৎকার দৃষ্টান্ত হিসেবে তিনি উল্লেখ করেন। শ্রী জয়শঙ্কর দ্বিতীয় রায়সিনা মিডল ইস্ট সম্মেলনে যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহী সফরে গেছেন। সেখানে শ্রী জয়শঙ্কর বলেন, বিশ্ব ব্যবস্থায় পরিবর্তনের গতিকে অনুধাবন করতে হবে, কারণ এর মধ্যে দীর্ঘমেয়াদী প্রবণতা এবং তাৎক্ষণিক অভিঘাত দুটোই থাকে। এছাড়া তিনি বহুপাক্ষিক ব্যবস্থায় জরুরি সংস্কারের উপরেও জোর দিয়েছেন।
1: বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশের তরুণদের প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং 2047 সালের মধ্যে ভারতকে এক উন্নত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে অবদান রাখার পরামর্শ দিয়েছেন। নতুন দিল্লিতে পাথওয়েজ টু বিকশিত ভারত শীর্ষক এসআরসিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ, প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতা উন্নয়ন দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে, সেই সঙ্গে বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। বাণিজ্য চুক্তির বিষয়ে বাণিজ্য শিল্পমন্ত্রী জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত, এর জন্য বর্তমানে প্রয়োজনীয় আইনি খসড়া তৈরির কাজ চলছে। তরুণদের কর্মসংস্থানের পরিবর্তনশীল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী।
0: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন এপিজে আব্দুল কালামের 95তম জন্মবার্ষিকী আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে। বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রবাদ প্রতিম এই ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামকে তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, ডক্টর কালাম দেশকে একটি উল্লেখযোগ্য কৌশলগত শক্তি হিসেবে গড়ে তোলার জন্য তার বৈজ্ঞানিক প্রতিভাকে উৎসর্গ করেছেন।
1: শুনছেন উপমহাদেশের খবর।

0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি অর্থনৈতিক ক্ষমতায়নের আহ্বান জানিয়ে বলেছেন, 2047 সালের আগে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজয়ওয়াড়ায় আয়োজিত জাতীয় সারস মেলা 2026 উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত নারীরা স্বাবলম্বী হয়ে উঠছেন এবং তাদের পরিবার গ্রামীণ অর্থনীতি ও জাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছেন।
1: पीछे रह जाते थे आर्थिक रूप से, केवल परिवार का देखभाल, परिवार का सहयोग ही करते थे, छोटे छोटे चीजों के लिए दूसरों के ऊपर निर्भर करते थे, लेकिन आज वो आत्मनिर्भर बन गए। केवल आत्मनिर्भर नहीं, दूसरों का भी वो सहारा देने वाले बन गए। ये केवल उनके इनकम नहीं है, ये देश का आर्थिक समृद्धि, देश का महिलाओं का विकास भी ये समाहित है।
2: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বৈজ্ঞানিক গবেষণা ও আধুনিক স্বাস্থ্য পরিষেবা সঙ্গে দায়িত্বশীল সমন্বয়ের মাধ্যমে আয়ুর্বেদকে আরও শক্তিশালী করে তুলতে হবে। নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদ আয়োজিত কৌমারভৃত্ত বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন কৌমারকন 2026-এ উপরাষ্ট্রপতি উল্লেখ করেন, স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যৎ নিহিত রয়েছে পারস্পরিক সহযোগিতা এবং রোগীর নিরাপত্তার উপর। শিশু স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া উচিত বলেও তিনি মনে করেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি এআইআই এর চারটি নতুন উদ্যোগেরও সূচনা করেছেন।
0: শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী, উৎসবে মেতে উঠেছেন আমজনতা। পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেক মণ্ডপেই প্রতিমা এসে গেছে, মণ্ডপসজ্জা এবং ঢাকের আওয়াজে মুখরিত গোটা রাজ্য। আলোয় সেজে উঠেছে শহর গ্রামের পথঘাট। ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। একটি প্রতিবেদন,
3: পঞ্চমীর সকাল থেকেই কার্যত উৎসবের মেজাজে শহর কলকাতা। একাধিক বড় পুজো মণ্ডপে প্রতিমা দর্শনের জন্য সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছেন।

0: মানুষ। সন্ধে নামার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরো বাড়ছে। পুজোর ভিড় সামাল দিতে কলকাতা পুলিশ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ, নির্দিষ্ট প্রবেশ ও প্রস্থান পথ এবং জনসমাগম নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এবারে দুর্গাপুজোয় আন্তর্জাতিক আগ্রহ চোখে পড়ার মতো। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গৌর ইতিমধ্যেই কলকাতার একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখেছেন। মণ্ডপের শিল্প ভাবনা, উৎসবের আবহ এবং মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়ে তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, কলকাতায় এসে বুঝতে পেরেছেন কেন দুর্গাপুজো এত বিশেষ একটি উৎসব। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: বাংলাদেশে দুর্গাপূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামীকাল মহাষষ্ঠীতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালী মন্দির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ে দুর্গোৎসবের চূড়ান্ত প্রস্তুতি চলেছে। এবছর বাংলাদেশে 33,851টি মণ্ডপে দুর্গাপূজা হবে। বাংলাদেশ সরকার এক নির্দেশিকার মাধ্যমে দুর্গাপূজার ছুটি অতিরিক্ত 3 দিন বাড়িয়েছে। উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, চলেছে কড়া নজরদারি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশে বিশেষ বাস পরিষেবা চালু করেছে সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি। 20 অক্টোবর মঙ্গলবার থেকে 24 অক্টোবর শনিবার পর্যন্ত এই বিশেষ বাস পরিষেবা চলবে।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এশিয়ান গেমস 2026 অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে মত বিনিময় করেছেন। জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত 1টি সোনা, 27টি রূপসহ 85টি পদক জিতে তালিকার চতুর্থ স্থান অর্জন করে। এই নিয়ে টানা দ্বিতীয়বার ভারত এশিয়ান গেমসের শীর্ষ 5টি দেশের মধ্যে জায়গা করে নিল। ভারতীয় প্রতিযোগীদের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
3: হমারে লিয়ে ইয়াদগার রহে। হমারি হকি কি মহিলা আর পুরুষ দোনো টিমো নে ইস বার গোল্ড মেডেল জিতা হ্যায়। ক্রিকেট মে হমারি দোনো টিমো নে লগাতার দূসরি বার মেডেল জিতা হ্যায়। কব্বডি মে ভি হমারি পুরুষ আর মহিলা দোনো টিমো নে গোল্ড জিতা। ইসি তরহ তীরন্দাজি মে 5 গোল্ড, শুটিং মে শানদার প্রদর্শন, বক্সিং মে, কুস্তি মে বড়ি বড়ি সফলতা। एथलेट्स ये नए रिकॉर्ड, 28 साल बाद वेट लिफ्टिंग में मेडल।
2: शेष करार आगे खबरें विशेष किछु अंश आर एक बार। এসআইআর এ অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করায় একটি আবেদনের প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ কয়েকজনকে নোটিশ জারি শীর্ষ আদালতের। পৃথক আবেদনের প্রেক্ষিতে গণেশ কুমার ও অন্য 2 নির্বাচন কমিশনারের জবাব তলব।
1: দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রক আর 4,000 কোটি টাকারও বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে।
2: পঞ্চমীতে উৎসবের আমেজ বাংলা জুড়ে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি, এর মধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে উৎসাহী দর্শনার্থীদের ভিড়।
1: বাংলাদেশেও দুর্গোৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে, অতিরিক্ত 3 দিন ছুটি ঘোষণা, সরকারের বিশেষ বাস পরিষেবার আয়োজন, কড়া নিরাপত্তা ব্যবস্থা।
2: উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য।

আজ মহাপঞ্চমী, মা দুর্গা প্রায় এসেই পড়েছেন, প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল। আর আজকের এই পঞ্চমীর রাতে হারানো দিনের গানে আপনাদের সঙ্গে রয়েছি আমি, পাপড়ি ভট্টাচার্য। বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে ঝরবে নাকি উড়ে যাবে অন্য কোথাও খুঁজতে।

আগে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাঁকটা যতই হোক না জবর, মধ্যে ফাঁকির ফাঁক। আকাশ বাতাস আনমোনা আজ শুনে কোন ধ্বনি, চির নতুন হয়েও অচিন একার আগমনি। কবি প্রেমেন্দ্র মিত্রের লেখনীতে আগমনী যেমন করে তিনি বলেছেন সেটা আমরা শুনলাম। শিউলি ফুলের গন্ধ মাখা ভোরে যখন কানে ভেসে আসে মহিষাসুর মর্দিনী, তারপর থেকেই শুরু হয়ে যায় দেবীপক্ষ। আর সেই দেবীপক্ষের আজ পঞ্চমী, হৈ হৈ করে পুজো শুরু হয়ে গেছে। আগেই তো বললাম যে প্যান্ডেলে প্যান্ডেলে লোকজনের ঢল, কিন্তু এই একটা সময়ের জন্য আমরা অপেক্ষা করে থাকি সবাই সারা বছর ধরে, তাই না? মায়ের আগমনের অপেক্ষা, ঘরের মেয়ের ঘরে ফেরার অপেক্ষা। তাই আজকের হারানো দিনের গানের অনুষ্ঠানে আপনাদের জন্য যে গান নিয়ে বসেছি, যে গানের ডালি নিয়ে বসেছি, তা হল গ্রাম বাংলার মাটির গান। গ্রামের জল বাতাস যেভাবে মা দুর্গার কথা বলে, ঘরের মেয়ে উমার কথা বলে, ফুটে ওঠে তাদের সুখ দুঃখের কথা, তাই আমরা শুনব আজকে গানে গানে।

সত্যি তো মা কতক্ষণ থাকেন বলুন তো? এই তো আজ পঞ্চমী আর কাল ষষ্ঠীতে বোধন, দেখতে দেখতে কেটে যাবে এই চারটে দিন। ষষ্ঠীতে আসা আর দশমীতে ভাসান, কিন্তু আবার এই যে কটা দিন, মানে এই যে মাত্র চারটে দিন, এই চারটে দিনের জন্য কিন্তু থাকে সারা বছর ভোরের অপেক্ষা। সেই অপেক্ষায় মিশে থাকে একটা আশা। কেউ আশা করেন মা আসবে।

বেন, মাকে সব কিছু বলা যাবে, মনের কথা। আবার কেউ আশা করেন ঘরের মেয়ে ঘরে ফিরবে, তা মা যে রূপেই আসুন না কেন, ঠিক পূরণ করবেন আমাদের আশা। আমরা যেন একান্তে জানাতে পারব মাকে আমাদের মনের কথা। আর তিনি তো মা, নিশ্চয়ই শুনবেন, ভরসা দেবেন, সাহস যোগাবেন, হয়তো পথও বাতলে দেবেন। তাই এতদিনের অপেক্ষার আশা ভরসা সবটুকুই যেন তাকে ঘিরে। সেই পিতৃপক্ষের অবসানের দিন থেকে, অর্থাৎ দেবীপক্ষ যেদিন থেকে শুরু হল, সেই দিন থেকেই আপামর বাঙালি তথা প্রকৃতিও যেন সেজে গুজে তৈরি হয়ে থাকে কখন ঘরের মেয়ে ঘরে ফিরবে। আর সেই সময় থেকেই আমাদের মনেও সব সময় সেই আশাটুকু, আনন্দের পরশটুকু, মা আসছেন এই ভালো লাগাটুকু চুঁয়ে চুঁয়ে পড়তে থাকে। তো সেই কথা নিয়ে আজকের অনুষ্ঠান। তবে অনুষ্ঠান মানে তো শুধু পরপর গান নয়, এই সময় আমরা দেখব লোকগীতির আঙিনায় থাকা নানা মণি মাণিক্য খুঁজে পাওয়া যায় কিনা। বাংলা লোকগীতিতে সবাই জানেন যে লোকগীতির আঙিনায় ছড়িয়ে আছে অজস্র ধারা, ভাদু, টুসু, চটকা, ধামাইল, জারি, সারি, ভাওয়াইয়া, ভাটিয়ালি। কিন্তু এই এত কিছুর মধ্যেও একটা স্বতন্ত্র জায়গা করে নিয়েছে আগমনী গান। মা আসছেন তার যে অপেক্ষা, আর মা আসার পরে সেই সময়ের সবটা জুড়ে যেমন প্রকৃতি সেজে উঠেছে, তেমনি বাংলা লোকগানও যেন তার উঠোনটাকে লেপে নিয়েছে, আঙিনাটুকুকে সাজিয়ে নিয়েছে এই আগমনীর ধারায়।

প্রথম গানটি শুনলেন সনত সিংহের কণ্ঠে, আর এই গানটি শুনলেন আশিস গিরির কণ্ঠে। এই শরৎকালে মানে দুর্গাপুজোর আগে গিরিরাজ হিমালয় ও মেনকার কন্যা উমা তার পিতৃগৃহে আসেন। বাংলা লোকগানের যে ধারায় যে আমরা গান শুনছি, যে ধারায় আগমনী গান তৈরি হয় বাংলার মেঠো গানের সুরে, সেখানে যে উমার কথা বলা হয়, মানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকগানের যে ধারায় উমার পিতৃগৃহে ফিরে আসার বর্ণনা দেয়, সেখানে কিন্তু আমরা বেশিরভাগ দেখতে পাই, বেশিরভাগ জায়গায় দেখতে পাই উমা ঠিক দেবী হিসেবে নয়, আসেন কন্যা হিসেবে। তাই এই গানগুলোতে তিনি দেবী দুর্গা নন, তিনি ঘরের মেয়ে উমা। আবার এই আগমনী গানের মধ্যেও আমরা অনেক রকম ভাগ দেখতে পাই, যেমন ধরুন পুরাতনী টপ্পা, মানে পুরাতনী গান বা টপ্পার ধরনেও প্রচুর আগমনী গান আমরা শুনতে পাই, কিন্তু লোকগানের আদলে মাটির সুরে মাটির কথায় একা একেবারে কাঁচা মাটির গন্ধ মেখে বিশুদ্ধ লোকগীতিতে রয়েছে মায়ের আগমন বার্তা। সম্ভবত অষ্টাদশ শতকে এই গানের ধারার উদ্ভব আর বিকাশ ঘটে। শোনা যায় এই গানের অনুপ্রেরণা এসেছে বৈষ্ণব গীতিকাব্য থেকে। কবিগুরু এই গানকে আখ্যা দিয়েছিলেন বাঙালির মাতৃ হৃদয়ের গান হিসেবে। এখন আপনাদের জন্য সেরকমই একটি গান বিষ্ণুপদ দাসের কণ্ঠে।

মা দুর্গার কাছে আমাদের তো কত রকমের না চাওয়া পাওয়া, বছর ভোর অপেক্ষায় থাকা, কবে মা আসবে, কবে তাকে মন খুলে সব কথা বলতে পারব, তাকে বলবো নিজের দুঃখের কথা, নিজের প্রয়োজনের কথা, নিজের চাওয়ার কথা, আরও কত কি। আসলে আমরা জীবনের অভিজ্ঞতায় দেখতে পাই, আপনারাও নিশ্চয়ই উপলব্ধি করেন, যে সুখের ভাগ হয়তো অনেকের সঙ্গেই করা যায়, কিন্তু দুঃখের ভাগ করার জন্য লোকের বড্ড অভাব। তাই মা যখন আসেন তখন তিনি দুঃখের ভাগটুকু তো নেবেনই, কারণ তিনি মা। আর তিনি তো শুধু নেবেনই না, আগেও বললাম যে তিনি সুরাহা করবেন, একটা পথ বাতলে দেবেন। কত দুঃখ, কত চাপা কষ্ট মনের মধ্যে জমা হতে থাকে সারা বছর, শুধু নতুন জামা কাপড়ই তো নয়, আরও কত সমস্যা থাকে মাকে বলবার।

আমরা স্বাগতর কণ্ঠে শুনলাম ভুকা পেটে দিন বিতাই। এই গানটার মধ্যে দেখুন একটা মার কাছে আবেদন রয়েছে যে মায়ের দশ হাতে দশটা অস্ত্র রয়েছে, তবুও অসুরেরা লুটে পুটে খাচ্ছে। তো আমরা মা যদি আমাদের রক্ষা না করে তাহলে কে করবেন? বছর ভোর আমাদের চারপাশে যেসব অসুরেরা ঘুরে বেড়ায়, অপছন্দ হলেও অসহ্য হলেও, যাদেরকে আমরা মারতে পারছি না, যাদের বিরুদ্ধে কিছুই বলতে পারছি না, আবার যাদেরকে সইতেও পারছি না, তাদের যদি কোনো ব্যবস্থা মা করে দেন তাহলে বড্ড ভালো হয়, এই আশাতেই দিন গোনে মানুষ। আর তাই বাংলার লোকগীতিতে এমন গান উঠে আসে যাতে এক করুণ আরতি থাকে যে মা তোর দশ হাতে দশটা অস্ত্র দিয়ে এই অসুরের নিধন কর। যদিও আমরা যদি এই অসুর শব্দটার মূলে যাই তাহলে দেখব হিন্দু ধর্মে অসুর কথাটার ব্যবহার কিন্তু ভালো এবং খারাপ দুদিকেই হয়। মানে ভালো অসুরদের বলা হতো আদিত্য আর খারাপ অসুরদের বলা হতো দানব। কিন্তু এখন আমরা সাধারণত অসুর কথাটা খারাপ অর্থেই ব্যবহার করে থাকি, মানে ব্যবহার হয়ে থাকে। তাই মায়ের কাছে অসুর নিধনের এই আকুল আবেদন প্রকাশ পায় এই লোকগানে।

গানটি শুনলেন স্বাগতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আমাদের এই গল্প তো চলবেই, মা দুর্গার কথা, গ্রাম বাংলার কথা, কিন্তু ঘড়ি বলছে সময় হয়েছে আগামীকালের হারানো দিনের গানের প্রস্তুতির কথা বলবার। শ্বশুর বাড়ি কৈলাস থেকে বাপের বাড়ি ধরাধামে এসেছেন দেবী উমা, আর তাই শুরু হয়ে গিয়েছে বাংলা তথা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে এই আনন্দ উৎসবে সামিল হতে দূর দূরান্ত তথা দেশ বিদেশ থেকে বাড়ির পথে রওনা দিয়েছেন বা ইতিমধ্যেই বাড়িতে এসে পৌঁছেও গিয়েছেন অসংখ্য মানুষ। এই মিলনোৎসবের স্বল্প অবকাশটুকুতে প্রবাসী আপনজনেরা পুনরায় হয়ে যান গৃহবাসী। আগামীকাল দেবী উমার বোধনের রাতে হারানো দিনের গান অনুষ্ঠানের ভাবনা পরবাসী আজ ঘরবাসী। মৈত্রীর ঘরবাসী হয়ে অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন অরিজিৎ ঘোষ।

যে কথা বলছিলাম যে আমাদের সাধারণ বাঙালি পরিবারের কোনো মেয়ে যখন শ্বশুর ঘর থেকে নিজের ঘরে আসে, উমা যেমন আসছেন এখন, তখন সময় যেন কোথা দিয়ে চলে যায়। সে যে কদিনই থাকুক না কেন, মনে হয় যেন সময়টা বড্ড অল্প। আরও কিছুদিন থাকলে, আরও কিছু হাসি মজা আহ্লাদ করলে বড় ভালো হয়। তাই সে যখনই ফেরত যেতে চায়, তখনই মায়ের আরতি থাকে যে এসেছে সে যখন, আর কটা দিন বেশি থেকে যান মা। ঠিক সেরকম

দুর্গাপুজো মানেই আমরা ভাবি এক আনন্দ উৎসব, কিন্তু সবার কাছে কি সেই আনন্দ একইভাবে আসে? বোধহয় না। একটু ভেবে দেখুন সেই সব মানুষদের কথা, যারা হয়তো খুব সাম্প্রতিককালে কোনো প্রিয়জনকে হারিয়েছেন, অথবা যার কোনো প্রিয় মানুষ এতটাই দূরে থাকেন যে তাকে এই পুজোতে কাছে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমার আপনার মতো তাদের মনেও কি একই রকমভাবে জ্বলে এই পুজোর আলো? জ্বলে না তো। কাছের মানুষ যদি কাছে না থাকে তাহলে কি আনন্দে সাড়া দেওয়া যায়? তবে তাই বলে কি তাদের মনে মা থাকেন না, না তাদের মনে মা আসেন না? সেই সব মানুষরাও মাকে বরণ করেন তাদের নিজ নিজ আবেগ দিয়ে। আবার ধরুন সেই সব প্রত্যন্ত প্রান্তিক মানুষ, তাদের কথাই যদি ধরি, যাদের এই পুজোতে নতুন জামা তো দূরস্থ, একটা নতুন গামছা পাওয়াটাও একটা স্বপ্নের মতন। তারা কি সত্যিই পারেন এত উৎসব এত আয়োজনে যোগদান করতে? আমরা হয়তো এত শহুরে আলোর ঝলকানির মধ্যে থেকে সেই অবস্থানটাকে ঠিক বুঝতে পারব না, সেই অবস্থানটাকে ঠিক অনুভব করতে পারব না। কিন্তু দুঃখের হলেও এটা তো সত্যি যে কারো কারো ওই গামছাটুকুও জোটে না, একটা লাল টুকটুকে গামছা পেলেও যে খুশিতে মাতোয়ারা হয়ে যায়। আর প্রতিদিনের এই যে যাপন, এই যে চর্যা, তার সঙ্গে জড়িয়ে আছে খেটে খাওয়া মানুষের শ্রম। আর এই লোকগীতিতে বার বার করে উঠে এসেছে সেই সব খেটে খাওয়া মানুষের দুঃখের কথা, কষ্টের কথা, ভালো লাগার কথা।

এই গানটা শুনতে শুনতে বা আপনাদের শোনাতে শোনাতে মনে হচ্ছিল যে প্রত্যন্ত মানুষের কষ্টের কথাও যেরকম বলা হচ্ছে গানে, তেমনি আরেকটা গানের কথা বলা মনে পড়ছে, সেটাও বেশ মজার। গানটা হলো, আচ্ছা গানটা বলবো না, গানটার গল্পটা বললেই আপনারা বুঝতে পারবেন, অত্যন্ত জনপ্রিয় গান। হ্যাঁ, এই গানটার মধ্যে একটা হতাশার ছাপ পাই। কেন হতাশা? এই এত জাকজমক শহুরে, জাকজমক এত আলোর রোশনাই, এইসব দেখে অনেক আশা নিয়ে একজন অপেক্ষা করে মায়ের আগমনের। কবে মা আসবেন? চারপাশের এত উন্মাদনা, এত উত্তেজনা দেখে তিনি ভাবেন যে না জানি কি বিশাল এক ব্যাপার হবে মা আসলে। কিন্তু মা যখন সত্যি সত্যি এসে পৌঁছলেন, তখন কোনো কিছুই কিন্তু তার কল্পনার সাথে মিলল না। মার এবং তার ছেলে মেয়েদের রকম সকম দেখে তো সে মানুষ বেজায় হতাশ। সবার হাল হকিকত দেখে তার চক্ষু তো ছানা বড়া, আর তারই বহিঃপ্রকাশে তিনি বলেই ফেললেন, একই দুগ্গি দেখলাম চাচা। একেবারে মেঠো মানুষের মেঠো সুরে তার মনের কথাগুলো গান হয়ে বেরিয়ে আসছে এই গানে।

চাচা একে দুঃখে দেখলাম চাচা একে দুঃখে দেখলাম চাচা একে দুঃখে দেখলাম চাচা বাবুদের দুঃখে পূজা বাবুদের দুঃখে পূজা বেল পাতা তার বোঝা বোঝা।

সিংহের পরে অসুর বেটা টিকি ধরে, আছেন যিনি সিংহের পরে অসুর বেটা টিকি ধরে, গায়ে দিতে সব জড়ায়ে, গায়ে দিতে সব জড়ায়ে, বুকে মারছে খোঁচা, একি দুঃখী দেখলাম চাচা, একি দুঃখী দেখলাম চাচা, একি দুঃখী দেখলাম।

দুই আছেন যিনি তেনরা বড় বিলাসিনী, দুই পাশে দুই আছেন যিনি তেনরা বড় বিলাসিনী। ও তেনরা পান্টু কাষ্টুক মুখে দিছেন, পান্টু কাষ্টুক মুখে দিছেন, ঠোঁটে চিপেতে পৌঁছা, একই দুঃখী দেখলাম চাচা, একই দুঃখী দেখলাম চাচা, একই দুঃখী দেখলাম চাচা।

দুম্বার মতো, ব্যাটা তার হাড়ির মতো, একে ব্যাটা দুম্বার মতো, ব্যাটা তার হাড়ির মতো, ও যাবার কান দুইটা তার কুলার মতো, দাঁত দুইটা তার মুলার মতো, মাথা ডালে পাপো সা দুঃখী দেখলাম চাচা।

ময়ূরের পরাতেনে যিনি ডানার বড় চিকচিকানি, ময়ূরের পরাতেনে যিনি ডানার বড় চিকচিকানি, ও তানি জুতা মোজা পায়ে দিয়াছেন, জুতা মোজা পায়ে দিয়াছেন, কাপড়ে মারছেন কোচা দুগ্গি দেখলাম চা।

0: আর একটার গলা কাটা ওটা রে চিনবে কেডা, আর একটার গলা কাটা ওটা রে চিনবে কোটা। আরে বের হইয়াছে অসুর বেটা, বের হইয়াছে অসুর বেটা, দেখতে কেমন মজা, একই দুঃখী দেখলাম চাচা, একই দুঃখী দেখলাম চাচা, একই দুঃখী দেখলাম চাচা, একই দুঃখী দেখলাম চাচা। পাশে একটা কলা গাছে কাপড় দিয়া বউ বানাইছে, পাশে একটা কলা গাছে কাপড় দিয়া বউ বানাইছে। ও তার মাজায় একটা বেল বাঁধাছে, মাজায় একটা বেল বাঁধাছে, বেলটা যাবার কাঁচা, একই দুঃখী দেখলাম চাচা, একই দুঃখী দেখলাম চাচা, একই দুঃখী দেখলাম চাচা, একই দুঃখী দেখলাম চাচা।
1: গ্রামের পুজো, সেই মাটির গন্ধ মাখা পুজোর মধ্যেও কিন্তু একটা আলাদা আবেশ আছে। এই গানগুলো শুনতে শুনতে সেটাই মনে হচ্ছে। আমরা আজ যে যেখানেই থাকি না কেন, ধরুন জীবিকার তাগিদে, জীবনের টানে নিজেদের হয়তো কিছুটা জোর করেই শহর কেন্দ্রিক করতে বাধ্য হয়েছি আমরা, কিন্তু একটু খুঁজলেই দেখবেন মনের মধ্যে সেই ছোটবেলার গ্রামটা যেন কোথায় লুকিয়ে আছে, লুকিয়ে বাসা বেঁধে আছে, কোথাও যায়নি, শুধু একটু খুঁজে দেখার অপেক্ষা। তাই যাদের সুযোগ আছে তারা কিন্তু এই সময়টায়, মানে পুজোর সময়টায়, একটু লম্বা ছুটির বন্দোবস্ত করে চলে যান গ্রামের বাড়িতে, মিলিত হয় পুরো পরিবার। তার আর এক অন্যরকম আনন্দ, প্রতি বছরই যে সবাই যেতে পারেন তেমনটাও কিন্তু নয়। তাই কারোর সঙ্গে হয়তো পাঁচ বছর বাদে, আবার কারোর সঙ্গে সাত বা দশ বছর বাদে দেখা হয়, অথচ মনে হয় যেন ঠিক যেখানে শেষ করেছিলাম আগের বার সেখান থেকেই শুরু করলাম। মায়ের আগমন, ঘরে ঘরে উমার আগমন বাঙালি পরিবারে নিয়ে আসে মিলনের সুর। আর সেই মিলনের মাঝেই হয়তো শুধু আনন্দই নয়, ভাগ করে নেওয়া হয় সমস্যাটুকু, দুঃখটুকুও। এইভাবেই তৈরি হয় পারিবারিক সম্পর্ক।

এই গ্রামের কথা, বিশেষ করে পূজোর সময়কার কথা বলতে গিয়ে মনে পড়ছে এক বিশেষ পেশার কথা, মানে এক বিশেষ সম্প্রদায়ের মানুষের কথা। প্রতি বছরই এই সময়টায় আমরা যারা শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াত করি, বা আপনারা যারা করেন, তারা তো দেখতে পানই, হয়তো আরও অনেক জায়গাতেই দেখা যায় তাদের। তারা হলেন ঢাকি বা ঢুলি সম্প্রদায়। সারা বছর আমরা কিন্তু সেরকমভাবে এদের খোঁজ পাই না, কিন্তু ঠিক পূজোর আগে, মানে পূজোর ঠিক আগে আগে বিভিন্নভাবে বিভিন্ন রকম সাজ পোশাকে, আবার যদি খেয়াল করে দেখা যায় ঢাকেরও বিভিন্ন সাজসজ্জায় আমরা তাদের দেখতে পাই। কিন্তু সত্যি কি আমরা কখনো ভেবে দেখি সারা বছরে শুধুমাত্র এই সময়টার জন্য যারা কাজটা করেন তাদের বাকি সময়টা কিভাবে কাটে, তাদের সংসার কিভাবে চলে? এই পূজোয় তার বা তার ঘরের মানুষের নতুন জামাটা হয় তো? এসব প্রশ্ন আমাদের মাথায় আসে কি? মাঝে মাঝে আসে হয়তো, তবে এই এত আড়ম্বর, এত আলোর ঝলকানির মাঝখানে হারিয়েও যায় কখনো কখনো। বেশিরভাগ সময় বোধ হয় আমরা আমাদের নিজেদের আনন্দের জোয়ারেই হারিয়ে যাই। সে সময় কারো দুঃখের কথা ভাবতে ইচ্ছে করে না। কিন্তু যে ঢাক, যাকে ছাড়া পূজোর সম্পূর্ণ বলেই মনে হয় না, তার যে বাজনদার, তিনি কেমন আছেন সেটা তো জানা দরকার, তাই না?

এই ঢাকিদের কথা আপনাদের সাথে ভাগ করে নিতে আরও এক পেশার কথা মনে হচ্ছিল, মানে আরেক সম্প্রদায়ের কথা, যারা অতি যত্নে পরম মমতায় একতাল মাটি থেকে একটি প্রতিমা তৈরি করেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বলছি সেই কুমোর পাড়ার কথা। সেখানকার মানুষগুলো একটু একটু করে বহু দিন ধরে বহু যত্নে মাতৃ প্রতিমা তৈরি করেন। তার মধ্যে থাকে যত্ন, শিল্প, মমত্ববোধ, এইসব আবেগ দিয়ে তারা গড়ে তোলেন মৃন্ময়ী মাকে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি, এই ঠিক পুজোর আগে আগে, মানে ধরুন এই সময়, মানে আজকালের মধ্যে আমরা তাদের ঘর থেকে একের পর এক প্রতিমা নিয়ে আসি, তখন তাদের কেমন লাগে? ঘরটা খালি হয়ে যায় না? আমরা আমাদের আনন্দ করার জন্য, আমাদের মাকে ঘরে তোলার জন্য তাদের ঘর খালি করে দিই, কিন্তু কি করা যাবে, এটাই তো পরম্পরা। তারাও হয়তো বুক বেঁধে অপেক্ষা করেন পরের বছরের জন্য, আবার কবে নতুন করে শুরু করবেন, হয়তো ভাবতে থাকেন মায়ের আবার কি নতুন রূপ দেবেন।

0: নিতে যাও যাও যাও যাওগিরি যাওগিরি রাজকুল।
1: সময় একেবারে শেষ, বাংলার লোকগীতির আঙিনায় ছড়িয়ে থাকা আগমনী গান নিয়ে শোনালাম আজকের অনুষ্ঠান। যেতে যেতে আপনাদের জন্য রইল দোহারের এই গানটি।

0: এতক্ষণ শুনলেন হারানো দিনের গানের অনুষ্ঠান, সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু পাপড়ি ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 4:48 এবং বাংলাদেশ সময়ে সকাল 5:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময়ে 11:59 হয়ে 30 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 30 সেকেন্ড।
1: এখনকার অধিবেশনে এখন থেকে 2 পর্যন্ত শুনতে পাবেন আধুনিক গান, 2 থেকে 3 পর্যন্ত বাংলা ছায়াছবির গান, 3 থেকে 4 নানা রঙের গান। নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে শুভ শারদীয়ার মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আধুনিক গানের অনুষ্ঠান। আধুনিক গানের অনুষ্ঠানে আজ প্রথম শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়, প্রথম গানটির গীতিকার সলিল চৌধুরী।

ওই শোনা যায় ঢোলের মতন ঢাকের গুলি, মনে হয় আর কিছু নয় কালে কালে নেচে চলি। দূরে দূরে ওই শোনা যায় ঢোলের মতন ঢাকের গুলি, মনে হয় আর কি।

শুনছেন আধুনিক গান, শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়। এবারের গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার।

বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এবারের শিল্পী শুভমিতা, গানগুলির গীতিকার অর্ণা শীল।

আধুনিক গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে কয়েকটি আধুনিক গান। প্রথম গানটির গীতিকার অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়।

মনটাকে শুধু বড় করে রেখো, কাছে থেকে দূরে অনন্তে, শেষ থেকে ফের শুরু হবে খেলা, চির নব চির বসন্ত।

পরপর দুখানি আধুনিক গান শুনলেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। গান দুটির গীতিকার ছিলেন সৈকত কুণ্ডু। আধুনিক গানের অনুষ্ঠানে সবশেষে শুনবেন মনোময় ভট্টাচার্য, প্রস্মিতা পাল ও অন্যান্য শিল্পীদের কণ্ঠে গাওয়া এই গানটি। গানটি লিখেছেন সৈকত চট্টোপাধ্যায়।

ভট্টাচার্য, প্রস্মিতা পাল ও অন্যান্য শিল্পীর কণ্ঠে শুনলেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখনকার অনুষ্ঠান বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন অনুসন্ধান ছায়াছবির কয়েকটি গান। প্রথম গানটি দ্বৈত কণ্ঠে গিয়েছেন লতা মঙ্গেশকর ও কিশোর কুমার।

0: এবারে কিশোর কুমার ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে শুনুন অনুসন্ধান ছায়াছবির আরেকটি গান।
1: এই গানটা কি হলো রে?

শুনছেন অনুসন্ধান ছায়াছবির গান। এবারের গানটি দ্বৈত কণ্ঠে গিয়েছেন কিশোর কুমার ও আশা ভোসলে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন ছদ্মবেশী ছায়াছবির গান। প্রথম গানটি গিয়েছেন মান্না দে।

ধাবালেং চেমরি পালিয়ে যাবার রাস্তা ধরি, হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দরজা

చిరై బాటేసే హరల పూకులు బాబు దుసాని తెలియగేలో ఎట్టు నామే.

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে, আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখনকার অনুষ্ঠান নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন বাংলা ব্যান্ড ফসিলসের গাওয়া কয়েকটি গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। মা দুর্গা এসে গেছেন, আজ মহাষষ্ঠী, কয়েকটি ভক্তিগীতি শোনাই। প্রথম ভক্তিগীতিটি গেয়েছেন রামকুমার চট্টোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে এবারে শুনবেন কয়েকটি রবীন্দ্রসঙ্গীত। প্রথম রবীন্দ্রসঙ্গীতটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন।

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীত নানা রঙের গান অনুষ্ঠানে। আজ শুনলেন প্রথমে বাংলা ব্যান্ড ফসিলসের গান, তারপরে ভক্তিগীতি, সবশেষে রবীন্দ্রসঙ্গীত। নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: এই পর্যন্তই স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর।

প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন খেয়াল শিল্পী কৌশাম্বী মুখোপাধ্যায়, রাগ জৌনপুরী।

জয়নপুরের আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন কৌশাম্বী মুখোপাধ্যায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাদন এখন পরমেশ্বরীর আগে, শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ী।

আকাশবাণী কলকাতা, আজ শুক্রবার, মহাষষ্ঠী, 24শে আশ্বিন 1948 শকাব্দ, 16ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 28শে আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:36 হয়ে 37 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5:07 হয়ে 41 সেকেন্ডে। এখন সময় ভোর 4:53 হয়ে 45 সেকেন্ড। শুরু হল গীতাঞ্জলি সঞ্চয়িতা এবং আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং মৈত্রী প্রচার তরঙ্গে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং মৈত্রী প্রচার তরঙ্গে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। আমাদের দেশে শরৎ ঋতুর শুভ আগমনে রূপে রসে গন্ধে বর্ণে সূচিত হয় এক মনোরম পরিবেশ। এই পরিবেশে যে আধ্যাত্মিক ও সামাজিক মহোৎসব পালিত হয় তার মূল ভাবটি হল ব্রহ্ম ও পরাশক্তি এক ও অভিন্ন। বৈদিক দার্শনিক ঋষিগণ পরাশক্তিকেই প্রত্যক্ষ করেছেন দেশমাতা ও জগজ্জননীরূপে। সেই শুভ শক্তির উদ্বোধনে ও শান্তি লাভের বাসনায় এই পুণ্যপ্রভাতে আমাদের নিবেদন দেবীং দুর্গতি হারিণীম। গ্রন্থনাংশ রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, গীত রচনা শ্যামল গুপ্ত, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, সহযোগিতা শৈলীন মুখোপাধ্যায়, সংস্কৃত শ্লোকোচ্চারণ ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, মাধুরী মুখোপাধ্যায় ও হেমন্ত মুখোপাধ্যায়। গ্রন্থনাংশ পাঠ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন।

আনন্দের মধুর অভিল্লোল। রূপ রম্মা শরতের সুনীল আকাশে নবনীত শুভ্র মেঘমালায় ধরণীর বুকে সদ্য বিকশিত শিউলির স্নিগ্ধ সৌরভে দুকুল প্লাবিনী কলস্বনা তটিনীর কলতানে বিহঙ্গের মধুর কাকলিতে শ্যামল দুর্বাদলের মুক্তা শুভ্র শিশির বিন্দুতে বিশ্ব প্রকৃতি মাতৃবন্দনায় সুসজ্জিত। বিশ্ব মানবতায় অজ্ঞান তমসার মোহজাল ছিন্ন করে শক্তি ও শান্তির সন্ধানে যাত্রা করুক চৈতন্যময় আনন্দময় আলো।

জৈন উপনিষদের ঋষির দৃষ্টিতে বহু পূর্বে সুরলোকে দেবাসুর সংগ্রামে বিজয় গর্বিত দেবতাদের সম্মুখে উমারূপে তার আত্মপ্রকাশ, শক্তি গর্বিত অগ্নি বায়ু ইন্দ্রাদি দেবগণ ব্রহ্মপুরুষের সম্মুখে শক্তি প্রকাশে ব্যর্থ, তখনই অকস্মাৎ নীল আকাশের বুকে বিদ্যুৎ

আদিত্য এবং সর্বদেব রূপে আমি তো সর্বত্র বিচরণ করি। ইন্দ্র, অগ্নি, বরুণ, রুদ্র এবং অশ্বিনী কুমারদ্বয়কে আমি ধারণ করে আছি। সোম, দষ্টা, পূষা, ভব এবং দেব শত্রুহন্ত্রী সকলেরই আমি ধারয়িত্রী ও নিয়ন্ত্রী। আমি ধনদাত্রী মহামাহেশ্বরী। সর্বভূতে সর্বকালে আমি বিরাজমানা। সকল শক্তির উৎস আমি। আমি সাধককে দান করি দুর্লভ ব্রহ্ম জ্ঞান। অসুরের নিধনে আমি রুদ্রধনুর রূপ পরিগ্রহ করি। ত্রিলোককে সৃষ্টি করে ব্রহ্মরূপে আমি সর্বত্র পরিব্যাপ্তা। স্বমহিমায় দেওয়া পৃথিবী তথা বিশ্ব চরাচরের আমি সৃষ্টি ও অধিষ্ঠাত্রী।

কখনো ব্রহ্মাণী, আবার কখনো মাহেশ্বরী, নিমুণ্ড মালিনী চামুণ্ডা, তমময়ী নিয়তি, আবার সর্বপ্রকাশমানা পরমা প্রকৃতিও তিনি। সসীম মানুষের প্রতি অনন্ত করুণায় অসীমা এই মহাশক্তি, মন্দিরে মন্দিরে মৃন্ময়ী প্রতিমাতে আজ আবির্ভূতা।

0: ভূতা চৈতন্যময়ী এই পরমা শক্তি বীর্যই সহ্যময়ী সৌন্দর্য মাধুর্যময়ী জ্ঞান প্রেমময়ী রসবিলাসময়ী নিয়ত সৃষ্টি পালন ধ্বংসকারিণী এই ভগবতী মহাদেবী শিবাত্মভূতা মহাশক্তি মহাসুরী মহামায়া যোগমায়া তিনি আনন্দময়ী শারদীয়া মা দুর্গা বিশুদ্ধ সত্যময়ী প্রেমানন্দময়ী আগম নিগম বন্দিতা পুরাণ কীর্তিতা আত্মলাদিনী আত্মবিলাসিনী মহামাতৃকা।
1: মহাপ্রলয়ে কারণ সমুদ্রে অনন্ত সজ্জায় যোগ নেতৃত্ব ভগবান বিষ্ণু তার কর্মমাল হতে সমুদ্ভূত মধু এবং কৈটব নামক অসুরদ্বয় বিষ্ণুর নাভিকমলে সমাসীন প্রজাপতি ব্রহ্মাকে বধ করতে উদ্যত। বিষ্ণুকে

আবার রূপ সৌভাগ্য কান্তি ও মহাশ্রীর প্রতিষ্ঠাত্রী, তাঁর উপাসনায় সিদ্ধ সাধক অতুলনীয় বলে বলিয়ান হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে করেন বশীভূত। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তাঁরই অভয়পদে প্রাণ সমর্পণ করে মধুকৈটবের ন্যায় দৈত্যের নিপীড়ন

কালান্তরে শক্তি মদমত্ত দৈত্যাধিপতি মহিষাসুরের অত্যাচারে দেবলোক বিপর্যস্ত, পরাজিত দেবগণ দুই লোক হতে বহিষ্কৃত, শরণার্থী হয়ে ভূলোকে বিচরণরত। ব্রহ্মার বরে দানবরাজ অমর, নিরুপায় দেবকুল ব্রহ্মাকে অগ্রবর্তী করে হরিহরে শরণাপন্ন। অসুরের অন্যায় উদ্ধতদের সংবাদে ক্রোধদীপ্ত হরিহরের বদন মণ্ডল হতে নির্গত হল সমূহত তেজ রাশি, তার সঙ্গে মিলিত হল লাঞ্ছনাক্ষুব্ধ দেবগণের শরীর হতে সমুদ্ভূত পবিত্র মন্যুজনিত সমুজ্জ্বল তেজ পুঞ্জ। দিক দিগন্ত পরিব্যাপ্ত প্রজ্জ্বলিত অনল সম সেই জ্যোতিপুঞ্জ হতে সহস

0: সুখময় দেব যদি মা তোমার।
1: অসুরের সঙ্গে শুরু হলো যুদ্ধ। দানবের অস্ত্র নিক্ষেপ দেবী হেলায় উপেক্ষা করে বললেন,
2: আমি মধুবানে রত যাবে গর্জ ততক্ষণ, তোমারে বধিলে সুখী হবে দেবগণ।

দেবী চণ্ডিকা প্রচন্ড বিক্রমে শানিত খড়গাঘাতে মহিষাসুরের শির দেহ হতে ছিন্ন করলেন। অবশিষ্ট দানব সৈন্য ভয় হল পলাইল। দেবগণ হলেন হর্ষান্বিত, কৃতজ্ঞ চিত্তে যথ উপচারে পূজানতে আরম্ভ করলেন ত্রাণময়ী দেবীর স্তুতি বন্দনা।

রূপ সৌভাগ্যশালিনী এই দেবী সর্বদেবময়ী, তাঁর সাধনায় সিদ্ধ হলে সাধক সর্বলোকের উপর প্রভুত্ব লাভে সমর্থ হন। তাই শত্রু নিধনে দানব